0: वंदे मातरम।
1: वंदे मातरम सुजला सुफला मलयज शीतला।

আজ বুধবার, 25শে ভাদ্র, 1948 শকাব্দ, 16ই সেপ্টেম্বর, 2026 খ্রিস্টাব্দ এবং 29শে ভাদ্র, 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় সকাল 5টা বেজে 25 মিনিট হয়ে 32 সেকেন্ডে ও সূর্যাস্ত বিকেল 5টা বেজে 37 মিনিট হয়ে 32 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি।

প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5:57 হয়ে 28 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী নদী বা সমুদ্রে যারা মাছ ধরতে যান তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে কোনো সতর্কবার্তা নেই।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। একটু পরে সঞ্চয়িতা প্রচার তরঙ্গে সংবাদ। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, ডিটিএইচ বাংলা পরিষেবায় ও নিউজ অন এআইআর অ্যাপে। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সুভাষিত। এই অনুষ্ঠানে আজ শুনবেন মহাকবি কালিদাসের রচনা থেকে পাঠ।
1: প্রয়াগে ত্রিবেণী সঙ্গমের বর্ণনা করছেন মহাকবি কালিদাস তাঁর রঘুবংশে। ক্বচিত প্রভালে পিভিরেন্দ্রনীলৈর্মুখতাময়ী জ্যষ্টিরিবানুবিদ্ধা অন্যত্র মালাসিত পঙ্কজানাম ইন্দীবরৈরুৎখচিতান্তরেব ক্বচিত খগানাং প্রিয়মানসানাং কাদম্ব সংসর্গবতীব পঙ্ক্তিঃ অন্যত্র কালা গুরুদত্তপত্রা ভক্তির্ভুবশ্চন্দনকল্পিতেব ক্বচিত প্রভা চান্দ্রমসীতমোভি ছায়া।

এতক্ষণ শুনলেন সঙ্গীতাঞ্জলি, আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

এখন 16ই সেপ্টেম্বর বুধবারের গীতাঞ্জলি ও সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:30 শুনবেন আজকের চাষবাস, কথিকা বস্তায় আদা চাষ বলবেন তপন কুমার মাইতি। 6:40 আপনার স্বাস্থ্য শিশুর অস্থির যত্ন বিষয়ে বলবেন ডাক্তার দেবজ্যোতি দত্ত। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় শান্তম চক্রবর্তী ও মৌলি দাশগুপ্ত। 7:45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিন্দিতা ঘোষ। 8:00 জানা অজানা ওজন স্তরের ভাঙন রোধ বিষয়ে বলবেন ডক্টর শ্রাবন্তী বসু। 8:05 নজরুল গীতি শিল্পী শিখা বসু। 8:20 কথিকা জন্ম শতবর্ষের আলোয় রথীন মিত্র বলেছেন গৌতম সেনগুপ্ত। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন খেয়াল শিল্পী অত্রি কোটাল। 9:00 গানে গানে ছায়াছবির গানের অনুষ্ঠান। 9:25 জেলার চিঠি পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছেন চন্দ্রশেখর চট্টোপাধ্যায়। 9:30 গানে গানের দ্বিতীয় অংশ। 10:00 গানের ভেলা উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 11:00 শুনবেন যুববাণীর অনুষ্ঠান মনপাড়া জাংশন উপস্থাপনায় শুভাশিস বন্দ্যোপাধ্যায় ও মল্লিকা চৌধুরী। বেলা 12:00 আধুনিক গান সুমনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। 12:15 লোকগীতি শিল্পী স্বপন মুখোপাধ্যায়। 12:33 গ্রামীণ মহিলাদের অনুষ্ঠান শ্রীভবন। মানবাধিকার সুরক্ষা সাক্ষাৎকার গ্রহণ করেছেন শর্মিষ্ঠা সরকার। 1:00 বাংলা ছায়াছবির গান। 1:45 মহিলা মহল আমরাও পারি উপস্থাপনায় সৌমিলি রায়। 2:05 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান প্রত্যাশা। 2:30 বাংলা আধুনিক গান গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন। 5:00 ক্রীড়াঙ্গন উপস্থাপনায় বুধাদিত্য মুখোপাধ্যায়। 5:30 বিদ্যার্থীদের জন্য জাতীয় শিক্ষানীতি 2020 এনইপি 2020 বিষয়ে আলোচনায় পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের ডেপুটি স্টেট প্রজেক্ট ডিরেক্টর অর্ণব সরকার, যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থ প্রতিম বৈদ্য এবং পিয়ালি ঘোষ। শুনবেন প্রথম পর্ব প্রযোজনা দেবশ্রী ঘোষ। 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি শিল্পী কল্যাণী মুর্মু ও সহশিল্পীরা। 6:15 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন ওজন স্তর সংরক্ষণ সাঁওতালি ভাষায় কথিকা বলেছেন অধ্যাপক শ্যামল মুর্মু। এছাড়াও শুনবেন লোকগীতি শিল্পী পার্বতী হেমব্রম ও সহশিল্পীরা, কানুরাম সরেন ও রীনা মুর্মু এবং সহশিল্পীরা। 6:38 কৃষি কথার আসর রোগ নিরাময় আয়ুর্বেদ ও ভেষজ উদ্ভিদের উপযোগিতা এই বিষয়ে ডক্টর সৈকত কুমার বসু সাক্ষাৎকার গ্রহণ করেছেন সুব্রত চক্রবর্তী। এছাড়াও শুনবেন কৃষিভিত্তিক নাটক ফুলে কাঁটা নেই প্রযোজনা সুমিত চক্রবর্তী। 7:30 সমীক্ষা রাত 8:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আসার কথা। 8:30 আইনি কথা প্রবীণ নাগরিকদের জন্য আইন এই নিয়ে আইনজীবী কল্লোল বসুর সাক্ষাৎকার শুনবেন। সাক্ষাৎকার গ্রহণ করেছেন তনয়া দে প্রযোজনা দুর্বা দে। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে মালকোষ রাগে শুনবেন খেয়াল শিল্পী অত্রি কোটাল। 9:30 আকাশবাণীর সংগ্রহশালা থেকে গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার শুনবেন। সাক্ষাৎকার গ্রহণে ভূপেন্দ্রনাথ শীল। 10:00 বাংলা ছায়াছবির গান। 10:30 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিন্দিতা ঘোষ। 10:45 স্বপন মুখোপাধ্যায়ের কণ্ঠে লোকগীতি। 11:00 শুনবেন আধুনিক গান শিল্পী সুমনা বন্দ্যোপাধ্যায়। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি ও দাদরা শিল্পী সুনন্দ মুখোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন সকাল 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিন্দিতা ঘোষ। 6:35 রামচরিত মানসের 235তম পর্ব। 6:45 ভজন শিল্পী মিতালী দত্ত। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অর্পিতা পাল। 8:30 লোকগীতি পরিবেশনায় রাগ মঞ্জুরি। 8:50 শিখা বসুর কণ্ঠে শুনবেন নজরুল গীতি। সকাল 9:10 রাজধারা উপস্থাপনায় সবিতা পোদ্দার। 10:15 আঞ্জুমান উপস্থাপনায় সাদিয়া সাদফ। 11:00 শুনবেন পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান মুভি মেলোডিস উপস্থাপনায় অভিরূপা ভাদুরী। বেলা 12:00 সুরভি। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অপর অনুষ্ঠান এবং দুপুর 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এতক্ষণ শুনছিলেন গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের আজকের অনুষ্ঠান পরিচিতি। এখন খবর

0: আকাশবাণী, খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রে ইউপিআই ব্যবহার করে টাকা পাঠানোর সময় কোনো মাশুল দিতে হবে না বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রক স্পষ্ট করে দিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সাম্প্রতিক ব্রিক্স সম্মেলনে ভারত ও চীনের মধ্যে যে সমস্যা রয়েছে তার প্রতি দুপক্ষেরই সংবেদনশীল হওয়া উচিত বলে আলোচনায় উঠে এসেছে। পশ্চিমবঙ্গে দুই বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মনোনয়ন জমা দেবার আজই শেষ দিন। নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1399। পুরুষদের ক্রিকেটে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে আফগানিস্তানকে ভারত 7 উইকেটে হারিয়ে সিরিজ 2-0 ব্যবধানে এগিয়ে গেছে। আসছি বিস্তারিত খবরে। কোনো ব্যক্তি বা অপর কোনো ব্যক্তিকে ইউপিআই মাধ্যম ব্যবহার করে টাকা পাঠালে কোনো মাশুল বা চার্জ দিতে হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এক্ষেত্রে অর্থের পরিমাণ যাই হোক না কেন, কোনো মাশুল দিতে হবে না। ব্যবসায়িক ক্ষেত্রেও 2000 টাকা পর্যন্ত লেনদেনেও কোনো মাশুল লাগবে না। ক্ষুদ্র বিক্রেতাদের জন্য প্রযোজ্য জিরো মার্চেন্ট ডিসকাউন্ট রেট MDR কাঠামোর আওতাভুক্ত লেনদেনগুলিও সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে 2000 টাকার বেশি মূল্যের নির্দিষ্ট কিছু মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে MDR প্রযোজ্য হবে। এক্ষেত্রে 0.4% হারে মাশুল ধার্য হবে। 75,000 টাকা বা তার বেশি মূল্যের বড় অঙ্কের ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে প্রতি লেনদেনের সর্বোচ্চ 300 টাকা MDR ধার্য হবে। তবে এক্ষেত্রেও গ্রাহকদের কোনো অতিরিক্ত শুল্ক দিতে হবে না, চার্জ প্রযোজ্য হবে বিক্রেতাদের জন্য। NPCI জানিয়েছে, গ্রাহকদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যে রেখেই নির্দিষ্ট কিছু মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে একটি সংশোধিত ইউপিআই মার্চেন্ট ডিসকাউন্ট রেট কাঠামো চালু করা হয়েছে, যা আগামী মাসের 15 তারিখ থেকে কার্যকর হবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নতুন দিল্লিতে অনুষ্ঠিত অষ্টাদশ ব্রিক্স সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বৈঠকে প্রধানমন্ত্রী ভারতের উদ্বেগের বিষয়গুলি তুলে ধরেন এবং জোর দিয়ে বলেন, উভয় পক্ষেরই একে অপরের মূল উদ্বেগের বিষয়গুলির প্রতি সংবেদনশীল হওয়া উচিত।
1: A bilateral meeting took place between Prime Minister and President Xi on the sidelines of the 18th summit. Several issues came up during the discussions. Prime Minister referred to Indian concerns as well and underlined those that both sides should show sensitivity to each other's core concerns and be guided by the three mutuals, mutual respect, mutual interest and mutual sensitivity.
0: ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ MTL গায়ার ওপর হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ, নাবিক, সাধারণ নাগরিক এবং অসামরিক পরিকাঠামোর ওপর হামলা ভারত কোনোভাবেই গ্রহণযোগ্য বলে মনে করে না। তিনি বলেন, এই অঞ্চলের আন্তর্জাতিক জলপথে অবাধ ও নিরাপদ নৌ চলাচল এবং বাণিজ্য প্রবাহ দ্রুত পুনরুদ্ধারের জন্য ভারত আহ্বান জানাচ্ছে। আরেক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, ভারত ও রাশিয়ার মধ্যে জ্বালানি বিষয়ক সহযোগিতা তাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। উভয় দেশ দীর্ঘ সময় ধরে পারমাণবিক ক্ষেত্রে একে অপরের সহযোগী। ব্রিক্স সম্মেলনের ফাঁকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সৌদি আরবের বিদেশমন্ত্রীর সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। শ্রী জয়সওয়াল বলেন, হুথি বিদ্রোহীদের বিষয়টিও সেই আলোচনায় স্থান পেয়েছে। তিনি আরও বলেন, লোহিত সাগর অঞ্চলের পরিস্থিতির অবনতি নিয়ে নতুন দিল্লি গভীরভাবে উদ্বিগ্ন। এদিকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থার প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকারের ওপর গুরুত্ব দিয়েছেন। এই অঙ্গীকার দেশের স্বতন্ত্র অবস্থান এবং কৌশলগত স্বায়ত্তশাসনের প্রতি আস্থার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। দিল্লিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের রজত জয়ন্তী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ডক্টর জয়শঙ্কর বলেন, এই অস্থির বিশ্বে ভারতের উত্থান অনিবার্য। শান্তি ও উন্নয়ন সর্বদা ভারতের কূটনৈতিক মূল ভিত্তি হিসেবে থাকবে বলে বিদেশমন্ত্রী স্পষ্ট বার্তা দেন।
2: When India advocates dialogue and diplomacy, when we stress that endless war must give way to an end to war, this is our particular way of thinking. Indian diplomacy will always have peace and development as its central agenda, not just as an idealistic goal, but as a sensible prescription for the world order to advance progress and prosperity.
0: পশ্চিমবঙ্গের দুই বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেবার সময়সীমা আজ শেষ হচ্ছে। আগামীকাল সেগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 19 সেপ্টেম্বর। আগামী 6 অক্টোবর দুই কেন্দ্রে উপনির্বাচনের ভোট নেওয়া হবে, গণনা 9 অক্টোবর। বিজেপি এই কেন্দ্রে তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। মুর্শিদাবাদে রেজিনগরে প্রার্থী হচ্ছেন শাখারভ সরকার। অন্যদিকে পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসিরানী রথ প্রতিদ্বন্দ্বিতা করবেন। কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গতকাল নন্দীগ্রাম কেন্দ্রে তার মনোনয়নপত্র জমা দিয়েছেন। ওই কেন্দ্রের সিপিআই প্রার্থী শান্তিগোপাল গিরিও গতকাল তার মনোনয়ন জমা দেন। মমতা ব্যানার্জিপন্থী তৃণমূল কংগ্রেস শিবিরের অভিযোগের প্রেক্ষিতে দলত্যাগ বিরোধী আইনের আওতায় পশ্চিমবঙ্গ বিধানসভার সচিবালয়ের পক্ষ থেকে ঋতুব্রত বন্দ্যোপাধ্যায় গোষ্ঠীর 10 বিধায়ককে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে। 7 দিনের মধ্যে লিখিত জবাব দিতে হবে তাদের। নোটিশে জানতে চাওয়া হয়েছে, দলীয় নির্দেশ অমান্য এবং দলবিরোধী কার্যকলাপের অভিযোগে কেন সংশ্লিষ্ট বিধায়কদের সদস্যপদ খারিজের প্রক্রিয়া শুরু করা হবে না। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল ইয়াইয়া নিউজ কলকাতাতে। নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1399। উত্তর ও মধ্য নেপালের 8টি জেলা থেকে আরও দেহ উদ্ধার হয়েছে। নেপালের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, চিতোয়ান জেলা থেকে 364, পূর্ব নওয়ালপারাসি থেকে 232, পশ্চিম নওয়ালপারাসি থেকে 222, নোয়াকোট থেকে 202, রাশুয়া থেকে 189, গোর্খা থেকে 78, ধাদিং থেকে 72 এবং তানাহুন থেকে 32টি দেহ উদ্ধার হয়েছে। এখনও 5170 জন নিখোঁজ। উদ্ধারকারী দল 13742 জনকে উদ্ধার করেছে। ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে 2টি পৃথক আমন্ত্রণ পাঠিয়েছিল। একটি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন করার জন্য ভারতে আসার আমন্ত্রণ বার্তা এবং দ্বিতীয়টি বিমস্টেকের সভাপতি হিসেবে ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পাক্ষিক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। বাংলাদেশের বিদেশমন্ত্রী হুমায়ুন কবির এর আগে এক সংবাদ সংস্থাকে জানিয়েছিলেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর করবেন। এদিকে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক সহজ করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত হল বর্তমানে ভারতে থাকা পলাতক ও সাজাপ্রাপ্ত ব্যক্তিদের বাংলাদেশের কাছে হস্তান্তর করা। এমনই মন্তব্য করেছেন সেদেশের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডক্টর জাহির উর রহমান। তিনি বলেন, অভিযুক্ত যে কেউ বিচারের স্বার্থে আদালতে হাজির হতে পারেন, কারণ বিচার বিভাগ সম্পূর্ণভাবে স্বাধীনভাবে সেদেশে কাজ করছে। ইয়েমেনে জ্বালানি সংকটের কারণে যুদ্ধ থেকে বাঁচতে বহু শরণার্থী লোহিত সাগর পার হয়ে জিবুতিতে যেতে পারছেন না। তবে রাষ্ট্রসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, বহু ইয়েমেনি এখনও নৌকোয় করে সাগরে পাড়ি দিতে প্রস্তুত। বর্তমানে 2000-এর বেশি শরণার্থী জিবুতিতে রয়েছেন, যাদের খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করছে সেখানকার সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। কেরালামের এর্নাকুলাম, পাথানামথিট্টা ও ইডুক্কি জেলায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাসের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী 2 দিন রাজ্যের জন্য বৃষ্টির কোনো সতর্কতা নেই, তবে শনিবার থেকে বিভিন্ন জায়গায় আবারও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। পাশাপাশি তিরুবনন্তপুরম, কোল্লাভরম, কোজিকোড় ও কান্নুর জেলার উপকূলীয় অঞ্চলে প্রবল জলোচ্ছ্বাসের সতর্কতাও জারি করা হয়েছে। আজ রাত পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা। ক্রিকেটের খবর, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গত রাতে দ্বিতীয় টি-20 আন্তর্জাতিক ম্যাচে ভারত আফগানিস্তানকে 7 উইকেটে পরাজিত করে 3 ম্যাচের সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে গেছে। 160 রানের লক্ষ্য তারা করতে নেমে ভারতীয় পুরুষ দল 14 ওভার 5 বলে 3 উইকেটে 163 রান তুলে সহজেই জয়লাভ করে। ভারত টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি দিল্লির এই মাঠেই অনুষ্ঠিত হবে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রে ইউপিআই ব্যবহার করে টাকা পাঠানোর সময় কোনো মাশুল দিতে হবে না বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রক স্পষ্ট করে জানিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সাম্প্রতিক ব্রিক্স সম্মেলনে ভারত ও চীনের মধ্যে আলোচনার সময় দুদেশের যে সমস্যা রয়েছে তার প্রতি দুপক্ষেরই সংবেদনশীল হওয়া উচিত বলে ভারত জানিয়েছে। পশ্চিমবঙ্গে দুই বিধানসভা কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার আজই শেষ দিন। খবর শেষ হল, এরপর খবর শুনবেন 7:25।
3: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে আজকের চাষবাস।

0: গ্রাম বাংলার শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ শুনবেন বস্তায় আদা চাষ, এ বিষয়ে বলছেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সবজি বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর তপন কুমার মাইতি।
1: হঠাৎ বস্তায় আদা চাষটা কেন করছি? আমরা শুধু বলতে পারি যে অনেকের আদা বাজার থেকে কিনতে হয়, দাম যথেষ্ট দাম দিতে হয়, তো সেক্ষেত্রে নিজের জায়গা নেই হয়তো আদা চাষ করার জন্য, বা অনেকের জায়গা আছে নিচু জায়গা যেখানে হয়তো এ করতে পারছেন না, আদা লাগাতে পারবেন না, সেরকম জায়গায় বস্তাতে আদা চাষ করা। এবং বস্তাতে আদা চাষটা মোটামুটি এখন চালু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় অনেকেই এ করেন যে ছোট করে হলে চার বস্তা করি, পাঁচ বস্তা করি, সেরকমভাবে করেন, এবং সেইটার ফলে আজকে তার হয়তো নিজস্ব সমস্যাটাও মিটে যেরকম যাচ্ছে। একটু বেশি করে যদি করা যায় তাহলে কিন্তু এটা থেকে আয়ও যথেষ্ট আছে। তা এক্ষেত্রে আমরা আদা চাষ যেরকমভাবে করা হয়, সেই আদা চাষের ক্ষেত্রে যেরকম তাপমাত্রা দরকার হয়, উষ্ণ আর্দ্র আবহাওয়া এবং মোটামুটি 20-25 ডিগ্রি টেম্পারেচার যদি থাকে তাহলে এটা কোনো সমস্যা নয় হবে। মাটি, অন্য ফসল যখন আমরা মাটিতে করি সেক্ষেত্রে মাটির ক্ষেত্রে আমরা বলে দিই যে এইরকম বেলে দোঁয়াশ বা দোঁয়াশ মাটির কথা বলি, কিন্তু এক্ষেত্রে হচ্ছে আমরা বস্তাতে করব। এবার বস্তাটা কি হবে আগে জানা দরকার। আমরা সিমেন্টের বস্তা বা এখন বাজারে গ্রো ব্যাগ পাওয়া যায়, অথবা এমনি যে কোনো ধরনের ব্যাগ মানে বস্তা যদি আমরা নিতে পারি, তাহলে সেই বস্তাতে আমরা কী কী জিনিস দেবো? মাটি দেব, গোবর সার দেব, ভার্মিকম্পোস্ট দেব, ছাই বা তুষ এই সমস্ত দেব। এছাড়া রাসায়নিক সার হিসেবে আমরা খুব বেশি দেব না, সুপার ফসফেট আর হচ্ছে কিছুটা পটাশ 50 গ্রাম করে এক একটা বস্তাতে দেব। এবার এই বস্তাতে মাটিতে মোটামুটি 10-12 কেজি, গোবর সার দেওয়া হয় 5 কেজি, ভার্মিকম্পোস্ট 2 কেজি আর কাঠের গুঁড়ো 1 কেজি দিয়ে মোটামুটি 15 কেজির মতো বস্তাটা ইয়ে হবে, ওজন হবে। এবং এই বস্তাতে চারদিকে কিছুটা ফুটো করে দেওয়া হয়, যাতে হচ্ছে বর্ষা তো বস্তাগুলো বাইরে থাকে, সুতরাং বৃষ্টি হলে বেশি বৃষ্টিতে যদি জল ভিতরের দিকে থেকে যায় তাহলে নষ্ট হয়ে যাবে, সেই জন্য হচ্ছে ফুটো করে জলটা এক্সেস যে বাড়তি জলটা সেটা বেরিয়ে যেতে পারে। এবং আমরা যেটা করি, জাত হিসেবে আমাদের রাজ্যে গরুবাথান লোকাল বলে পাহাড়ে একটা চাষ হয় ব্যাপকভাবে, এখন সমতলেও এই জাতটাকে খুব চাষ করা হয়। এছাড়া মিজোরামের একটা জাত আছে, সেটা হচ্ছে মারান, এরকম জাতগুলোকে আমরা চাষ করতে পারি। এবং ভালো জাত যদি বলা হয়, উন্নত জাত যেটার হচ্ছে মধ্যে আঁশটা কম থাকবে এইটা। আর লাগানোর ক্ষেত্রে বস্তাতে আমরা দুটো, ওই বস্তাতে দুটো ইয়ে দেওয়া হবে, আদা কেটে লাগানো হয়, এবং প্রতিটা কাটা যে হবে তার ওজন হবে 20-25 গ্রাম, কম করে একটা থেকে দুটো চোখ যেন থাকে, মানে মুকুল বেরোবে এইটাই। আর যেটা থাকে যে আদা কাটলেই তাকে বীজটাকে শোধন করে নিতে হয়, সেই বীজটা শোধন সাধারণভাবে মাঘটিত ঔষধ বা ম্যানকোজেব দিয়ে 10 মিনিট আমরা ভিজিয়ে রাখি। তারপরে ভিজিয়ে রাখার পরে একটু ঠান্ডাতে ছায়াতে রসটাকে মানে জলটা এক্সেস জলটাকে বের করে দেওয়া হয়, দিয়ে ওখানে রেখে দেওয়া হয়। তারপরে সেটা ওই বস্তাতে লাগানো হয়, এবং একটা বস্তাতে একটা বা দুটো লাগানো হয়। যদি বস্তার সাইজ বড় হয় তাহলে ওই যে দূরত্ব হচ্ছে মানে 25-30 সেন্টিমিটার বলা হয়, যখন জমিতে লাগানো হয় সেরকম একটা দূরত্বে এমনভাবে রাখা হয় যাতে হচ্ছে প্রতিটা গাছ যেন ভালোভাবে বাড়তে পারে। আর আদাটাকে যেটা আমরা কাটলাম সেটাকে মোটামুটি 4-5 ইঞ্চি নিচে ঢুকিয়ে মানে বস্তাতে রেখে দেওয়া হয় গভীরে, তারপরে আস্তে আস্তে গাছটা বেরোতে থাকে। এবং পরিচর্যা বলতে বাইরে থাকে, এবং যেহেতু জল এক্সে বর্ষার সময় যখন জল থাকে, কিন্তু অন্য সময় আমাকে জল দিতে হবে, এটা অনেকদিন থাকে, সেই জন্য হচ্ছে মাঝে মাঝেই দিতে হবে, 7-10 দিন অন্তর অন্তর জল দিতে হবে, তবে বেশি করে জল দেওয়া চলবে না। মানে জলটা যদি ধরে থাকে তাহলে কিন্তু আদা পচে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সার প্রয়োগের ক্ষেত্রে যেটা একটা জিনিস আছে যে সার প্রয়োগটা করা হয় মানে মূল বস্তা তৈরির সময় দেওয়া হয়েছে, আর নাইট্রোজেন সারটা হচ্ছে চাপান সার হিসেবে 1 মাস বা 2 মাস পরে দুটো চাপান দেওয়া যেতে পারে, এবং সেই চাপান সারটা মোটামুটি 50 গ্রাম করে নাইট্রোজেন দিলেই চলবে। আর এমন জায়গায় রাখবেন যেটা হচ্ছে সেখানে যেন আলো বাতাসটা পায়, সূর্যের আলোটা যেন থাকবে এইভাবে। আর এখানে ঘাসটা সমস্যা নয়, এটা আপনার প্রতিদিনই আপনি দেখছেন, সুতরাং একটা ঘাস হলে ঘাসটাকে তুলে দেবেন, এছাড়া আর কিছু করা হয় না। আর গাছটা মোটামুটি ফেব্রুয়ারি মার্চ থেকে এপ্রিল পর্যন্ত লাগাচ্ছি, উঠতে উঠতে আবার মোটামুটি 8-10 মাসের মধ্যে লেগে যায়, এবার সেইটা গাছের পাতা হলুদ হয়ে গেলে যখন হবে তখন সেইটাকে বস্তা সমেত হালকা করে উল্টে দেওয়া যেতে পারে, তাহলে মানে আদাটা বেরিয়ে আসবে, আর না হলে হালকা করে নিড়ানি দিয়েও তুলে নেওয়া যাবে। এবং এক একটা বস্তা থেকে মোটামুটি 2 কেজির মতো আদা পাওয়া যাবে। এরকম আপনার যদি 100টা বস্তা থাকে তাহলে 100টা বস্তা থেকে মোটামুটি 200 কেজি পাওয়া যাবে, আর যদি 200টা থাকে তাহলে 400 কেজি পাওয়া যাবে। এবং সেক্ষেত্রে যদি আমরা বাজার জোর যা দেখা যায় 80 থেকে 90 টাকা সেরকম যদি হিসেব করা যায় তাহলে আমার খরচ হবে মোটামুটি 200 যদি আমরা ইয়ে করি বস্তা তাহলে 5,000 টাকার মতো খরচ হবে, বাদ বাকি যেটা আয় হবে সেটা মোটামুটি 30 থেকে 35,000 টাকা। সুতরাং নিঃসন্দেহে এটা একটা লাভজনক, যাদের জায়গা নেই বা নিচু জায়গা যেখানে করতে পারবেন না সেটা নিজের প্রয়োজনে আপনি আদাটাকে এইভাবে চাষ করতে পারেন।
0: এতক্ষণ শুনলেন বস্তায় আদা চাষ, এ বিষয়ে বললেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের সবজি বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর তপন কুমার মাইতি।
2: এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। পশ্চিমবঙ্গের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ

বৃষ্টি হতে পারে। কৃষকদের জন্য সতর্কবার্তায় জানানো হয়েছে যে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার দু একটি জায়গায় ভারী বৃষ্টিপাত 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বাকি জেলাগুলি ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার দু একটি জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। শুনলেন কৃষিকাজের জন্য জল হাওয়ার খবর। আর সেই সঙ্গেই আজকের চাষবাস এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

0: একটি ঘোষণা, 138তম ডাক আদালত ও পেনশন আদালত। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28 অক্টোবর 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিয়ার অ্যাভিনিউ কলকাতা 700012 বেলা 12:30 গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন, তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফ থেকে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30 সেপ্টেম্বর 2026 তারিখের মধ্যে পৌঁছতে হবে। শ্রী এস সি দাস, ADPS ব্র্যাকেটে CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর অ্যাভিনিউ কলকাতা 700012 ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে opmg_wb@indiapost.gov.in বা adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত সময় ও তারিখে গুগল মিটে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য ADPS ব্র্যাকেটে CS এর সাথে টেলিফোন নম্বর 0332212050 বা 0332212612 অথবা 0332212500 যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগ ইমেলে ডাক আদালত পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। দ্রষ্টব্য, আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি উপরোক্ত ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি এখানেই শেষ হল। এখন শুনবেন আপনার স্বাস্থ্য।
1: শুরু হচ্ছে অনুষ্ঠান আপনার স্বাস্থ্য। আজ শুনবেন শিশুর হাড়ের যত্ন, এই শিরোনামে একটি কথিকা। কথিকাটি বলছেন পেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেবজ্যোতি দত্ত।
2: আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে শিশুর অস্থির যত্ন, অর্থাৎ বাচ্চাদের হাড়ের যত্ন কিভাবে নেব, কিভাবে হাড়ের যত্ন নিলে বাচ্চা ভালোভাবে সুস্থভাবে বড় হয়ে উঠবে এবং বাচ্চা পরবর্তীতে খেলাধুলা এবং অন্যান্য স্বাভাবিক কাজকর্ম ভালো করে করতে পারবে। একটা জিনিস মনে রাখতে হবে, হাড়ের বাচ্চাদের যত্ন কিন্তু হাড়ের ডাইরেক্টলি যত্নের ওপর নির্ভর করে না, অর্থাৎ আমি মালিশ করে দিলাম বা কিছু করলাম তার উপরে নির্ভর করে না। মূল জায়গাটা হচ্ছে প্রথম সুষম পুষ্টি, অর্থাৎ

0: যাদেরকে আপনি মোবাইল না দিলে বাচ্চা খাবেই না। তো এইগুলো কিন্তু আলটিমেটলি বাচ্চার ক্ষেত্রে ক্ষতি করছে। আমরা যেমন আগেকার দিনে দেখতাম বাচ্চারা বাইরে খেলাধুলা করতো, আজকে আনফর্চুনেটলি সেই পরিবেশও নেই এবং বাচ্চাদের এতে কিন্তু অ্যাকচুয়ালি হাড়ের গঠন বা হাড়ের বিকাশ এগুলোর ক্ষেত্রে কিন্তু অ্যাকচুয়ালি বাধাপ্রাপ্ত হচ্ছে। এখন এটা বাস্তব যে সব জায়গায় এখন বাইরে ছেড়ে বাচ্চাদের খেলানোর মতো পরিবেশ নেই, সুতরাং আমাদের যেটা করতে হবে বাচ্চাদের কোনো একটা নির্দিষ্ট খেলাধুলার প্রোগ্রামে, সেটা হতে পারে সাঁতার, সেটা হতে পারে কোনো রকম ব্যাডমিন্টন টেনিস বা যেগুলো বাচ্চাদের পক্ষে উপযুক্ত খেলা, সেগুলোতে বাচ্চাদের একটা শারীরিক কার্যকলাপে ইনভলভ করা, অর্থাৎ যেখানে প্রপার ট্রেনারের আন্ডারে বাচ্চা শারীরিক কার্যকলাপ বা শারীরিক অ্যাক্টিভিটি করবে এবং যাতে হাড় এবং পেশির যে স্বাভাবিক বৃদ্ধি এবং বিকাশ সেইটা কিন্তু ঘটবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে ক্যালসিয়াম শুধুমাত্র যেমন হাড়ের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু ক্যালসিয়াম কিন্তু একা এমন মিনারেল নয় যেটা শুধু হাড়ের জন্য গুরুত্বপূর্ণ। ক্যালসিয়ামের সাথেই আর একটা যে অংশ আসে সেটা হচ্ছে ভিটামিন ডি। আগেকার দিনে আমরা বাচ্চাদের দেখতাম যে তেল মাখিয়ে রোদ্রে রাখা হতো, এই রোদ কিন্তু বাচ্চাদের হাড়ের গঠনের জন্য উপকারী। এই রোদ থেকেই কিন্তু আমাদের চামড়ার যে আর্গোস্টেরল আছে সেটা কিন্তু ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে। সুতরাং পর্যাপ্ত সূর্যালোক, পর্যাপ্ত খাবার, সুষম খাবার, এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ভিটামিন ডি সংশ্লেষে, কারণ ভিটামিন ডি কিন্তু ক্যালসিয়ামকে যেমন অ্যাবজর্ব করতেও সাহায্য করে, ঠিক সেইভাবে বোনের রিমডেলিং এবং বোনের ডেভেলপমেন্টে কিন্তু ক্যালসিয়ামের রোল খুব গুরুত্বপূর্ণ। তৃতীয় যে পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ বাচ্চাদের অস্থির যত্নে, সেটা হচ্ছে চোট আঘাত থেকে রক্ষা করা। অর্থাৎ আমি প্রথমেই বললাম যে নির্দিষ্ট ট্রেনারের আন্ডারে আপনাকে কিন্তু সঠিক ব্যায়াম করতে হবে, অর্থাৎ বাচ্চার যেটা দরকার একটা নিরাপদ খেলার পরিবেশ, সঠিক জুতো এবং খেলার ইকুইপমেন্ট, সেটা খুব গুরুত্বপূর্ণ, এবং প্রয়োজন অনুসারে প্রোটেক্টিভ ইকুইপমেন্ট, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ খেলার সময়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বাচ্চাদের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে যে সবসময় খুব ছোট বাচ্চারা কিন্তু তাদের কষ্ট বা অসুবিধাগুলোকে সঠিকভাবে বলতে পারে না। তো এই ক্ষেত্রে নজর রাখতে হবে যে বাচ্চার স্বাভাবিক চলাফেরা সে করছে কিনা, কোনো জায়গাকে সে প্রোটেক্ট করে খুঁড়িয়ে হাঁটছে কিনা, বা হাঁটতে গিয়ে বারবার পড়ে যাচ্ছে কিনা, অর্থাৎ কোনো জায়গায় ব্যথা হচ্ছে কিনা, কোনো হাত বা পা সে ইউজ করতে হেজিটেট করছে কিনা। এটা কিন্তু খুব কমন জিনিস, বাচ্চা বলে না যে ব্যথা হচ্ছে কিন্তু সে দেখাচ্ছে সেই হাতটা বা পাটা পর্যাপ্ত নাড়াচ্ছে না। তো এই ধরনের যদি কোনো রকম সিমটমস বা রোগ লক্ষণ বা আপনি বুঝতে পারেন যে বাচ্চার এই সমস্যাগুলো হচ্ছে, আপনি অবশ্যই পেন ফিজিশিয়ানের সাথে পরামর্শ করুন, ডাক্তারের সাথে কথা বলুন। আর একটা জিনিস মনে রাখবেন, অনেকেই মনে করে যে বাচ্চাদের ভিটামিন দিয়ে দেবো, ক্যালসিয়াম দিয়ে দেবো, একটা ক্যালসিয়াম ট্যাবলেট খাইয়ে দিলাম, বাট এই ধরনের চিকিৎসা কিন্তু নিজেরা করা উচিত নয়, কারণ এইগুলো আমরা যেমন বলি ভিটামিন ডি জরুরি, কিন্তু আর একটা জিনিসও মনে রাখতে হবে, ভিটামিন ডি কিন্তু এক্সেসও বাচ্চাদের জন্য ক্ষতি হতে পারে। সুতরাং যখন এই ধরনের সিচুয়েশান হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে, অবশ্যই পেন ফিজিশিয়ানের সাথে যোগাযোগ করুন এবং তার পরামর্শ মতো কাজ করলে অবশ্যই আপনার শিশুর প্রপার অস্থির যত্ন নেওয়া হবে।
1: আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন শিশুর হাড়ের যত্ন, এই শিরোনামে একটি কথিকা। কথিকাটি বললেন পেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার দেবজ্যোতি দত্ত। আপনার স্বাস্থ্য অনুষ্ঠান আজ এ পর্যন্তই।
2: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুরু হচ্ছে প্রাত্যহিকী।

0: স্তোত্রপাঠ, আর তা পেরিয়েই আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। এই উৎসবের পদধ্বনি কিন্তু স্পষ্ট হচ্ছে ধীরে ধীরে, তবে ঋতুর মেজাজ এখনও কিন্তু কিছুটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে রয়েছে। পঞ্জিকার হিসেব মেনে শরৎ চলে এলেও আকাশের কোল জুড়ে এখনও বাদলের অবিরাম ধারা, তার কোনো বদল ঘটেনি। মেঘের ঘনঘটা এবং স্যাঁতস্যাঁতে ভেজা বাতাস, তবুও প্রকৃতির বুকে গোপনে গোপনে কোথাও শুরু হয়ে গেছে এই পট পরিবর্তন। কোথাও মেঘের ফাঁক গুলে একচিলতে রোদ, নদীর ধারে অল্প অল্প কাশফুলের মাথা নাড়া, ভোরের ঘাসে দু একটি শিউলির আগমনী বার্তা, আমাদের মনটা যেন কেমন একটা আনচান করে ওঠে। বর্ষার রেশ আর শরতের আগমনী, এই দোলাচলের সন্ধিক্ষণেই আমরা আজ প্রাত্যহিকীতে।
1: ঠিক যখন সকালটা হলো, অর্থাৎ স্টুডিওতে আসার পথে, সেই ছবিটাই কিন্তু দেখতে পাওয়া যাচ্ছিল। আকাশে পেঁজা তুলোর মতন সাদা মেঘ নেই, কিন্তু কোথাও যেন যেরকমটা বলল মৌলি, ঠিক সেরকমভাবে উৎসবের আগমনীটা বাজতে শোনা যাচ্ছে আকাশে, বাতাসে, সর্বত্র।
0: আর সেই সঙ্গে সঙ্গেই আজকে আমাদের ইতিহাসের পাতায় একবার চোখ রাখার পালা। আজকের দিনে, আজ এই মহাদুর্যোগের দিনে, এখনো আমি বিশ্বাস করি স্রষ্টা শিল্পীরাই এ যুগের জাদুকর। এই অমোঘ উচ্চারণটি করেছিলেন দীনেশ দাস, বাংলা সাহিত্যের ইতিহাসে যিনি কাস্তে কবি নামে প্রসিদ্ধ। জীবনের বন্ধুর পথ পার হয়ে ভুবনের ঘাটে ভাসতে ভাসতে কখনো গ্রাম জীবনের সরল মাধুর্যে, কখনো কারাকক্ষের গভীর নির্জনতায় কেটেছে দীনেশ দাসের জীবন। গান্ধীবাদ থেকে সাম্যবাদ, দূর মহাকাশ থেকে এই ঘাস মাঠি, সফেন সমুদ্র, এমনকি তামসী বনান্তরাল, সর্বত্রই অবাধ স্বচ্ছন্দ পদচারণা দীনেশ দাসের কবিতার অন্যতম বৈশিষ্ট্য। যে কবির বজ্রকণ্ঠে উচ্চারিত হয়েছিল, বেয়নেট হোক যত ধারালো, কাস্তিটা ধার দিও বন্ধু, বাঁকানো চাঁদের সাদা ফালিটি তুমি বুঝি খুব ভালোবাসতে, চাঁদের শতক আজ নহে তো, এ যুগের চাঁদ হল কাস্তে। আবার এই দীনেশ দাস মহাত্মা গান্ধীর প্রয়াণের পর লিখেছিলেন, ভস্ম তোমার ছড়িয়ে দিলেম গঙ্গা সিন্ধু খরস্রোতে, নীল আমাজন হুয়াং হুতে ছড়িয়ে দিলাম, জড়িয়ে দিলেম সাত সাগরের অতল জলের অন্ধকারে নতুন প্রাণের অঙ্গীকারে। এই বৈপরীত্যর মধ্যেই দীনেশ দাসের প্রজ্ঞা ফুটে উঠেছে। প্রেম, প্রকৃতি, দেশ, ইতিহাস, সংগ্রাম, দুর্ভিক্ষ, ব্যর্থতা, রবীন্দ্রনাথ, গান্ধীজি, এসব বিষয়ে যাঁর কবিতার মধ্যে বন্যার জলের মতো প্রবেশ করেছিল সেই দীনেশ দাসের অকপট স্বীকারোক্তি, কাব্য জীবনের সঙ্গে কবি জীবনের নিবিড় সম্পর্ক আছে। ১৯১৩ সালের ১৬ই সেপ্টেম্বর, অর্থাৎ আজকের দিনে বাংলা সাহিত্যের এই বরেণ্য কবির জন্ম হয়।
1: মেয়েটি যখন প্রথম মঞ্চে এককভাবে সঙ্গীত পরিবেশন করে, তখন তার বয়স মাত্র ১১। মাদ্রাজ মিউজিক একাডেমির মতো বড় সঙ্গীত সভায় যখন সে নিজে নিজে অংশ নিচ্ছে, তখন সবে পা দিয়েছে ১৭-এ। তখনও দক্ষিণ ভারতে কর্ণাটকী সঙ্গীতের এই দুনিয়াটা ছিল পুরুষ শিল্পীদেরই একচেটিয়া। আশ্চর্য সুরেলা কণ্ঠের আশীর্বাদ নিয়ে এবার সেখানে পা রাখলেন MS শুভলক্ষ্মী। সঙ্গীতশিল্পী হিসেবে তিনি প্রথম দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন পান। আবার তিনি প্রথম ভারতীয় সঙ্গীত শিল্পী যিনি রামন ম্যাগসেসের সম্মানে ভূষিত হন। প্রবাদ প্রতিম এই সঙ্গীতশিল্পীর জন্ম হয়েছিল ১৯১৬ খ্রিস্টাব্দের ১৬ই সেপ্টেম্বর, অর্থাৎ আজকের দিনে।
0: আজ যেখানে খড়গপুরের ইন্ডিয়ান

উৎসবের আলোয় সেজে উঠেছে আমাদের শহর। গণেশ পুজোর আনন্দমুখর আবহ চলছে চারপাশে, আর সামনেই রয়েছে বিশ্বকর্মা পুজো। তার ঠিক পরেই মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চিরচেনা।

ইনস্টিটিউট অফ টেকনোলজি গড়ে উঠেছে, ঠিক তারই মধ্যে ছিল হিজলি ক্যাম্প বা হিজলি জেল। সেই হিজলি জেলেই 600 জন রাজনৈতিক বন্দীকে বিনা বিচারে আটকে রাখা হয়েছিল। এঁদের সঙ্গে জেল কর্তৃপক্ষের ক্রমে বিরোধ দেখা দেয়। সবশেষে 1931 সালের আজকের দিনেই, অর্থাৎ 16ই সেপ্টেম্বর, জেলের মধ্যে নিরস্ত্র বন্দীদের ওপর নির্মমভাবে গুলি চালাল ব্রিটিশ সরকারের পুলিশ। মৃত্যুর কোলে ঢলে পড়লেন অগ্নিযুগের বিপ্লবী সন্তোষ মিত্র এবং তারকেশ্বর সেনগুপ্ত। এরই প্রতিবাদে সেদিন গর্জে উঠেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু।

16ই সেপ্টেম্বর পালিত হয় ওজোন স্তর সংরক্ষণের জন্য আন্তর্জাতিক দিবস হিসাবে। রাষ্ট্রসংঘের উদ্যোগে হয় বিশেষ অনুষ্ঠান। আমরা জানি বায়ুমণ্ডলের উপরের অংশে থাকা ওজোন গ্যাসের স্তর পৃথিবীকে রক্ষা করে সূর্যের অতিবেগুনি রশ্মির থেকে। যদি এই স্তর না থাকত, তবে হয়তো পৃথিবীতে প্রাণের বিকাশই সম্ভব হতো না। শক্তিশালী অতিবেগুনি রশ্মি আমাদের ত্বক ও কোষকলার ক্ষতি করে, ক্যান্সারও ঘটাতে পারে। 1987 সালে ক্যানাডার মন্ট্রিলে এক আন্তর্জাতিক প্রোটোকল চালু হয়। এর উদ্দেশ্য ছিল ওজোন ধ্বংসকারী ক্ষতিকর গ্যাসের উৎপাদন কমিয়ে মানবজাতির সুরক্ষা নিশ্চিত করা। প্রথম দিকে এই চুক্তি অনুমোদনের ক্ষেত্রে গা ছাড়া মনোভাব দেখা গেলেও 2009 সালের মধ্যে সব দেশই এই প্রোটোকলের অন্তর্ভুক্ত হয়। রাষ্ট্রসংঘের দাবি, 2009 সালের শেষ নাগাদ এই প্রোটোকল অনুসরণ করে 98% ওজোন ধ্বংসকারী রাসায়নিকের উৎপাদন বন্ধ করা সম্ভব হয়েছে। অন্যান্য বছরের মতো এবছরও 16ই সেপ্টেম্বর দিনটি পালিত হচ্ছে আন্তর্জাতিক স্তরে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে।

দেশবন্দনা শুনলেন সমবেত কণ্ঠে। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে আগামী 25 আগস্ট 2027 পর্যন্ত। আজ 16 সেপ্টেম্বর রাত 9:30 এই অনুষ্ঠান শুনবেন বিশিষ্ট গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন ভূপেন্দ্রনাথ শীল। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। বিশেষ অনুষ্ঠান আকাশবাণী সংগ্রহশালা থেকে। ঘোষণাটি শেষ হলো।

কখনো না ভুলতে পারা কিছু মানুষজন আছেন। এইমাত্র যে গানটি শুনছিলাম তাতে তিনজন দিকপাল মানুষ জড়িয়ে রয়েছেন। একজন তো অবশ্যই পুলক বন্দ্যোপাধ্যায়, তাঁর লেখা এই গান, কানু ঘোষের সুর এবং তালাত মেহমুদের কণ্ঠ। তিন অবিস্মরণীয় মানুষ। অবশ্যই আকাশবাণী সংগ্রহশালা থেকে প্রত্যেকটি অনুষ্ঠানে কিন্তু মনে রাখার মতো কিছু মুহূর্ত আমাদের স্মরণ করিয়ে দেয় আরও একবার।

0: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগিরবাজার। অপারেশন ছাড়াই পাইলস ফিশার ফিস্টুলা ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: প্রাত্যহিকতে সেই বহু প্রতীক্ষিত পর্বে আমাদের আসতে হবে, সেটা হচ্ছে অবশ্যই চিঠি, চিঠির ঝাঁপিতে। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষে আমরা রয়েছি, আর এই দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকতে চিঠি লেখার বিষয় ভোল বদল। রুমাল থেকে বিড়াল হয়ে যাওয়ার কথা সুকুমার রায় বলে গিয়েছেন কবেই। গা ঘিনঘিনে শুঁয়োপোকা থেকে ক্রমে রহস্যাবৃত গুটিপোকা এবং অবশেষে ঝলমলে অপরূপ প্রজাপতি দেখে বিস্ময়ের উদ্রেক হওয়াই স্বাভাবিক। তবে শুধু কল্পনায় বা প্রাকৃতিক অনিবার্য জীবনচক্রের নয়, মানুষের মধ্যেও এই আমূল পরিবর্তন বিরল নয়। সেই ভোল বদল কখনো ইতিবাচক, কখনো বা অনভিপ্রেত। আপনার অভিজ্ঞতা কি বলে লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি chitihirjhanpi চিঠির ঝাঁপি @gmail.com। আর চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় ভোল বদল।
2: ভোল বদলের অভিজ্ঞতা নিয়ে প্রথম চিঠি পাঠিয়েছেন গৌতম পতি কুলবেড়িয়া তমলুক পূর্ব মেদিনীপুর থেকে।

গিরগিটি রং পরিবর্তনে পারদর্শী, কিন্তু মানুষের ভুল বদলের নিপুণ দক্ষতার কাছে সেও হার মানে। ভুল বদল কথাটির অর্থ হল রূপ, বেশভূষা, চরিত্র, স্বভাব বা অবস্থার সম্পূর্ণ পরিবর্তন। বর্তমান সময়ে এর ব্যাপকতা বহুধা বিস্তৃত। প্রতিদিন সংবাদ মাধ্যম ও সমাজ মাধ্যমে তার ভুরি ভুরি প্রমাণ দেখে আমরা বীতশ্রদ্ধ। সমাজে এই শিল্পের সবচেয়ে চমকপ্রদ প্রদর্শনী দেখা যায় রাজনীতিতে। এই ভোল বদলে আদর্শের কোনো বালাই নেই, অনুশোচনা নেই। টিকে থাকা অথবা পদ, অর্থ আর ক্ষমতার কাছাকাছি পৌঁছানোই সেখানে একমাত্র লক্ষ্য। এটি আসলে নীতিহীন সুবিধাবাদের এক বাস্তব নাম। এই ভোল বদল সাময়িক সাফল্য এনে দিতে পারে, কিন্তু জনগণের কাছে সেই মানুষের বিশ্বাসযোগ্যতা আর আত্মসম্মানকে ধুলোয় মিশিয়ে দেয়। শুধু রাজনীতি নয়, ভোল বদলের খেলা আমাদের সামাজিক ও পারিবারিক সম্পর্ক এবং কর্মক্ষেত্রে ভীষণভাবে চোখে পড়ে। অফিসে নতুন বস আসার সঙ্গে সঙ্গে তাঁর সামান্য অনুগ্রহের লোভে কিছু সহকর্মীর অবস্থান পরিবর্তনের দৃশ্য দেখে বেশ মজা পেতাম। সম্পর্কের ক্ষেত্রে আমাদের চরম দুঃসময়ে মুখ ফিরিয়ে নেওয়া আত্মীয় আমার প্রতিষ্ঠিত হওয়ার খবর পেয়েই রাতারাতি পরম আত্মীয় সেজে হাজির হয়েছেন। তবে সব ভুল বদল খারাপ নয়। অন্যায় থেকে ন্যায়ের পথে আসা, অন্ধবিশ্বাস ছেড়ে যুক্তিবাদী হওয়া, হিংসা ছেড়ে মানবিক হওয়া, এও একরকম ভুল বদল। এই পরিবর্তন আমরা দেখেছি সম্রাট অশোক, জগাই, মাধাই এদের মধ্যে। আসলে ভুল বদল নয়, বদলের কারণটাই আসল কথা। সময়ের সঙ্গে মানুষ বদলাবে, সমাজও বদলাবে, কিন্তু স্বার্থের জন্য আদর্শ বদলে গেলে সেই ভুল বদল শুধু মুখোশ পাল্টানো, আর বিবেকের ডাকে বদলে গেলে সত্যিকারের মানুষ হয়ে ওঠার গল্প। লিখেছেন গৌতমপতি, কুলবেড়িয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে।

ভুলবদল বোধহয় এভাবেও হয়। এরপরে চিঠি লিখছেন প্রদ্যুৎ প্রিয় চক্রবর্তী রাজারহাট থেকে। প্রিয় প্রাত্যহিকী, ভুল বদল ব্যাপারটা আমাকে বরাবরই ভাবায়। ইতিহাসে চণ্ডাশোকের ধর্মাশোক হওয়া কিংবা বোকা কালিদাসের মহাকবি হয়ে ওঠা, এমন বদলের কথা আমরা সবাই জানি, কিন্তু নিজের চোখে দেখা কোনো মানুষের ভুল বদল তার চেয়ে কম বিস্ময়কর নয়। আমাদের পাড়ার টুকুনের কথাই বলি। ছেলেটি ছোটবেলা থেকেই অসম্ভব দুরন্ত। বাবা মা যেখানে যেতেন তার দৌরাত্ম সেখানে আগে পৌঁছে যেত, অথচ বুদ্ধিও ছিল তেমনই তীক্ষ্ণ। ভালো আবৃত্তি করত, চমৎকার নকল করত, হাসির খোরাক জোগাতে তার জুড়ি ছিল না। ক্লাস ফাইভে দীপকবাবু ওকে ডাকতেন দুর্দান্ত বলে, কারণ দুষ্টুমি করলেও পরীক্ষার

0: কল করতো ভালো। ধীরে ধীরে সে বদ সঙ্গে পড়ল, রেজাল্ট নামতে লাগলো, ক্লাস নাইনে ফেল। একদিন স্বপন স্যার ক্লাসের বাইরে তাকে হল্লা করতে দেখে দিলেন এক থাপ্পড়। টুকুনও স্যারের গায়ে হাত তোলে। তারপর ক্রমাবতরণ, মাধ্যমিকে ফেল, পরের বছর কোনো ক্রমে পাশ, এইচএসএ কোনো রকমে উত্তীর্ণ। ততদিনে পাড়ার বন্ধুরা দাঁড়িয়ে গেছে, টুকুনের পড়াশোনা শেষ, মুরগির ব্যবসা করেও ব্যর্থ। দুবছর পর হঠাৎ একদিন উধাও, প্রায় 10 বছর কোনো খবর নেই। শুনলাম বোম্বেতে ফিল্মে চেষ্টা করে ব্যর্থ হয়েছে, কেউ বলল হরিদ্বারে সাধু হয়েছে। 2000 সালে হঠাৎ দেখা, দেখি সামনে দাঁড়িয়ে এক সৌম্য সুদর্শন যুবক, চৌকশ ইংরেজি, সুন্দর ব্যবহার, আত্মবিশ্বাসী চেহারা। এ কি সেই টুকুন? জানলাম বোম্বের সমুদ্র তীরে এক ইংরেজ ডাক্তারের সঙ্গে তার পরিচয়, সেখান থেকে ঘনিষ্ঠতা। স্ত্রী বিয়োগে একা সেই মানুষটির একমাত্র পুত্র নেই। টুকুন এখন তার হাসপাতাল দেখাশোনা করে নিজের ছেলের মতো। চণ্ডাশোকের বদল ইতিহাসে লেখা আছে, রত্নাকরের বদল মহাকাব্যে, টুকুনের বদল সে ভাঙাচোরা জীবনকে নতুন করে গড়ে তোলার এক জাদুকর। আসলে মানুষ যখন নৈরাশ্যকে আঁকড়ে না ধরে নতুন জীবনের দিকে হাঁটে, তখনই হয়তো ভুল বদল ঘটে, কোনো মানুষের সাক্ষাতে বা কোনো অপ্রত্যাশিত সুযোগে। লিখলেন প্রদ্যুৎ প্রিয় চক্রবর্তী, রাজারহাট, কলকাতা 700136 থেকে। ধন্যবাদ আপনাকে।
1: পরের চিঠির পাতায় চিঠি লিখেছেন বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে পুলক কুমার ত্রিপাঠী। সময়ের সঙ্গে ভুল বদল প্রকৃতির চিরন্তন বিধান। শুঁয়োপোকা একদিন নিজের চারপাশের আবরণ ভেদ করে রঙিন ডানা মেলে রূপান্তরিত হয় প্রজাপতিতে। ডিমের খোলস ভেদ করে একদিন জন্ম নেয় নতুন প্রাণ। কুঁড়ি একসময় ফুল হয়ে ওঠে, শুকনো ডালে ফিরে আসে কচি পাতার সবুজ বার্তা। প্রকৃতি তার পুরনো রূপ ছেড়ে নতুন সাজে সজ্জিত হয় নিঃশব্দে নিরন্তর। এ বদলে কোনো ছলনা নেই, আছে সৃষ্টির স্বাভাবিক প্রবাহ। মানুষের জীবনেও তাই বদল আসে, শৈশবের সরলতা মুছে অভিজ্ঞতার রেখা পড়ে মুখে, ভুলের ভেতর দিয়ে জন্ম নেয় বোধ, দুঃখ মানুষকে শেখায় সহনশীলতা, কেউ অন্ধকার পেরিয়ে আলোর দিকে এগিয়ে যায়। এই ভুল বদল অবশ্যই ইতিবাচক, কারণ এই বদলে মানুষ পায় তার চেতনার পরিবর্তন। কিন্তু সব বদল কি এমন নির্মল? তা বোধহয় নয়। কখনো সামান্য স্বার্থের বাতাসেই মানুষের মুখের চেনা রেখাগুলো বদলে যায়। যে বন্ধু একদিন তার অভাবের দিনে পাশে ছিল, সাফল্যের দিনে তার ব্যবহারে যেন ভুল বদলের সূচনা তৈরি হয়। যে মানুষটি প্রয়োজনে দরজা খুলে দিয়েছিল, প্রয়োজন ফুরাতেই সেই দরজায় নেমে আসে নীরবতার খিল। সম্পর্ক তখন আর হৃদয়ের টানে বাঁধা থাকে না, অদৃশ্য পাল্লায় মাপা হয় লাভ ক্ষতির অঙ্ক। প্রকৃতি ভুল বদলে জন্ম দেয় নতুন জীবনের, অবুঝ মানুষ ভুল বদলে জন্ম দেয় দূরত্বের। তবু পরিবর্তনকে দোষ দেওয়া যায় না, পরিবর্তন তো সময়ের সঙ্গে প্রবহমান। শুধু মনে রাখতে হবে চেহারা বদলাক, অবস্থান বদলাক, জীবন বদলাক, কিন্তু আমাদের আচার আচরণের যেন ভুল বদল না হয়। আমাদের ভেতরের মানুষটি যেন কোনোভাবেই হারিয়ে না যায়। মনে রাখতে হবে বদল যদি ভালো কিছুর জন্য ঘটে, সেই বদল স্বাগতম। কারণ আলোকে কখনো অন্ধকার দিয়ে ঢেকে রাখা যায় না, বরং অন্ধকারকে আলোকিত করা যায়। এই চিঠি পাঠিয়েছেন পুলক কুমার ত্রিপাঠী, বালিচক পশ্চিম মেদিনীপুর থেকে।
0: প্রিয় প্রাত্যহিকী, লিখছেন মৌ চট্টোপাধ্যায়, বাঁকুড়া থেকে। রুমাল থেকে বিড়াল হয়ে যাওয়ার ম্যাজিক সুকুমার রায়ের বইয়ের পাতায়।

0: যেমন মজার, তেমনি প্রকৃতির বুকে শুঁয়োপোকা থেকে ঝলমলে প্রজাপতি হওয়ার রূপান্তর তো বিস্ময়কর। কিন্তু সবচেয়ে বড় এবং রহস্যময় রূপান্তর বোধহয় ঘটে মানুষের মনে ও আচরণে। এই ভুল বদল বা আমূল পরিবর্তন আমরা আমাদের সমাজে প্রায়শই দেখে থাকি। মানুষ পরিস্থিতির চাপে, অভিজ্ঞতার আঘাতে কিংবা ভেতরের কোনো সুপ্ত চেতনার জাগরণে হুট করেই এমন বদলে যায়, যা অনেক সময় চেনা মানুষকেও অচেনা করে তোলে। আমার অভিজ্ঞতার খেরো খাতায় এই ভুল বদলের দুটো রূপই খুব স্পষ্ট। কিছু পরিবর্তন মানুষকে এক ধাক্কায় অনেক উঁচুতে তুলে দেয়। হয়তো ভীষণ ছন্ন ছাড়া লক্ষ্যহীন একটা ছেলে জীবনের কোনো এক কঠিন ধাক্কায় রাতারাতি দায়িত্বশীল হয়ে উঠল, কিংবা একজন কঠোর রূঢ় মানুষ কোনো এক চরম একাকিত্ব বা স্নেহের পরশে এক অদ্ভুত কোমলতায় ভরে উঠল। এসব ইতিবাচক ভুল বদল দেখতে সত্যিই ভালো লাগে। এগুলো আমাদের মনে আশা জাগায় যে মানুষের ভেতরের ভালোত্বটা মরে যায় না, শুধু সঠিক সময়ের অপেক্ষায় থাকে। ঠিক এর উল্টো পিঠটাও সমান সত্যি এবং মাঝে মধ্যে বেশ বেদনাদায়ক। অনেক সময় দেখা যায় পরম বন্ধু বা খুব কাছের কোনো মানুষ স্বার্থের সংঘাত, ক্ষমতা বা লোভের টানে এমনভাবে বদলে গেল যে বিশ্বাস করাই কঠিন হয়ে পড়ে। যে মানুষটা গতকাল পর্যন্ত কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছে, আজ সেই যেন সম্পূর্ণ এক অচেনা প্রতিপক্ষ। এই অনভিপ্রেত ভুল বদলগুলো মনের ভেতর এক ধরনের অসাড়তা তৈরি করে, মানুষকে করে তোলে সন্দিহান। আসলে মানুষের এই ভুল বদল কোনো আকস্মিক জাদুমন্ত্র নয়। শুঁয়োপোকা যেমন গুটির ভেতরে একটা দীর্ঘ সময় ধরে নিজেকে ভাঙে আর গড়ে, মানুষের মনের ভেতরেও তেমনি এক অদৃশ্য রূপান্তর চলতে থাকে। পরিস্থিতি যখন সেই ভেতরের রূপটাকে বাইরে টেনে আনে, তখনই আমরা তাকে ভুল বদল বলি। এই পরিবর্তন যেমনই হোক না কেন, এটাই প্রমাণ করে যে মানুষ কোনো জড় বস্তু নয়, সে বহমান, সে পরিবর্তনশীল। জীবনকে সহজভাবে নিতে গেলে এই ভুল বদলকে মেনে নেওয়া ছাড়া উপায় নেই। ইতিবাচক পরিবর্তনগুলো যেমন আমাদের পথ চলতে অনুপ্রেরণা দেয়, তেমনি নেতিবাচক রূপান্তরগুলো আমাদের আরও অভিজ্ঞ এবং সাবধানী হতে শেখায়। লিখলেন মৌ চট্টোপাধ্যায়, জয়পুর জেলা বাঁকুড়া থেকে। ধন্যবাদ আপনাকে।
1: মালতী ভট্টাচার্য মণ্ডল পরবর্তী চিঠি পাঠিয়েছেন অশোকনগর পশ্চিম মেদিনীপুর থেকে। পৃথিবীর বুকে জীবজগতে অনবরত ভুল বদলের পালা চলেছে। গিরগিটি তার ভুল বদল করে, সাধারণত শত্রুর হাত থেকে আত্মরক্ষার জন্য। শরীরে রঙের বদল ঘটিয়ে পরিবেশের সঙ্গে মিশে গিয়ে নিজেকে লুকিয়ে রাখে। আহার্য সংগ্রহের জন্য বিশ্ব প্রকৃতির দরবারে বিভিন্ন উদ্ভিদের ভুল বদল দেখে তাজ্জব হয়ে যাই আমরা। আপাত নিরীহ কলসপত্রী উদ্ভিদের পাতার আকৃতি কলসের মতোই, কিন্তু ভেতরে তরল রসের ফাঁদ। কীট পতঙ্গ আটকে পড়ে আহার্য রূপে। প্রকৃতির ভুল বদল ঘটে এই পৃথিবীতে বারে বারে, কখনো ভৌগোলিক কারণে, আবার কখনো বা মানুষের খামখেয়ালিপনায়। মানুষের প্রয়োজনে লাগাতার চলেছে নগরায়ন, পদঘাট সম্প্রসারণের কাজ, ফলস্বরূপ কেটে ফেলা হচ্ছে হাজার হাজার গাছপালা। পাহাড়ের প্রকৃতিও তার ভারসাম্য হারিয়ে ফেলছে ক্রমাগত। অত্যধিক বাড়িঘর এবং কলকারখানা গড়ে ওঠার ফলে বৃষ্টির দিনে, বন্যা আর ধসে, পাহাড়ের ভয়ানক ভুল বদলে ভীতি এসে গ্রাস করে আমাদের। টেকটনিক প্লেটের বিচ্যুতির ফলে সুনামি এসে আছড়ে পড়ে সমুদ্রের কিনারে। প্রকৃতির সেই ভুল বদলের সাক্ষী হয়েছে আমরা কয়েক বছর পূর্বেই। বিশ্ব উষ্ণায়নের কবলে পড়ে হিমবাহের ভয়াবহ ক্ষতি হচ্ছে। কয়েকদিন আগেই বিশ্ববাসী সাক্ষী থাকল হিমবাহের ভুল বদলের ভয়াবহ পরিস্থিতির। মানুষ যখন নিজের স্বার্থে ভুল বদলের খেলায় অংশগ্রহণ করে, তখন চেনা মানুষের অচেনা মুখ দেখে চমকে উঠতে হয়। প্রতিদিন সকালে খবরের কাগজ হাতে নিয়েই নজরে পড়ে এই সব ভুল বদলের ভয়ানক রূপ। এছাড়াও আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মধ্যে কখনো বা এই রূপের পরিবর্তন পীড়িত করে আমাদের মনকে। শুভবুদ্ধির উদয় হোক।

0: আজকের দুনিয়ার সমস্ত অসহিষ্ণুতার বুকে এই কামনা করি। শুভেচ্ছা সহ এই চিঠি পাঠিয়েছেন মালতী ভট্টাচার্য মণ্ডল, অশোকনগর, পশ্চিম মেদিনীপুর থেকে।
1: পরের চিঠি এসেছে হাওড়া শিবপুর থেকে, লিখেছেন বৈশাখী মুখোপাধ্যায়। প্রাণের কথা প্রাত্যহিকই, ওই যে রংচটা সদর দরজাটা, ওটা খুলে অন্ধকার স্যাঁত স্যাঁতে সিঁড়ি ধরে উপরে উঠে গেলে যে ঘরটা, ওর শেষ প্রান্তে হাতখানেক উঁচু চৌকাঠের ওপারে বসে রান্না করছে মা, আর হলুদ বাল্বের নিচে চৌকাঠে বই কোলে আমি কান পেতে আছি নাট মন্দিরে কীর্তন শেষে সমবেত হরিধ্বনি শোনার জন্য। ওঠাই আমার পড়ার ছুটির ঘণ্টা যে, তোমাকে দেখাই কি করে প্রাত্যহিকি, এ তো আমার মানুষ পটে আঁকা ধূসর স্মৃতি। বছর দুই হল সেই ক্ষয়িষ্ণু বাড়িটার পাশে থাকা আরও দু তিনটে বুড়োটে বাড়িকে গিলে সেখানে ছটফটিয়ে বেড়াচ্ছে এক লাস্যময় তরুণী, ছয়তল বিশিষ্ট পায়রার খুপরি। কি যেন অভিমানে তার দিকে তাকাতে পারি না। একদিন চেষ্টা করলাম সেই মাঝের জানলাটা চিহ্নিত করার, যেখানে দাঁড়িয়ে দেখতাম দোল দুর্গোৎসব, কিন্তু না, হিজিবিজি ব্যালকনি আর এসি মেশিনের ভিড়ে দৃষ্টি ঝাপসা হয়ে গেল। সভ্যতার আগ্রাসন এভাবেই ভোল বদলে দিয়েছে চেনা আলো চেনা অন্ধকারের। দুব্বাধান পাখি দেখে ভালোবাসার দু একটা মুখের পরিবর্তে এখন জিপিএস পৌঁছে দেয় গন্তব্যে। কুলুঙ্গিতে শাঁখের সঙ্গে সহাবস্থানে থাকে মুঠোফোন, ছিঁড়ে যাওয়া লক্ষ্মীর পাঁচালি পড়তে ফোনই যে ভরসা। বদলেছে বলেই তো, দিদিমণি থেকে ম্যাডাম পার করে আজ ম্যাম ডাকে সাড়া দিয়ে স্বচ্ছন্দে। তার কথা না বলে শেষ করি কি করে, বছর কুড়ি আগে ক্লাসে ঢোকামাত্র যার নামে জমা নালিশের পাহাড় সরাতে ব্যয় হতো মিনিট দশেক, হঠাৎ দেখা তার সাথে। কি করছো এখন, রুটিন প্রশ্ন করে চলতে শুরু করে থমকে যাই, শুনি দিদিমণি বাড়ি বাড়ি গিয়ে বয়স্ক মানুষদের সময় দিই, তাদের কথা শুনি, কথা বলি বিনা পারিশ্রমিকেই। বুঝলাম এই ঘুরন্ত নাগর দোলায় কখন কাঁদায় আর কখন ভোলায়, কখন সাদা আর কখন কালো, কখন মন্দ যে কখন ভালো। লিখলেন বৈশাখী মুখোপাধ্যায়, শিবতলা লেন, শিবপুর, হাওড়া, 7111 02 থেকে। ধন্যবাদ আপনাকে।

0: আজকে চিঠির ঝাঁপি তো এখানেই শেষ করতে হচ্ছে, আরও একবার মনে করিয়ে দেওয়া যাক বরঞ্চ যে
1: সেপ্টেম্বর মাসের দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় ভোল বদল। রুমাল থেকে বেড়াল হয়ে যাওয়ার কথা সুকুমার রায় বলে গিয়েছেন কবি। গা ঘিনঘিনে শুঁয়োপোকা থেকে ক্রমে রহস্যাবৃত গুটিপোকা এবং অবশেষে ঝলমলে অপরূপ প্রজাপতি দেখে বিস্ময়ের উদ্রেক হওয়াই স্বাভাবিক। তবে শুধু কল্পনায় বা প্রাকৃতিক অনিবার্য জীবনচক্রে নয়, মানুষের মধ্যেও এই আমূল পরিবর্তন বিরল নয়। সেই ভোলবদল কখনো ইতিবাচক, কখনো অনভিপ্রেত। আপনার অভিজ্ঞতা কি বলে লিখুন প্রাত্যহিকীতে। আমাদের ইমেল আইডি chithirjhanpi চিঠির ঝাঁপি @air@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, প্রাত্যহিকী প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। সেপ্টেম্বর মাসে দ্বিতীয় পক্ষে প্রাত্যহিকীতে চিঠি লেখার বিষয় ভুল বদল।
0: আসলে ভুল বদলটা আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গেই জড়িত, সুতরাং সেই জীবনের কথাই উঠে আসে আমাদের বন্ধুদের চিঠিতে, প্রাত্যহিকীতে। চিঠির ঝাঁপি এই পর্যন্ত।

0: এবারে আকাশ বাতাসের খবর। আগামী ২৪ ঘন্টায় কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকবে এবং দুপুরের দিকে সাধারণত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। দুপুর ও সন্ধ্যের সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বিগত ২৪ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৯ ডিগ্রি বেশি, এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বিগত ২৪ ঘন্টায় আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল ৯৭%, সর্বনিম্ন পরিমাণ ছিল ৬২%। পশ্চিমবঙ্গের সমুদ্র ও নদী উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আকাশ বাতাসের খবর।
1: তাহলে হাতে রইল পেন্সিল, সময় তো শেষ। আজকের মতন প্রাত্যহিকী থেকে বিদায় নিতে হচ্ছে। সামনে একটা উৎসবের মরশুম আসছে, একদম শুরুতেই যেরকমটা বলেছিল মৌলি, সেই উৎসবের মরশুমে সকলে খুব ভালো থাকুন, বেঁধে বেঁধে থাকুন একে অপরের সঙ্গে। আজকের প্রাত্যহিকীতে সঙ্গে ছিলাম শান্তম চক্রবর্তী,
0: মৌলি দাশগুপ্ত।

0: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রে ইউপিআই ব্যবহার করে টাকা পাঠানোর সময় কোনো মাশুল দিতে হবে না বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রক স্পষ্ট করে দিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সাম্প্রতিক ব্রিক্স সম্মেলন চলার সময় চীনের সঙ্গে আলোচনায় বিভিন্ন সমস্যার সমাধান সংবেদনশীলভাবে করা উচিত বলে জানিয়েছে ভারত। পশ্চিমবঙ্গ সরকার যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে 4টি বিমানবন্দর তৈরির সিদ্ধান্ত নিয়েছে। উত্তরপ্রদেশ সরকার এনএসজির আঞ্চলিক কেন্দ্র গড়ে তোলার জন্য অযোধ্যার 26 হেক্টর অনুর্বর জমি বিনামূল্যে হস্তান্তর করবে। নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1399। পুরুষদের ক্রিকেটে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে 7 উইকেটে আফগানিস্তানকে হারিয়ে 3 ম্যাচের সিরিজ ভারত জিতে নিয়েছে। আসছে বিস্তারিত খবরে। কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ইউপিআই এর মাধ্যম ব্যবহার করে টাকা পাঠালে কোনো মাশুল বা চার্জ দিতে হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এক্ষেত্রে অর্থের পরিমাণ যাই হোক না কেন, কোনো মাশুল দিতে হবে না। ব্যবসায়িক ক্ষেত্রেও 2000 টাকা পর্যন্ত লেনদেনের কোনো মাশুল লাগবে না। ক্ষুদ্র বিক্রেতাদের জন্য প্রযোজ্য জিরো মার্চেন্ট ডিসকাউন্ট রেট MDR কাঠামোর আওতাভুক্ত লেনদেনগুলিও সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে 2000 টাকার বেশি মূল্যের নির্দিষ্ট কিছু মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে MDR প্রযোজ্য হবে। এক্ষেত্রে 0.4% হারে মাশুল ধার্য হবে। 75,000 টাকা বা তার বেশি মূল্যের বড় অঙ্কের ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে প্রতি লেনদেনে সর্বোচ্চ 300 টাকা MDR ধার্য করা হবে। তবে এক্ষেত্রেও গ্রাহকদের কোনো অতিরিক্ত শুল্ক দিতে হবে না, চার্জ প্রযোজ্য হবে বিক্রেতাদের জন্য। NPCI জানিয়েছে, গ্রাহকদের জন্য UPI পরিষেবা বিনামূল্যে রেখেই নির্দিষ্ট কিছু মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে একটি সংশোধিত UPI মার্চেন্ট ডিসকাউন্ট রেট কাঠামো চালু করা হয়েছে, যা আগামী মাসের 15 তারিখ থেকে কার্যকর হবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, নতুন দিল্লিতে অনুষ্ঠিত 18 ব্রিক্স সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর মধ্যে বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

0: নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, বৈঠকে প্রধানমন্ত্রী ভারতের উদ্বেগের বিষয়গুলি তুলে ধরেন এবং জোর দিয়ে বলেন, উভয় পক্ষেরই একে অপরের মূল উদ্বেগের বিষয়গুলির প্রতি সংবেদনশীল হওয়া উচিত।
1: A bilateral meeting took place between Prime Minister and President Xi on the sidelines of the 18th summit. Several issues came up during the discussions. Prime Minister referred to Indian concerns as well and underlined those that both sides should show sensitivity to each other's core concerns and be guided by the three mutuals, mutual respect, mutual interest and mutual sensitivity.
0: ওমান উপকূলের কাছে বাণিজ্যিক জাহাজ MTL গায়ার ওপর হামলার বিষয়ে এক প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজ, নাবিক, সাধারণ নাগরিক এবং অসামরিক পরিকাঠামোর ওপর হামলা ভারত কোনোভাবেই গ্রহণযোগ্য বলে মনে করে না। আরেকটি প্রশ্নের জবাবে শ্রী জয়সওয়াল বলেন, ভারত ও রাশিয়ার মধ্যে জ্বালানি বিষয়ক সহযোগিতা তাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। বিদেশ দপ্তরের মুখপাত্র আরও বলেছেন, ব্রিক্স সম্মেলনের ফাঁকে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সৌদি আরবের বিদেশমন্ত্রীর সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। শ্রী জয়সওয়াল জানান, হুথি বিদ্রোহীদের বিষয়টিও আলোচনায় স্থান পেয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থার প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকারের ওপর জোর দিয়েছেন। এই অঙ্গীকার দেশের স্বতন্ত্র অবস্থান এবং কৌশলগত স্বায়ত্তশাসনের প্রতি আস্থার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। দিল্লিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের রজত জয়ন্তী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ডক্টর জয়শঙ্কর বলেন, এই অস্থির বিশ্বে ভারতের উত্থান অনিবার্য।
2: When India advocates dialogue and diplomacy, when we stress that endless war must give way to an end to war, this is our particular way of thinking. Indian diplomacy will always have peace and development as its central agenda, not just as an idealistic goal, but as a sensible prescription for the world order to advance progress and prosperity.
0: পশ্চিমবঙ্গ সরকার যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে আঞ্চলিক বিমানবন্দর তৈরির কাজে গতি আনতে চলেছে। এর প্রেক্ষিতে পুরুলিয়ার ছাড়রা, পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও আলিপুরদুয়ারের হাসিমারায় তৈরি হচ্ছে চারটি বিমানবন্দর। উড়ান প্রকল্পের আওতায় চার বিমানবন্দর নিয়ে কেন্দ্রের সঙ্গে এর জন্য ত্রিপাক্ষিক সমঝোতাপত্র স্বাক্ষর হতে চলেছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কেআর নাইডু এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আগামী 23 সেপ্টেম্বর নবান্ন সভাঘরে এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হবার কথা। প্রশাসনিক সূত্রের খবর, নবান্ন সভাঘরের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের পরিবহন মন্ত্রী অর্জুন সিং, অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান সহ রাজ্যের শীর্ষ আধিকারিকরা। উত্তরপ্রদেশ মন্ত্রিসভা অযোধ্যার মিল্কিপুর অঞ্চলে 26 হেক্টর অনুর্বর জমি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বিনামূল্যে হস্তান্তরের প্রস্তাবে অনুমোদন দিয়েছে। এই জমিতে ন্যাশনাল সিকিউরিটি গার্ড NSG-র আঞ্চলিক কেন্দ্র গড়ে তোলা হবে। এর মধ্যে পুরে লালখান গ্রামে 65 একর জমির বাজার মূল্য 16,90,00,000 টাকা। রাম মন্দির নির্মাণ ও প্রাণ প্রতিষ্ঠার পর অযোধ্যায় বিপুল ভক্ত, পর্যটক ও বিশিষ্ট ব্যক্তিদের সমাগমের বিষয়টি মাথায় রেখে নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করার জন্য এই সিদ্ধান্ত। উত্তর ত্রিপুরা জেলা পুলিশ পানিসাগরে প্রায় 50 কেজি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এর আনুমানিক বাজার দর 40 কোটি টাকা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সামাজিক মাধ্যমে এক বার্তায় জানান, মাদকদ্রব্যের অভিশাপ থেকে সমাজকে, বিশেষত যুব সম্প্রদায়কে রক্ষা করার ক্ষেত্রে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর এই সাফল্য প্রশংসনীয়। এর মাধ্যমে মাদকমুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্য আরও শক্তিশালী হয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নেপালের সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,399। উত্তর ও মধ্য নেপালের 8টি জেলা থেকে আরও দেহ উদ্ধার হয়েছে। নেপালের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, চিতওয়ান জেলা থেকে 364, পূর্ব নওয়ালপারাসি থেকে 232, পশ্চিম নওয়ালপারাসি থেকে 222, নুয়াকোট থেকে 202, রাসুয়া থেকে 189, গোর্খা থেকে 78, ধাদিং থেকে 72 এবং তানাহুন থেকে 32টি দেহ উদ্ধার হয়েছে। এখনও 5,170 জন নিখোঁজ। উদ্ধারকারী দল 13,742 জনকে উদ্ধার করেছে। ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দুটি পৃথক আমন্ত্রণ পাঠিয়েছিল, একটি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নত করার জন্য ভারতে আসার আমন্ত্রণ বার্তা এবং দ্বিতীয়টি বিমস্টেকের সভাপতি হিসেবে ব্রিক্স শীর্ষ

0: সম্মেলনে যোগদানের জন্য। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল পাক্ষিক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। বাংলাদেশের বিদেশমন্ত্রী হুমায়ুন কবির এর আগে এক সংবাদ সংস্থাকে জানিয়েছিলেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে উভয় পক্ষের জন্য গ্রহণযোগ্য সময়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর করবেন। সৌদি আরবে গতকাল অসামরিক প্রতিরক্ষা বিভাগ মক্কা, জেদ্দা ও তাইফে জরুরি সতর্কতা জারি করে। এছাড়া লোহিত সাগরের তীরে সৌদি আরবের প্রধান তেলবন্দর ইয়ানবু সহ আরও ছটি শহরে সতর্কতা জারি করা হয়। পরে তা অবশ্য প্রত্যাহার করে নেওয়া হয়। হুথিদের সম্ভাব্য হামলার আশঙ্কায় সৌদি আরব গতকাল মক্কা, জেদ্দা ও তাইফে নতুন করে জরুরি সতর্কতা জারি করে, তবে সেটা খুবই কম সময়ের মধ্যে প্রত্যাহার করে নেওয়া হয়। ইয়েমেনে জ্বালানি সংকটের কারণে যুদ্ধ থেকে বাঁচতে বহু শরণার্থী লোহিত সাগর পার হয়ে জিবুতিতে যেতে পারছেন না, তবে রাষ্ট্রসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে বহু ইয়েমেনি এখনও নৌকায় করে সাগর পাড়ি দিতে প্রস্তুত। বর্তমানে 2000-এর বেশি শরণার্থী জিবুতিতে রয়েছেন, যাদের খাবার ও আশ্রয়ের ব্যবস্থা করছে সেখানকার সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা। কেরালামের এর্নাকুলাম, পাথানামথিট্টা ও ইডুক্কি জেলায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাসের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী দুদিন রাজ্যের জন্য অবশ্য বৃষ্টির কোনো সতর্কতা জারি নেই, তবে শনিবার থেকে বিভিন্ন জায়গায় আবারও বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি তিরুভানন্তপুরম, কোল্লাম, কোঝিকোড় ও কান্নুর জেলার উপকূলীয় অঞ্চলে প্রবল জলোচ্ছ্বাসের সতর্কতাও জারি হয়েছে। আজ রাত পর্যন্ত এই পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা। ক্রিকেটের খবর, দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গতরাতে দ্বিতীয় টি টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে ভারত আফগানিস্তানকে 7 উইকেটে পরাজিত করে 3 ম্যাচের সিরিজে 2-0 ব্যবধানে এগিয়ে গেছে। 160 রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারতীয় পুরুষ দল 14 ওভার 5 বলে 3 উইকেটে 163 রান তুলে সহজেই জয়লাভ করে। ভারত টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি আগামীকাল দিল্লির ওই একই মাঠে অনুষ্ঠিত হবে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রে ইউপিআই ব্যবহার করে টাকা পাঠানোর সময় কোনো মাশুল দিতে হবে না বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রক স্পষ্ট করে জানিয়েছে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সাম্প্রতিক ব্রিকস সম্মেলন চলার সময় চীনের সঙ্গে আলোচনায় বিভিন্ন সমস্যার সমাধান সংবেদনশীলভাবে করা উচিত বলে জানিয়েছে ভারত। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। রাজ্যে 2 বিধানসভা কেন্দ্র, মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ আজ শেষ হচ্ছে। এখনও পর্যন্ত 13 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে রাজ্যের 4 জেলা, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর ও আলিপুরদুয়ারে 4টি বিমানবন্দর তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজ্যস্তরে 1 মাসব্যাপী সেবা সংকল্প প্রকল্প অভিযান আগামীকাল শুরু হচ্ছে। ভুয়ো নথি ব্যবহার করে চিকিৎসার অভিযোগে 5 জন চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। 33তম পশ্চিমবঙ্গ রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস আজ কলকাতায় শুরু হচ্ছে। ইস্ট বেঙ্গল আজ আম্মানে AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 গ্রুপ ডির ম্যাচে জর্ডনের আল হুসেন ক্লাবের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত সংবাদে। রাজ্যের 2 বিধানসভা কেন্দ্র, মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ আজ শেষ হচ্ছে। আগামীকাল সেগুলো পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 19 সেপ্টেম্বর। আগামী 6 অক্টোবর 2 কেন্দ্রে উপনির্বাচনে ভোট নেওয়া হবে, গণনা 9 অক্টোবর। এখনও পর্যন্ত 13 জন প্রার্থী এই 2 কেন্দ্রে তাদের মনোনয়ন জমা দিয়েছেন। বিজেপি এই 2 কেন্দ্রের জন্য তাদের প্রার্থীর নাম গতকাল ঘোষণা করে। মুর্শিদাবাদের রেজিনগরে প্রার্থী হচ্ছেন শাখারব সরকার, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসিরানী রথ প্রতিদ্বন্দ্বিতা করবেন। হলদিয়ায় মহকুমা শাসকের দপ্তরে মনোনয়ন জমা দেন তিনি। সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, চন্দ্রনাথ রথের খুনের পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। এই ঘটনায় আন্তঃরাজ্য বিষয়ে জড়িয়ে থাকায় CBIকে তদন্তভার দেওয়া হয়েছে। ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে 7 জন। এর আগে হলদিয়ায় বিজয় সংকল্প সভায় অংশ নিয়ে নন্দীগ্রামে বিজেপির বিপুল ভোটে জয়ী হওয়ার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
2: আমি ইসিপন্থী, হিতপন্থী এবং মহাশূন্যে বিচরণ করা বাম আর অস্তিত্বহীন কংগ্রেস, এদের সকলকেই একটা কথাই বলবো, 10,000 টাকা খরচ করে নমিনেশন করছেন, 16% ভোট না পেলে সিকিউরিটি মানি

0: থাকে না, একটারও সিকিউরিটি মানি থাকে না, যে মার্জিনে জিতবে আপনাদের কারো কল্পনার বাইরে।
1: পরে সাংবাদিকদের তিনি বলেন, সরকার বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না, সকলেই উন্নয়নে সুফল পাবেন।
0: প্রায় 54 লক্ষ নতুন আবাসের বাড়িতে নাম উঠেছে, তার মধ্যে প্রায় 13-14 লক্ষ সংখ্যালঘুর নাম, 1,48,00,000 মহিলা অন্নপূর্ণার টাকা পেয়েছেন আগস্টে, সেপ্টেম্বরের টাকা 16 তারিখে, তাতেও প্রায় সরকার আমরা ছয়নি।
1: এদিকে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গতকাল নন্দীগ্রাম কেন্দ্র থেকে নিজের মনোনয়ন জমা দেন। ওই কেন্দ্রে সিপিআই প্রার্থী শান্তিগোপাল গিরিও তার মনোনয়ন জমা দিয়েছেন। ইতিমধ্যে দুই কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের উভয় শিবির এবং রেজিনগর আম জনতা উন্নয়ন পার্টি এবং আরএসপি প্রার্থী দিয়েছে। রাজ্যের দুই কেন্দ্রে আসন্ন বিধানসভা উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে 37 এবং মুর্শিদাবাদের রেজিনগরে 34 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে থাকা 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে থেকেই এই বাহিনী মোতায়েনের পরিকল্পনা করা হয়েছে। মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত বেলডাঙ্গার কাপাসডাঙ্গার নওপুকুরিয়ায় গতকাল বিকেলে মজুত রাখা বোমা বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। নওপুকুরিয়ার এক জলাশয় সংলগ্ন এলাকায় বিকেল নাগাদ তীব্র শব্দে বিস্ফোরণ হলে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনায় কোনো হতাহতের খবর না মিললেও উপনির্বাচনের আগে আতঙ্ক ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে আঞ্চলিক বিমানবন্দর তৈরির কাজে গতি আনতে চলেছে রাজ্য সরকার। এর প্রেক্ষিতে রাজ্যের 4 জেলা পুরুলিয়ার ছড়া, পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও আলিপুরদুয়ারের হাসিবাড়ায় 4টি বিমানবন্দর তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। জেলার উড়ান প্রকল্পের অধীনে 4 বিমানবন্দর নিয়ে কেন্দ্রের সঙ্গে দ্বিপাক্ষিক সমঝোতাপত্র স্বাক্ষর হতে চলেছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কেআর নাইডু ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আগামী 23 সেপ্টেম্বর নবান্ন সভাঘরে এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হওয়ার কথা। প্রশাসন সূত্রের খবর, নবান্ন সভাঘরে অনুষ্ঠানে থাকবেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং, অসামরিক পরিবহন বিমান পরিবহন মন্ত্রকের সচিব, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া চেয়ারম্যান সহ রাজ্যের শীর্ষ আধিকারিকরা। জমি, বিদ্যুৎ, জল সহ সব ধরনের পরিকাঠামো গড়ে তুলতে সাহায্য করবে রাজ্য সরকার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দলীয় কর্মসূচিতে অংশ নিতে আজ এ রাজ্যে আসছেন। দুপুরে কলকাতায় পৌঁছবেন তিনি। এরপর সল্টলেকে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। সাংবাদিক বৈঠকেরও কর্মসূচি রয়েছে তার। রাজ্যস্তরে 1 মাসব্যাপী সেবা সংকল্প প্রকল্প অভিযান আগামীকাল শুরু হচ্ছে, চলবে 17ই অক্টোবর পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন ও তাঁর নেতৃত্বে দীর্ঘ সময় ধরে জনসেবা উপলক্ষে বিশেষ কর্মসূচি পালিত হবে। সাধারণ মানুষের কাছে সেবা পৌঁছে দেওয়া, সরাসরি মতবিনিময় এবং তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ শোনার ব্যবস্থা থাকবে সেবা সংকল্প অভিযানে। 1 মাস ধরে এই অভিযানে বিভিন্ন সামাজিক জনকল্যাণমূলক কাজ, নাগরিকদের বক্তব্য শোনার মতো নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেবা সংকল্প অভিযান উপলক্ষে গতকাল কলকাতার টাউন হলে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, কলকাতা পুরসভার কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডে সহ বিশিষ্টজনেরা। ইউপিআইয়ের মাধ্যমে ব্যক্তিগত ক্ষেত্রে অর্থ লেনদেনে কোনো মাশুল ধার্য করা হবে না। যে কোনো পরিমাণ অর্থ কোনো মাশুল ছাড়াই পাঠানো যাবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রক আরও জানিয়েছে, ব্যবসায়িক ক্ষেত্রে 2,000 টাকা পর্যন্ত লেনদেনেও কোনো মাশুল লাগবে না। ক্ষুদ্র বিক্রেতাদের জন্য প্রযোজ্য জিরো মার্চেন্ট ডিসকাউন্ট রেট MDR কাঠামোর আওতাভুক্ত লেনদেনগুলো সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্সএনডেল AIR নিউজ কলকাতাতে। ভুয়ো নথি ব্যবহার করে চিকিৎসার অভিযোগে 5 জন চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। এদের বিরুদ্ধে বিহার থেকে ভুয়ো নথি জোগাড় করে এ রাজ্যে ডাক্তারির রেজিস্ট্রেশন নেওয়ার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তরের অভিযোগ জানান অ্যাসোসিয়েশন অব প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোমের সম্পাদক রাজীব পাণ্ডে। অন্যদিকে রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়, সম্পাদক সুশান্ত রায়, সদস্য তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল মাঝি, রেজিস্ট্রার মানুষ চক্রবর্তীর বিরুদ্ধে বিধাননগর পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছেন রাজীব পাণ্ডে। তার অভিযোগ, গত কয়েক বছর ধরে ভুয়ো ডাক্তারদের রেজিস্ট্রেশনের সংখ্যা বাড়তে থাকলেও পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল কোনো পদক্ষেপ করেনি। উল্লেখ্য, গতকাল দক্ষিণ 24 পরগনার সোনারপুরের ঘাসিয়াড়ায় বিশ্বরূপ আচার্য নামে এক ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তার করা হয়। ওই ব্যক্তি নিজেকে ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা করতেন। ভুয়ো চিকিৎসকদের সম্পর্কে মন্তব্য করতে গিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় বলেন, রাজ্য সরকার এ ধরনের বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করবে।
2: হঠাৎ এই ভুয়ো ডাক্তার ধরা পড়লো, এর পিছনে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর। আজ থেকে 15-20 দিন আগে বর্ধমানের 108 শিব মন্দিরের কাছাকাছি একটি নার্সিং হোমে একটি 4-5 বছরের শিশু শল্য চিকিৎসারত অবস্থায়

0: দেখা যান। আমরা তখন তদন্ত শুরু করি, তদন্ত শুরু করতে গিয়ে বেরোয় দেখা গেল এরকম প্রচুর ডাক্তারবাবু আছে, তারা আমাদের অনুমান পয়সার বিনিময়, দুর্নীতির বিনিময়ে তারা ভুয়ো সার্টিফিকেট রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলের।
1: নদিয়ার কল্যাণীতে গতকাল সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিওদের এক প্রশিক্ষণ শিবিরে যোগ দেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। রাজ্যের যে সমস্ত ব্লকগুলিতে পঞ্চায়েত ও সরকারি বিভিন্ন

0: বিভিন্ন প্রজেক্টের কাজ আশানুরূপ হয়নি, সমস্যাটা জানার জন্য তাদেরকে রাস্তা দেখাবার জন্য এখানে ডাকা হয়েছে। খবর আসছে আমাদের, কমপ্লেনও আসছে, সেগুলো দেখা হবে।
1: কেন্দ্রীয় সরকার সিআরআইএফ এর প্রকল্পের আওতায় রাজ্যে 6টি গুরুত্বপূর্ণ সড়ক পরিকাঠামো প্রকল্পে অনুমোদন করেছে। এর জন্য 1,042,62,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের তরফে গতকাল রাজ্যের পূর্ত দপ্তরকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়। নেপালে ভয়াবহ হরপবানে নিখোঁজ এ রাজ্যের বাসিন্দাদের পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সাক্ষাৎ করবেন। নবান্ন সংলগ্ন সভাঘরে প্রস্তাবিত এক অনুষ্ঠানে রাজ্য সরকারের তরফে আর্থিক সহায়তা তুলে দেওয়া ছাড়াও অসহায় পরিবারগুলির একজন সদস্যকে চাকরির নিয়োগপত্র দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। 33তম পশ্চিমবঙ্গ রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস আজ কলকাতায় শুরু হচ্ছে। নিউ টাউন কনভেনশন সেন্টারে আজ সকালে এই কংগ্রেসের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি এবং বায়োটেকনোলজি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী অধ্যাপক কল্যাণ চক্রবর্তী এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র উপস্থিত থাকবেন। দুদিনের এই কংগ্রেসে দেশ বিদেশের বহু বিজ্ঞানী ও গবেষকরা যোগ দেবেন। প্রশান্ত চন্দ্র মহলানবিশ মেমোরিয়াল লেকচার এবং আচার্য জগদীশ চন্দ্র বোস মেমোরিয়াল লেকচার হওয়ার কথাও রয়েছে বলে সংশ্লিষ্ট দপ্তর সূত্রে খবর। ইস্টবেঙ্গল আজ আম্মানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু গ্রুপ ডির ম্যাচে জর্ডানের আল হুসেন ক্লাবের মুখোমুখি হবে। আম্মানে আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। রাজ্যের উপর দিয়ে এখনও সক্রিয় মৌসুমি অক্ষরেখা বিস্তৃত থাকায় উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। হলুদ সতর্কতা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়। এছাড়া জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে আজ থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বাড়বে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। রাজ্যের 2 বিধানসভা কেন্দ্র মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ আছে হচ্ছে। এখনো পর্যন্ত 13 জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। রাজ্যস্তরে এক মাস সেবা প্রকল্প অভিযান আগামীকাল শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ শেষ হল।
2: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনিন্দিতা ঘোষ।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন অনিন্দিতা ঘোষের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: जाना अजाना। आज
1: आंतर्जातिक ओजोन स्तर प्रतिरोध दिवस, সেই উপলক্ষে আজকের জানা অজানায় বলছেন ডক্টর শ্রাবন্তী বসু।
2: 1987 সালের 16 সেপ্টেম্বর রাষ্ট্রপুঞ্জে স্বাক্ষরিত হল একটি নতুন চুক্তি, মন্ট্রিয়াল চুক্তি। পৃথিবীর ওপরের ওজন স্তরকে বাঁচানোর জন্য এই চুক্তি। ওজন অক্সিজেন গ্যাসেরই একটি রূপ। মাটির 10-30 কিলোমিটার ওপরে রয়েছে এই স্তর। এই স্তর অনেকটা কম্বলের মতো ঘিরে রাখে পৃথিবীকে। অতিবেগুনি রশ্মি, যাকে বিশ্বপরিচয় বইতে রবীন্দ্রনাথ বলেছেন বেগনিপারের আলো, সেই আলোকে আটকে দেয় ওজন। সেই আলোকে না আটকালে বিপর্যস্ত হয়ে যেত জীবজগৎ। এই ওজন স্তরে প্রথম ক্ষত ধরা পড়ে গত শতাব্দীর 50-এর দশকে। 1974 সালে গবেষকরা প্রমাণ করেন ক্লোরোফ্লুরোকার্বন বা সংক্ষেপে CFC এই ক্ষয়ের জন্য দায়ী। 1985 সালে দেখা যায় ওজন স্তরের ছিদ্র আরও বড় হয়ে গেছে। ওজন স্তরের ছিদ্রের জন্য যে সমস্ত দেশ সবচেয়ে বেশি বিপন্ন তারা হল আর্জেন্টিনা, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। বিজ্ঞানীরা মনে করেন উত্তর মেরুর উপরেও খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে ওজন স্তর। তাঁদের আশঙ্কা আলাস্কা, কানাডা এবং উত্তর ইউরোপের কিছু অংশও বিপন্ন হবে শীঘ্রই। 1930-এর মাঝামাঝি CFC আবিষ্কার করেন থমাস মিটক্লে নামে এক বিজ্ঞানী। এই সময় থেকে তার কোম্পানি কাইনেটিক্স কেমিক্যালস ফ্রিয়ন 12 নামে এক ধরনের CFC তৈরি শুরু করে। AC মেশিনে এবং ফ্রিজে এই গ্যাস ব্যবহার করা হতো। এর আগেও AC মেশিন বা ফ্রিজ ব্যবহার করা হতো, কিন্তু তাতে থাকত অ্যামোনিয়া, ক্লোরোমিথেন, প্রোপেন, সালফার ডাইঅক্সাইডের মতো গ্যাস। এইসব গ্যাস সহজ দাহ্য এবং দীর্ঘ ব্যবহারে মানুষের গুরুতর ক্ষতি হতে পারে। মিটক্লে দেখালেন ফ্রিয়ন 12 নিষ্ক্রিয়, সুতরাং নিরাপদ। রাতারাতি নায়ক হয়ে গেলেন মিটক্লে। তার মৃত্যু হয় 1944 সালে। তখন 20 শতাব্দীর একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে বিবেচিত হতেন তিনি। তার মৃত্যুর পরে তার সেই সৌভাগ্য বেশি দিন রইল না। অচিরেই তিনি হয়ে গেলেন নায়ক থেকে খলনায়ক। 70-এর দশকের শুরুর দিকে শেরউড রাওল্যান্ড এবং মারিয়া মলিনা নামে দুজন বিজ্ঞানী দেখালেন CFCকে যতটা নিরীহ ভাবা গিয়েছিল আসলে তারা ততটা নিরীহ নয়। ভূপৃষ্ঠের ওপরে যে বায়ুস্তর আছে, যাকে আমরা ট্রোপোস্ফিয়ার বলি, সেখানে CFC কিছু করে না। কিন্তু তার উপরের স্তর স্ট্র্যাটোস্ফিয়ারে যেই CFC পৌঁছয়, তারা ভেঙে গিয়ে ক্লোরিন তৈরি করে এবং সেই ক্লোরিন আক্রমণ করে ওজনকে। ওজন ভেঙে যায়। এক একটি ক্লোরিন হাজার হাজার ওজনকে আক্রমণ করতে পারে। তাতে ভেঙে চুরে শেষ হয়ে যায় ওজন স্তর, তৈরি হয় ওজন স্তরে ছিদ্র। এরপরে জেমস ল্যাভলক নামে আরেক বিজ্ঞানী দেখান যে সেই 30-এর দশক থেকে তৈরি হওয়া ওজন প্রায় পুরোটাই রয়ে গেছে পৃথিবীর বায়ুমণ্ডলে। সুতরাং ওজনের ব্যবহার যদি বন্ধ না করা হয় তাহলে পৃথিবীর সমূহ বিপদ। পল ক্রুডসেন নামে আরেক বিজ্ঞানীও এই বিষয় নিয়েই কাজ করছিলেন। 1995 সালে এই কাজের জন্য রাওল্যান্ড, মলিনা এবং ক্রুডসেনকে নোবেল পুরস্কার দেওয়া হয়। 1985 সালে বিজ্ঞানীরা দেখিয়েছিলেন দক্ষিণ মেরুর উপর ওজনের ঘনত্ব 40% হ্রাস পেয়েছে, আর 1987 সালে সই হয়েছে মন্ট্রিয়াল চুক্তি। এখন কোথায় দাঁড়িয়ে আছি আমরা? নাসার বিজ্ঞানীরা বলেছেন দক্ষিণ মেরুর ওপর ওজন স্তরের ঘনত্ব বেড়েছে। আশা জাগলেও তাতে খুব বেশি আনন্দিত হবার কারণ নেই, কেননা অনেক বিজ্ঞানী দেখিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেন, সুইজারল্যান্ড, সুইডেন, ফিনল্যান্ড এবং আরেকটু দক্ষিণের দেশগুলোতে ওজনের ঘনত্ব কমেছে। বিজ্ঞানীরা বলেছেন ক্রান্তীয় জলবায়ু ক্রমশ ছড়িয়ে পড়ছে দুই মেরুর দিকে এবং নিরক্ষীয় জলবায়ু ক্রমশ এগিয়ে আসছে ক্রান্তীয় অঞ্চলের দিকে। ওজন স্তর হালকা হয়ে যাওয়া জলবায়ুর এই পরিবর্তনের অন্যতম কারণ বলে তারা মনে করেন। এই হল ওজন স্তরের গল্প। 1995 সালে নোবেল পুরস্কারের ঘোষণায় ওজন স্তরের গুরুত্ব বোঝাতে বলা হয়েছিল ওজন স্তর যদি না থাকত তাহলে পৃথিবীতে অন্তত স্থলভাগে প্রাণের অস্তিত্ব থাকত না। তাই আমাদের নিজেদের বেঁচে থাকার জন্যেই ওজন স্তরকেও আমাদের বাঁচিয়ে রাখতে হবে।
3: জানা অজানায় শুনলেন
1: আন্তর্জাতিক ওজন স্তর প্রতিরোধ দিবস, সেই উপলক্ষে বললেন ডক্টর শ্রাবন্তী বসু।
4: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন নজরুল গীতি, শিল্পী শিখা বসু।

এতক্ষণ নজরুল গীতি শুনলেন শিখা বসুর কণ্ঠে, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুনবেন কথিকা জন্ম শতবর্ষের আলোয়ে রথীন মিত্র। কথিকাটি বলছেন গৌতম সেনগুপ্ত।
1: কলকাতা শহর এবং ভারতবর্ষের অন্য বহু জায়গার নানা বিখ্যাত সৌধ, গুরুত্বপূর্ণ বাড়িঘর, ইতিহাসে নাম রেখে যাওয়া খ্যাতকীর্তি মানুষদের বাসস্থান কিংবা তাঁদের স্মৃতিবিজড়িত ঘরবাড়ির ছবি সুন্দর পরিচ্ছন্ন জটিলতাহীন রেখায় এঁকে আমাদের বহুজনের মনেই সম্মান ও শ্রদ্ধার স্থান করে নিয়েছিলেন চিত্রকর রথীন মিত্র। এবছর তাঁর শতবর্ষ, তাঁর জীবন ও শিল্প নিবিষ্ট আলোচনার দাবি রাখে। রথীন মিত্র বিখ্যাত তাঁর রেখাচিত্রের জন্যে। কদাচিৎ সেই সব ড্রয়িংয়ে তিনি সামান্য রঙে ছোঁয়া দিয়েছেন। সেই সব রেখাচিত্র ফ্রেমবন্দি হয়ে প্রদর্শনীতে কেবল রসিকদের মনোরঞ্জন করেছে তা তো নয়, তা সাময়িক পত্রপত্রিকায় কিংবা খবরের কাগজে ছাপা হয়ে জনতার কাছে চলে এসছে, ফলে তা অতি জনপ্রিয় হয়েছে তা তো আর বলার কোনো অপেক্ষা রাখে না। সাধারণ মানুষের অনেকেই সেই ছবি দেখে বলে দিতে পারে, আরে এ তো রথীন মিত্রের ছবি, রথীনবাবুর আঁকা ছবি নিয়ে কিছু বই ছাপা হয়েছে, তার ক্যালকাটা দেন অ্যান্ড নাও বইটি আপনাদের অনেকের কাছেই পরিচিত। কত ইতিহাসের উপাদান আছে রথীনবাবুর ছবিতে। যেসব স্থান তিনি যত্ন করে এঁকে রেখে গেছেন সেই সব জায়গা কালের পরিবর্তনে পাল্টে গেছে, হয়তো বিল্ডিংটারই অস্তিত্ব নেই। নিদিনপক্ষে আশেপাশে ছোট বড় আর্কিটেকচার বদলেছে, কারখানা টানা হয়েছে, গাছ টাছ কাটা পড়েছে বা মারা গেছে, নয়তো বড় হয়ে গেছে। তবে আগের দিনের দৃশ্যটি অমলিন রয়ে গেছে রথীনবাবুর রেখায় রেখায়। দীর্ঘ দিন ধরে আমাদের দেশের কত জায়গার ডকুমেন্টেশন যে তিনি করে গেছেন কালিকলমে, তা দেশকে গভীরভাবে ভালোবাসতেন বলেই তো করেছিলেন। সবচেয়ে বড় কথা, তাঁর এই সব ছবি কোনো ফটোগ্রাফ নির্ভর নয়, তিনি স্পটে গিয়ে সামনে থেকে সরাসরি এঁকেছেন। নানা জায়গায় ঘোরাঘুরি করে ছবি আঁকার যে ইচ্ছে তাঁর মনে জেগে উঠেছিল আর্ট স্কুলে, তার সিনিয়র শিল্পী জয়নুল আবেদিন, শফিউদ্দিন আহমেদ ও আদিনাথ মুখার্জিকে দেখে। রথীন মিত্রর জন্ম 1926, জীবনাবসান 2019, 83 বছর বয়সে। সেন্ট জেভিয়ার্স কলেজে যখন তিনি ইন্টারমিডিয়েট পড়তেন তখন আর্টের সঙ্গে তার তেমন যোগাযোগ ছিল না। 1944 সালে তিনি গভর্নমেন্ট আর্ট স্কুলে আসেন শিল্প শিক্ষা করতে। চৌরঙ্গিতে অবস্থিত ওই আর্ট স্কুলই এখনকার আর্ট কলেজ। বহু শিক্ষা প্রতিষ্ঠানে তিনি শিক্ষকের কাজ করেছেন, সবচেয়ে বেশি দিন ছিলেন মধ্যপ্রদেশের ইন্দোরের ঐতিহ্যপূর্ণ ডালি কলেজে, আর কাজ করেছেন হিমাচল প্রদেশের কৌশলীর কাছে সানোয়ার লরেন্স স্কুলে, দার্জিলিংয়ের সেন্ট পলস স্কুলে এবং দেরাদুনের দুন স্কুলে। ব্রিটিশ কাউন্সিলের এক্সচেঞ্জ প্রোগ্রামে রথীন মিত্র 1959 সালে ইংল্যান্ডের ব্র্যান্ড

গ্লাডস্টোন পাবলিক স্কুলেও শিল্প শিক্ষকতা করতে গিয়েছিলেন। রথিন মিত্র ছিলেন ক্যালকাটা গ্রুপের সর্বকনিষ্ঠ মেম্বার। প্রখ্যাত ভাস্কর প্রদোষ দাশগুপ্ত ছিলেন ক্যালকাটা গ্রুপের প্রতিষ্ঠাতাদের অন্যতম। গ্রুপে ছিলেন কমলা দাশগুপ্ত, গোপাল ঘোষ, পরিতোষ সেন, নীরদ মজুমদার, যতীন্দ্র মৈত্রের ভ্রাতা রথিন মৈত্র, শুভ ঠাকুর, অবনী সেন, প্রাণকৃষ্ণ পাল, গোবর্ধন আশ, রামকিঙ্কর বেজ, সুনীল মাধব সেন, হেমন্ত মিশ্র এবং আমাদের এখনকার আলোচনার এই রথিন মিত্র। ভারতের স্বাধীনতা প্রাপ্তির কিছু আগে ও গায়ে গায়ে সময়ে গোটা দেশ জুড়ে তখনকার নবীন শিল্পীদের মনে নতুন যুগ পরিবর্তনের আশা ছিল দুরন্ত। নবযুগের দানা স্বপ্ন ছিল মনে, মন ছিল অফুরান কল্পনায় ভরা। সেই সময় শুধু ক্যালকাটা গ্রুপ একলা নয়, অগ্রগামী ভাবনার প্রতিফলনের তাগিদে সৃষ্টি হয়েছিল বোম্বে প্রোগ্রেসিভ গ্রুপ, ম্যাড্রাস আর্ট মুভমেন্ট, দিল্লি শিল্পী চক্র এবং কাশ্মীরের প্রোগ্রেসিভ আর্টিস্টস অ্যাসোসিয়েশন। সব দলই নতুন কিছু করতে চাইছিলেন, দেশীয় থিম ও ফর্মকে কাজে লাগাচ্ছিলেন। তবে ইউরোপীয় আধুনিক শিল্পশৈলীতে তারা কম আকৃষ্ট ছিলেন না। তারা পিকাসো, মাতিস, ভ্যান গগ, মদিলিয়ানি, ব্রাকুসি, মাইলল, এপিস্টেইন দ্বারা প্রভাবিত হয়েছিলেন। সত্যি কথা বলতে কি, নবীন শিল্পী ভাস্কররা কেউই আর বেঙ্গল স্কুলের অনুগামী থাকতে চাননি। বেঙ্গল স্কুলকে এরা কখনোই আর নিজেদের ভাবনার কাছাকাছি বলে মনে করেননি। এর কারণ শিল্পীদের আধুনিক মানসিক গড়ন এবং সর্বোপরি তাদের দৃষ্টির ভিন্নতা। বেঙ্গল স্কুলের সমর্থক শিল্পবোদ্ধা ওসি গাঙ্গুলি অবশ্য ক্যালকাটা গ্রুপের এক কঠোর সমালোচক ছিলেন। তখন দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের অভিঘাত চলছে। আমাদের দেশে তখন ইতিহাস পরিবর্তনশীল, চারপাশে বিচিত্র অনিশ্চিত রাজনৈতিক দ্বন্দ্ব, অর্থনীতি মজবুত নয়, কত মানুষের প্রাণ চলে গেল মন্যন্তর ও দুর্ভিক্ষে, করাল দিনগুলো পার করছে মানুষ, কালোবাজারি কেউ বন্ধ করতে পারেনি, রবীন্দ্রনাথ মারা গেছেন, সুভাষচন্দ্রের অন্তর্ধানের মীমাংসা হয়নি, সাংস্কৃতিক সংকট প্রকট, এই রকম একটা দ্বিধাদীর্ণ অবস্থায় ক্যালকাটা গ্রুপ কাজ শুরু করেছিল মূলত মানবিক চেতনায় আস্থা রেখে। এই গ্রুপ কোনো রাজনৈতিক পথে যায়নি। তাদের শিল্পকর্ম তখন শিক্ষিত সমাজের প্রশংসা পেয়েছে, খ্যাতিও হয়েছে, কিন্তু বাজার পায়নি, ক্রেতা বিশেষ ছিল না, ফলে অর্থাগম খুবই কম হয়েছিল বলা যায়। তবু নবীন প্রাণের আনন্দের সৃষ্টিশীলতার সেখানে কোনো ঘাটতি হয়নি। যামিনী রায় ছিলেন তাদের শুভাকাঙ্ক্ষী, তিনি এই নবীন দলকে উৎসাহ দিতেন এবং প্রতিটি প্রদর্শনীতে আসতেন। এই গ্রুপ 10 বছর স্থায়ী ছিল, তারপর শুভ্রা নিজের নিজের পছন্দ মতন কাজ করেছেন। রথিন মিত্র ছিলেন ভ্রাম্যমান এক চিত্রকর, ঘরে বসে আঁকার চেয়ে ঘুরে ঘুরে আঁকতে তার ভালো লাগত। স্কুটারে চড়ে বলতে গেলে ভারত পরিক্রমা করে ফেলেছেন আর সর্বত্র ছবি এঁকে গেছেন অক্লান্তভাবে। বিশ্রামের ও রাত্রিযাপনের প্রয়োজনে থেকে গেছেন অতি সাধারণ সরাইখানায়, পথের ধারে, গ্রামে, কখনো রাত কেটেছে নক্ষত্র ভরা খোলা আকাশের নিচে, পেছনে রাখা ব্যাগ ভরে উঠেছে ছবিতে ছবিতে, তাতে রয়েছে মন্দির, মসজিদ, গির্জাঘর, রাজপ্রাসাদ, দুর্গ, প্রাচীন প্রাসাদের ভগ্নাবশেষের ছবি। স্বামী বিবেকানন্দের ভারত পরিক্রমার স্মৃতিবিজড়িত স্থানগুলি নিয়ে 100টি ছবি করেছিলেন আর এঁকেছেন ভারতের কত রাস্তার ছবি। রথিনবাবু বলতেন, রাস্তা আঁকতে আমি ভালোবাসি, ভারতের ঐতিহ্যকে ধরে রাখতে সচেষ্ট হয়েছেন। প্যারিসে গিয়েও এঁকেছেন নানা বুলেভার্ড, গির্জা, কাফে, সেন নদীর ধারে বইয়ের সারিবদ্ধ দোকান, ভেনিসে গিয়ে এঁকেছেন গ্র্যান্ড ক্যানেলের জলে ভাসমান গন্ডোলা। ভারত সরকারের শিক্ষা দপ্তর তাকে সিনিয়র ফেলোশিপ দিয়েছিলেন। ভারতে নানা জায়গায় তার ছবির প্রদর্শনী হয়েছে, তা কখনো একক প্রদর্শনী, কখনো গ্রুপের প্রদর্শনী। তার প্রদর্শনী হয়েছে লন্ডনে, টোকিওয়, সিঙ্গাপুরে, ব্যাংককে, কুয়ালালামপুরে। রথিন মিত্র কোনো ইজিমে ধার ধারতেন না, তাঁর ছবির রূপ তার নিজস্ব, স্বতন্ত্র। তিনি ক্যানভাসের উপর তেল রঙের কাজ খুব বেশি করে যাননি, তবে একদা বিশাল মাপের ম্যুরাল করেছিলেন, যেগুলো আছে বোম্বাইয়ের নরিম্যান পয়েন্ট এয়ার ইন্ডিয়ার বিল্ডিংয়ে আর বারাণসীর ITDC হোটেলে। রথিন মিত্র যে যত্ন, ভালোবাসা ও নিষ্ঠার সঙ্গে আমাদের দেশকে

0: দেশের ঐতিহ্যকে ধরে রেখে গেছেন, তাকে নিখাদ স্বদেশানুরাগ ছাড়া আর কী বা বলব। সেটা মনে রাখলে আর তার কাজগুলোকে যথাযথ সম্মানের সঙ্গে সযত্নে রাখতে পারলে শতবর্ষে তাঁকে প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।
1: শুনলেন কথিকা জন্ম শতবর্ষের আলোয় রথীন মিত্র। কথিকাটি বললেন গৌতম সেনগুপ্ত। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে আগামী 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হলো।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শুনবেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন বসন্ত মুখারী রাগে খেয়াল, শিল্পী অত্রি কোটাল। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন রঘুনাথ নন্দী এবং হারমোনিয়ামে রথীন্দ্রনাথ চক্রবর্তী।

ও ত্রিকোটালের কণ্ঠে শুনলেন বসন্ত মুখার্জির রাগে খেয়াল। শিল্পীকে তবলায় সহযোগিতা করলেন রঘুনাথ নন্দী, হারমোনিয়ামে রুথীন্দ্রনাথ চক্রবর্তী। শেষ হল শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে।
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও।
2: মেশিনে জামা কাপড় দেওয়ার সময় চেক করোনি কি?
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: গানে গানে অনুষ্ঠানে আজ শুনবেন কলঙ্কিনী কঙ্কাবতী ছবির গান। প্রথম গানটির শিল্পী লতা মঙ্গেশকর।

বাংলা ছায়াছবির অনুষ্ঠান গানে গানে প্রথম পর্বে শুনছেন কলঙ্কিনী কঙ্কাবতী ছবির গান। এবারে কিশোর কুমার ও আশা ভোঁসলের দ্বৈত কণ্ঠে এই গানটি।

শুনছেন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব। শুনছেন কলঙ্কিনী কঙ্কাবতী ছবির গান, শেষ গানটি আশা ভোঁসলের কণ্ঠে।

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্বে শুনলেন কলঙ্কিনী কঙ্কাবুরী ছবির গান। দ্বিতীয় পর্ব সকাল 9:30 আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। পরবর্তী ঘোষণা একটু পরে।

0: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন খবর।
1: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রে ইউপিআই ব্যবহার করে টাকা পাঠানোর সময় কোনো মাশুল দিতে হবে না বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রক স্পষ্ট করে দিয়েছে। মহারাষ্ট্র মন্ত্রিসভা রাজ্যের আখ চাষীদের বকেয়া অর্থ মেটাতে চিনি কলগুলিকে 750 কোটি টাকা সহজ শর্তে ঋণ দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে 4টি বিমানবন্দর তৈরির সিদ্ধান্ত নিয়েছে। ভারত আমেরিকা 22তম যৌথ সামরিক মহড়া যুদ্ধ অভ্যাস আজ উত্তরাখণ্ডের চামোলি এবং রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে শুরু হচ্ছে। নিউজিল্যান্ডের সংসদ ভারতের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি কার্যকর করার জন্য একটি আইন পাশ করেছে। ইস্ট বেঙ্গল আজ আম্মানে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু গ্রুপ ডির ম্যাচে জর্ডানের আল হুসেন ক্লাবের মুখোমুখি হবে। আসছে বিস্তারিত সংবাদে। কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ইউপিআইয়ের মাধ্যমে ব্যবহার করে টাকা পাঠালে কোনো মাশুল বা চার্জ দিতে হবে না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এক্ষেত্রে অর্থের পরিমাণ যাই হোক না কেন, কোনো মাশুল দিতে হবে না। ব্যবসায়িক ক্ষেত্রেও 2000 টাকা পর্যন্ত লেনদেনেও কোনো মাশুল লাগবে না। ক্ষুদ্র বিক্রেতাদের জন্য প্রযোজ্য জিরো মার্চেন্ট ডিসকাউন্ট রেট MDR কাঠামোর আওতাভুক্ত লেনদেনগুলো সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে 2000 টাকা বেশি মূল্যের নির্দিষ্ট কিছু মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে MDR প্রযোজ্য হবে। এক্ষেত্রে 0.4% হারে মাশুল ধার্য হবে। 75,000 টাকা বা তার বেশি মূল্যের বড় অঙ্কের ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে প্রতি লেনদেনে সর্বোচ্চ 300 টাকা MDR ধার্য হবে। তবে এক্ষেত্রেও গ্রাহকদের কোনো অতিরিক্ত শুল্ক দিতে হবে না। চার্জ প্রযোজ্য হবে বিক্রেতাদের জন্য। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল বহুপাক্ষিক বিশ্ব ব্যবস্থার প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকারের উপর জোর দিয়েছেন। এই অঙ্গীকার দেশের স্বতন্ত্র অবস্থান এবং কৌশলগত স্বায়ত্তশাসনের প্রতি আস্থার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। দিল্লিতে ইন্ডিয়ান কাউন্সিল অফ ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের রজত জয়ন্তী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ডক্টর জয়শঙ্কর বলেন, এই অস্থির বিশ্বে ভারতের উত্থান অনিবার্য। শান্তি ও উন্নয়ন সর্বদা ভারতের কূটনীতির মূল ভিত্তি হিসেবে থাকবে বলে বিদেশমন্ত্রী স্পষ্ট বার্তা দেন।
2: When India advocates dialogue and diplomacy, when we stress that endless war must give way to an end to war, this is our particular way of thinking. Indian diplomacy will always have peace and development as its central agenda, not just as an idealistic goal, but as a sensible prescription for the world order to advance progress and prosperity.
1: আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF জানিয়েছে, ভারত তার শক্তিশালী আর্থিক ভিত্তি ও ক্রমবর্ধমান প্রযুক্তির মাধ্যমে বিশ্বের অগ্রগতির জোয়ারে অংশ নেওয়ার জন্য প্রস্তুত। IMF-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্ক ভারতের অর্থনীতিকে বিশ্বের দ্রুততম বর্ধনশীল বলে অভিহিত করেন। নতুন দিল্লি, মুম্বাই ও চেন্নাইয়ের বিভিন্ন বৈঠক সহ ভারতে 5 দিনের সফর শেষে তিনি এই মন্তব্য করেন। তিনি ভারতের বহুমাত্রিক বেসরকারি ক্ষেত্রে প্রতিভা ও উদ্ভাবনের প্রশংসা করেছেন। মহারাষ্ট্র মন্ত্রিসভা রাজ্যের আখ চাষীদের বকেয়া অর্থ মেটাতে চিনি কলগুলিকে 750 কোটি টাকা সহজ শর্তে ঋণ দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবিশের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার গতকালের বৈঠকে সমবায় চিনি কলগুলির জন্য এই ঋণ অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই ঋণের সুদের ভার রাজ্য সরকার বহন করবে। এর ফলে সমবায় চিনি কলগুলি বর্তমান মরশুমে আখ সংগ্রহ করতে পারবে। এর ফলে চিনি কল ও কৃষক দুপক্ষই উপকৃত হবে। বৈঠকের পর সাংবাদিকদের শ্রী ফাড়নবিশ জানান, মহারাষ্ট্রে আখ চাষীদের ন্যায্য মূল্য বাবদ পাওনার প্রায় 99.5% পরিশোধ করেছে। বর্তমানে বকেয়া পরিশোধের ক্ষেত্রে এই রাজ্য শীর্ষস্থানে রয়েছে। দিল্লি সরকার আশাকর্মীদের জন্য নির্ধারিত মাসিক উৎসাহ ভাতা 3,000 থেকে বাড়িয়ে 6,000 টাকা করার কথা ঘোষণা করেছে। গতকাল দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দিল্লিতে বর্তমানে 6,000 কর্মী আশাকর্মী কর্মরত। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বলেন, তাদের আর্থিক সুরক্ষার দিকটি মাথায় রেখে তাদের অবদানকে স্বীকৃতি দিতে সরকারের উৎসাহ ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পশ্চিমবঙ্গে যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে আঞ্চলিক বিমানবন্দর তৈরির কাজে গতি আনতে চলেছে রাজ্য সরকার। এর প্রেক্ষিতে রাজ্যের 4 জেলা পুরুলিয়ার ছড়া, পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও আলিপুরদুয়ারের হাসিবাড়ায় তৈরি হচ্ছে 4টি বিমানবন্দর। জেলার উড়ান প্রকল্পের অধীনে 4 বিমানবন্দর নিয়ে কেন্দ্রের সঙ্গে ত্রিপাক্ষিক সমঝোতাপত্র স্বাক্ষর হতে চলেছে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কেআর নাইডু ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আগামী 23 সেপ্টেম্বর নবান্ন সভাগড়ে এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হওয়ার কথা। পশ্চিমবঙ্গে ভুয়ো নথি ব্যবহার করে চিকিৎসার অভিযোগে পাঁচজন চিকিৎসকের রেজিস্ট্রেশন বাতিল করেছে রাজ্য মেডিকেল কাউন্সিল। এদের বিরুদ্ধে বিহার থেকে ভুয়ো নথি জোগাড় করে এরাজ্যে ডাক্তারির রেজিস্ট্রেশন নেওয়া হয়েছিল বলে অভিযোগ। তাদের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তরের অভিযোগ জানান অ্যাসোসিয়েশন অব প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোমের সম্পাদক রাজীব পাণ্ডে। অন্যদিকে রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়, সম্পাদক সুশান্ত রায়, সদস্য তথা প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক নির্মল মাঝি, রেজিস্ট্রার মানস চক্রবর্তীর বিরুদ্ধে বিধাননগর পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছেন রাজীব পাণ্ডে। তার অভিযোগ, গত কয়েক বছর ধরে ভুয়ো ডাক্তারদের রেজিস্ট্রেশনের সংখ্যা বাড়তে থাকলেও পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিল কোনো পদক্ষেপ করেনি। ভুয়ো চিকিৎসকদের সম্পর্কে মন্তব্য করতে গিয়ে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় বলেন, রাজ্য সরকার এই ধরনের বিষয়ে কড়া পদক্ষেপ গ্রহণ করবে।
3: হঠাৎ এই ভুয়ো ডাক্তার ধরা পড়লো, এর পিছনে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর। আজ থেকে 15-20 দিন আগে বর্ধমানের 108 শিব মন্দিরের কাছাকাছি একটি নার্সিং হোমে একটি 4-5 বছরের শিশু শল্য চিকিৎসারত অবস্থায় মারা যান। আমরা তখন তদন্ত শুরু করি। তদন্ত শুরু করতে গিয়ে বেরোয় দেখা গেল এরকম প্রচুর ডাক্তারবাবু আছে, তারা আমাদের অনুমান পয়সার বিনিময়, দুর্নীতির বিনিময়, তারা ভুয়ো সার্টিফিকেট রেজিস্ট্রেশন নাম্বার পেয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য মেডিকেল কাউন্সিলের।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে বিহারের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ বিহার সফর করবেন। হেলিকপ্টারে করে তিনি পাটনা জেলার বন্যা কবলিত দিওয়ারা ও মানের এলাকা পরিদর্শন করবেন। সেখানে ত্রাণ ও উদ্ধার কাজের অগ্রগতি খতিয়ে দেখবেন মন্ত্রী। কথা বলবেন ক্ষতিগ্রস্ত কৃষক ও তাদের পরিবারের সঙ্গে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIN নিউজ কলকাতাতে। ভারত আমেরিকা 22তম যৌথ সামরিক মহড়া যুদ্ধ অভ্যাস আজ উত্তরাখণ্ডের চামোলি জেলার আওলিতে শুরু হচ্ছে। আওলি ফরেন ট্রেনিং সেন্টারে ভারত ও আমেরিকার প্রতিটি দেশের 600 জওয়ান এই মহড়ায় অংশ নিচ্ছেন। আওলির পাশাপাশি রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জেও এই মহড়া অনুষ্ঠিত হবে। এই ধরনের মহড়ায় পর্বত সংকুল এলাকায় পদাতিক বাহিনীর অভিযানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ড্রোন ও স্বয়ংক্রিয় নজরদারির ব্যবস্থাও এই প্রশিক্ষণে অন্তর্ভুক্ত হচ্ছে। আধুনিক অস্ত্র সরঞ্জাম ব্যবস্থাও মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে তুলে ধরা হবে। উভয় পক্ষের বিশেষজ্ঞরা উদীয়মান প্রযুক্তি ও বহুমুখী যুদ্ধ সম্পর্কিত উন্নয়ন নিয়ে মত বিনিময় করবেন। রাশিয়া ও ইউক্রেন একে অন্যের জ্বালানি সংক্রান্ত স্থাপনাগুলিতে পাল্টা হামলা চালিয়েছে। এর আগে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন দুটি দেশ একে অন্যের জ্বালানি সংক্রান্ত পরিকাঠামোয় হামলা বন্ধ করতে রাজি হয়েছে। কিন্তু ইউক্রেনের আধিকারিকরা জানান সারা রাত ধরে চলা হামলায় রাশিয়া কিয়েভ ও অন্যান্য শহরে প্রায় 200টি ড্রোন হামলা চালায়। এর ফলে দুজন প্রাণ হারান। সৌদি আরবে গতকাল অসামরিক প্রতিরক্ষা বিভাগ মক্কা, জেড্ডা ও তায়েফে জরুরি সতর্কতা জারি করেছিল। এছাড়া লোহিত সাগরের তীরে সৌদি আরবের প্রধান তেলবন্দর ইয়ানবু সহ আরও 6টি শহরেও সতর্কতা জারি করা হয়। পরে অবশ্য তা প্রত্যাহার করা হয়। হুতিদের সম্ভাব্য হামলার আশঙ্কায় সৌদি আরব গতকাল মক্কা, জেড্ডা ও তায়েফে নতুন করে জরুরি সতর্কতা জারি করে। নিউজিল্যান্ডের সংসদ ভারতের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি কার্যকর করার জন্য একটি আইন পাশ করেছে। এর ফলে দুদেশের মধ্যে শুল্ক উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং ব্যবসা বাণিজ্যে সম্প্রসারণ হবে। বিরোধী দল লেবার পার্টির সমর্থনে 93-29 ভোটে এই আইনটি অনুমোদিত হয়। নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী টড ম্যাকলে বলেছেন এই চুক্তি রপ্তানিকারকদের জন্য খুব সুবিধাজনক হবে। চুক্তিটি এই বছরের শেষের দিকে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। চুক্তির আওতায় ভারতে নিউজিল্যান্ডের রপ্তানি পণ্যের প্রায় 95% উপর শুল্ক তুলে নেওয়া হবে অথবা তা উল্লেখযোগ্যভাবে কমানো হবে। চুক্তিটি কার্যকর হওয়ার দিন থেকেই এর আওতাভুক্ত অর্ধেকেরও বেশি পণ্য শুল্কমুক্ত হওয়ার সুবিধা পাবে। নেপালের সাম্প্রতিক

0: প্রাকৃতিক বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1399। উত্তর ও মধ্য নেপালের 8টি জেলা থেকে আরও দেহ উদ্ধার হয়েছে। নেপালের দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ জানিয়েছে, চিতোয়ান জেলা থেকে 364, পূর্ব নওয়ালপারাসি থেকে 232, পশ্চিম নওয়ালপারাসি থেকে 222, নোয়াকোট থেকে 202, রাসুয়া থেকে 189, গোর্খা থেকে 78, ধাদিং থেকে 72 এবং তানাহুন থেকে 32টি দেহ উদ্ধার হয়েছে। ইস্ট বেঙ্গল আজ আম্মানে AFC চ্যাম্পিয়ন্স লীগ টু গ্রুপ ডির ম্যাচে জর্ডানের আল হুসেন ক্লাবের মুখোমুখি হবে। আম্মান আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। কেরলের এর্নাকুলামে, পাথানিমিট্টা ও ইদুক্কি জেলায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টির পূর্বাভাসের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী দুদিন অবশ্য রাজ্যের জন্য বৃষ্টির কোনো সতর্কতা নেই। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রে UPI ব্যবহার করে টাকা পাঠানোর সময় কোনো মাশুল দিতে হবে না বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রক স্পষ্ট করে দিয়েছে। মহারাষ্ট্র মন্ত্রিসভা রাজ্যের আখ চাষীদের বকেয়া অর্থ মেটাতে চিনি কলগুলিকে 750 কোটি টাকার সহজ শর্তে ঋণ দেওয়ার প্রস্তাবে অনুমোদন দিয়েছে। পশ্চিমবঙ্গ সরকার যোগাযোগ ব্যবস্থাকে আরও উন্নত করতে 4টি বিমানবন্দর তৈরির সিদ্ধান্ত নিয়েছে। খবর শেষ হলো, পরের খবর বেলা 10:10।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: আকাশবাণী কলকাতা, জেলার চিঠি। পশ্চিম বর্ধমান থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা চন্দ্রশেখর চট্টোপাধ্যায়। শ্রাবণের ঘন মেঘের খেলা পার করে ভাদ্রের আকাশে এখন নীল সাদার মাখামাখি। প্রকৃতির এই পরিবর্তনের আবহেই যেন বাজছে নতুন সম্ভাবনা উৎসবের আগমনী সুর। সেই আবহেই এবার শিল্প ও কয়লাঞ্চল পশ্চিম বর্ধমান জেলা জুড়ে সাড়ম্বরে পালিত হল গণেশ চতুর্থী। আসানসোলের সুভাষপল্লী, পুরাণহাট, কৃতিসংহ, আইডিয়াল ক্লাব এবং হীরাপুরের সর্বমঙ্গলা ক্লাবের মতো একাধিক গণেশ পুজো মণ্ডপের উদ্বোধন করেন রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। আসানসোলের ঐতিহাসিক ঢাকেশ্বরী কটন মিলের প্রায় 148 একর জমিতে বিশ্বমানের MSME শিল্প পার্ক গড়ার প্রক্রিয়ার নতুন আশা দেখছেন কুলটি ও বার্ণপুরবাসী। অন্যদিকে বন্ধ রূপনারায়ণপুর হিন্দুস্তান কেবলসের জমিতে মেগা শিল্প গড়ার লক্ষ্যে নবান্ন থেকে প্রতিনিধি পাঠালেন রাজ্য বাণিজ্য সচিব। কেন্দ্র রাজ্যের যৌথ উদ্যোগে আসানসোলে 800 কোটি টাকার অমৃত 2.0 মেগা জল প্রকল্পের বাস্তবায়ন চলছে। দুর্গাপুরে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ভেন্ডার ডেভেলপমেন্ট মেলার সূচনা করে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শিল্পের তোলাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা দিয়েছেন। উৎপাদন ও বিক্রির ক্ষেত্রে নতুন মাইল ফলক ছুঁয়েছে শিল্পাঞ্চলের ঐতিহ্যবাহী সংস্থাগুলি। জুলাই মাসে এক রেকর্ড গড়ে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা মাত্র এক মাসে 87টি ইলেকট্রিক ইঞ্জিন তৈরি করেছে। যৌথ বাহিনীর কঠোর নজরদারিতে কয়লা চুরি কমায় মুনাফার পথ দেখেছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ECL। শহরে ডেঙ্গু রোধে চালু হয়েছে বিশেষ অভিযান। শহর জঞ্জালমুক্ত রাখতে 10টি বোরোতে নামানো হল আসানসোল সিটি ওয়াচ কার। এছাড়া শহরের ধুলোবালি সাফ করতে নামানো হয়েছে বিশেষ ভ্যাকিউম গাড়ি। আসানসোলের যানজট কমাতে ও শহরকে সুন্দর করতে BNR ব্রিজের সৌন্দর্যায়ন কাজের উদ্বোধন করলেন পুরমন্ত্রী ও পুর কমিশনার। এদিকে পরিবহন ব্যবস্থার স্বচ্ছতা আনতে কুলটির চেকপোস্টে বডি ক্যামেরা চালু ও 100% অনলাইন করার ঘোষণা করলেন পরিবহনমন্ত্রী অর্জুন সিং। অন্যদিকে নাগরিক পরিষেবার পরিসর বাড়াতে দুর্গাপুর নগর নিগমের ওয়ার্ড সংখ্যা 43 থেকে বাড়িয়ে 53 করার নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। আসানসোল জেলা হাসপাতালে ক্যান্সার রোগীদের জন্য 5 শয্যার অঙ্কোলজি ওয়ার্ডের শুভ সূচনা করলেন পুরমন্ত্রী। শুধু তাই নয়, নিজের বিধায়ক তহবিল থেকে 1 কোটি টাকা বরাদ্দ করে 200 শয্যার প্রসূতি ও শিশু বিভাগকে AC করার উদ্যোগ নিয়েছেন মন্ত্রী। সমাজসেবা, পথ নিরাপত্তা ও আইন শৃঙ্খলায় নজির গড়েছে জেলা প্রশাসন। বার্ণপুরে 200 জন মহিলা স্কুটি চালকের হাতে উন্নত হেলমেট তুলে দেন পুরমন্ত্রী। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার ডক্টর প্রণব কুমার সশস্ত্র মহিলা পরিচালিত দুর্গার সুরক্ষা স্কোয়াড ও অত্যাধুনিক মোবাইল ফরেন্সিক ভ্যানের সূচনা করেন। জার্মানির সুহলে 10 মিটার রেয়ার রাইফেলে সোনাজয়ী আসানসোলের অভিনব শাহুকে সংবর্ধনা দিয়ে 25 লক্ষ টাকার আর্থিক সাহায্য দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিত্তরঞ্জনে 10ম ইস্ট জোন শুটিং চ্যাম্পিয়নশিপের সূচনা করেন ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ। এছাড়া বিবি কলেজে প্রধানমন্ত্রীর খেল কি বাত কর্মসূচিতে উপস্থিত ছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল, স্থানীয় বিধায়ক ডক্টর বিজন মুখোপাধ্যায় ও জিতেন্দ্র তিওয়ারি, বিধায়ক কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়। আগামী 17 সেপ্টেম্বর

0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভ জন্মদিন এই বিশেষ উপলক্ষকে সামনে রেখে সেবা সংকল্প অভিযানের রূপরেখা প্রকাশ করলেন জেলার দুই মন্ত্রী, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল এবং জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী ডাক্তার অজয় পোদ্দার। প্রধানমন্ত্রীর প্রশাসনিক জীবনের কথা তুলে ধরতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে বিশেষ কমিক্স বই উপহার দেওয়া হবে। শহরের মানুষের কাছে দুই মন্ত্রী আগামী 17ই সেপ্টেম্বর সন্ধ্যা 7টায় বাড়ির সামনে প্রদীপ প্রজ্বলন করার আহ্বান জানিয়েছেন। প্রদীপ জ্বালানো, আলপনা প্রতিযোগিতা ও রক্তদানের মাধ্যমে 9ই অক্টোবর পর্যন্ত চলবে এই উদযাপন। জেলার চিঠি শেষ হল। পশ্চিম বর্ধমান থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা চন্দ্রশেখর চট্টোপাধ্যায়।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: গাড়ি চালানোর সময় সেলফোনে কথা বলা বিপজ্জনক, নজর থাকুক পথে, নিরাপত্তা থাক সাথে।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন শুরু হচ্ছে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, গানে গানের দ্বিতীয় পর্ব। প্রথমে বালিকা বধূ ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায় ও বেলা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

বনপলাশির পদাবলী ছবির এ গানের সঙ্গে শেষ হল বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলো হার্জে। এখন লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা।

ছবির নাম শশীবাবুর সংসার। বিমল ঘোষের কথায় অনিল বাগচি সুর করলেন, গাইলেন দ্বৈত কণ্ঠে।

এই ক্ষেত্রে যে দুজনকে দিয়ে গাওয়ানো হলো, সেক্ষেত্রে এই যে জুটি সেইভাবে যে তৈরি হয়ে গিয়েছে খুব তা নয়, আমরা এই জুটির গান সেভাবে পাইও নি, কিন্তু কত সুন্দর লাগলো বলুন তো গানটা শুনে। একদিন জানবেই নয় কি মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। বাংলা ছবির গানের দিকে তাকালে জানি একচেটিয়া গান হিসেবে বলতে গেলে পরপর কিছু শিল্পীদের কণ্ঠে হেমন্তবাবু, মান্না দে অথবা আশা ভোঁসলে, লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, পরপর আরতি মুখোপাধ্যায়, এরকম কিছু নামেই হাজার হাজার গান। কিন্তু তার মধ্যেও কিছু গান ওই একটু আগে শোনাচ্ছিলাম সালমা জুরির ঝিলিক তুলে, ওই একটু একটু করে যেন ঝিলিক দিয়ে যায়, এমন গানও রয়েছে বেশ কিছু যেক্ষেত্রে সেই গায়ক বা গায়িকার কণ্ঠে খুব বেশি গান যে আমরা পেয়েছি বাংলা ছবিতে তা নয়, কিন্তু যখনই গিয়েছেন মাতিয়ে দিয়েছেন। ঠিক যেমন মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে অনেক গান আমরা পেয়েছি বাংলা ছবির, এবং তিনি অত্যন্ত ভালো সুরকারও বটে, তার সুরেও অনেক গান পেয়েছি, কিন্তু সঙ্গে আলপনা বন্দ্যোপাধ্যায়, কটি মাত্র গান আলপনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আমরা পেয়েছি বাংলা ছবির কথা যদি বলি। একইভাবে নির্মলা মিশ্র অথবা ইলা বসু, কখনো সুজাতা চক্রবর্তীর কথা বলতে হয়, পুরুষকণ্ঠে সুবীর সেন, পিন্টু ভট্টাচার্য, বলতেই হয় পরিমল ভট্টাচার্যের কথা, যাদের কণ্ঠে আমরা আধুনিক গান অনেক বেশি পেয়েছি। কেউ কেউ রবীন্দ্রসঙ্গীত শিল্পী হয়তো বা, কিন্তু আধুনিক গান পিন্টু ভট্টাচার্য মতন মানুষদের কণ্ঠে নির্মলা মিশ্র অনেক পেয়েছি। বাংলা ছবির গানের ক্ষেত্রে সংখ্যাটা একেবারে গুটি কয়, কিন্তু যা আছে তাই একেবারে মন ভোলানো প্রাণ হরানো। আসুন আজ যেহেতু বুধবার, অবশ্যই গানের ভেলায় আজ আমরা বাংলা ছবির গান শুনব, শুনি এমন কিছু গান যে গানে কণ্ঠ দিয়েছেন যে গায়ক বা যে গায়িকা, সেই কণ্ঠশিল্পীর কণ্ঠে আমরা ছবির গান কিন্তু বেশি পাইনি, খুব কম, তারই মধ্যে থেকে কিছু মণিমাণিক্য তুলে আনা যাক আজকের মতন। আজকের এই গানের ভেলায় আপনাদের সঙ্গে রয়েছি আমি শর্মিষ্ঠা সরকার। রেডিও সেটের অপর প্রান্তে অনেকেই আছেন এমন কোনো শিল্পীর কণ্ঠের এমন কোনো রেয়ার গান মনে হতেই পারে যে গানটা অনেক দিন শুনিনি, বা অমুক ওই গানটা খুব ভালো গেয়েছিলেন আমার ভালো লাগে। ডায়াল করুন না 2210-7325 এই নম্বরে, 0332107325। তবে না, আজ কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, আশা ভোঁসলে, সন্ধ্যা মুখোপাধ্যায় না, যাদের কণ্ঠে আমরা অনেক গান শুনেছি বাংলা ছবির ক্ষেত্রে, তাদের নয়, বরং গুটি কয় করে গান যারা গিয়েছেন বাংলা ছবিতে, যা গিয়েছেন যা রেখে গিয়েছেন তাই মণিমাণিক্যর মতন জ্বলছে, তেমন কিছু গান শোনা যাক। ঠিক যেমন এবারের গানখানি,

ভাবা যায় একটা গানের মধ্যে আস্ত একটা রেসিপি। কিভাবে চিংড়ি মাছের মালাইকারি রাঁধতে হবে শুনিয়ে দিলেন ইলা বসু এবং সহশিল্পীরা। কিন্তু আলাদা করে বলতেই হয় এই গানের কথা কে লিখেছেন, কারণ রেসিপিটা এত সুন্দর ছন্দে ছন্দে লেখা, গৌরীপ্রসন্ন মজুমদার ছাড়ার কেই বা হবেন। সুর করেছেন রাজেন সরকার। মানময়ী গার্লস হস্টেল এই নামের যে ছবি সেখানে ইলা বসু গাইলেন এই গান। সেইভাবে দেখতে গেলে মনে করে দেখুন ইলা বসুর কণ্ঠে আমরা অনেক আধুনিক গান পেয়েছি, কিছু নজরুল গীতি ভারী সুন্দর পেয়েছি কিন্তু খুব কম সংখ্যায়। কিন্তু তার কণ্ঠে আমরা বাংলা ছবির গান সাকুল্যে কয়েকখানি মাত্র পেয়েছি, যার মধ্যে অসাধারণ এই গানখানি চিংড়ি মাছের মালাইকারি রাঁধতে যদি চাও। এই গান সেভাবে প্রচার পায়নি বটে, অনেকেই হয়তো আজকেই প্রথম শুনলেন গানখানি, কিন্তু ইলা বসু তার সঙ্গে দ্বৈতকণ্ঠে হেমন্ত মুখোপাধ্যায় যখন দুই ভাই ছবিতে গাইলেন এই গান, সে গান হয়ে গেল সুপারহিট।

গৌরীপ্রসন্ন মজুমদারের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে। সালটা 1961, রিলিজ করলো ছবি দুই ভাই। সেই ছবিতে ভেবে দেখুন, 1961 মানে সেই সময় সন্ধ্যা মুখোপাধ্যায় বলুন অথবা আরতি মুখোপাধ্যায়, আশা ভোঁসলে, লতা মঙ্গেশকর দাপুটের সঙ্গে গান গাইছেন বাংলা ছবিতে। সেখানে ইলা বসুকে সঙ্গে নিয়ে হেমন্ত মুখোপাধ্যায় তারই সুরে গাইলেন এই গানখানি। আর কি অনবদ্য একটি গান তৈরি হলো। আসলে বারে বারেই আমরা এটা দেখেছি, জানি না, বেশ কিছু শিল্পী ওই যাকে এখন একটা নতুন কথা শব্দবন্ধ উচ্চারিত হয়, আন্ডার রেটেড, অর্থাৎ তুলনায় সেইভাবে তার মূল্যায়নই করা হয়ে উঠল না। কণ্ঠে যার এত অভিনয়, তাকে বাংলা ছবির গানে আমরা সেভাবে পেলামই না। ইলা বসুর কথা যখন বলছি, শোনাবো আরও এক শিল্পীর কণ্ঠে গান। শুনুন তো, চিনতে পারেন কিনা কার কণ্ঠ।

আর পার ছবির গান হিন্দিতে তৈরি হয়েছে এই ছবি, এবং মজরু সুলতানপুরীর কথায় ও পি নাইয়ারের সুরে কভি আর কভি পার শামশাদ বেগম গাইলেন, এবং সমগ্র বলা যায় আর সমুদ্র হিমাচল দুলে উঠল সেই গানের সুরে সুরে। ভাবুন দেখি, আমার বউ নামে একটা ছবিতে বিনয় চট্টোপাধ্যায়ের সুরে ঠিক এমনই সুরে এই গানখানি গাইলেন কি মিষ্টি আলপনা বন্দ্যোপাধ্যায়।

0: শ্রুতি, প্রায় কাছাকাছি সুর, কিন্তু একটি গান হিন্দি ছবিতে যখন ব্যবহৃত হলো শামশাদ বেগমের কণ্ঠে, সুপার ডুপার হিট সেই অর্থ বলতে গেলে সেই গানখানি এখনও কভি আর কভি পার লাগাতে রে নজর। আবার আলপনা বন্দ্যোপাধ্যায় গাইলেন কভু ভাব কভু আরি আমার বউ ছবিতে, সেই গান কিন্তু সেইভাবে পরিচিতি পেল না, না পেল আজ এতদিন বাদে শুনে দেখুন দেখি কত মিষ্টি একখানি গান। আসলে এভাবেই ওই কিছু কিছু গান আন্ডার রেটেড হয়ে থেকে যায়, কখনো কখনো কোনো কোনো শিল্পী আন্ডার রেটেড হয়ে থেকে যান। জল গড়িয়ে যায় নন্দা গঙ্গার মুখ দিয়ে অনেক পরে আমরা ভাবতে বসি, যখন ভেবে পাই না ঠিক কী কারণে এই গানখানি বা এমন শিল্পী সেই পরিচিতি সেই ভালোবাসা সেই সময়ে কেন পেল না। হয় হয়, এটা শিল্পে হয়। কে রয়েছেন টেলিফোনে কথা বলবো? নমস্কার। হ্যালো,
1: হ্যাঁ নমস্কার, সুপ্রভাত।
0: সুপ্রভাত বলুন।
1: স্নেহাশিস রাহা কথা বলছি, লক্ষণ দর্শন হাওড়া ময়দান।
0: বলুন স্নেহাশিস বাবু।
1: একটা গানের কথা আমার খুব মনে পড়ছে, প্রতিমা বন্দ্যোপাধ্যায় এবং চিন্ময় লাহিড়ির জুটিতে ত্রিবেণী তীর্থপথে কে গাইলো গান। আমার মনে হয় না এনারা দুজন মিলে আর কোন দ্বৈত সঙ্গীত গিয়েছেন কিনা, কিন্তু যেটি গিয়েছেন সেটি তো মানে বাংলা সিনেমার জগতে একটা অবিস্মরণীয় ছাপ রেখে গেছে। এছাড়াও আমার আরো কয়েকটা গানের কথা খুব মনে পড়ছে, যেমন শিবাজী চট্টোপাধ্যায় যে খুব বেশি সিনেমায় গান গেয়েছেন তা
0: নয়,
1: কিন্তু হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায় ওই যে ভালোবাসা ভালোবাসা বইতে যে গানগুলো গিয়েছেন সেগুলো কিন্তু স্বর্ণাক্ষরে লেখা আছে। আর আর একটা সিনেমার কথা মনে পড়ছে, হংসরাজ ছায়াছবি মানেই অরিন্দম গাঙ্গুলী এবং অরবিন্দ কুমারের গান, কিন্তু একটা দুটো গান ওখানে গিয়েছেন সে শিল্পীর নাম আমার মনে পড়ছে না এই মুহূর্তে, সেগুলো
0: শ্যামশ্রী।
1: হ্যাঁ, সেগুলোও কিন্তু মনের মনিকোঠায় রয়ে গেছে। যেটা বলে শেষ করব, আমরা তো অনুপ জানতাকে ভজন সম্রাট হিসেবে চিনি এবং নজরুল গীতিও তার কণ্ঠে আমাদের মনের মনিকোঠায় আছে, কিন্তু তিনিও যখন গোপালকে দড়ি বেঁধে ডাকিস নিয়ে গানটা তার গলা থেকে সিনেমায় দেখি আমরা পর্দায়, সেটাও কিন্তু কম জনপ্রিয় নয় বা কমে নয়। অর্থাৎ মানে সবসময় যে আমাদের আমরা বাংলা সিনেমার জগৎ বলি বাংলা গানের জগৎ বলি এতটাই সমৃদ্ধ, মানে এত ঝাঁকঝাঁক শিল্পী এসেছেন এবং তাদের কণ্ঠ মাধুর্য আমাদের মুগ্ধ করেছেন যে মানে সেগুলো কম কর্তব্য নয়। যদি আপনার সম্ভব হয় এর মধ্যে কোনো একটা শোনাতে পারেন ভালো লাগবে।
0: বেশ বেশ বেশ, অনেক ধন্যবাদ স্নেহাশিস বাবু। সত্যিই তাই, আমরা শিবাজী চট্টোপাধ্যায়ের কণ্ঠে খানিকটা হেমন্ত মুখোপাধ্যায়ের মতোই কণ্ঠস্বর বটে, এবং একটি গল্পও প্রচলিত আছে যে হেমন্তবাবু যখন বয়সের ভারে শেষের দিকটা আর খুব ভালো, তখন নিজেই বুঝতে পারছেন কণ্ঠ সায় দিচ্ছে না, সেই সময় একখানি গানে আশা ভোঁসলের সঙ্গে ডুয়েট গাওয়াবেন বলে ঠিক করলেন শিবাজী চট্টোপাধ্যায়কে। আশা ভোঁসলে নাম জানেন না, ভাবছেন যে কে নতুন কার সঙ্গে গাওয়াচ্ছেন আমাকে দাদা। হেমন্তবাবু বললেন একটু শুনে দেখো তাহলেই বুঝবে। সে গান যখন হলো আশা ভোঁসলে অত্যন্ত খুশি হয়ে আবারও হেমন্তবাবুকে বলেছিলেন সত্যিই তাই, ভারী ভালো গায় ছেলেটি। তো পরবর্তীতেও শিবাজী চট্টোপাধ্যায়ের কণ্ঠে খুব যে বেশি বাংলা ছবির গান পেলাম তেমন নয়, ঠিক যেমনটি আপনি বললেন প্রতিমা বন্দ্যোপাধ্যায় এবং চিন্ময় লাহিড়ী।

দুজনের কণ্ঠে, প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আমরা সবচাইতে বেশি পেয়েছি আধুনিক গান, তবুও বাংলা ছবির গানও বেশ কিছু পেয়েছে, কিন্তু চিন্ময় লাহিড়ী এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে সাপমোচন ছবির এই গানের পরে আর কেন জানি আমরা তাঁদেরকে একসঙ্গে পেলাম না।

0: আজ বাংলা ছায়াছবির গান শোনার দিন গানের ভেলায়। আর শুনছি সে সকল গান যে গানের কণ্ঠশিল্পীদের কণ্ঠে আমরা খুব বেশি গান যে পেয়েছি বাংলা ছবিতে তা নয়, বারবারই বলতেই হয় সুবীর সেনের কথা, পিন্টু ভট্টাচার্য অথবা আলপনা বন্দ্যোপাধ্যায়, ইলা বসু, সুজাতা চক্রবর্তী, অনুপ জলোটা, শিবাজী চট্টোপাধ্যায়, প্রত্যেকের কথা যে সেই অর্থে আমরা জানি না কেন পেলাম না বাংলা ছবির গানে বেশি বেশি, কারণ যে কটি গিয়েছেন মুগ্ধ হয়ে শোনার মতন গান। কে রয়েছেন টেলিফোনে কথা বলবো, 0332 107325 এই আমাদের নাম্বার। নমস্কার।
1: নমস্কার।
0: নমস্কার, বলুন।
1: আমি জগন্নাথ দে, রাজাটি জাঙ্গিপাড়া হুগলি থেকে বলছি।
0: বলুন জগন্নাথ বাবু।
1: আপনাদের যে প্রোগ্রাম হচ্ছে খুবই ভালো লাগছে শুনতে। তবে আমি পুরনো শিল্পীর মধ্যে কানন দেবী, মেজদিদি বইয়ের গান, আর আরেকটা ভালো গান ছিল গীতা দত্তর গান আছে, যদি শোনান তো ভালো লাগবে।
0: বেশ, শুনতে থাকুন জগন্নাথ বাবু। গীতা দত্তই বলুন অথবা কানন দেবী, ইনাদের কণ্ঠে আমরা অনেক বাংলা ছায়াছবির গান পেয়েছি। আমরা আজকে শুনছি সেসব গান যে গানের কণ্ঠশিল্পীদের কণ্ঠে আমরা খুব কম পেয়েছি গান। কেউ চারটি গান, কেউ ছটি গান বড়জোর গিয়েছেন তার সম্পূর্ণ ক্যারিয়ারে বাংলা ছবিতে, যেখানে তাদের কারোর ঝুলি ভরা আধুনিক গানে। কেউ নজরুল গীতি গাইছেন, কেউ রবীন্দ্রসঙ্গীত গাইছেন, বাংলা ছবিতে হয়তো কেউ একটি, কেউ তিনটি, কেউ ছটি গান গিয়েছেন। আমরা তেমন গান শুনছি তেমন শিল্পীদের কণ্ঠে, সুতরাং আজ থাক গীতা দত্ত বা কানন দেবীর কণ্ঠে, নিশ্চয়ই বারে বারেই শোনানো হয়, অন্য কোনো দিন শোনাবো, কেমন?

0: নমস্কার।
1: নমস্কার,
0: হ্যাঁ বলুন।
1: আশিতে আসিও না ছায়াছবিতে একটা গান শোনানো খুব ভালো হতো, তুমি আকাশ এখন যদি হতে আমি বলাকার মতো পাখা মেলতাম।
0: আহা, বেশ বেশ, সত্যি তাই। আমি ভেবেওছিলাম, আমি জানি না এভাবে টেলিপ্যাথি কি করে হয়, কখনো কখনো শ্রোতা বন্ধুরা আসেন, আমার একেবারে এই গানটি সিলেক্ট করা, জানি না কি করে সম্ভব হয়, একদম বুঝতে পারি না। আমি এই গানটি ভেবেছিলাম এবার শোনাবো, কারণ নির্মলা মিশ্রের কথা বলতেই হয়। আধুনিক গানের তাঁর যা সম্ভার, আমরা ঋদ্ধ, আমরা সমৃদ্ধ, আমরা কৃতজ্ঞ তার প্রতি। নির্মলা মিশ্র অজস্র আধুনিক গান এবং একের পর এক মন কারা কালজয়ী সে সকল গান, কিন্তু বাংলা ছায়াছবিতে যখন তিনি গান গাইলেন সংখ্যাটা খুব বেশি নয়, খুব কম বরং বলা যায়। কিন্তু যে কটি গিয়েছেন সে গানের মধ্যেই তাঁর কণ্ঠের যে একটা নিজস্ব চলন, যে নিজস্ব আবেদন, তা সম্পূর্ণরূপে রয়েছে। শোনা যাক এই গান।

0: কিছু যদি আরো কিছু কাছে সরে আসতে, মিঠে কবিতায় প্রাণ ভরে রাখতাম।
1: যদি আমার মতন ভালোবাসতে তবে
0: তবে কি
1: বলবো
0: বলো বলো, বয়স তো কমে গেছে।

1967 সালের এরকম একটা সময় পুজো একটা সময়তে রিলিজ করলো আশিতে আসিও না, এবং পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায় গোপেন মল্লিক সুর করলেন। অসাধারণ ছবিখানা যারা দেখেছেন তারা সকলে জানেন ভানু বন্দ্যোপাধ্যায়ের প্রেমে পড়তে বাধ্য এই ছবি দেখলে যে কেউ, সঙ্গে অবশ্যই রুমা গুহ ঠাকুরতা। নির্মলা মিশ্র অসাধারণ গেয়েছেন বটে মান্নাদের সঙ্গে গানখানি, এবং নির্মলা মিশ্রর কথাই হচ্ছিল যে জানি না কেন এত কম সংখ্যক গান তাঁর কণ্ঠে পেলাম আমরা বাংলা ছবিতে। ঠিক একই কারণে জানি না কেন এত কম গান গাইলেন রুমা গুহ ঠাকুরতা বাংলা ছবিতে। ভার্সেটাইল কোনো মানুষ শিল্পী যদি বলা যায় অবশ্যই বলতে হবে রুমা গুহ ঠাকুরতাকে, কারণ তিনি যখন

0: ক্যামেরার সামনে অসাধারণ অভিনয় করছেন, তিনি যখন মাইক্রোফোনের সামনে অসাধারণ গান গাইছেন, সবটা মিলিয়ে রুমা গুহ ঠাকুরা তো একেবারে অন্যরকম এক পার্সোনালিটি। বাংলা ছবিতে গাইলেন যখন লুকোছুরিতে কিশোর কুমারের সঙ্গে, এই তো হেথায় কুঞ্জ ছায়, কত সুন্দর মিষ্টি রোম্যান্টিক একখানা গান। আবার পলাতকে যখন তিনি গাইছেন মন যে আমার কেমন কেমন করে বা চিনিতে পারিনে বধু, সেই গানের চলন একেবারে ফোক। তিনি বর্ণালীতে অথবা যদি জানতেম ছবিতে গাইছেন সুখের মাঝে তোমায় দেখেছি রবীন্দ্রসঙ্গীত, এত ভার্সিটিলিটি। অ্যান্টনি ফিরিঙ্গিতে তিনি নিজেই যজ্ঞেশ্বরী, তিনি নিজেই গান গাইছেন, তিনি নিজেই অভিনয় করছেন, সবটা মিলিয়ে সত্যিই জানা নেই কেন আমরা সেভাবে তাকে পেলাম না। পাওয়াটা উচিত ছিল, আরও বেশি বেশি গানে আরও বেশি বেশি পাওয়াটা আমাদের প্রাপ্য ছিল কিন্তু রুমা গুহ ঠাকুরতার কাছে।
1: যোগেন্দ্র জায়া মহামায়া,
0: অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে অবশ্যই মান্না দে সম্পূর্ণটা জুড়ে রয়েছেন, অনিল বাগচি রয়েছেন, রয়েছেন রুমা গুহ ঠাকুরতাও সমহিমায়।

0: সে বলে চোর,
1: এই জানিও রে জানিও রে তোর রাধা যে তিনকে করে রা, ও গো জানিও রে।

0: শুনে রাখো সর্বজনে, আমার দোষ দিও না শেষে। ফিরিঙ্গিটা বেজায় ঘেটা আমার জ্ঞান দিচ্ছে এসে।
1: আরে অন্য কথা বলিস কেন, অন্য কথা বলিস।

অ্যান্টনি ফিরিঙ্গি ছবির সেই বিখ্যাত গানখানি, যেখানে ক্যামেরার সামনেও তিনি, আবার মাইক্রোফোনেও তিনি, অর্থাৎ গানটিও গিয়েছেন রুমা গুহ ঠাকুরতা এবং যজ্ঞেশ্বরীর ভূমিকায় অনবদ্য। আমরা শুনছি আজ সে সকল গান, যে সকল গানে কণ্ঠ দিয়েছেন যে শিল্পীরা, তাঁদের কণ্ঠে গান আমরা সেভাবে বাংলা ছবিতে খুব বেশি পেলাম না। শুরু থেকেই বারবার বলছিলাম পিন্টু ভট্টাচার্যের কথা, বলছিলাম সুবীর সেনের কথা, কি ভালো গিয়েছেন যখনই তারা বাংলা গান গিয়েছেন, বাংলা ছবিতে গান করেছেন পিন্টু ভট্টাচার্য এবং আরতি মুখোপাধ্যায়ের এই গানখানি জানি অনেকেরই ভারী পছন্দের, চলুন শোনা যাক।

0: তপন সিংহের ছবি, হারমোনিয়াম আরতি মুখোপাধ্যায় এবং পিন্টু ভট্টাচার্য দ্বৈত কণ্ঠে। পিন্টু ভট্টাচার্যের কণ্ঠে এত সুন্দর, তাজমহল গড় তো বটেই, আরও যে এত গান আমরা পেয়েছি আধুনিক বাংলা গান, সেইভাবে কিন্তু তাকে আমরা বাংলা ছবির গানে পেলাম না। আবার এই যে হারমোনিয়াম ছবির গান শুনলাম, তপন সিনহা কিন্তু এই ছবিতেই, অবশ্যই সেই অর্থে গেলে মিউজিক্যাল মুভি বলতেই হয়, অসাধারণ গান এবং প্রচুর গান, কিন্তু সবচেয়ে ভালো লাগার যেটা, তপন সিনহা কিন্তু বারে বারে এই গানে, এই ছবিতে এক্সপেরিমেন্ট করেছেন গানের সঙ্গে। অরুন্ধতী দেবী গাইছেন মন বলে আমি মনের কথা জানি না, হৈমন্তী শুক্লা এবং তরুণ বন্দ্যোপাধ্যায় দ্বৈত কণ্ঠে, এমনি করেই যদি চলতে পারি। আবার বনশ্রী সেনগুপ্তকে দিয়ে আনছেন মান্নাদের সঙ্গে গাওয়াতে ময়নামতির পথের ধারে দেখা হয়েছিল। আলাদা করে কিন্তু বনশ্রী সেনগুপ্ত বা পিন্টুবাবুই বলুন বা অরুন্ধতী দেবীর কণ্ঠে আমরা খুব বেশি গান পাই না, কিন্তু তপন সিনহা এই ছবিতে যখন গাওয়ালেন, বলতেই হয়, না বললে অন্যায় হয়, তা হলো ছায়াদেবীর কথা। যখন তিনি গাইলেন আহাছল করে জল আনতে আমি যমুনাতে যাই, মনে হয় আহা আহা আহা কেন পেলাম না, আরও তো আমরা পেতে পারতাম, জানি না কেন পেলাম না।
1: জল করে জল আনতে আমি

মাত্র তিনখানি গান পেয়েছি বাংলা ছবিতে আমরা ছায়াদেবীর কণ্ঠে। হারমোনিয়ামে আহা ছল করে জল শুনলাম, আর মান কুছ তো দিল মে এই ছবিতেই পেয়েছি ছায়াদেবীর কণ্ঠে। এবং উত্তর ফাল্গুনিতে ছায়াদেবী এবং সন্ধ্যা মুখোপাধ্যায় দ্বৈত কণ্ঠে তোরে নয়না লাগে একটি গান গিয়েছেন একেবারে প্রথাগত শাস্ত্রীয় সঙ্গীতে তালিমপ্রাপ্ত শিল্পী ছায়াদেবী, যিনি কিনা হর্স রাইডিংও জানতেন, ঘোড়ায় চড়া। আবার কীরকম দাপটের সঙ্গে অভিনয় করেছেন সে সম্পর্কে সত্যিই আলাদা করে আর কিচ্ছুটি বলার নেই। এমন শিল্পীর কণ্ঠে সত্যি তো।

0: বাংলা ছবিতে আরো বেশি গান আমরা কি পেতে পারতাম না? কে রয়েছেন টেলিফোনে? নমস্কার, হ্যালো, হ্যালো, নমস্কার।
1: নমস্কার,
0: হ্যাঁ বলুন।
1: আমি বাঁকুড়া জেলার আকুই গ্রাম থেকে বলছি, হরিকৃষ্ণ টক্কি।
0: বলুন বলুন।
1: সবাই গান শোনা, ধনঞ্জয় ভট্টাচার্যের গান শোনা? ওনার গান তো খুবই শোনা যায় না?
0: আচ্ছা, বেশ বেশ বেশ, আসলে অনেকের কণ্ঠেই শোনাতে পারলাম না, এত স্বল্প সময় সবার গান যে আমি শোনাতে পারলাম তাও নয়, কিন্তু তবু ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে বাংলা ছবিতে অনেক গান রয়েছে, সেই তুলনায় অন্তত যাদের গান আজ শোনাচ্ছি কারো কণ্ঠে আমরা দুটি তিনটি, কারো কণ্ঠে চারটি পাঁচটি গান পেয়েছি, সেই তুলনায় কিন্তু আমরা বেশ অনেক ছবিতেই ধনঞ্জয় ভট্টাচার্যের কণ্ঠে গান পেয়েছি, সে কারণেই এখন অবধি শোনায়নি। শোনাবো না বা শোনানো যায় না তা নয়, কিন্তু তুলনায় বেশ কিছু গান পেয়েছি ধনঞ্জয় বাবুর কণ্ঠে। কে রয়েছেন টেলিফোনে? নমস্কার।
2: নমস্কার দিদি।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
2: আমি খড়গপুর থেকে সেই আশিস কইলা।
0: বলুন বলুন আশিস।
2: আমি একটা বলছি, মানে খুব রেয়ার গান, পাকা দেখায় আছে, যদি চাও জানতে আমরা কারা, ভীষণ মানে খুব কমেডি টাইপের গান, ভালো। আরেকটা অপ্রাসঙ্গিক আপনাকে আমি যদি অনুরোধ করি, আপনি কি রাখবেন?
0: রাখবো কিনা বলতে পারিনি তো, বলুন।
2: আগামী পরশু শরৎচন্দ্রের জন্মদিন, মানে পন্ডিত মশাই নাটকটা যদি বলেন আমি যেন শুনবো বলেই কিন্তু রেডিওটা খুলবো, এটাই একটু বলে দেন। পন্ডিত মশাই শরৎচন্দ্র,
0: দেখুন দেখুন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেক নাটক আমাদের কাছে রয়েছে তার কাহিনী অবলম্বনে, এবং এটি সম্পূর্ণরূপে নাটক বিভাগের, আকাশবাণীতে প্রত্যেকটি অনুষ্ঠান তো আলাদা আলাদা বিভাগ রয়েছে, নাটক বিভাগের নিজস্ব সিদ্ধান্ত, তাদের প্ল্যানিং থাকে, কারণ ওই একই দিনে অনেকগুলি চ্যানেল আকাশবাণীর, সেই সকল চ্যানেল যে যে নাটকগুলি যাবে সেগুলি যাতে না রিপিট হয়ে যায়, কতদিন আগে বেজেছে কতদিন পরের পুরো শেডিউল করা থাকে, সুতরাং এইভাবে কিন্তু আমি আজকে বলে পরশু যে বাজিয়ে দিতে পারবো বিষয়টা ঠিক এরকম নয় যে আমি চাইলে এক্ষুনি আর 8 মিনিটে কোনো দুটি গান শুনিয়ে দিলাম, তেমন নয়, কিন্তু নাটক বিভাগের সম্পূর্ণ নিজস্ব যে প্ল্যানিং সেই অনুযায়ী নিশ্চয়ই পাবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তবে কোন নাটক পাবেন সেটা কিন্তু বলতে পারছি না। সুবি সেনের কথা বলছিলাম, সাগর সেনের কথা বলছিলাম, অনেকের কণ্ঠেই সেভাবে যে খুব বেশি গান শোনাতে পারলাম তা নয়, তবে পাকা দেখার কথা আপনি যখন বললেন, শোনা যাক এই গানটি। অরুন্ধতী হোমচৌধুরী, সাগর সেন, সুধীন সরকার।

হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে পাকা দেখা ছবিতে অরুন্ধতী হোমচৌধুরী, সাগর সেন, সুধীন সরকার সকলেই মিলে জমিয়ে গাইলেন এই গানখানি। সত্যি এভাবেই কত শিল্পী রয়েছেন যাদের কণ্ঠে আমরা রবীন্দ্রসঙ্গীত, আধুনিক গান পেয়েছি অনেক অনেক, কিন্তু বাংলা ছবিতে পেলামই না সেভাবে, খুব কম। কিন্তু যে কটি পেয়েছি তাতেই মন ভরে যায়, এত সুন্দর গান। ঠিক যেমনটা শোনাবো এবারে, এই গানের সঙ্গে শেষ করবো আজকের গানের ভেলা। অতল জলের আহ্বান ছবিতে সুজাতা চক্রবর্তীর কণ্ঠে এই গানখানি এখনো মানুষকে একইভাবে টানে যেমনটা তেমন টেনেছিল। আর কোনো গান তার কণ্ঠে সেভাবে কিন্তু আমরা পেলাম না ছবিতে। শেষ করব গানের ভেলা, বাকি রয়ে গেলেন আরও অনেক শিল্পী, নিশ্চয়ই নিয়ে আসবো সেসব গান। আপনাদের সঙ্গে ছিলাম শর্মিষ্ঠা সরকার।

0: সুভাষিস, এই যে আমাদের দুজনেরই পরীক্ষার চাপ, ভীষণ চাপ, এবং সেই চাপে আমরা মানে নাস্তানাবুদ হয়ে আছি। তো সেই চাপের মধ্যেই পুরনো মানে খাতাগুলো, যে পুরনো নোটস, এগুলো তো বার করতে হচ্ছে, ঝালাই করতে হয়।
1: আচ্ছা, মানে তুমি চাপের মধ্যে পুরনো খাতাটা খুঁজে বের করো, মানে
0: হ্যাঁ, যে পরীক্ষাগুলো তুমি আমি দুজনেই দেব সেখানে বই খাতাগুলোও লাগবে। সুতরাং সেই খাতাগুলোর খোঁজ করতে গিয়ে একটা অমূল্য রত্ন আমি পেয়েছি, জানো তো, সেটা হচ্ছে সেই কোন প্রাগৈতিহাসিক যুগে তখনকার একটা ড্রয়িং খাতা আমি পেয়েছি। এবং সেই খাতাটার জন্য মানে সেই আমি ওই পড়াশোনার মাঝখানে অত তোমার নোটস ইত্যাদি চাপের মধ্যে যখন খাতাটা খুললাম, আমার মনটা এত ভালো হয়ে গেল, আমি কোথায় যেন একটা চলে গেলাম সেই ছোটবেলায়, আমরা যেখানে রং টং দিয়ে খুব আঁকিবুকি করতাম।
1: আমি খুব একটা আঁকিবুকি করতাম না, যদিও মানে আমি খুব ভয়ঙ্কর আঁকি, মানে সেই আঁকা না না সেই আঁকা দেখানোর মতো একেবারেই নয়। তোমার আঁকার খাতা যত্ন করে আছে এবং সেটা দেখার মতো বলিয়ে যত্নে রয়েছে। যাই হোক, একটা অন্য কথা বলি, সোশ্যাল মিডিয়ায় খুব একটা টার্ম দেখতে পাচ্ছি, মানে রিল স্ক্রোল করলি আর্ট থেরাপি, আর্ট থেরাপি। তোমার এই আঁকা খাতার প্রসঙ্গে আমার সেই আর্ট থেরাপির কথা মনে পড়ছে।
0: বেশ, এখন খুব কনশিয়াস মানুষ এইটাকে নিয়ে, মানে আগের থেকে অনেক বেশি কনশিয়াসনেস তৈরি হচ্ছে। এবং এই যে স্ট্রেসের কথা বলছিলাম সুভাষিস, এই স্ট্রেস কোথাও তো আমাদের এই দৈনন্দিন এবং বিভিন্ন কাজকর্মে, আমরা হয়তো পড়াশোনার জন্য স্ট্রেসফুল, এরকম অনেক মানুষ আছে যারা
1: সবাই কোন না কোন স্ট্রেসে থাকে, কেউ অফিসের কারণে থাকে, কেউ পড়াশোনার কারণে থাকে, কেউ সংসার নিয়ে স্ট্রেসে থাকে। তো স্ট্রেস চাপ মোটামুটি সবারই থাকে। কিন্তু তুমি আমাকে একটা কথা বলো, কখনো এমন হয়েছে যে মনটা খুব খারাপ, অনেক কথা বলার আছে কিন্তু কাউকে কিছুই বলতে ইচ্ছা করছে না?
0: একেবারে প্রায়শই হয়, মাঝে মাঝেই, মানে মানে সবসময় ব্যক্ত করা যায় না, এরকম অনেক সময় হয় যে কি বলবো, কতটা ওভারওয়েলমিং লাগে।
1: এবার যদি তোমাকে বলা হয় যে ওভারওয়েলমিং অবস্থায় যে তোমাকে
0: যদি আবার বলতে হবে না,
1: একটা কাগজ দেওয়া হলো এবং শুধুমাত্র বলা হলো কিছু একটা আঁকো, তাহলে তুমি কি করবে?
0: আমার তো প্রথমত আমি খুব খুশি হব যে ফাইনালি আমি একটু সময় পাচ্ছি যেখানে আমাকে কেউ বলছেন যে একটু আঁকো এত কিছু।
1: মজার বিষয়, এই আঁকারও কিন্তু অনেক অর্থ আছে, তবে সেটা আমরা বুঝবো না, আমি বা মল্লিকা বুঝবো না, এবং এখানেই প্রয়োজন একজন
0: বিশেষজ্ঞ শ্রীময়ী তরফদার ম্যাম, এবং তিনি আমাদের খুব কাছের একজন
1: মানুষ, তাই তো, অধ্যাপিকা। আমরা খুবই ফরচুনেট বলা যায় যে আজকে এরকম একটা বিষয় আলোচনা করার জন্য ম্যামকে পেয়েছি, এবং আমাদের অনেক প্রশ্ন রয়েছে। ম্যাম, আপনাকে স্বাগত আমাদের এই আড্ডায়।
0: স্বাগত ম্যাম।
2: একদম একদম, আমি একদম এখানে হাজির মনপাড়ার জাংশনে তোমাদের সাথে। সব রকম তোমরা প্রশ্ন উজাড় করে দাও এবং আমি সেগুলোর উত্তর দিতে থাকি। শ্রোতা বন্ধুরা আমাদের সাথে থাকুন, নিশ্চয়ই আমাদের আড্ডা খুব জমে উঠবে।
1: একদম, যেমনটা শুরুতেই মল্লিকা আমি বলছিলাম যে রং, কাগজ, কালি, তুলি এসব নিয়ে কথা, যে আর্ট থেরাপি এখন খুবই ট্রেন্ডে রয়েছে।
0: এবং এটা খুব ইন্টারেস্টিং একটা বিষয়, বিশেষত সুভাষিস আমরা যারা এই ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত, আমাদের এই যে আউটলেট, বারবার আমরা একটা কথা বলছি যে ওভারফ্লো অফ ইমোশনস, সেগুলোকে কিভাবে ধরবো এবং কোথায় সেটা
1: ব্যালেন্স করবো, কোথায় থামতে হবে, কোথায় পজ নিতে হবে সেটা বোঝাও।
0: এবং যখন আমরা পজ নিয়ে অনেকটা আছি, হয়তো আমরা এক্সপ্রেস করতে পারছি না, সেটা কিভাবে সেটার আউটলেটটা হবে,
1: সাপ্রেস করার অবস্থাতেই বা কি করব সেটাও জানতে হবে। আর তাই জন্য ম্যামের কাছে প্রথম প্রশ্ন, যে শুরুতেই যদি একটু সহজ করে বলেনি, আর্ট থেরাপি বিষয়টা ঠিক কি?
2: নিশ্চয়ই, আসলে একটু আমাদের বোধহয় বোঝা দরকার, মানে আর্ট থেরাপি কথাটা অনেক আমরা হয়তো শুনছি, শুনতে শুনতে মনে হচ্ছে যে বোধহয় এটা খুব আঁকার ক্লাসের মতন, বা এরকম আঁকা হবি যেরকম সেরকম, নাকি নাকি এটা নিয়েও, এটা নিয়েও পড়াশোনা চলে, এটাও একটা বিষয়বস্তু।
0: হ্যাঁ ম্যাম,
2: তাহলে এই জায়গাটা আমাদের মাথায় রাখতে হবে যে যখন থেকে মানব জাতির, যদি আমরা ইতিহাস ভাবি, যখন থেকে মানুষ কথা বলা শুরু করেছে, যখন থেকে সংস্কৃতির উৎস হয়েছে, কিন্তু তার অনেক আগের থেকে মানুষ কিন্তু নাচ করতে জানে, গান গাইতে জানে, গুনগুন করতে জানে, আঁকতে জানে। তার মানে এই যে আমাদের এক্সপ্রেশন বা যেটা আমাদের আমরা বলতে পারি অভিব্যক্তি, সেই অভিব্যক্তি কিন্তু শুধুমাত্র কথার মাধ্যমেই যে হয়েছে, অনুভূতি যে শুধু ব্যক্ত করা হয়েছে কথার মাধ্যমে, তা কিন্তু না। অনেক অনেক অনেক অনেক শতাব্দী আগে থেকে আমরা কিন্তু আঁকতে জানি, যেটা যদি আমরা এক্স্যাক্টলি আমরা যদি ভীমভেটকার গুহার কথা ভাবি, তাহলে সেখানে কত কত আদিম যুগের মানুষও সে কিন্তু এঁকে রাখছে
1: এবং সেগুলো কত অর্থ বহন করছে,
2: যে পড়াশোনা হচ্ছে সেগুলো নিয়ে। হ্যাঁ
0: ম্যাম, আপনি সুরের কথা বললেন, মানে শব্দ আসার আগে যে প্রাকৃতিক যে আওয়াজগুলো ভেসে আসছে সেগুলো অনুকরণ করে আমরা সেখান থেকে সুর সৃষ্টি।
2: সুর, তান, তাল সবকিছু তো সেই প্রকৃতিরই থেকে এসেছে, এবং আঁকারও প্রাথমিক যে আঁকা যে রেখা সেও এসেছে সেইখান থেকে। তাহলে শুরুটা কিন্তু সেখানে, তার মানে মনের ভাব প্রকাশ করার ক্ষেত্রে ক্রিয়েটিভ মিডিয়ামকে ইউজ করা,
0: তাই না?
2: তাহলে এই ক্রিয়েটিভ মিডিয়াম বা যেগুলোকে আমরা বলতে পারি যে আমাদের অভিব্যক্তির আরো বিভিন্ন দিক, সেগুলোর মধ্যে আর্ট থেরাপি অন্যতম, যেখানে থেরাপি শব্দটা এখানে ব্যবহৃত হচ্ছে। কারণ মনের অসুবিধা, মনের কিছু যন্ত্রণা যখন ব্যক্ত করার জন্য আমরা আর শব্দে তা প্রকাশ করতে পারছি না, সেখানে হাত বাড়াচ্ছে রং, তুলি।
1: খুব সুন্দর। কিন্তু এই যে আপনি বললেন শব্দে যখন আর প্রকাশ করতে পারছে না, কিন্তু এটা তো একটা হিলিং জার্নি। এবার শব্দে কাউন্সিলিং মানে আমরা কি বুঝি? টক থেরাপি, সেখানে কথাবার্তার একটা বিষয় থাকবে এবং সেটা শব্দে শব্দেই হয়, এবং এতদিন অবধি আমরা সেটা জেনে এসেছি যে টক থেরাপি। তো এই টক থেরাপি আর আর্ট থেরাপির মধ্যে ফারাকটা কোথায় বা পার্থক্যটা ঠিক কোথায় বা কতখানি?
2: হ্যাঁ, পার্থক্যটা অনেকখানি, এবং এটা খুব জরুরি একটা প্রশ্ন। কারণ আমরা যখন এই কথার মাধ্যমে চিকিৎসা করছি, যখন আমরা কথার মাধ্যমে আমরা চিকিৎসা করি, সেটাকেই আমরা থেরাপি বলি। মানে মনের মধ্যে লুকিয়ে থাকা ডাউট, মনের মধ্যে লুকিয়ে থাকা সংশয় প্রশ্ন, বা মনের আমরা বলতে পারি জট, সেই জটগুলোকে খুলে দেয় কথা বা থেরাপি। কিন্তু যখন শুধুমাত্র কথায় সেই জট খুলছে না, যেটা বললাম যে কথা বলার আগের থেকে তো মানুষ জাতি হিসেবে তারা কিন্তু আঁকতে জানে, ক্রিয়েট করতে জানে, তো সেই রুচিশীল সৃষ্টিশীল জায়গাটা, তার সৃষ্টিশীলতার মাধ্যমে যখন সেই জট খোলা হচ্ছে, তখনই আমরা বলতে পারি যে সেখানে ক্রিয়েটিভ আর্ট থেরাপিজের ব্যবহার হচ্ছে। কোনো সময় থ্রু মুভমেন্ট, কোনো সময় থ্রু মিউজিক, কোনো সময় থ্রু আর্ট।
0: মানে ম্যাম যেটা বললেন যে একদম আমরা বোঝার আগেই কোথাও আমাদের আঁকাটা শুরু হয়ে যায়, মানে ছোট্টবেলা থেকে আমরা হওয়ার পরে একদিন, হ্যাঁ মানে এক বছর হয়েছে কি হয়নি, বাবা মা হয়তো হাতে একটা পেন পেন্সিল ধরিয়ে দিলেন, তখন থেকে আমরা স্ক্রিবল করছি। তো সেই যে আমরা একটা সময় না বোঝাতে, যখন আমরা আমাদের সেরকম জ্ঞান ছিল না, তখনও আমরা সেটা এক্সপ্রেস করছি,
1: একেবারে। কিন্তু ম্যাম যেটা বলছিলেন যে আঁকাই শুধু নয়, সঙ্গে সঙ্গীত জুড়ে রয়েছে এবং অন্যান্য প্র্যাকটিস গুলো জুড়ে রয়েছে,
0: সৃজনশীলতা।
1: এবার অনেক ক্ষেত্র তো এরকম থাকে যে আমরা বলি না যে ও মনের কথা খুব বেশি বলে উঠতে পারে না, প্রকাশ করতে পারে না, এবার এটা কি শুধুমাত্র তাদের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল, নাকি যে কোনো মানুষের ক্ষেত্রেই এই এই ধরনের থেরাপি কাজে লাগতে পারে? হ্যাঁ,
2: খুব খুব জরুরি প্রশ্ন। একদমই এরকম না যে শুধুমাত্র যারা আঁকতে পারে, গাইতে পারে বা নাচ করতে পারে, শুধুমাত্র তাদের জন্যই আর্ট থেরাপিজ কাজে বা কার্যকরী, সেরকম কিন্তু একদমই নয়। আসলে এটাকে একটা মিডিয়াম হিসেবে দেখা হয়, যেখানে আমাদের সেন্সেসের সাথে বা ইন্দ্রিয়গুলির সাথে আমরা আবার নতুন করে একটা পরিচিতি নিয়ে আসি।
0: আচ্ছা,
2: মানে কিরকম? আমি একটুখানি যদি একটা উদাহরণ দিই তাহলে বুঝতে সুবিধা হবে। যে ধরো আমি কোনো কারুর একটা কোনো কথায় বা কোনো একটা ঘটনার জন্য আমি মনে খুব আঘাত পেয়েছি, মনের মধ্যে খুব সেটা একটা জমাট বাঁধা দুঃখ আমার মনের মধ্যে রয়েছে, কিন্তু আমি সেটা ঠিক প্রকাশ করতে পারছি না। অভিমান আছে, রাগ আছে, ক্ষোভ আছে, ভীষণ রকমের আমার হয়তো কান্নাও পাচ্ছে, অনেকগুলো মিলেমিশে হয়েছে। এবার সেটা হয়তো একটি বাচ্চা, হয়তো একটি 8-9 বছরের একটি শিশু আমার কাছে হয়তো সেই জায়গাটা ঠিক সে যেন বলে উঠতে পারছে না। তখন যদি আমি তাকে বলি যে আচ্ছা তোমার মনটার আজকে কিরকম রং, তোমার মনের মধ্যে কি মেঘ জমে আছে, তোমার মনটা আজকে কিরকম দেখতে, আমাকে

0: একটু বলে দাও তো, বা হয়তো একটি অবয়ব আঁকা আছে একটি মানুষের, সেখানে তাকে বলছি যে আচ্ছা একটা রং দিয়ে চিহ্নিত করে দাও তো যে কোথায় দুঃখটা হচ্ছে, কি হচ্ছে, দুঃখটা কেমন দেখতে, সে কষ্টটা কিরকম। সে যখন আঁকতে পারছে, রং করতে পারছে, সেটার সাথে সাথে সে কিন্তু একটা সূত্র পাচ্ছে তার এই অভিব্যক্তিগুলোকে ব্যক্ত করার সৃজনশীলতার মাধ্যমে। এখানে কিন্তু সৃজনশীলতাটা আসলে আমাদের ডিজায়ার্ড আউটকাম না, সেটা সৃজনশীল নাই হতে পারে। তাই জন্য কেউ আঁকতে জানাটা আর্ট থেরাপির কিন্তু কোনো রকমের রিকোয়ারমেন্টের মধ্যে পড়ে না,
1: মানে ইমোশনগুলোকে চিহ্নিত করা অনেক বেশি,
0: চিহ্নিত করার জন্য রংটা ব্যবহার।
2: তবে ম্যাম এরকম যদি হয় যে আমি কোনো বাচ্চাকে, আপনি যেমন ভাবে বললেন যে তাকে আমি জিজ্ঞাসা করছি কিন্তু তারপরে তার সামনে একটা কাগজ এবং কিছু রং দিয়ে দিচ্ছি ব্যক্ত করবার জন্য, কিন্তু সে সেটা করতে চাইছে না, মানে সে কোথাও অ্যাডামেন্ট যে না আমি তো এইভাবে আমি মানে সে হয়তো ওপেন আপ করতে পারছে না, ম্যাম তখন কি করা যাবে?
0: দেখো এটা তো মানে দীর্ঘদিন ট্রেনিং নিতে হয়েছে ঠিক এইটাই শেখার জন্য যে কিভাবে আমরা অন্যদের সাথে, যারা কথা বলতে চাইছে না বা পারছেন না তাদের সাথে কিভাবে আমরা র‍্যাপো এস্টাবলিশ করব, তাই না? মানে এই যে একটা আলাপচারিতার মধ্যে যে যাব, যেখানে সে এসে তার মনের সব কথা, বাড়ির মানুষের সাথে কি অসুবিধা হয়েছে, বেস্ট ফ্রেন্ডের সাথে কি অসুবিধা, স্বামীর স্ত্রী সম্বন্ধে, স্ত্রীর স্বামীর সম্বন্ধে, কোথায় কখন কি মনের কোণে
1: ক্রিয়েট করা,
0: একদমই তাই, এবং ওই মনের কোণে কোনটা লুকিয়ে রয়েছে সেই জায়গাটা ধরতে পারাই তো মনোবিদদের কাজ, এবং সেটার পিছনে কিন্তু প্রচুর প্রচুর বছরের প্রশিক্ষণ, শিক্ষা, অধ্যাবসায় এবং মানে অনেক অনেক মানুষের সাথে কাজ করার অভিজ্ঞতা কিন্তু রয়েছে, যেখানে মানে শুধুমাত্র পড়ে শেখার বিষয় কিন্তু এটা না, এটা জানতে হবে মননটাকে ধরবার জন্য, মন নিয়ে কাজ তো সেই জন্য।
1: ম্যাম একটা খুব সুন্দর কথা আমার মনে হলো যে আজকে তোমার মনের আকাশে মেঘলা কিনা বা
2: কি রংটা আজকে ফুটেছে, আপাতত
1: একটু বন্ধুদের করা যেতেই পারে,
2: আপাতত আমি এটা বলতে পারি শুভাশিস এবং আমার ম্যাম কেপে আমাদের মনের ভেতরটা কিন্তু আজকে ঝলমলে,
1: আমাদের আবহাওয়া আজকে খুব ভালো
2: এবং বাইরের আবহাওয়া ভীষণ ভালো, এবং আমরা কিন্তু একটা জিনিস মিস আউট করে গেছি শুরুতে বলতে, সেটা হচ্ছে বন্ধুদের সঙ্গে কিন্তু আমরা চলে এসেছি, আমরা কারা, আমরা যুববাণীর দুই বন্ধু, আমরা শুভাশিস এবং মল্লিকা, এবং আমরা আজকে চলে এসেছি গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ঠিক 11টার সময়, এখন ইতিমধ্যে কিন্তু 11:12 হয়ে গেছে,
1: তোমার আমাদের আড্ডাও জমজমাটি
2: হচ্ছে, ম্যাম অনেক পেয়েছি তো, হ্যাঁ মানে আমাদের এত প্রশ্ন ম্যামের কাছে যে আমরা ওই সব কথা পুরো শুরু থেকে আমরা একেবারে মানে ইয়েতেই চলে গেছি, রং তুলি ইচ্ছেরা মন,
1: মানে মনের রং একদম ফুরফুরে হয়ে
2: গেছে একেবারে।
1: কিন্তু তার মধ্যে যেটা বলার যে আমরা তো আড্ডা দিচ্ছি, আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছে, কিন্তু বন্ধুরা ওপার থেকে আমাদের সঙ্গে সরাসরি এই আড্ডায় যোগ দিতে পারে, কিভাবে সরাসরি ফোন করতে পারে আমাদের?
2: একেবারে আমাদের ফোন নম্বর হচ্ছে 0332107325, আরেকবার বলছি
1: 0332107325।
2: রোদ ঝলমল একটা সকাল, একটু গান না হলে হয়, তাই জন্য কার কণ্ঠে শুনে নেব গান,
1: গানের দলের
2: একেবারে

0: আচ্ছা, তোমার কি মনে পড়ে শেষ কবে নিজের কোনো ভুলের জন্য কারো কাছে ক্ষমা চেয়েছিলে? বা মনে পড়ে সেই রাতের কথা যখন গোটা পৃথিবী ভুল বুঝছিল, তখন শুধু একটা মানুষ বলেছিল, ভয় নেই, পড়ে গিয়েই তো মানুষ হাঁটতে শেখে। সব শিক্ষক কি ব্ল্যাকবোর্ডের চকের দাগ কেটে নামতা শেখান? একদমই না। আমাদের জীবনের সবচেয়ে দামি শিক্ষাটা অনেক সময় কোনো ক্লাসরুম দেয় না। হতে পারে সেটা মধ্যরাতে ট্রেনের সহযাত্রীর ফেলে যাওয়া এক টুকরো দীর্ঘ নিঃশ্বাস, কিংবা রাস্তায় চা বেচতে বেচতে হাসি মুখে বেঁচে থাকার পাঠ দেওয়া সেই মানুষটা, কিংবা হয়তো তোমার মা, যিনি নিজের খিদে লুকিয়ে তোমাকে খাইয়ে নিঃশব্দে শিখিয়েছিলেন আত্মত্যাগের সংজ্ঞা। শিক্ষক আসলে না কোনো পেশা নয়, শিক্ষক হলো জীবনের এমন একটা মোড় যিনি তোমাকে কখনো হাত ধরে হাঁটতে শেখান, কখনো বা এগিয়ে চলার পথ দেখিয়ে দেন। আর এই সেপ্টেম্বরের আমেজে আমরা খুঁজছি সেই মানুষটিকে যার একটা কথা বা আচরণ তোমার জীবনের গতিপথ ঘুরিয়ে দিয়েছিল, আর তার দেওয়া বড় শিক্ষাটার গল্প আমাদের লিখে পাঠাও। কলমে রূপ নিক সেপ্টেম্বর মাসের বলতে চাই এর বিষয়ে জীবনের পাঠ। অনধিক 300 শব্দে লিখে পাঠাও আমাদের। সরাসরি মেইল করতে পারো আমাদের মেল আইডি jubobanikolkata@gmail.com। আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। লেখা পাঠানোর শেষ তারিখ 20 সেপ্টেম্বর 2026। দেরি করো না, ঝটপট লিখে পাঠিয়ে দাও। আরও একবার বলে দিই, আমাদের সেপ্টেম্বর মাসের বলতে চাই এর বিষয় জীবনের পাঠ।
1: তাহলে আর দেরি না করে বন্ধু, তোমরা কিন্তু চটপট চিঠি লিখে ফেলো, জানিয়ে ফেলো তোমাদের মতামত। আর আজকে আমরা এখন আছি মনপাড়া জাংশনে। আমরা কারা?
2: আমি শুভাশিস, তোমার যুববাণীর বন্ধু, আর আমার সঙ্গে রয়েছে মল্লিকা। আর শুধুমাত্র আমরা দুজন তো নেই, কারণ মনপাড়া জাংশনের আড্ডায় আমাদের সব প্রশ্নের উত্তর যিনি দেবেন সেই মনোবিদ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন স্টুডিওতে, শ্রীময়ী তরফদার ম্যাম। ম্যাম আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছে, আর ফোন লাইনে তোমরাও চলে আসতে পারো। যেমনটা বললাম, 0332107325 এই নম্বরে ফোন করে অথবা আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে কমেন্ট করেও তোমার প্রশ্ন রাখতে পারো। ম্যাম, এই আড্ডা আলোচনা চলছে এবং বেশ কিছু প্রশ্নের উত্তর আপনি দিলেন, যে আর্ট থেরাপি সেশন বা এই যে আর্ট টিচারের সঙ্গে আর্ট থেরাপিস্টের কিন্তু একটা পার্থক্য রয়েছে, আমরা যেটা বুঝতে পারলাম। একটা আর্ট থেরাপি সেশন যখন শুরু হয়, সেটা কিভাবে শুরু হয় এবং কিভাবে শেষ হয়, সেই স্ট্রাকচারটা যদি একটু আমাদের বলেন।
1: হ্যাঁ, প্রসিডিওরটা যদি আপনি তুলে ধরেন।
3: আচ্ছা, তাহলে একটু থেরাপি রুমের ভেতরে ঢোকা যায়, সেটাই তোমাদের বাসনা, আমি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এরকম একটা জায়গা যেখানে অনেক রকম রং, তুলি, কাগজ, ম্যাগাজিন, আঁকার কিছু পাতা সেরকম সাধারণত থাকে একজন যারাই আর্ট নিয়ে কাজ করেন। অনেক সময় কিন্তু শুধু যে আর্ট থেরাপিস্ট আর্ট নিয়ে কাজ করছেন সেরকম নয়, অনেক মানুষ যারা আর্ট ইন হেলথ, মানে আঁকাকে মাধ্যম হিসেবে ব্যবহার করে তাদের কাজে, সেরকমও হতে পারে। প্রচুর ডাক্তার, প্রচুর মনোবিদ যারা হয়তো আর্ট থেরাপিস্ট অ্যাজ সাচ নন, কারণ আর্ট থেরাপিস্ট হওয়ার জন্য আমার এক রকমের বিশেষ প্রশিক্ষণ দরকার, সেখানে সার্টিফিকেশন দরকার। তাছাড়া অনেকেই কিন্তু এটা ব্যবহার করে, তাই জন্য কিছু রং রাখা থাকে, ক্রেয়ন, তুলি, কালার পেন্সিল, স্কেচ পেন, কাগজ, কিছু রঙিন কাগজ, ম্যাগাজিন, যেগুলোর মাধ্যমে কিন্তু এই সৃষ্টিটা হবে এখন। হ্যাঁ, কিন্তু ফোকাস আসলে যে একটা প্রোডাক্ট সেটা না, প্রসেসটা হলো আমাদের ফোকাস, তার মানে পদ্ধতিটা। তাহলে কিভাবে যখন কেউ আসছে তখন সে কি নিয়ে কথা বলতে চায়, সাধারণত তার আগে আমরা তার একটা কেস হিস্ট্রি বা তার জীবনের ঘটনা বা কী ধরনের অসুবিধা নিয়ে সে কাজ করতে চায় সেরকম কিছু টার্গেট হয়তো হয়েছে। ধরো আমার কাছে প্রচুর মানুষ কাজ করে ট্রমা নিয়ে, মন খারাপ বা কোনো খুব গভীর ক্ষত যেটা মানসিকভাবে সে পেয়েছে, কারোর ক্ষেত্রে সেটা ভায়োলেন্সের শিকার হয়ে থাকতে পারে সে, কেউ কোনো রকম খুব খারাপ সম্পর্কের বেড়াজালের মধ্যে থেকে থাকতে পারে, সেখানে ইন্টারপার্সোনাল রিলেশনশিপে অসুবিধা হয়েছে সেটার জন্য এসেছে। তখন যারা আসছেন তারা হয়তো তার সেই ক্ষতটা নিয়ে কাজ করতে চান। এবার ওই যে আবার বললাম যে একটু আগেও বলছিলাম যে আমরা ক্ষতটা নিয়ে যখন কাজ করি তখন কাজ করার মধ্যে আমরা প্রথমেই ওই ক্ষতর মধ্যে হয়তো ঢুকি না, যে কি তোমার কাছে ভীষণ রকমের এরকম কিছু নিয়ে তুমি আজকে যদি এই পাতাটাকে ব্যবহার করে আমাকে বলো যে একটা খুব আনকমফোর্টেবল কোনো ইভেন্ট বা যেটা তোমাকে খুব অসুবিধায় ফেলেছে, খুব তুমি তাতে ব্যতিব্যস্ত হয়েছো, মন খারাপ হয়েছে, সেটা তুমি একটু এই সব কিছু তোমার কাছে রাখা আছে যে কোনো কিছু ব্যবহার করে, হতে পারে যে কেউ শুধু একটা পেন্সিলই তুললো, আবার কেউ হয়তো একটা কালির কলম তুলে নিল, কেউ হয়তো তুললো স্কেচ পেন, রং, চারকোল, যেরকম যা রাখা থাকে। অনেক সময় আমাদের ক্লায়েন্টরাও নিজেদের জিনিস নিয়ে আসেন,
1: আচ্ছা,
3: বা বাড়িতে কাজটা করে সেশনে নিয়ে আসেন, সব রকমই হয়, একটা ফ্লেক্সিবল থাকে সাধারণত।
1: কিন্তু ম্যাম আমি একটু আপনাকে কাটছি, সেটা হচ্ছে ম্যাম সবার তো ওয়ে অফ ডিলিং উইথ পেন এক নয়, সবার তো প্রক্রিয়া এক নয় ম্যাম, কারোর বেশি সময় লাগে, কারোর কম সময় লাগে, এবং ম্যাম সেই সময়টা মানে আমাদের যেমন থেরাপি কিছু সেশনস হয় কিছু সময়ের, ধরুন ম্যাম এক ঘন্টা বা কিছু, তো প্রথম এক ঘন্টায় যে প্রথম দিনের ছেলেটি বা মেয়েটি এলো সেই সময়টা সে ব্যক্তই করতে পারছে না সেটা আপনার সামনে, তখন ম্যাম কিভাবে?
3: আবারও বললাম যে সেইটা সেইটাই তো থেরাপিস্টের স্কিল, সেটা ব্যক্ত করিয়ে সময়টাই তো তার কাজ। এক ঘন্টা সাধারণত একটা থেরাপি আওয়ার এক ঘন্টার হয়, 50 মিনিট থেকে এক ঘন্টা তার টাইম হয়, কিন্তু কিছু সময় সেটা কিন্তু আর একটু বেশিও হতে পারে, হয়তো একটা খুব অসুবিধাজনক একটা কিছু পরিস্থিতি বা যাকে আমাদের বোঝা যাচ্ছে যে আমরা জানি যে হয়তো একটা ভায়োলেন্স রিপোর্টেড হয়েছে বা রেপ ভিকটিম, ট্রমা ভিকটিম, তখন কিন্তু সেরকমভাবে ঘড়িটা সেখানে ইম্পর্টেন্ট না, মানে তার তাকে যেন একটা লেভেল অবধি গুছিয়ে দেওয়া যেতে পারে, মানে মনটাকে একদম বিচ্ছিন্ন হয়ে গেল, খুব ছড়িয়ে গেল, সেরকম অবস্থাতে কিন্তু কোনো সময়ই থেরাপিস্ট তাকে ছেড়ে দেন না। তাই জন্য থেরাপিস্টের মানে তার কাজের মধ্যে তার এটা জানতেই হবে, এবং সেই রাশটা তার আছে বলেই, সেটাই তার প্রশিক্ষণ, সেটাই তার ট্রেনিং, সে জানে যে কতটা ধরতে হবে, কতটা ছাড়তে হবে, কোথায় কতটা প্রোব করার দরকার।
2: সুন্দর, মানে প্রথম দিকে আপনি বললেন যে একটা ফ্লেক্সিবিলিটি থাকে, যে সে নিজের মতো চয়েস চুজ করতে পারলো কি দিয়ে সে আঁকবে, কিভাবে আঁকবে, প্রথমেই একটা কতটাকে নিয়ে কাজ নয়,
3: না সবার তো একই ধরনের মিডিয়ামের সাথেও তো সবাই একই রকম স্বচ্ছন্দ না, কেউ হতে পারে যে মনে হলো যে আমি ওয়াটার কালার দিয়ে এটা করবো, কারোর হয়তো মনে হলো যে আমি ক্রেয়ন দিয়ে করতে চাই, বা যেরকম মল্লিকা বললো যে চারকোল, হ্যাঁ কেউ হয়তো তুলে নিল পেন্সিল, কেউ হয়তো তুলে নিল অ্যাক্রিলিক মার্কার, এবার সেই জায়গাটা বা ওই যে মিডিয়ামটা মানে কাগজের উপরে যেই রেখাটা টানছি, বা ধরো যেরকম আলপনার ক্ষেত্রে, আলপনার সময় আমরা যেরকম খড়ি মাটি দিয়ে করি বা চালের গুঁড়ো দিয়ে যখন করি, দুটোর ফিল কিন্তু আলাদা,
1: সেটাও ইনক্লুডেড,
3: হ্যাঁ মানে কেন নয়,
2: সেটা একটা অর্থ বহন করছে।
3: হ্যাঁ, এবং আমার মনে হচ্ছে মল্লিকা যে প্রশ্নটা করলো যে আলপনাও কি ইনক্লুডেড হতে পারে, কারণ আমি খুব রিসেন্টলি একটি কাজ করিয়েছি, একটি কাজ যেখানে আমরা দেখেছি যে আলপনা একটা আর্টের থেরাপিউটিক মিডিয়াম হিসেবেও ব্যবহার করা
1: যায়, মানে এই যে গুঁড়ো করতে হচ্ছে চালটাকে, ভিজিয়ে রাখতে হচ্ছে, সেটার মধ্যে দিয়ে তারা আসছেন নাকি ম্যাম মানে সেটা রেডি করাই আছে, জাস্ট শেপ সেটা বেছে নিচ্ছে,
3: সব কিছুই হতে পারে। আবার অনেক সময় মানুষ নিজের মতন যেটা বললাম চুজ করে নেয়, হ্যাঁ, বা খড়ি মাটিতে করছে, আমরা এরকম গবেষণার জন্য আমরা এরকম 30 দিনের একটি গবেষণা করেছিলাম, যেখানে
1: সার্কেল বা কিছু, তো তার কি কোনো পার্টিকুলার মানে সে যদি একটা ট্রায়াঙ্গেল আঁকে বা সে যদি গাঢ় কোনো রং ব্যবহার করে তার কি কোনো একটা নির্দিষ্ট মানে
3: হয়?
1: আর সেটা নর্মাল আমি যখন সাইকোথেরাপি আলাদা ভাবে যখন যেটা একটা আলাদা দিক সেটার সঙ্গে এটার ম্যাম ফারাকটা কি বা সেখানে
3: ফারাক না, মানে এটা এটা আরেকটা দিক যেটা জানতে হবে, মানে সেখানে আর্টটার নিজস্ব কিছু মেকানিজম আছে, কিছু সিম্বলস আছে, যেখানে লাইনের প্রেশার, কতটা ইরেজার ব্যবহার করা হলো,
1: ইরেজারটাও
3: নিশ্চয়ই যে কত নিখুঁতভাবে সে কাজটা করতে চাইছে, খুব হালকা লাইনে আঁকছে কি খুব গাঢ় করে, যেটা একটু আগে তুমি মল্লিকা বললেও যে খুব গাঢ় করে আঁকছে, কোন রঙের চয়ন, কি আইকন বা কি সিম্বল সে ব্যবহার করছে। হয়তো ধরো মানে নিজের সম্বন্ধে বলো, এবং আমি তোমাকে বললাম যে না আজকে কিন্তু কথার মাধ্যমে বলা যাবে না, নিজের সম্বন্ধে বলতে হবে, কিন্তু তুমি আমাকে এঁকে বলো তো তুমি মানুষটা কেমন, তোমার সাথে আমাকে পরিচয় করিয়ে দাও।
1: আগে তো ভাবতেই বসতে হবে যে কিভাবে ব্যাখ্যা করব।
3: এই যে এই এই যে ভাবনাটা শুরু করিয়ে দেয় আর্ট থেরাপির প্রাথমিক,
2: যে আমাকে একটা শেপ দিতে হবে, মানে ওই ইমোশনটাকে দেখতে
3: হবে, বা একটা কাগজের মধ্যে আমার সেটা একটা যে আঁকিবুকিও কাটতে হবে। মানে সেটার আমি বারবার করেই বলছি যে একদমই রিকোয়ারমেন্ট নেই যে সেটা ভীষণ সৃজনশীল, ভীষণ সূক্ষ্ম, ভীষণ দুর্দান্ত শেপ,
2: যেটাই দাঁড়াবে একটা মানে আছে,
3: একটা আমার ভেতর থেকে একটা তার মানে।
1: তুমি একটা সময় বলছিলে যে আমি মাঝখানে যদি একটা চরিত্রকে আঁকি বা একটা ফিগার, তার আশেপাশে কতটা জায়গা ছাড়ছি সেটাও খুব ইন্ডিকেটিভ।
3: হ্যাঁ হ্যাঁ একদমই তাই, যে যতটা মানে আমরা মনে করি যে একটা পাতাটা হলো তার পৃথিবী, এবং কতটা জায়গা জুড়ে একটা মানুষ নিজেকে আঁকছে, তার মানে সে নিজেকে কতটা জায়গা দিচ্ছে তার পৃথিবীতে, এবং অন্যদের জন্য কতটা জায়গা সে রাখছে, কতটা রাখছে।
2: মন খারাপ থাকলে দেখা যায় অনেক সময় আমরা খাতা নিয়ে এমনি পেনটা নিয়ে হিজিবিজি হিজিবিজি হিজিবিজি করেই যাচ্ছি, এবং অর্থহীন আঁকিবুকি, কিন্তু হয়তো মনের মধ্যে এমন জট পেঁকেছে যে আমরা ওই ওই জট পাকানোর মধ্যেই হয়তো একটা সেই সময় অর্থ পাচ্ছি,
3: আমরা হ্যাঁ অর্থ পাচ্ছি, বা আমরা ইন দ্য মোমেন্ট তো থাকতে পাচ্ছি। কারণ অনেক সময় কি হয় জানো তো, সব সময় এই মন খারাপ হলে, মন মন ভারাক্রান্ত হলে হয় মন নিয়ে চলে যায় আমাদেরকে আমাদের পাস্টে বা অতীতে, আর না হলে নিয়ে চলে যায় ভবিষ্যতে, আমাদের এই অনিশ্চয়তা, বারবার করে সেই আনসার্টেনটির কথাগুলো আমাদের মাথায় আসে।
2: এই কথা বলতে বলতেই ফোন লাইনে বন্ধু এসে হাজির, শুনে

0: আজ এক বন্ধুর প্রশ্ন।
1: হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো,
0: নমস্কার। না, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।
1: আবার বন্ধুরা কিন্তু কল লাইনে চলে আসবে,
0: কিন্তু এখানে
1: তোমরা আসতে পারো। আরেকবার নাম্বারটা বলে দিই সুভাষী, সেটা হচ্ছে আমাদের ফোন নাম্বার হচ্ছে 03322107325। বন্ধু, তোমরা কিন্তু চলে এসো এবং বলতে বলতে
0: চলেও এসেছে।
1: হ্যাঁ, বন্ধু চলে এসেছে। হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যালো হ্যালো, সুচেতনা বলছি, শোনা যাচ্ছে?
1: ম্যামের কাছে আপনার কি প্রশ্ন?
2: ম্যামের কাছে আমার প্রশ্ন, আমাদের মধ্যে এরকম হয়, মানে আমি নিজে এটা খেয়াল করেছি, ধরুন আজকে একটা রুটিন বানালাম এবং আমার জীবনে আমি আজকে কাজটা করছি এবং করতে করতে কিছু কাজ আমার না করা থেকে গেল, ওই করা থেকে গেল, পরের দিনটা ওই না করা কাজগুলো না ওই ওগুলোর জন্য রিগ্রেট হতে থাকে যে বাবা এটা তো কালকে করিনি, আমার দিনটা নষ্ট হলো, এটা যদি কাল করতে পারতাম তাহলে বোধহয় আজকের এই সময়টা অন্য কিছু করতে পারতাম। তো মনের সাথে নিজের সাথে নিজের এই যুদ্ধটা বেঁধে যায় এবং এই বোঝাপড়াটা চলতে থাকে। তো ম্যাম, এটাকে কিভাবে, এই বোঝাপড়াটা নিজের সাথে নিজে কিভাবে করব?
3: সেইটাই বলবো যে আগে বোধহয় দেখতে হবে যে আমার টু ডু লিস্টে আমি কি খুব অস্বাভাবিক অনেক অনেক কিছু রেখে দিয়েছি যে ভীষণ সেটাই ভারী হয়ে গেছে। এই টু ডু লিস্টে হয়তো আমার করার সময় আছে পাঁচটা, আমি রেখেছি দশটা জিনিস, তাহলে কিন্তু পাঁচটা না করাই থেকে যাবে।
1: মানে খুব ফিজিবল কিছু আমাদের
3: ফিজিবল, যেটা আমার আমার মনে হয় যে একটু স্মার্ট গোলস, যেটাকে আমরা বলি যে যেটাকে ডিফাইন করা যায়, যেটা মেজারেবল, যেটা স্পেসিফিক, সেই ধরনের কিছু গোলস, যেটা রিয়েলিস্টিক, টার্গেট ওরিয়েন্টেড,
1: একদিনে করে ফেলতে
3: পারবো, করে ফেলতে পারবো, সেরকম ছোট্ট ছোট্ট যদি আমরা নিজেদের জন্য টু ডুজ রাখি তাহলে কিন্তু আমরা এইগুলোকে অনেক সহজে করতে পারবো।
0: এক্সাম্পল দেন যে কিভাবে সেটাকে সাজাবো।
3: হ্যাঁ, যেটা বললাম যে আমার কাছে সময় আছে হয়তো দু ঘন্টা, কিন্তু আমি এতগুলোই কাজ লিখে রেখেছি যেখানে সেটা হয়ে যাচ্ছে পাঁচ ঘন্টার সামিল, মানে আমাকে অতটা সময় আমার মানে যদি দিতে হয় তাহলে বাদবাকি অন্য কাজ হয়তো আমার করা হয়ে উঠবে না। তাহলে প্রথম কথা যেটা আমাকে করতে হবে যে একটু রিয়েলিস্টিক প্ল্যানিং করতে হবে, একটু স্পেসিফিক হতে হবে যে আমি যেটা করব ভেবেছি সেটাকে মানে মানে হয় না যে আমি ভাবলাম যে আমি পাঁচটা চ্যাপ্টার আজকে পড়ে ফেলবো, কিন্তু দেখা গেল যে সেই পাঁচটা চ্যাপ্টার আসলে অনেক বড় বড় বিষয় নিয়ে।
1: খুব হয় ম্যাম,
3: হ্যাঁ, পরীক্ষার সময় তো খুবই হয়, ছাত্রদেরও খুব হয় যে আমরা দুদিন রেখেছি ওটা পড়বো এবং পড়ে শেষ করে ফেলবো, দেখা গেল আমি সেটা কিন্তু করে উঠতে পারলাম। বিষয়টার মধ্যে আসলে আমাকে আরেকটু সময় দিতে হবে, আর যেটা বললাম যে মুহূর্তে থাকা, যেটা খুব ইম্পর্টেন্ট এক্ষেত্রেও, কিন্তু ইম্পর্টেন্ট যে গতকাল যেটা হয়ে গেছে, যেটা করতে পারিনি সেটা পাস, সেটাকে কিন্তু আর বদলানো যাবে না। আজকে আজকের এই মুহূর্তে এই সময় থেকে কিন্তু শুরু করব,
0: আর নিজের ক্যাপাসিটি বুঝতে পারি যে আমি কতটা পারবো,
3: আমি কতটা পারবো, তাই জন্য বললাম যে লিস্টটাকেই বোধহয় আগে একটু নিয়ে বসতে হবে।
0: কারণ আমরা সব সময় অনলাইনে ইউটিউব দেখে বা ইনস্টা দেখে দেখি যে কারোর একটা টু ডু লিস্ট থেকে এরকম আমরা করব, কিন্তু তার নেওয়ার ক্যাপাসিটি বা সামনের ক্যাপাসিটি
3: এটা আমাদের দেখতে হতে পারে যে ওই ইনস্টাতে আর টু ডু লিস্ট দেখতে দেখতে কতটা সময় আমার চলে
1: গেছে পুরো পুরো। ম্যাম, আসলে বোধহয় কম্পিটিশনটা আমাদের নিজেদের সঙ্গে,
3: একদম
1: বাহ্যিক কারোর বা বাইরের কোন মানুষের সঙ্গে না, গতকালের থেকে আমি আজকে কতটা ভালো আছি সেটাই বোধহয়
0: আসল কথা। এই কথা বলতে বলতেই ফোন লাইনে বন্ধু এসে হাজির আবারও। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? প্রথম দিকে একটা ইচ্ছে মতো আঁকার সুযোগ দেওয়া হয়, মানে কিছু চাপিয়ে দেওয়ার বিষয় নেই যে তোমাকে এভাবেই আঁকতে হবে বা এটাই করতে হবে,
3: তুমি নেই।
0: গ্রুপ আর্ট থেরাপি যখন হচ্ছে তখন একজনের আঁকা ছবি দেখে অন্যরা যাতে প্রভাবিত না হন বা কোনোভাবে অস্বস্তিতে না পড়েন সেটা কিভাবে সামলানো হয়? কারণ যখন একসঙ্গে অনেকে থেরাপিতে থাকছে তখন তো অনেকে একটু ইন্ট্রোভার্ট থাকে বা সে ভাবছে আমি যেটা আঁকছি খুব অস্বস্তিকর বা এটা আমি দেখাবো না।
3: আসলে প্রথমেই তো যিনি সেখানে অ্যাঙ্কর করছেন, ফ্যাসিলিটেটর যিনি, গ্রুপ আর্ট থেরাপি সেশনে প্রথমেই তিনি বলে দিচ্ছেন যে এইটি নিজের সিগনেচারের মতনই আমাদের একদম নিজস্ব। আমার আর্ট ওয়ার্কটা তো এখানে যেহেতু কম্পিটিশন না, কেউই বসে অজন্তার মুখ আঁকছে না, সবাই একসাথে তখন আঁকলে স্টিল লাইফ, তখন কিন্তু একটা কম্প্যারিজন হয়। কিন্তু আমার মনের আকাশটা কিরকম সেটা তো সবার সবার ভিন্ন, কারুর আকাশে রঙিন।

0: তো কারুর মেঘলা আকাশ গাঢ় রং, তো সেটা তো আলাদা হবেই,
1: আর সবার আঁকা এক্ষেত্রে আলাদা।
0: হ্যাঁ, আর যেহেতু ওই যে বললাম যে নিরিখটা ভালো বা খারাপ আকার দিয়ে কোনো সময় না, অভিব্যক্তি দিয়ে, যে আমি কি সেন্স করতে পারলাম, আমি কি আমার ইন্দ্রিয় অবধি পৌঁছাতে পারলাম, সেটার রং কি, তার তার টেস্ট কি, তার টেক্সচার কি, সেটাই আসল কথা।
1: কিন্তু যখন আমরা প্রকাশ করছি ম্যাম এবং আপনারা দেখছেন, দেখে আপনাদের কাছে একটা অর্থ ধরা দিচ্ছে যে এটার মানে এটা, বা রং ব্যবহার করলাম এটা, এই রেখার মানে এটা,
0: অর্থ কিন্তু ধরা দিচ্ছে না, অর্থ কিন্তু বলে দিচ্ছে সে। ব্যক্ত করতে পারলাম যেটি অব্যক্ত ছিল,
1: ইমোশনটাকে রিলিজ করাটাই বলছেন থেরাপি,
0: একদম অনেক ক্ষেত্রেই তাই। তারপরে এই যে একটা ভাবনার একটা একটা কি বলবো, একটা গাড়ির মতন জানো তো, যে একটা গাড়ি যেরকম একটা স্টার্ট নিয়ে নিলে তারপরে সেটা তার গন্তব্যের দিকে চলতে থাকে, ওটা ভেতরে একটা তাগিদ একটা শুরু হয়ে যায়, ভেতরে মানে অন্তর্মুখী ভাবনার একটা তাগিদ তৈরি করে দেয় আর্ট থেরাপি।
1: কিন্তু আমি বলছি যে কোনো টেম্পোরারি এমন বিষয় যেটা আমাকে আঘাত দিয়েছে সেটাকে নিয়ে আমি একটা ডিল করছি, কিন্তু কোনো ট্রমা
2: হয়তো
1: ছোটবেলা থেকে রয়েছে, হ্যাঁ, বা PTSD বা এমন কিছু ট্রমা যেটা আমার মধ্যে এমন জেঁকে রয়েছে যে কোনো কারণে ট্রিগার হলেই সেটা ঠেলে ঠেলে উঠে আসে। এবার আমি হয়তো থেরাপি সেশনে সেটা ডিল করতে চাই।
2: এবং ম্যাম ইকুয়ালি মানে ডিপ্রেশন এবং অ্যাংজাইটির ক্ষেত্রেও কিন্তু একই ভাবে প্রযোজ্য বিষয়টা,
1: হয়তো দীর্ঘদিন ধরে সে ডিপ্রেশনের সঙ্গে ফাইট করছে এবং অ্যাংজাইটি তো মানে কম বেশি আমরা সবাই
2: সাথে করেই চলেছে,
1: সেক্ষেত্রে কি ডিল করাটা আলাদা আলাদা হয়? কারণ আমি তো বসছি একটা কাগজের সঙ্গে,
0: একদমই আলাদা আলাদা হয়, কারণ প্রত্যেকটি মানুষ তো আলাদা, তাদের হিস্ট্রি তো আলাদা, তাদের প্রেক্ষাপট আলাদা, তারা কোথায় বড় হয়েছে।
1: আপনি যদি একটা আশার এরকম স্টোরি বলেন যে কেউ এরকম একটা জার্নি কাটিয়ে উঠে, আর্ট থেরাপির হেল্প নিয়ে অনেকটা,
0: অনেক রকমের জার্নির মানে আই এম থ্যাঙ্কফুল যে আমি সেটাকে উইটনেস করতে পেরেছি, পাশে থাকতে পেরেছি সেই সব জার্নির। অনেক মানুষ আমার, আমি একটি এক্সারসাইজ করাই যেটা আমি প্রশিক্ষণ পেয়েছি ইসরায়েলের হাইফা ইউনিভার্সিটির প্রফেসর রেচেল লেভিজেলের কাছ থেকে, এবং উনি আমাদেরকে এই প্রশিক্ষণটা দিয়েছিলেন ইনার রুম বলে, মনের মনের ভেতরকার ঘর, মনের
2: ঘর। মনে পড়ে গেল রুম অফ ফানসনের কথা।
0: তাহলে এই মনের ঘরকে যখন আমরা নিজেদের মতন করে আর্ট দিয়ে যখন সেটাকে ডিসকভার করি, তখন সেখানে আমরা নিজেদের ভালো লাগা খারাপ লাগা এরকম অনেক জিনিস নিয়ে আমরা সেটার এলিমেন্টসগুলো আর কি থাকে। সেইখানে আমার মনে আছে একটি মেয়ে, তার স্বপ্ন, তার ড্রিমস কি, তার স্বপ্ন নিয়ে যখন আমরা এরকম একটি আর্ট থেরাপি সেশনে সে তার স্বপ্নের ব্যক্ত করে, হ্যাঁ, আঁকা দিয়ে, এবং দেখা যায় যে তার বছর দুয়েকের মধ্যে সে সত্যি সেই স্বপ্নটাকে ছুঁতে পারে। তার কাছে একদমই সেইটা একটা ড্রিম বোর্ডের মতন, মানে একটা সেই বোর্ডটাকে সে যেন একদম বাস্তবায়িত করে ফেললো। এবং সব থেকে মজার ব্যাপার হলো, ওর সেটা খেয়াল ছিল না, খেয়াল ছিল আমার, কারণ আমি ওর পাশে ছিলাম ওই পুরো জার্নিটার ধরে, এবং আমি ওকে বললাম যে তোমার ড্রিম বোর্ডে কিন্তু তুমি এটা এঁকেছিলে যে তুমি একটি সমুদ্র সৈকতে এরকম ভাবে দাঁড়িয়ে আছো, তোমার মনে আছে? আর ও তখন মানে একদম খুবই বিহ্বল হয়ে আমাকে বললো যে তুমি যদি আমাকে না মনে করিয়ে দিতে আমার হয়তো মনে হতো না। আমি বলি দেখো, এটাই হয়তো কোনোভাবে আনকনশিয়াসলি তোমার একটা তাগিদ ভেতরে তৈরি করেছে, যেখানে ও একা, মানে ও এটা ওর একটা ড্রিম ছিল যে আমি একা নিজের টাকায় একটি মানে বিদেশের একটি সৈকতের কথাও বলেছিল যে সেইখানে আমি একা যাবো, সেখানে আমি বেড়াতে যাবো, আমি মানে ফ্রি ভাবে সেইখানে আমি থাকবো।
2: আমি মানে লিটারালি ছটফট করছিলাম, কারণ আমারও একই অভিজ্ঞতা। আমার যখন খুব খুব প্রেশারাইজড ফিল করি, বা আমি অনেক সময় সেরকমভাবে তো আমরা ঘুমোতে যাই, আমরা স্বপ্নে অনেক কিছু ভাবি, সেটা কোথাও আমি চ্যানেলাইজ করি আঁকার মাধ্যমে। আমি যদি একটু সময় পাই সেই স্বপ্নটাকে কোথাও তুলে রাখি ক্যানভাসে। ম্যাম তুমি যখন বলছিলে, সরি ম্যাম চলে এসেছি আমরা তুমিতে, আপনি যখন বলছিলেন এই কথাটা, তখন আমি ভীষণভাবে রিলেট করতে পারছিলাম, কারণ সত্যি আমাদের কিছু মানুষদের যারা আমরা খুব ক্রিয়েটিভলি ইনক্লাইন্ড, তাদের ওই কোথাও ওই রং তুলি আমরা আঁকতে পারি না পারি ম্যাম, আমরা কোথাও, আমি বিশেষ সত্যি এবং ক্যানভাসে
1: কেন যে কোনো আর্ট ফর্মই আমার মনে রেস্ট করার আমাদের একটা মাধ্যম হতে পারে। আমরা সেখানে বিশ্রাম নিতে পারি, সঙ্গীতে বিশ্রাম নিতে পারি, আমরা সুরে, আমরা আবৃত্তিতে, আমরা সেই সময়টা নিয়ে বসি, আমরা দেখলাম যে অনেক আননেসেসারি থটস কোথায় একটা সরে যায় আমাদের থেকে।

0: ডুবে যাচ্ছি প্রেজেন্ট
1: আমি তো কত সময় এখন তো ছাত্রছাত্রীদেরকে খুবই বলি যে সাথে একটা খাতা রাখো, একটা জার্নাল করো, একটা আর্ট জার্নাল করো, নিজের মানে দিনের একটা মানে একটা স্ক্র্যাপ বুক তৈরি করো।
0: আর্ট জার্নাল আর এমনি জার্নালের মধ্যে পার্থক্যটা একটু বলুন।
1: হ্যাঁ, যদি আঁকা দিয়েই পুরোটা করা যায়
0: তাহলে সেটা আর্ট।
1: একটা সিম্পল মানে একটা কিছু সিম্পল ডুডল হতে পারে, একটা কোনো রং হতে পারে, একটা কোনো আইকন হতে পারে, যেটা দিয়েই আমরা আমাদের ওই দিনটাকে মার্ক করে রাখলাম।
2: তার মানে ম্যাম ম্যানিফেস্টেশনও কিন্তু এইভাবে হয়। মানে আপনি একটু আগে যেই মেয়েটির কথা বললেন, তার মানে আমার কোথাও ইচ্ছেটা এটা যে আমি নিয়ে আসতে পারি,
0: মানে স্বপ্ন পূরণের আগে স্বপ্ন দেখতে তো হবে।
1: ঠিকই তাই, ভীষণ ভীষণ জরুরি কথা বললে। আমি যদি সেই স্বপ্নটা দেখার সাহসটা না করি, সেটা পূরণ হবে কি করে? আমাকে তো দিক নির্ধারণ করে দেবে আমার স্বপ্ন। আজকে যেহেতু যুববাণীর বন্ধুরা তো অনেকেই ভীষণ ভীষণ মানে বয়সে তো তারা
0: তরুণ
1: জেনারেশন, তাই বলছি যে স্বপ্ন যদি না দেখো তাহলে সেইটার অবধি পৌঁছবে কি করে?
2: তার মধ্যে অনেক চড়াই উতরাই থাকবে, অনেক সমস্যা থাকবে,
1: ওমা স্বপ্নটা তো এরকম,
2: হ্যাঁ
1: বারবারই থাকবে। এবং যদি কঠিন না হয় সেটা স্বপ্ন নাকি?
0: আর অ্যাডভেঞ্চার না থাকলে মজাও নেই।
1: হ্যাঁ, আমি বলতে চাইছি যে সেটা তো তোমার টু ডু লিস্টের একটা জিনিস হবে, যদি সেটা খুব খুব একটা সাংঘাতিক কিছু না হয়। স্বপ্ন হবে তো বড় সড়ো স্বপ্ন হতে হবে,
2: মানে লাইফ ওয়ার্থ লিভিং। ম্যাম
1: হ্যাঁ, ও লাইফ ওয়ার্থ লিভিং, অ্যাবসলিউটলি।
0: কথা বলতে বলতেই ফোন লাইনে কিন্তু বন্ধু এসে হাজির আবারো।
2: হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার,
3: আমি কে বলছি? আমি বলতে চাই না, আমি অ্যাংজাইটি এবং ওসিডির পেশেন্ট। আমি ক্লাস 10 এ পড়ি। আমি কিভাবে আর্ট থেরাপির মাধ্যমে নিজেকে কন্ট্রোল করব সেটা যদি একটু বলেন।
0: নিশ্চয়ই, সুন্দর প্রশ্ন, ম্যাম নিশ্চয়ই উত্তর দেবেন।
2: হ্যাঁ ম্যাম।
1: হ্যাঁ, আমি দীর্ঘদিন ধরে ওসিডি নিয়ে বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার নিয়ে গবেষণা করি। আমাদের বন্ধু ক্লাস 10 পড়ে, অথচ দুটো খুব ভারী রোগের কথা বললেন যেটা ওর হয়েছে। অ্যাংজাইটি মানে উদ্বেগ, ওসিডি মানে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা বাতিকজনিত সমস্যা। তো এরকমভাবে না চট জলদি কোনো টিপস হয় না। কেন বলছি কথাটা, যে এখানে ভীষণ রকমভাবে কেস হিস্ট্রি, কী ধরনের বাতিক হচ্ছে সেইটা জানা খুব দরকার। কিন্তু যেটা মনকে একটু আরাম দিতে পারে, আমি তোমার উদ্দেশ্যে বলছি, সেটা হলো যে রেগুলার যদি 30 মিনিট ঘড়ি ধরে রোজ একটু বসো আঁকা নিয়ে, একটু বসো মন দিয়ে গান নিয়ে বা ইনস্ট্রুমেন্টাল মিউজিক নিয়ে, যে একটু মিউজিক চললো, তুমি তোমার অন্য অনেক রকম, যেহেতু তুমি বলছো যে ওসিডি আছে, অনেক রকম বাতিককে বাদ রেখে এইটাকে, এই ফাংশনাল বাতিকটাকে চেষ্টা করো যে দিনের, হ্যাঁ দিনের রুটিনের মধ্যে একদম পাকাপাকিভাবে ঢুকিয়ে ফেলতে। তাহলে দেখা যাবে যে অনেক রকম উদ্বেগ, অনেক রকম অসুবিধার কিন্তু জায়গা থেকে তুমি বেরিয়ে আসতে পারো।
2: তাহলে যদি ADHD এর কথা বলি, সেখানেও কি একই, মানে আপনি কি তাই সাজেস্ট
1: করবেন? এই ধরনের ডিসঅর্ডার গুলো খুব খুব আলাদা,
0: জটিল, মানে এত সহজে সেটাকে, মানে
1: আসলে যেরকম সব ক্যান্সার একটা ক্যান্সার না,
2: আমরা আসতাম
1: আমরা মেন্টাল হেলথ এরও সব সমস্যা একই, তার মানে PTSD ও যা, ডিপ্রেশন ও তা, অ্যাংজাইটি ও তা, ADHD ও তা, একদমই তাই না?
0: সবাই যেন সব এক
1: না, একদমই এক না, এবং সব ক্ষেত্রে সব জিনিস কিন্তু প্রয়োগ করাও যায় না। তাই জন্য যারা একদমই বিশেষ কিছু জানেন না, শুধুমাত্র ইনস্টাগ্রাম দেখে প্রশিক্ষণ ছাড়া এগুলো করার চেষ্টা করছেন, এটা ভীষণই বিপজ্জনক হতে পারে।
0: খুবই চোখে পড়ছে, খুবই চোখে পড়ছে, আর্ট থেরাপি করাচ্ছে,
1: আমারও তো খুব চোখে পড়ছে এবং খুবই অস্বস্তি হচ্ছে, কারণ আমরা তো 20 বছর ধরে শিখে এখনো সেইগুলো বলি যে আমরা এখনো নভিস, এখনো সেখানে জানছি, সে জানার চেষ্টা করছি, অথচ যারা শিখলেনই না তারা কি দারুণ একদম সেখানে এক্সপার্ট হিসেবে চলে এসেছে।
2: আমরা প্রশিক্ষণের কথা এলাম যখন, তখন আপনাকে জিজ্ঞাসা করি ম্যাম, আমি যদি কোন একটি বাচ্চা, সে 11-12 পরে সে ডিসাইড করলো যে সে কখনো থেরাপিস্ট হবে বা আর্ট থেরাপি, সাইকোথেরাপি নিয়ে কাজ করবে, তাহলে কি তাকে সাইকোলজি, মানে সে কোন স্ট্রিম থেকে আসতে পারে?
1: একদমই তাই,
2: পড়াশোনা কিভাবে, কোন লাইনে করবে?
1: খুব খুব ভালো এবং জরুরি প্রশ্ন করেছো মল্লিকা। একটা হলো যে দেখো, সাধারণত কিন্তু মানুষের জার্নির মধ্যে একদম প্রথমেই আমি আর্ট থেরাপিস্ট হব বা ডান্স মুভমেন্ট থেরাপিস্ট হব, মিউজিক থেরাপিস্ট হব, এইটা দিয়ে অনেকেই কিন্তু শুরু করে না।
2: হ্যাঁ,
1: তো থেরাপি করবার জন্য সেটার মেন প্রশিক্ষণ হলো মনোবিদ্যা নিয়ে পড়াশোনা করা।
4: আচ্ছা,
1: তাহলে কি করতে হবে? সাইকোলজি নিয়ে যারা 11-12 ক্লাস 10-এর আমাদের যে বন্ধুই ফোন করেছিলেন ক্লাস 10-এর, তো ক্লাস 10-এর পরে 11-12-এ সাইকোলজি বিষয় হিসেবে নেওয়া যেতে পারে।
2: হ্যাঁ,
1: যারা নিতে পারছেন না, কারণ অনেক সময় অনেক স্কুলে অনেক
2: থাকে না,
1: তাই জন্য সেটা 11-12-এ হয়তো নেওয়া গেল না, কিন্তু সেক্ষেত্রে

0: তারপরে হয় মানে 3 বছর করে 2 বছর মাস্টার্স, বা 4 বছর করে তারপরে 1 বছর মাস্টার্স, সেরকমভাবে পুরোটাই সাইকোলজি নিয়ে পড়তে হবে। তারপরে এমসাই বলে একটি কোর্স এখন আছে, যেটা আগে এমফিল ছিল, এখন এমসাই হয়েছে, সেটার নতুন নামকরণ হয়েছে। এমসাই নিয়ে পড়াশোনা করতে হবে, এম ক্লিনসাই মানে ক্লিনিক্যাল সাইকোলজি, সেই পড়াশোনা করতে হবে, সেই প্রশিক্ষণ নিতে হবে। এবং তারপরে কিন্তু আর্ট থেরাপির আলাদা করে সেটা শেখার জন্য অ্যাক্রেডিশন কোর্সেস থাকে, যেগুলো আমেরিকান আর্ট থেরাপি অ্যাসোসিয়েশন বা ব্রিটিশ আর্ট থেরাপি অ্যাসোসিয়েশন AATA বা BATA, এদের প্রশিক্ষণ যারা আর কি সার্টিফাই করতে পারে, সেইগুলোই কিন্তু খুব মান্যতা পায়। কিন্তু এটাও বলে রাখা ভালো যে, যেটা আগে বলেছিলাম যে, অনেকেই কিন্তু আর্ট ইন হেলথ প্র্যাকটিস করে, সেক্ষেত্রে এরকমও হতে পারে যে, যারা সোশ্যাল ওয়ার্কার, যারা সোশিওলজিস্ট, যারা বাচ্চাদেরকে নিয়ে কাজ করে, বা ডাক্তাররা, তারাও কিন্তু অনেক এরকম কোর্সেস হয় যেখান থেকে তারা এই প্রশিক্ষণটি পেতে পারেন, যেটা আলাদা করে বছর দুয়েক পড়াশোনা করলে, এবং সেখানে আর্ট থেরাপির এই টেকনিক গুলো শিখে তারা কিন্তু সেটা প্র্যাকটিস করবে।
1: মানে একেবারে একটা দিশা খুলে গেল আর কি, ক্যারিয়ার নিয়েও একটা দিশা খুলে গেল, ইন্টারেস্টেড এই বিষয়টা নিয়ে কাজ করতে সেটা জানা গেল।
2: আর বাচ্চাদের কথা যখন এলো, ম্যামকে একটু জিজ্ঞাসা করব যে, ম্যাম এই যে শিশুরা, একটা একজন বাবা মা সে বুঝবে কি করে যে আমার বাচ্চাটি এক্সপ্রেস করতে পারছে না, বা কত তার সমস্যা হচ্ছে, বা স্কুলে বা পড়াশোনার ক্ষেত্রে আমাদের তো
1: অনেক রকম তো ব্যবহারের সমস্যা থাকে, স্কুল ফোবিয়া থাকে, স্কুলে অনেক অনেক রকম র‍্যাগিং
2: কথা বলছে ম্যাম, কিন্তু ম্যাম মিথ্যা কথাটা তো ম্যাল অ্যাডজাস্টমেন্টের মধ্যে আমি ডাইরেক্টলি বলতে পারছি না, ট্রুয়েন্সি, লাইং, এরকম কিছু কিছু সমস্যা তৈরি হয় বাচ্চাদের মধ্যে,
1: কিন্তু মনের এই বিভিন্ন দ্বন্দ্ব সেটা বোঝার ক্ষেত্রে আর্ট থেরাপি তাদের কিভাবে সাহায্য করবে,
2: এবং বাবা মা কখন বুঝবেন যে,
0: দুটো প্রশ্ন পাচ্ছি, হ্যাঁ, যে বাবা মা কিভাবে বুঝবেন, আর হলো যে আর্ট থেরাপি এটাকে কিভাবে হেল্প করতে পারে। আর্ট থেরাপি দিয়েই যে হেল্প হবে সেরকম ব্যাপার না, এটা আগে দেখতে হবে যে, আমি সাধারণত দেখি যে বাবা মার বাচ্চাদেরকে নিয়ে আসেন বটে, কিন্তু সমস্যা বেশিরভাগ সময় অভিভাবকত্বের থাকে, অভিভাবকদের মধ্যেও সমস্যা থাকে, পেরেন্টিং স্টাইলের অসুবিধা থাকে,
2: তারা যা দেখছে সেটাই তারা কোথাও নিজেদের ইন্টারনাল
0: বা কিভাবে তারা নিয়ন্ত্রণ করছেন বাচ্চাদের, সেটার মধ্যেও অসুবিধা থাকে। হয়তো স্কুল একটা অসুবিধাকে আইডেন্টিফাই করে আমাদের কাছে পাঠিয়ে দিল, এসপেশালি যখন সেইটা তার ডেভেলপমেন্টের সাথে রিলেটেড না, মানে কেউ কথা বলতে পারছে না বা কেউ লিখতে পারছে না, সেটা একটা অন্য ধরনের সমস্যা, সেখানে ব্রেন ডেভেলপমেন্ট সেটার সাথে যুক্ত রয়েছে। কিন্তু অন্য দিকের যা যা সমস্যা, যেগুলো তুমি একটু আগে বললে যে ট্রুয়েন্সি হতে পারে, লাইং হতে পারে, কোনো খুব ডিসরাপটিভ অ্যাঙ্গার হতে পারে, মানে ধরো একটা ট্যান্ট্রাম থ্রো করছে, বারে বারে ভীষণ সেরেগে যাচ্ছে, বা খাবার দাবার নিয়ে আর কি খেতে চাইছে না, বা ফেলে
1: অস্বাভাবিক আচরণ করছে,
0: হ্যাঁ আচরণ আসলে স্বাভাবিক, এবার অনেক বড় বড় কথা চলে আসে, অস্বাভাবিক তো মানে অনেক কিছুই অস্বাভাবিক হতে পারে, আবারও আমাদের তার ব্যাকগ্রাউন্ড, তার নিরিখে ব্যাপারটা আসলে বিচার্য, তার মতন, হ্যাঁ সে তার মতন থেকে আলাদা হয়ে গেল কিনা, এটা প্যারামিটার।
2: আচ্ছা,
0: যে আমার বাচ্চা যেরকম, আমাদের বাচ্চার সাথে আমরা পরিচিত, বা আমার বন্ধুর সাথেও আমি পরিচিত, আমার বন্ধু মাস তিনেক আগেও যেরকম ছিল, এখন যদি সে সেরকম না থাকে, ঠিক আছে, সে ডিস্ট্রেসে আছে বা ডিসরাপ্টেড হচ্ছে তার জীবন যাপন, এই এই জায়গাটা আমাদেরকে মাথায় রাখতে হবে,
1: এবং কেটেছে কিনা,
0: ফ্লোটা, এক্স্যাক্টলি ফ্লোটা কেটেছে কিনা, এবং অন্তত পক্ষে 2 সপ্তাহ উপরে সময়টা যেতে হবে। হ্যাঁ, মানে এটা তাৎক্ষণিক হলো, 2 দিন পর পর সে খেলো না, ঘ্যান ঘ্যান করলো, হ্যাঁ, বা যেটা আমরা মেলাতে পাচ্ছি যে হয়তো দিদি, বড় দিদি, ছোট বোন একসাথে বড় হচ্ছে, একসাথে স্কুলে যায় সব কিছু, এবার দিদি ক্লাস 12 পাশ করে পড়তে চলে গেল ওকালতি অন্য জায়গায়, সেই ছোট বোনটি আটকে গেল, সে তখন তার আর মন বসছে না বাড়িতে।
1: মানে ম্যাম বলছে অবজার্ভ করাটাও একটা দীর্ঘ সময় ধরে খুব ইম্পর্টেন্ট, মানে চট করে একটা কনক্লুশনে চলে না আসা,
0: মানে অন্তত পক্ষে 2 সপ্তাহ থেকে মাসখানেক অসুবিধা হবে, আমরা একটা চেঞ্জ নোটিস করতে পারবো, এবং অন্যরাও বলবে যে তাদের কাছে ওর ব্যবহারটা কিন্তু ঠিক লাগছে না। যেরকম একটা বাচ্চা যখন স্কুলে যাচ্ছে, স্কুল থেকে রিপোর্ট আসছে যে ওর কিছু একটা অসুবিধা হয়েছে, বা স্কুলে বারবার করে রিমার্ক আসছে, যে রিমার্ক হয়তো আগে আসছিল না, হয়তো দেখা গেল যে হাতের লেখাটা অনেকটা একটা পরিবর্তন
2: হয়েছে, আগে যেরকম ভাবে
0: পারফরমেন্সটা ডিপ করছে বা একাডেমিক্যালি সে ডাউন হচ্ছে, তখন দেখতে হবে যে আর কি কি ফ্যাক্টরস রয়েছে। তাই জন্য এইগুলোর খুব, এটা প্রত্যেকটি কেস ভিত্তিক আসলে, সবটাই আলাদা।

0: অ্যাপ্রোচটা আলাদা,
1: সম্পূর্ণ অ্যাপ্রোচটা আলাদা। কারণ ডিপ্রেশন অ্যাকশনের মধ্যে মানে এভরি থার্ড ফোর্থ পার্সন ক্যান হ্যাভ ডিপ্রেশন, কিন্তু কি কারণে হচ্ছে প্রত্যেক জনের জন্য
2: সেটা
1: আলাদা, সেটা আইডেন্টিফাই।
2: স্কুলের কথা উঠলো, তাহলে এটা কি আমাদের দেখাটা উচিত যে প্রত্যেকটা স্কুল কলেজে যে সব ছেলেমেয়েরা আছে, তরুণ তরুণীরা আছে আর কি, তাদের সবার জন্য অন্তত স্কুল থেকে বা কোথা থেকে কাউন্সেলিংটা খুব দরকার, মানে আর্ট থেরাপির মাধ্যমে হোক।
1: এখন তো সেটা করা হচ্ছে, যেরকম কেন্দ্রীয় বিদ্যালয়গুলোতে, প্রাইভেট স্কুলগুলোতে এখন প্রচুর প্রচুর এই ব্যবস্থা
3: ওয়ার্কশপ অনেক কন্ডাক্ট করছেন তারা মাঝে মাঝে, নিশ্চয়ই
1: স্কিল বিল্ডিং ওয়ার্কশপস হচ্ছে। কিন্তু এটা কিন্তু আরেকটা বড় জায়গা যেটা আমার মনে হয় যে এখানে ভীষণভাবে বলে রাখা দরকার, সেটা হলো শুধু কিন্তু মনোবিদদেরকে দিয়ে বা শুধু কাউন্সেলিং করিয়ে কিন্তু এই বড় সমস্যা সমাধান হবে না। জানতে হবে যে স্কিল কিভাবে বিল্ড করতে হয়, আমাকে জানতে হবে যে আমার মন খারাপ নিয়ে আমাকে কিভাবে বসতে হবে, আমার রাগ হলে আমি কিভাবে
3: সামাল দেব,
1: সেটাকে সামাল দেব। তাই জন্য এটা কিন্তু শুধুমাত্র কাউন্সেলিং এর
2: ওষুধ খাওয়ার মতন নয়,
1: ওষুধ খাওয়ার মতন তো আদৌ না,
3: ম্যাজিক হবে না কোনো, ভ্যানিশ হয়ে গেল না একবারে।
1: কোনো একটা সেশনে বা একজনের সাথে কথা বললেই তার মীমাংসা হবে তা কিন্তু না, জীবন দিয়ে কিন্তু শিখতে হবে,
2: ভরসাও রাখতে হবে কোথাও,
1: নিশ্চয়ই নিশ্চয়ই।
2: তিনি আমাকে বার করে
1: ম্যাজিক না, আমার কাছে হয়তো কেউ আসলো তার 15 বছর ধরে সমস্যা, সে এক্সপেক্ট করছে যে দুটো সেশনে সে ঠিক হয়ে যাবে, সেটা তো করা সম্ভব
3: হবে না। আচ্ছা এখানে একটা প্রসঙ্গ ম্যাম, যে এই অ্যাংজাইটি ডিপ্রেশন সব রকম বিষয় নিয়ে কথা হলো, কিন্তু ধরুন ক্যান্সার বা দীর্ঘদিন কোনো রোগ বা ব্যথা বেদনা যখন দীর্ঘ বছর ধরে চলছে, 15 বছর 20 বছর, তখন তাদের মনের জোরও কমতে শুরু করে, মানসিকভাবেও সে অতটা স্ট্রং থাকে না বিভিন্ন চাপের কারণে। তো এই ধরনের কঠিন অসুস্থতার ক্ষেত্রে আর্ট থেরাপি কিভাবে মানসিক শক্তি বাড়তে সাহায্য করতে পারে বা কোনোভাবে হেল্প করতে পারে কি?
1: যেটা আগেও আমরা আলোচনার মধ্যে আমাদের আসলো যে আর্ট থেরাপি কিন্তু ভীষণ রকমভাবে চেষ্টা করে যাতে করে আমরা এই মুহূর্ত মানে হিয়ার অ্যান্ড নাওতে থাকতে পারি। এই হিয়ার অ্যান্ড নাওতে থাকা, তাৎক্ষণিকভাবে এই মুহূর্তে থাকা, এটা আমাদের জন্য ভীষণ রকমের দরকার, এবং আর্ট থেরাপি কিন্তু সেই জায়গাটা বারবার করে স্মরণ করিয়ে দেয়। তাই জন্য হতে পারে যে খুব দুরারোগ্য ব্যাধি, কিন্তু আমরা যদি ফিউচারটাই না চলে যাই অনিশ্চয়তার মধ্যে, আমাদের ভবিষ্যতে কি হচ্ছে, আমরা যদি এই মুহূর্তে থাকি, বর্তমানে থাকি, তাহলে এই বর্তমানে আমার কি কি আছে, কে আমার পাশে আছে, কি আমার সাথে আছে, আমি যে আমি যে ঘ্রাণ নিতে পারছি, আমি যে দৃশ্য দেখতে পাচ্ছি, আমি যে বেঁচে আছি, এই জায়গাটার ওপরেই কিন্তু আমাদের অনেকটা বেশি কনসেন্ট্রেশন চলে আসতে পারে, এবং আর্ট থেরাপি সেইটাই কিন্তু করে।
3: এবং এই ওয়ার্কশপে বা থেরাপির সময় যখন আমরা আঁকছি বা কোনো স্কেচ করছি কিছু, এর যে অর্থ সেটা কি থেরাপিস্ট কেবলমাত্র বুঝবেন, নাকি সেটা বোঝার যে পদ্ধতি সেটা ক্লায়েন্ট নিজেও
1: নিজেই বুঝতে পারবেন, কারণ মানেটা তার ভেতর থেকেই তৈরি হচ্ছে। কিছু তার কাছে ইউনিভার্সাল কিছু কোডস রয়েছে যেইগুলো মাধ্যমে সে তার একটা মানে তৈরি করতে পারছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মানে তৈরি করছে আমরা নিজেরা।
2: ম্যাম এখন আমরা ডিজিটাল একটা সময়ে আছি, সব কিছু ডিজিটাল, এখন সবসময় আমরা খাতা পেন ব্যবহার করি না ম্যাম, আমরা ডিজিটাল ডিভাইসে যেমন ট্যাবলেটে বা বিভিন্ন ফোনে আমরা আঁকিবুকি কাটি ম্যাম, সেটাও কি কোথাও সেখানে যে বহিঃপ্রকাশ হচ্ছে সেটাও কি আর্ট থেরাপির একটা অংশ?
1: নিশ্চয়ই, হ্যাঁ হ্যাঁ, ডিজিটাল আর্ট ভেরি মাচ আর্ট থেরাপির অংশ, কারণ ক্রিয়েশনের সাথেই সেটা লিঙ্কড। মানে এই যে আমি একটা সৃজনশীলভাবে বসে একটা কিছু সৃষ্টি করছি, একটা ভাবনাকে একটা রূপ দিচ্ছি, তাই না? তো সেই ভাবনাকে যখনই আমি রূপ দিচ্ছি তখনই কিন্তু আমার বুঝতে হবে যে এই এইটাও সেইটারই একটা পার্ট, কিন্তু সব আর্ট কিন্তু থেরাপি না, এটা একটুখানি ক্লারিফাই করার দরকার রয়েছে।
3: আর একটা মানে অনেক ধরনের বিষয় নিয়ে তো আমরা আলোচনা করলাম,
2: প্রায় সময় শেষ হয়ে গেছে,
3: কাটা যথারীতি ওই লাল রং দিয়ে আমাদের চোখ রাঙাচ্ছে
2: যে এবার আমাদের যাওয়ার পালা।
3: বন্ধুরা যারা শুনছে,
2: যদি
3: আপনি 5-6টা খুব সহজ মানে আর্ট থেরাপি বেসড কোনো টিপস দেন, যেগুলো আমরা প্রতিদিনের স্ট্রেস বা মানসিক চাপের সময় কাজে লাগাতে পারি, সেই টিপসগুলো কি হবে যদি একটু বলেন?
1: আমরা আলোচনার মধ্যেও বলেছি যে একটা হতে পারে যে আমরা রেগুলার বেসিসে কোনো একটা সৃজনশীল কাজ, যেটা আমার পছন্দ, সেটা নিয়ে আমরা অন্ততপক্ষে 25 থেকে 30 মিনিট সময় যদি রাখতে পারি, মানে যেই সময়টা মানে আমার সত্যি নেই সেরকম কিন্তু না। আমরা যদি আমাদের ফোন খুলে দেখি তখন দেখা যাবে যে আমরা হয়তো ফেসবুক স্ক্রোল করেই সেই সময়টা কাটিয়েছি।
2: হ্যাঁ, ওটা তো আরো চাপ বাড়ে।
1: তো এবার সেইটা যদি না করে আমি যদি খাতা কলম নিয়ে রোজ বসি, যে 30 মিনিটই বসবো, একদম ঘড়ি ধরেই বসবো, কিন্তু আমি 9টা থেকে 9:30 রোজ আমি আঁকি বুকি কাটবো। হতে পারে যে আমি দারুণ আঁকতে পারি না, কিন্তু আমি চেষ্টা করব, আমি একটা কিছু করার চেষ্টা করব, আমি আঁকার চেষ্টা করব, আমি গোলই আঁকবো, আমি আধ ঘন্টা ধরে, হ্যাঁ আমি সেটাই করব। বা আমি করতে পারি যেটা বললাম যে আর্ট জার্নালের কথা আমাদের উঠে আসলো, যে আর্ট জার্নালিং আমি করতে পারি, যে তার মানে একটা আঁকা, একটা ছবি, একটা কোনো একটা কোনো সারাদিনের কোনো একটা খড়কুটো নিয়ে আমি যদি আমার জীবনটাকে মানে একটা লিপিবদ্ধ করতে পারি,
2: একটু প্রাউড হতে পারি ম্যাম যে আজকে আমি এত কিছু খারাপের মধ্যে একটা ভালো করেছি,
1: এই জিনিসটা কিন্তু আমি পেলাম, বা এই জিনিসটা কিন্তু আজকে আজকে একটা পালক কুড়িয়ে পেলাম, আজকে এত সুন্দর একটা পাতা,
2: একটা পুরনো কোনো গন্ধ খুঁজে পেয়েছি,
1: একটা গন্ধ খুঁজে পেলাম, সেইটাও সেইটাও যদি আমি একটু লিপিবদ্ধ করতে পারি, তাহলে টাস্কটা কিন্তু অনেক বড় কিছু না, কিন্তু ছোট কিছু, কিন্তু এটা কিন্তু করা যেতে পারে।
2: একেবারে
1: এরকমও হতে পারে যে যে আমি একটা পাতার উপরে আমার হাতটা রাখলাম, রেখে সেইটার রেখাটা কাটলাম, আর আজকে সারাদিনে কী কী করলাম সেটা ছোট ছোট করে একটা ছবি ওই হাতের পাতার রেখার মধ্যে আমি এঁকে রাখলাম।
2: ম্যাম এত সুন্দর করে আমাদেরকে বোঝালেন সুভাষিস, মানে আমরা মানে অ্যাজ ইফ সত্যি ম্যামের সামনে ক্লাস করছি, আমরা কোথায় হারিয়ে যাচ্ছিলাম, বিকজ এই সব কিছু আমাদের জীবনেও তো ভীষণভাবে প্রাসঙ্গিক। এবং ম্যামকে অনেক অনেক ধন্যবাদ
3: এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য, আমাদের এত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, এবং বন্ধুদের ধন্যবাদ এতক্ষণ আমাদের।
2: আর যারা যারা অলরেডি আমাদের কমেন্ট করেছে, যারা পাঠিয়েছে, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো থেকো বন্ধু, সুস্থ থেকো, আনন্দ থেকো,
3: কানে রেখো যুববাণী, ফলো করতে ভুলো না।
2: আজকে তোমার সঙ্গে
3: অফিসিয়াল
2: পেজ, এবং আজকে তোমার সঙ্গে ছিলাম তোমার দুই বন্ধু, আমি মল্লিক এবং আমার সঙ্গে সুভাষিস। আজকে ম্যামকেও বলছি টাটা, এবং বন্ধুদের তোমাদেরকেও বলছি টাটা। যেতে যেতে রেখে যাবো একটা সুন্দর গান।

শুনলেন যুববাণীর অনুষ্ঠান, আকাশবাণী কলকাতায় অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন আধুনিক গান শুনবেন সুমনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, প্রথম গানের গীতিকার তাপস চট্টোপাধ্যায়।

0: শুনলেন আধুনিক গান সুমনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: পথ নিরাপত্তা আমাদের দায়িত্ব। আপনার চলাচল যেন সড়কের নিরাপত্তা ব্যাহত না করে। বাইকে উঠছেন, হেলমেটটা সঙ্গে নিন, ট্রাফিক নিয়ম মেনে চলুন। রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক, রাস্তার দুদিকের খোঁজ রাখতে।
0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন প্রচলিত লোকগীতি শুনবেন স্বপন মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: শুনলেন স্বপন মুখোপাধ্যায়ের কণ্ঠে প্রচলিত লোকগীতি, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। এখন গ্রামীণ সংবাদ,
1: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ, পড়ছি ধৃতি সেন শর্মা। রাজ্যে দুটি বিধানসভা কেন্দ্র মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ আজ শেষ হচ্ছে। আগামীকাল সেগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন 19 সেপ্টেম্বর। আগামী 6 অক্টোবর দুটি কেন্দ্রেই ভোট নেওয়া হবে, গণনা 9 অক্টোবর। এখনও পর্যন্ত 13 জন প্রার্থী এই দুই কেন্দ্রে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এদিকে উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নন্দীগ্রামে 37 এবং রেজিনগরে 34 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। বর্তমানে পশ্চিমবঙ্গে 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে থেকেই এই বাহিনী মোতায়েনের পরিকল্পনা

0: পরিকল্পনা করা হয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নত করতে আঞ্চলিক বিমানবন্দর তৈরির কাজে গতি আনতে চলেছে রাজ্য সরকার। এর প্রেক্ষিতে রাজ্যের চার জেলা, পুরুলিয়ার ছড়া, পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডা, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও আলিপুরদুয়ারের হাসিমারায় চারটি বিমানবন্দর তৈরি করা হচ্ছে। জেলার উড়ান প্রকল্পের অধীনে চার বিমানবন্দর নিয়ে কেন্দ্রের সঙ্গে ত্রিপাক্ষিক সমঝোতাপত্র স্বাক্ষর হবে। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে.আর. নাইডু ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আগামী 23 সেপ্টেম্বর নবান্ন সভাঘরে এই সমঝোতাপত্র স্বাক্ষরিত হওয়ার কথা। কেন্দ্রীয় সরকার সিআরআইএফ প্রকল্পের আওতায় রাজ্যে ছটি গুরুত্বপূর্ণ সড়ক পরিকাঠামো প্রকল্প অনুমোদন করেছে। এর জন্য 1,042,62,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রকের তরফে গতকাল রাজ্যের পূর্ত দপ্তরকে এই সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়। এর ফলে উত্তর ও দক্ষিণবঙ্গ এবং জঙ্গলমহল মিলিয়ে 194 কিলোমিটার দীর্ঘ সড়ক যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত এবং শক্তিশালী হবে। দক্ষিণ চব্বিশ পরগনার নাকচড়া নদীর মাটির বাঁধে ভাঙন দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়েছে। রায়দিঘির নন্দকুমারপুর পঞ্চায়েতের মোহাম্মদপুর কৈলাসনগর এলাকায় বিকেল 4টে নাগাদ বাঁধের প্রায় 200 ফুট অংশে ফাটল ধরে ভাঙন শুরু হয়। জলের স্রোতে দুটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় এলাকায় বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয়। খবর পেয়ে মথুরাপুর 2 নম্বর ব্লক প্রশাসন ও সেচ দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে জরুরি ভিত্তিতে জেসিবি দিয়ে মাটি ফেলে বাঁধ মেরামতির কাজ শুরু করেন। প্রশাসনের দাবি, গ্রামে জল ঢোকার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। জলপাইগুড়ির মেটেলি ব্লকের বড়দিঘি এলাকায় এই প্রথম চা বাগানে শুরু হল বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন VVG রামজি প্রকল্পের কাজ। বাগানের মুন্সি লাইনে প্রকল্পের অধীনে একটি জল নিকাশি নর্দমা তৈরির কাজের মাধ্যমে এর সূচনা হয়। মাটিয়ারি বাতাবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান কুমার খেরিয়া আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্বোধন করেন। মুর্শিদাবাদের চরঙ্গিতে পদ্মায় স্নান করতে গিয়ে জলে ডুবে দুটি শিশু কন্যার মৃত্যু হয়েছে। আরও 2 জন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। চরঙ্গিতে গতকাল পদ্মায় নেমে তলিয়ে যায় ওই 4 শিশু কন্যা। নদিয়ার কল্যাণীতে গতকাল সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিওদের এক প্রশিক্ষণ শিবিরে যোগ দেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। রাজ্যের যে সমস্ত ব্লকে পঞ্চায়েত ও সরকারি স্তরে বিভিন্ন প্রকল্পের কাজকর্ম পিছিয়ে তা দ্রুত শেষ করতে এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। গ্রামীণ সংবাদ শেষ হল, পরের খবর বেলা 12:50
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়, একই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সতর্কবার্তায় জানানো হয়েছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় আগামী 24 ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে। ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের কোথাও কোথাও এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার বেশ কিছু জায়গায়। জানিয়ে দিলাম কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি।
2: সকলের জন্য সামাজিক নিরাপত্তা, অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
3: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুড়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
2: এখনো পর্যন্ত 9,50,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18-40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পে 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
1: আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে শ্রীভবন, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার।
4: গ্রাম বাংলার মা বোনেদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের শ্রীভবন। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, তাই তো? অন্তত ভালো থাকার চেষ্টা তো আমরা সবাই করে চলেছি দিন প্রতিদিন, তাই না? শুধু বেঁচে থাকা তো নয়, ভালোভাবে বেঁচে থাকা, সসম্মানে বেঁচে থাকা,

0: এটা তো যে কোনো স্বাধীন দেশের সকল নাগরিকের, বলা চলে যে স্বাধীন নাগরিকের অধিকার। কিন্তু এমনও তো অনেক সময়ই ঘটে যায় যখন আমরা ব্যক্তিগত বা কখনো ব্যক্তিগতভাবে তা থেকে বঞ্চিত হই, পাই না আমাদের মানবাধিকার। কি করব তখন? কোথায় বা যাব নিজের অধিকার দাবি করতে? আসুন না আজকের শ্রীভবনে এই নিয়েই কথা বলা যাক, শোনা যাক বেশ কিছু অজানা তথ্য। আজ স্টুডিওতে মানবাধিকার সুরক্ষা নিয়ে আলোচনা করার জন্য আমরা পেয়েছি বিশিষ্ট অ্যাডভোকেট শ্রী অঞ্জন কুমার দত্তকে। নমস্কার মিস্টার দত্ত।
1: নমস্কার।
0: শ্রীভবনে আপনাকে স্বাগত জানাচ্ছি। মিস্টার দত্ত, শুরুতে আমার খুব জানতে ইচ্ছা করছে যে আমরা অনেকেই হয়তো জানি না এই মানবাধিকার সুরক্ষা বা হিউম্যান রাইটস এইটা কি, এটা বলতে ঠিক কি বোঝায়, তো এই বিষয়ে যদি কিছু বলেন শুরুতেই।
1: আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা ও নমস্কার। মানবাধিকার সুরক্ষা 1950 সালে ভারতবর্ষের সংবিধান রচনার পর থেকে মানুষের সাংবিধানিক নাগরিক অধিকার, কর্তব্য, দায়িত্ব রক্ষাকেই মানবাধিকার সুরক্ষা বলা হয়।
0: আচ্ছা, মানবাধিকার সুরক্ষা এটা কি কোনো আইনের মাধ্যমে প্রয়োগ করা হয়ে থাকে?
1: অবশ্যই। আমাদের দেশের সংবিধানে নাগরিকদের যে সমস্ত গণতান্ত্রিক অধিকার দেওয়া হয়েছে সেই সমস্ত অধিকারকে সুরক্ষিত করার জন্য 1993 সালের 28শে সেপ্টেম্বর মানবাধিকার সুরক্ষা আইন 1993, যা দি প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট 1993 প্রণয়ন হয়। এবং আইনে জাতীয় মানবাধিকার কমিশন, রাজ্য মানবাধিকার কমিশন এবং মানবাধিকার কোর্ট খোলার কথাও বলা হয়েছে।
0: কিন্তু সব সময়তে সব আইন থাকা সত্ত্বেও অনেক সময়তেই তো আমরা দেখি যে সেই আইনটা অমান্য করা হচ্ছে, তাই তো, মেনে চলা হচ্ছে না। তো এক্ষেত্রে আমরা প্রায় শুনি যে মানবাধিকার লঙ্ঘন করা হলো বা মানবাধিকার লঙ্ঘিত হলো। ঠিক মানবাধিকার লঙ্ঘন বলতে কি বোঝায়?
1: ভারতবর্ষের নাগরিকরা স্বাধীনভাবে বসবাসের অধিকার থেকে বঞ্চিত হলে, জীবনধারণের সাধারণ প্রয়োজন থেকে বঞ্চিত হলে, কিংবা সঠিক বা উপযুক্ত মত প্রকাশে বাধাপ্রাপ্ত হলেই মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলা যেতে পারে। তবে মানবাধিকার কমিশন নিজ অথবা প্রাপ্ত সংবাদের ভিত্তিতে অথবা অভিযোগকারীর আনা অভিযোগের ভিত্তিতে তদন্ত করবে।
0: তার মানে বেশ কিছু দিক রয়েছে মানবাধিকার লঙ্ঘনের, তাই তো? সেক্ষেত্রে কোন কোন ব্যাপার কি একটু বেশি দেখা যায় মানুষের ক্ষেত্রে, যে ঠিক এই এই এরিয়াগুলোতে এই এই বিষয়ে মানবাধিকার একটু যেন বেশি করে লঙ্ঘিত হয়ে যাচ্ছে?
1: হ্যাঁ, অবশ্যই। আমাদের ভারতবর্ষে প্রধানত যে সমস্যা প্রবল আকার নেয় তা হল, মানুষের কোনো অভিযোগ থাকলে থানার ডিউটি অফিসার তা নিতে অস্বীকার করা। আমাদের সমাজ জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, সেখান থেকে মানুষের প্রথম কাজ হচ্ছে থানায় অভিযোগ জানানো। এক্ষেত্রে থানা অভিযোগ নিতে অস্বীকার করলে মানবাধিকার কমিশনে অভিযোগ দায়ের করা যায় এবং অবশ্যই থানার অফিসারের বিরুদ্ধে। এছাড়া উপযুক্ত কারণ না দেখিয়ে কোনো নাগরিককে গ্রেপ্তার করলে, গ্রেপ্তার করার পর আসামির পরিবারের লোকজনদের খবর দিতে অস্বীকার করলে অবশ্যই মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলা যেতে পারে এবং এই অবস্থায় মানবাধিকার কমিশন অভিযোগ জানানো যায়।
0: আচ্ছা, এক্ষেত্রে আপনি যেমন বললেন যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো এবং সেই সময় হয়তো অভিযোগ নেওয়া হচ্ছে না, এরকম অনেক রকম ঘটনা তো ঘটে। একটা জিনিস মিস্টার দত্ত আমরা প্রায়ই দেখি যে কোনো এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হলো, কিন্তু ডাইরেক্ট তাকে প্রথমে তো কোর্টে পাঠানো দরকার, সেক্ষেত্রে অনেক সময় কোর্টে না পাঠিয়ে বেশ কিছুদিন বা কিছুক্ষণ তাকে থানার লক আপেই রেখে দেওয়া হয়। তো সেক্ষেত্রে কি এটা মানবাধিকার লঙ্ঘনের পর্যায়ে পড়ে?
1: অবশ্যই। আমাদের দেশে যে ফৌজদারি আইন আছে তাতে সুস্পষ্টভাবে বলা আছে যে কোনো ব্যক্তিকে গ্রেপ্তারের 24 ঘন্টার মধ্যে আদালতে হাজির করতে হবে, এমনকি রবিবার কিংবা অন্যান্য ছুটির দিন হলেও হাজির করা আইনে বলা আছে, অন্যথায় মানবাধিকার কমিশনে অভিযোগ জানানো যায়। এছাড়া থানার লক আপে কোনো আসামির উপর অত্যাচার, শারীরিক নির্যাতন হলে অথবা থানা লক আপে বা পুলিশি হেফাজতে যদি কোনো আসামির মৃত্যু হয়

0: তাহলে অবশ্যই মানবাধিকার কমিশনে অভিযোগ জানানো যায়। তবে একথা জানা দরকার যে মানবাধিকার লঙ্ঘিত হলে যেমন মানবাধিকার কমিশনে অভিযোগ জানানো যায়, তেমনি ফৌজদারি কিংবা দেওয়ানি আদালতেও মানবাধিকার লঙ্ঘনের কারণে মামলা দায়ের করা যায়।
1: আচ্ছা মিস্টার দত্ত, একটা জিনিস আমার এই প্রসঙ্গে খুব জানতে ইচ্ছা করছে যে কোনো আসামিকে ধরুন থানার লকআপে ডাইরেক্ট নিয়ে যাওয়া হলো কোর্টে না তুলে, সেক্ষেত্রে আসামির বাড়ির লোক হয়তো খবর পাননি, সেক্ষেত্রে তাহলে ওই আসামি নিজে থেকে কি মানবাধিকার কমিশনে কিভাবে তিনি জানাতে পারবেন তার অভিযোগ?
0: তাকে অবশ্যই বাড়ির সঙ্গে যোগাযোগ করতে হবে, পরিবারের লোকজনদের সঙ্গে যোগাযোগ করে যখনই তিনি থানা থেকে বা কোর্ট লকআপ থেকে বেরিয়ে আসতে পারবেন যে কোনো কারণে। একটা মানুষকে তো অনির্দিষ্টকালের জন্য থানার লকআপে আটকে রাখা সম্ভব না বা উচিত নয়। সেক্ষেত্রে সে চেষ্টা করবে থানার মাধ্যম থেকে কাউকে খবর পাঠাবার, বা সে নিজে যখন থানা থেকে বেরিয়ে আসবে তখন তার থানার বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানাতে পারবে।
1: আচ্ছা আচ্ছা মিস্টার দত্ত, এটা তো আমাদের শ্রী ভবনের অনুষ্ঠান, আমাদের গ্রামের মা বোনেদের

0: মহিলা অর্থাৎ নারী বা পুরুষদের আলাদা করে কিছু বলা হয়নি। তবে নারীদের ক্ষেত্রে, যেটা আপনি জানতে চাইছেন, নারীদের ক্ষেত্রে আইনের বিশদভাবে কিছু কিছু নির্দেশাবলী বলা আছে, সেটা মেনেই কাজ করতে হবে।
1: আচ্ছা,
0: যেমন মহিলাদের যদি কোনো সময় কোনো প্রয়োজনে গ্রেপ্তার করতে হয়, পুলিশ যদি মহিলাদের গ্রেপ্তার করতে যায় অবশ্যই সঙ্গে মহিলা পুলিশ থাকা জরুরি। মহিলাদের সার্চ করা, ওয়ারেন্ট এবং তল্লাশি চালাতে গেলেও মহিলা পুলিশ অবশ্যই প্রয়োজন। এবং একটা কথা মনে রাখতে হবে, যদি কোনো মহিলা কোনো অপরাধীকে গ্রেপ্তার করতে হয় বা কোনো অভিযোগকে পাওয়ার সঙ্গে সঙ্গে মহিলাকে গ্রেপ্তার করা প্রয়োজনীয়তা হয়ে পড়ে, তবে অবশ্যই রাত্রিবেলায় কোনো গ্রেপ্তার করা যাবে না।
1: আচ্ছা, সেক্ষেত্রে রাত্রি মানে ডিউরেশনটি কটা, মানে রাত দশটা থেকে এরকম সময়টা যদি জানেন?
0: আমাদের আমাদের দেশে রাত্রিবেলা বলতে সূর্য ডোবার পর থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত যে পিরিয়ডটা, এই পিরিয়ডে কোনো মহিলাকে গ্রেপ্তার করা যাবে না।
1: আচ্ছা, আর এক্ষেত্রে যে আপনি বললেন যে যখন গ্রেপ্তার করতে আসবেন পুলিশ, অবশ্যই মহিলা পুলিশ থাকতে হবে। কোনো দলে ধরুন মহিলা পুলিশ নেই কিন্তু গ্রেপ্তার করতে এসেছেন, তাহলে অপরাধী সেক্ষেত্রে বলতেই পারেন যে না আমি যাব না, বা তিনি অস্বীকার করতেই পারেন, তাই তো?
0: তিনি অস্বীকার করতে পারেন, কিন্তু আমাদের আইন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা এমন অবস্থার মধ্যে আমরা রয়েছি যেখানে পুলিশ জোর করে কোনো মহিলাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পরবর্তীকালে এটা মানবাধিকার কমিশনে বা আদালতে জানালে নিশ্চয়ই যে পুলিশ অফিসার বা যে আধিকারিক এই অন্যায় কাজটা করেছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে।
1: আচ্ছা, এছাড়াও ধরুন, এটা তো আমরা দেখলাম যে আইনি কোনো দিক, থানা পুলিশ, চিকিৎসাজনিত অনেক সময় তো আমরা দেখতে পাই যে হাসপাতালে যাওয়া হলো, হ্যাঁ, কিন্তু সেই মহিলার হয়তো প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না, বা বিভিন্ন রকমের গাফিলতিতে তো আমাদের অনেক সময়তে গ্রামের মা বোনেদের লাইফ রিস্ক হয়ে যায় না, অনেক সময়তে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে সামান্য গাফিলতিতে। তো ডাক্তারদের হাসপাতালে ডাক্তারদের এই ধরনের গাফিলতি কি আমরা মানবাধিকার লঙ্ঘনের মধ্যে আনতে পারবো?
0: অবশ্যই। দেখুন, সরকারি হাসপাতালে যেখানে বিনা পারিশ্রমিকের চিকিৎসা পরিষেবা পাওয়া যায়, যদিও বর্তমানে সরকারি হাসপাতালে টিকিটের মূল্য, বেড চার্জ, ওষুধের খরচ নাগরিকদের মেটাতে হয়, সেসব ক্ষেত্রে যদি কোনো গাফিলতি বা অবহেলা হয় এবং যদি কারো কোনো রোগীর কোনো মৃত্যু হয়, তাহলে অবশ্যই বলা যেতে পারে নাগরিকদের মানবাধিকার লঙ্ঘিত হয়েছে এবং সে কারণে অভিযোগ জানানো যেতে পারে। আমাদের দেশে আর একটা সমস্যা ভীষণ প্রকট দেখা যায়, যেখানে দেখা যায় যে কোনো অসুস্থ রোগী হাসপাতালে এসেছে কিন্তু হাসপাতাল তাকে রিফিউজ করছে ভর্তি নেওয়ার জন্য।
1: একদমই,
0: এটা সত্যিকারে মানবিক অমানবিক ব্যাপার, যেটার জন্য বিভিন্ন সময় বিভিন্ন আদালত, মানবাধিকার কমিশন, অনেক উচ্চ মহল এই নিয়ে কোনো নির্দেশাবলী দিয়েছে এবং উচ্চতর আদালতও বিভিন্ন রায় বলেছেন এই রকম মানবিকহীন কার্যকলাপ কিছুতেই বরদাস্ত করা চলবে না। মানবাধিকার কমিশন বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশাবলীতে এই সব অমানবিক কার্যকলাপ বন্ধের নির্দেশ দিয়েছেন, কড়া হাতে প্রশাসনকে

0: অবশ্যই একটা মানুষের যে কোনো দাবি, যে কোনো সরকারি সুযোগ পাওয়ার যে নিয়মাবলী আছে সেটা পাওয়ার অধিকার আছে। ওষুধ যদি তারা না পায় সে অবশ্যই মানবাধিকার কমিশনে বা আদালতেও জানাতে পারবে।
1: ধন্যবাদ। মা বোনেরা আপনারা নিশ্চয়ই শুনছেন এই কথাগুলো, এবং আমি তো বলবো যে দয়া করে এই কথাগুলো ভীষণভাবে মনের মধ্যে গেঁথে নিন, কারণ প্রায়ই বিভিন্ন সময়ে আমাদের তো হাসপাতালে যেতে হয় আর পড়তে হয়, বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় আর কি। আচ্ছা মিস্টার দত্ত, এই যে মানবাধিকার কমিশন, সবসময় কি তাঁদের কাছেই আমাদের যেতে হবে? তাঁরা কি কোনো কোনো সময়তে একেবারে সরাসরি সেই অভিযোগের বিচার নিজেরাই করে দিতে পারেন?
0: হ্যাঁ পারেন, অবশ্যই পারেন। কোনো ঘটনা যদি মানবাধিকার কমিশনের নজরে আসে বা কোনো খবরের কাগজে যদি কোনো সংবাদ বা ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে যদি ওনারা জানতে পারেন, ওনারা সুমোটো মানে স্বতঃস্ফূর্তভাবে ওনারা কিন্তু সেইটার প্রসিডিংটা করতে পারেন, শুরু করতে পারেন, এবং সেই প্রসিডিং চালাবার জন্য যাদের যাদের প্রয়োজন তাদেরকে ডেকে সাক্ষী নিতে পারেন এবং প্রয়োজনীয় কাগজ নথি তলব করতে পারেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা যা যা নেওয়ার দরকার আছে ওনারা নিতে পারেন।
1: আচ্ছা, আপনি তো বললেনই যে এটা প্রকাশিত সংবাদপত্র হতে পারে বা ইলেকট্রনিক মিডিয়া হতে পারে, এক্ষেত্রে আর কি কি পদক্ষেপ তারা নিতে পারেন? মানে কি তারা কি কোনো রায় দিতে পারেন তাদের বিচারে যে এই করা দরকার অভিযুক্ত যে ব্যক্তি আছেন তার বিরুদ্ধে?
0: তারা সরাসরি কোনো রায় দিতে পারেন না। যদি দেখা যায় কোনো সরকারি কর্মী বা অফিসার মানবাধিকার লঙ্ঘন করে থাকেন অথবা মানবাধিকার যা লঙ্ঘিত না হয় তার জন্য উপযুক্ত পদক্ষেপ না নিয়ে অবহেলা করেন, তাহলে কমিশন উক্ত ব্যক্তি বা ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় আধিকারিক বা মন্ত্রককে শাস্তির সুপারিশ করবেন মাত্র, কিন্তু কোনো পদক্ষেপ নিতে পারেন না।
1: আচ্ছা, বেশ কিছু তো বিষয় আমরা শুনলাম যেগুলোর জন্য মানবাধিকার কমিশনে আমরা যেতেই পারি, কিন্তু এমন কি কোনো কোনো বিষয় রয়েছে যেগুলোর ক্ষেত্রে আমরা যেতে পারবো না, এটা বহির্ভূত, মানে মানবাধিকার কমিশনে আমরা সেগুলোকে নিয়ে কিছু অ্যাপ্রোচ করতে পারবো না, সেগুলো কি?
0: অনেক বিষয় আছে, যেমন কোনো বিচারাধীন বিষয়, কোনো মামলা কোর্টে পেন্ডিং আছে, কোর্টে অমীমাংসিত ব্যবস্থা চলছে, যে মামলাটা কোর্টে চলছে সেরকম মামলা নিয়ে কিন্তু সেরকম অভিযোগ কিন্তু কমিশনে জানানো যাবে না। এছাড়া কোনো বেনামে বা ছদ্মনামে বা অস্পষ্টভাবে যদি কোনো কমপ্লেন জমা পড়ে সেক্ষেত্রেও কিন্তু কমিশন এন্টারটেন করবেন না।
1: আচ্ছা, আর একটা ব্যাপার যেটা বলতে গেলে খুব সংবেদনশীল ঘটনা, যে আমরা অর্থাৎ ভারতীয় নারীরা তো অনেক দিন থেকেই দেখে আসছি যে বিভিন্ন ক্ষেত্রে আমাদের সম্মানহানি হয় কোথাও না কোথাও, তো সেক্ষেত্রে সমাজ সবসময় যে তার জন্য এগিয়ে আসে তা তো না, অনেক সময় অনেক আইনেরও ফাঁক থেকে যায় যার মাধ্যমে নারী হয়তো তার যে দরকার ছিল, যে প্রয়োজনীয় যেটুকু তার সম্মান দরকার ছিল সেটা পায় না। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে এই যে সামাজিক কিছু সম্মানহানি হচ্ছে ভারতীয় নারীদের যে সমস্ত ক্ষেত্রে, সেক্ষেত্রে সমাজ এবং আইন আমাদের কতটা বাস্তবমুখী, কতটা বাস্তবে গিয়ে তারা কাজ করতে পারছে নারীর জন্য?
0: আসলে আমাদের সমাজে নারীর ভূমিকা কি বা অবদান কি, এই ধ্যান ধারণা তাসের ঘরের মতন ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে এসে পড়েছে যে নারী ও পুরুষের অধিকার প্রায় সমান সমান। সভ্যতা ও বিবর্তনের সঙ্গে সঙ্গেই নারীর অধিকার রক্ষার কথা বিশেষভাবে বলা হয়েছে, আবার পথেঘাটে নারীদের হেনস্থা বা মানবাধিকার সুরক্ষার জন্য 1997 সালে উচ্চ ন্যায়ালয়ের একটি রায়ে কর্মক্ষেত্রে নারীদের হেনস্থা রোধ করার জন্য বেশ কয়েকটি নির্দেশাবলী দিয়েছেন।
1: আচ্ছা,
0: সামাজিক জীবনে ভারতীয় নারী ও পুরুষদের কর্মক্ষেত্র ছিল সম্পূর্ণ আলাদা। নারীরা থাকতেন গৃহকোণে আর বাইরের কাজে থাকতেন পুরুষেরা। বর্তমানে জীবনধারার পরিবর্তনের ফলে নারীদেরও বাইরে বেরোতে হয়, আবার পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হয়। কর্মক্ষেত্রে নারীদের আগমনকে কেন্দ্র করে অসম প্রতিযোগিতা শুরু হয়ে যায়। রাস্তায় বা কর্মক্ষেত্রে নারীদের বিভিন্ন রকম হেনস্থার সঙ্গে যৌন হেনস্থাও কোনো নতুন ঘটনা নয়, এবং এর ফলে নারীদের মৌলিক অধিকার বাধাপ্রাপ্ত হচ্ছে। সংবিধানের 19-এর 1 ধারায় নারী ও পুরুষ নির্বিশেষে যে কোনো

0: কর্ম বা পেশায় অংশগ্রহণের কথা বলা হয়েছে। সুতরাং সুরক্ষিত পরিবেশে পুরুষদের ন্যায় নারীরাও নিঃসংকোচে কাজ করতে পারবেন, সেই মানবাধিকার নারীদের থাকবে, এটাই কাম্য। 1992 সালে একটি মামলায় রায় প্রসঙ্গে সুপ্রিম কোর্ট বলেন, কোনো ব্যক্তি কোনো কর্মরত মহিলার অধিকার রক্ষা ও প্রতিকারের জন্য কিছু আইনের নির্দেশনা থাকা দরকার। কর্মক্ষেত্রে নারীর যে কোনো হেনস্থা হলেই সরকারি কিংবা বেসরকারি কর্তৃপক্ষকে নির্যাতন বন্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এছাড়া নারীদের প্রতি যে কোনো আচরণ আইনের চোখে দণ্ডনীয় হোক বা না হোক, এই বিষয়ে কোনো অভিযোগ হলেই কর্তৃপক্ষকে তার বিরুদ্ধে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যবস্থা নিতে হবে। শিশু নিয়োগ আইনত অপরাধ হওয়া সত্ত্বেও এখনও প্রচুর বেসরকারি প্রতিষ্ঠানে শিশু শ্রমিকের দেখা পাওয়া যায়। এসব ক্ষেত্রে নাগরিকদের এগিয়ে আসতে হবে ও শিশু শ্রমিক নিয়োগের বিরুদ্ধে আরও কঠোর হতে হবে। আইনের থেকেও গুরুত্বপূর্ণ হল পরিবেশ ও সামাজিক দৃষ্টিভঙ্গি। নারীর মানবাধিকার রক্ষার জন্য সমাজের পুরুষদের এগিয়ে আসতে হবে, যাতে নারীরা গৃহের মতন বাইরেও সমান মর্যাদা পান, এবং তবেই এই সমাজ সুন্দর ও মনোময় হয়ে উঠবে।
1: নিশ্চয়ই নিশ্চয়ই সেটাই হওয়া দরকার। কিন্তু এক্ষেত্রে মিস্টার দত্ত, একটা জিনিস আমরা শুনলাম যে কর্মক্ষেত্রে নারীরা গেলে সেখানে কী কী প্রবলেম হলে কী কী করা যেতে পারে, এক্ষেত্রে একটা জিনিস যেটা নারীরা তাদের নিজেদের বাড়িতে অনেক সময়তেই দেখা যায় না, যে বিয়ের পরে কোনো না কোনোভাবে হয়তো পণপ্রথাজনিত কারণে বা অন্য কোনো কারণে দাবি নিয়ে কোনো সমস্যা বিবাহ পরবর্তী সময়ে, সেক্ষেত্রে আমরা কি যেতে পারি? সেক্ষেত্রে ওই যে অত্যাচারিতা গৃহবধূ, উনি কি যেতে পারেন মানবাধিকার কমিশনে যদি কোনো দাবি নিয়ে কোনো কিছু আসে?
0: অবশ্যই, আইনে মহিলাদের স্বার্থ সুরক্ষিত করবার জন্য অনেক সুযোগ করে দেওয়া হয়েছে। তবে মহিলাদের একটা জিনিস খুব ভালো করে মেনে নিতে হবে, বুঝতে হবে যে সত্যিকারে যে অভিযোগ জানাবার জন্য তার মন স্থির হয়েছে সেটা যদি সঠিক হয়, সে আইনের দ্বারস্থ হতে পারে, সে থানায় অভিযোগ জানাতে পারে, তার শ্বশুরবাড়ির পরিবার পরিজনদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলেও থানায় জানাতে পারবে, এছাড়া আদালতেও সে জানাতে পারবে। অর্থাৎ নারীদের সুরক্ষার জন্য সমস্ত রকমের আইনের প্রোটেকশন তাদেরকে দেওয়া হয়েছে।
1: আচ্ছা, খুব ভালো লাগলো শুনে কথাগুলি। একটা বিষয় আমার এখন খুব মনে হচ্ছে যে এখন ঠিক এই সময়ে পৃথিবীতে ভীষণভাবে আলোড়িত হচ্ছে একটা প্রসঙ্গ, যেটা কিনা ইচ্ছা মৃত্যু। বিভিন্ন কারণে বিভিন্ন সময়তেই দেখছি ইচ্ছা মৃত্যু জিনিসটাকে কখনো কখনো অ্যাপ্রুভাল দেওয়া হচ্ছে। তো মানবাধিকার যেটা রয়েছে সেখানে কি ইচ্ছা মৃত্যু অন্তর্ভুক্ত হতে পারে? কোনো মানুষ চাইলে তার স্বেচ্ছা মৃত্যু তিনি নিতে পারেন?
0: এটা খুব সুন্দর প্রশ্ন আপনি করেছেন। ভারতবর্ষের মতন পৃথিবীর বহু দেশে এই নিয়ে বিস্তর আলোড়ন সৃষ্টি হয়েছে। জন্মের মতন মৃত্যুর অধিকারের দাবি উঠেছে, কিন্তু বিভিন্ন পর্যায়ে সরকারি আমলারা অভিজ্ঞজনের আলোচনার পরেও ইচ্ছা মৃত্যুকে সরকারি সিলমোর দেওয়া যায়নি। ভারতবর্ষের বিভিন্ন স্থানের কৃষকদের গণ আত্মহত্যা দারিদ্র্যের কারণে, অসুস্থতার কারণে কিংবা পারিবারিক বিবাদের কারণেও অনেক আত্মহত্যা আজ আমাদের ভাবাচ্ছে। রাজস্থানে যদিও স্বেচ্ছামৃত্যুর অন্য রূপ দেখতে পাওয়া যায়, তথাপি সরকার এ ব্যাপারে এখনও নীরব। যদিও মানবাধিকারের অন্যান্য দিক নিয়ে অনেক উন্নততর আলোচনা চললেও ইচ্ছা মৃত্যুকে কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। আমাদের অস্থির দেশে কে বলতে পারে ইচ্ছা মৃত্যুর অনুমোদন পেলে অপব্যবহার হবে না? তাই ইচ্ছা মৃত্যু নয়, ইচ্ছা জীবন নিয়েই আমাদের জনগণ বহাল তবিয়তে থাক, নাগরিকদের রক্ষিত হোক, সরকারের না হয় আরেকটু ভাবতে বলা হোক, যাতে কোনো নাগরিক এই সুন্দর পৃথিবী থেকে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ না করেন। সমস্ত মানুষের মানবাধিকার রক্ষিত হোক, পৃথিবী সুন্দরময় হোক।
1: অবশ্যই খুব ভালো লাগলো আপনার এই কথাটা শুনে। কিন্তু আমার খুব জানতে ইচ্ছা করছে যে ইচ্ছা মৃত্যু যেটা ঘটছে সেটাকে ঠিক কোন পর্যায়ে, মানে আত্মহত্যাটাকে ঠিক কোন পর্যায়ে ইচ্ছা মৃত্যু বলা হয়?
0: যখন কোনো মানুষ তার শরীরের রোগ গ্লানির জন্য এ জীবন আর রাখতে চায় না, তখন সে ইচ্ছা মৃত্যুর দাবি তুলেছে। পৃথিবীর অনেক দেশে এই নিয়ে বিস্তর আলোচনা চলছে। এটা সত্য কথা যে মানুষের

0: একটা সময় থাকে যে বেশ কিছু রোগ আছে, আপনি জানেন, আমরা সবাই জানি,
1: হ্যাঁ, আর সারে না,
0: সারে না, যেমন মহামারী রোগ, যেমন
1: ক্যান্সার হতে পারে, অবশ্যই
0: এটা খুবই দুঃখজনক ঘটনা, যখন ডাক্তাররাও বলে দেন যে পেশেন্টের আর বেশি সময় নেই, তখন মানুষ দাবি করেন। এছাড়া কিডনির প্রবলেম হলেও দেখা গেছে আমাদের দেশে কয়েকটা ঘটনা, যারা সরকারিভাবে অনুমোদন চেয়েছে যে আমি এই পৃথিবীতে থাকতে চাই না, কিন্তু আমাদের দেশের আইনে যদি আইন বাদ দিয়েও একটা মানবিক দিক আমরা দেখতে পাই, সেখানে একটা মানুষ এই পৃথিবীর বুকে এসে সে বিচরণ করবে, তার যা কিছু কর্ম থাকবে সে করবার চেষ্টা করবে, কিন্তু কোনো অবস্থাতেই তাকে স্বেচ্ছায় এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার অনুমোদন দেওয়া যায় না।
1: একদমই, আমরা এই পৃথিবীতে এসেছি সুন্দর পৃথিবীতে সুন্দরভাবে বাঁচতে। আজকে এই যে আমাদের অধিকার, বেঁচে থাকার অধিকার, মানবাধিকার, তাই নিয়ে আমরা বেশ কিছু কথা বললাম। গ্রামের মা বোনেরা আপনারা নিশ্চয়ই শুনলেন কথাগুলো, নিশ্চয়ই উপকৃত হলেন। আজ স্টুডিওতে আমাদের সঙ্গে এই নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত ছিলেন বিশিষ্ট অ্যাডভোকেট শ্রী অঞ্জন কুমার দত্ত। মিস্টার দত্ত, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এরকম মূল্যবান বেশ কিছু তথ্য দেওয়ার জন্য, যাতে করে আমরা আমাদের সম্মান নিয়ে এই সুন্দর পৃথিবীতে মাথা উঁচু করে বাঁচতে পারি।
0: ধন্যবাদ, নমস্কার।
1: গ্রাম বাংলার মা বোনেরা, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আরও একবার জানালাম, আর শেষ করলাম আজকের মতন শ্রীভবন, নমস্কার। শ্রীভবন এখানেই শেষ হলো, পরিচালনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে।
2: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম, নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
3: বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রক্তের প্রয়োজনীয় যোগান সুনিশ্চিত করতে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব অপরিসীম। দান করা রক্তের জলীয় অংশ পূরণ হয় দুদিনে, কণাগুলি পূরণ হয় 21 দিনে। তা সত্ত্বেও দাতার অতিরিক্ত নিরাপত্তা রক্ষার্থে ছেলেদের ক্ষেত্রে একবার রক্তদানের 3 মাসের মধ্যে আর মেয়েদের ক্ষেত্রে 4 মাসের মধ্যে আবার রক্ত নেওয়া হয় না। একজন দাতার দান করা রক্তকে 1 ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে 1 ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য। রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।
1: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি, এখন নির্বাচিত নির্বাচিত বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আজ শুরুতেই শুনবেন গৃহপ্রবেশ ছবির গান মধুমন্তী বাগচির কণ্ঠে।

গানখানি শুনলেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল এবং আরমান রশিদ খানের কণ্ঠে। গৃহপ্রবেশ ছবির গান শুনছেন এবারে দেবায়ন বন্দ্যোপাধ্যায়।

দেবায়ন বন্দ্যোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে গৃহপ্রবেশ ছবির গানখানি শুনলেন। এবারে গোত্র ছবির গান। শুরুতেই দ্বৈত কণ্ঠে সুরজিৎ চট্টোপাধ্যায় এবং ইমন চক্রবর্তী।

0: কথা।
1: আরে মিত্র ভানু গন্তিয়ার কথায় প্রভুদত্ত প্রধান করিল সুর, এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো?

গোত্র ছবির এই গানের সঙ্গে শেষ হল নির্বাচিত বাংলা ছবির গানের অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা, এখন খবর। আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় অর্থমন্ত্রক স্পষ্ট জানিয়েছে, ব্যক্তিগত লেনদেনের ক্ষেত্রে ইউপিআই ব্যবহার করে টাকা পাঠানোর সময় কোনো মাশুল দিতে হবে না। দেশজুড়ে আগামীকাল শুরু হচ্ছে স্বচ্ছতায় ই সেবা অভিযান, চলবে 17 অক্টোবর পর্যন্ত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর পঞ্চম সংস্করণের উদ্বোধন করবেন। নিউজিল্যান্ডের সংসদ ভারতের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি কার্যকরের জন্য একটি আইন পাশ করেছে। সমুদ্রে টহলের সময় ভারতীয় নৌবাহিনীর একটি রণতরীকে পাকিস্তানি যুদ্ধজাহাজের ধাক্কা দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া বিদেশ মন্ত্রকের। নতুন দিল্লিতে পাকিস্তানি সয়েজ অ্যাফেয়ার্সকে জরুরি তলব। ভারত আমেরিকা 22তম যৌথ সামরিক মহড়া যুদ্ধাভ্যাস আজ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সহ দেশের 5টি বিধানসভা কেন্দ্র, অসমের 1টি লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ আজ শেষ হচ্ছে। আজ বিস্তারিত খবরে। কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে ইউপিআই এর মাধ্যমে ব্যবহার করে টাকা পাঠালে কোনো মাশুল বা চার্জ দিতে হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। এক্ষেত্রে অর্থের পরিমাণ যাই হোক না কেন, কোনো

মাশুল লাগবে না। ব্যবসায়িক ক্ষেত্রেও 2000 টাকা পর্যন্ত লেনদেনে কোনো মাশুল দিতে হবে না। ক্ষুদ্র বিক্রেতাদের জন্য প্রযোজ্য জিরো মার্চেন্ট ডিসকাউন্ট রেট কাঠামোর আওতাভুক্ত লেনদেনগুলিও সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে 2000 টাকার বেশি মূল্যের নির্দিষ্ট কিছু মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে এমডিআর প্রযোজ্য হবে। এক্ষেত্রে 0.4% হারে মাশুল ধার্য হবে। 75,000 টাকার বেশি মূল্যের বড় অঙ্কের ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে প্রতি লেনদেনে সর্বোচ্চ 300 টাকা এমডিআর ধার্য হবে। তবে এক্ষেত্রেও গ্রাহকদের কোনো অতিরিক্ত শুল্ক দিতে হবে না, চার্জ প্রযোজ্য হবে বিক্রেতাদের জন্যও। এমসিপিআই জানিয়েছে, গ্রাহকদের জন্য ইউপিআই পরিষেবা বিনামূল্যে রেখেই নির্দিষ্ট কিছু মার্চেন্ট লেনদেনের ক্ষেত্রে একটি সংশোধিত ইউপিআই মার্চেন্ট ডিসকাউন্ট রেট কাঠামো চালু করা হয়েছে, যা আগামী মাসের 15 তারিখ থেকে কার্যকর হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF জানিয়েছে, ভারত তার শক্তিশালী আর্থিক ভিত্তি ও ক্রমবর্ধমান প্রযুক্তির মাধ্যমে বিশ্বের অগ্রগতি জোয়ারে অংশ নেওয়ার জন্য প্রস্তুত। IMF এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর নাইজেল ক্লার্ক ভারতের অর্থনীতিকে বিশ্বের দ্রুততম বিকাশশীল বলে অভিহিত করেন। নতুন দিল্লি, মুম্বাই ও চেন্নাইয়ে বিভিন্ন বৈঠক সহ ভারতে 5 দিনের সফর শেষে তিনি এই মন্তব্য করেন। ভারতের বহুমাত্রিক বেসরকারি ক্ষেত্রে প্রতিভা ও উদ্ভাবনের প্রশংসাও করেন তিনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, কর সংক্রান্ত প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে করের হার কমানো, ছাড় বা অন্যান্য সুবিধার ঊর্ধ্বে দেশ ও জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। বেঙ্গালুরুতে আজ ইন্টারন্যাশনাল ট্যাক্স রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত 2 দিনের নিউ এজ ট্যাক্সেশন সম্মেলনের উদ্বোধন করে তিনি শিক্ষাবিদ, গবেষক এবং থিঙ্ক ট্যাঙ্কগুলিকে করনীতি সংক্রান্ত গবেষণাকে নিয়মিত জন আলোচনার অংশগ্রহণ করে তোলার আহ্বান জানান। তিনি বলেন, এই ধরনের গবেষণা নিয়ে আলোচনা, পর্যালোচনা এবং প্রয়োজন অনুযায়ী সংশোধনের সুযোগ থাকা জরুরি। দেশজুড়ে আগামীকাল শুরু হচ্ছে স্বচ্ছতা হি সেবা অভিযান, চলবে 17 অক্টোবর পর্যন্ত। নির্দিষ্ট স্থানে স্বচ্ছতা এবং জনবহুল স্থানগুলির রূপান্তর ঘটিয়ে সেগুলিকে পরিচ্ছন্ন করে তোলা, স্বচ্ছতা অভিযানে যুব সমাজকে সক্রিয়ভাবে সামিল করা এবং চক্রাকার অর্থনীতি অর্থাৎ বর্জ্য থেকে সম্পদের মাধ্যমে স্বচ্ছতা হি সমৃদ্ধির প্রসার ঘটানোই এই অভিযানের মূল লক্ষ্য। চলতি বছরে এই অভিযানের মূল ভাবনা হল স্বচ্ছতা মে সহভাগ, স্বচ্ছ ভারত বিকশিত ভারত। উল্লেখ্য, 2017 সালে সূচনার পর থেকে স্বচ্ছতা হি সেবা অভিযান স্বচ্ছ ভারত মিশনের একটি অন্যতম অঙ্গ হিসেবে চলে আসছে। প্রতি বছর এই অভিযানের মাধ্যমে দেশের নাগরিকরা পারিপার্শ্বিক পরিবেশের দায়িত্ব নিতে এগিয়ে আসেন। আগামী 2 অক্টোবর গান্ধী জয়ন্তীতে পুরসভাগুলির উদ্যোগে জনবহুল স্থানগুলিতে এক বিশেষ স্বচ্ছতা অভিযান চালানো হবে। পাশাপাশি এক পেড় মাকে নাম উদ্যোগের আওতায় রূপায়িত হবে বৃক্ষরোপণ কর্মসূচি। এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসেবার 25 বছর পূর্তি উপলক্ষে রাজ্যগুলিকে আগামী 17 অক্টোবর বিশেষ স্বচ্ছতা কর্মসূচি পালনের অনুরোধ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লির যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া 2026-এর 5ম সংস্করণের উদ্বোধন করবেন। 3 দিনের এই সম্মেলনে বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক শিল্পের প্রতিনিধি, সহযোগিতা বৃদ্ধি, উদ্ভাবনকে এগিয়ে নিয়ে যাওয়া, উৎপাদন ক্ষমতা শক্তিশালী করা, বিনিয়োগ আকর্ষণ এবং ভবিষ্যৎ প্রস্তুত দক্ষকর্মী গোষ্ঠী গড়ে তোলার লক্ষ্যে একত্রিত হবেন। অনুষ্ঠানে 600-এর বেশি প্রদর্শক, 300টি আন্তর্জাতিক সংস্থা এবং 40টিরও বেশি দেশের প্রতিনিধি দল অংশ নেবে। নিউজিল্যান্ডের সংসদ ভারতের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি কার্যকর করার জন্য একটি আইন পাশ করেছে। এর ফলে 2 দেশের মধ্যে শুল্ক উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে এবং ব্যবসা বাণিজ্যে সম্প্রসারণ হবে। বিরোধী দল লেবার পার্টির সমর্থনে 93-29 ভোটে এই আইনটি অনুমোদিত হয়। নিউজিল্যান্ডের বাণিজ্যমন্ত্রী টড ম্যাকক্লে বলেছেন, এই চুক্তি রপ্তানিকারকদের জন্য অত্যন্ত সুবিধাজনক হবে। চুক্তিটি এবছরের শেষের দিকে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আজ 2 দিনের ভুটান সফর শুরু করেছেন। সফরকালে ডক্টর জয়শঙ্কর ভুটানের বিদেশমন্ত্রী লিওনপো ডিএন থুনগিয়েলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন। সেদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ভুটানের রাজার সঙ্গে তাঁর সাক্ষাৎ হবে। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারত ও ভুটানের মধ্যে নিয়মিত উচ্চ পর্যায়ের মতবিনিময়ের অঙ্গ হিসেবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক সহযোগিতার দিকটি আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এই সফর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার 27 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 138তম পর্ব। আকাশবাণী ও দূরদর্শনের সবকটি চ্যানেলে সকাল 11টা থেকে এই অনুষ্ঠান একযোগে শোনা যাবে। এই খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। সমুদ্রে টহল দেওয়ার সময় ভারতীয় নৌবাহিনীর একটি রণতরীকে পাকিস্তানি যুদ্ধজাহাজে ধাক্কা দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে বিদেশ মন্ত্রক। নতুন দিল্লিতে পাকিস্তানি শেজ দে অ্যাফেয়ার্সকে জরুরি তলব করা হয়েছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমার মধ্যে ঘটা এই সংঘর্ষে বড় ধরনের ক্ষতি না হলেও পাকিস্তানি

0: পাকিস্তানির আচরণ 1991 সালের এপ্রিল মাসে ভারত পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সামরিক মহড়া কৌশল ও সেনা চলাচল সংক্রান্ত চুক্তি সরাসরি লঙ্ঘন করেছে। বিদেশ মন্ত্রক পাকিস্তানি সৈয়দ আফেয়ার্সকে নির্দেশ দিয়ে যে ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সব সামরিক ইউনিটের যথাযথ সতর্কতা অবলম্বন এবং চুক্তির শর্তাবলী মেনে চলার জন্য সংশ্লিষ্ট পাকিস্তানি কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। পাশাপাশি ইসলামাবাদে ভারতের সৈয়দ আফেয়ার্সকে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের কাছে প্রতিবাদ জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে। ভারত আমেরিকা 22তম যৌথ সামরিক মহড়া যুদ্ধ অভ্যাস আজ উত্তরাখণ্ডের চামোলি জেলার আউলিতে শুরু হয়েছে। আউলি ফরেন ট্রেনিং সেন্টারে ভারত ও আমেরিকা প্রতিটি দেশের 600 জন জওয়ান এই মহড়ায় অংশ নিয়েছেন। আউলির পাশাপাশি রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জেও এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে। এ ধরনের মহড়ায় পর্বতসংকুল এলাকায় পদাতিক বাহিনীর অভিযানকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ড্রোন ও স্বয়ংক্রিয় নজরদারি ব্যবস্থাও এই প্রশিক্ষণে অন্তর্ভুক্ত। সৌদি আরব জানিয়েছে, গত সন্ধ্যায় মক্কার কাছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা একটি হুতি ড্রোনকে আটক করে ধ্বংস করেছে। ইয়েমেনের বৈধ সরকারকে সমর্থনকারী জোট বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি ঘটনাকে মক্কার ওপর দ্বিতীয় হুতি হামলার চেষ্টা বলে অভিহিত করেন। আল মালিকি সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে এ ধরনের হামলা ঠেকাতে সৌদি নেতৃত্বাধীন জোট প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এদিকে হুতি বাহিনী মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগ অস্বীকার করেছে। ভারতীয় সেনাবাহিনীর প্রধান জেনারেল ধীরাজ শেঠ আজ থেকে 18 সেপ্টেম্বর পর্যন্ত সরকারি সফরে রাশিয়ায় রয়েছেন। 3 দিনের এই সফরে তিনি রাশিয়ার স্থলবাহিনীর প্রধান কর্নেল জেনারেল আন্দ্রে নিকোলায়েভিচ মর্দিভেচের সঙ্গে বৈঠকে পেশাদার সামরিক সহযোগিতা ও প্রশিক্ষণ পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করবেন। নেপালের উত্তর পশ্চিমাঞ্চলের মুঙ্গু জেলায় আজ ভোরে 3 ঘণ্টার ব্যবধানে 2টি ভূমিকম্পন অনুভূত হয়, তবে এখনও পর্যন্ত কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর নেই। রিক্টার স্কেলে প্রথম ভূমিকম্পের মাত্রা ছিল 4.5 এবং পরে 4.2 মাত্রার অপর একটি কম্পন টের পাওয়া যায়। উল্লেখ্য, গত 26 আগস্ট ভোটে কোশি নদীর ভয়াবহ হরপাবানে রাসুয়া ত্রিশুলি নদীর গতিপথ এবং নিম্ন প্রবাহের একাধিক জেলা ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইতিমধ্যেই অন্তত 1403টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে, আরও 4089 জন এখনও নিখোঁজ। বিশ্ব ওজোন দিবসে আজ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং বলেছেন, ক্ষতিকর অতিবেগুনি রশ্মির হাত থেকে এই পৃথিবীকে রক্ষার জন্য ওজোন স্তর ঢাল হিসেবে বিস্তৃত রয়েছে। সমাজ মাধ্যমের এক পোস্টে তিনি স্মরণ করিয়ে দেন, ওজোন স্তরকে রক্ষার কাজ নিজের বাড়ি থেকে শুরু করতে হবে। এসিতে 24 ডিগ্রিতে রাখা, উপযুক্ত বৈদ্যুতিন সরঞ্জাম, এর ব্যবহারের মতো সাধারণ কিছু পদক্ষেপ সুস্থ পৃথিবী গড়ে তুলতে সহায়ক হতে পারে। ওজোন স্তরের সংরক্ষণের ফলে জনস্বাস্থ্য সুরক্ষিত, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু স্থিতিশীলতা নিয়ন্ত্রণ করা সম্ভব। পশ্চিমবঙ্গ সহ দেশের 5টি বিধানসভা কেন্দ্র, অসমের 1টি লোকসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ আজ শেষ হচ্ছে। তামিলনাড়ুর মাদুরম তামাক, ধারাপুরম ও পুদুচেরির থাত্তাভাট্টির পাশাপাশি এরাজ্যের নন্দীগ্রাম ও রেজিনগরে হবে ভোটগ্রহণ। একই সঙ্গে অসমের নগাঁও লোকসভা আসনেও ভোট নেওয়া হবে। প্রবাসী ভারতীয় দিবস এবার হবে পশ্চিমবঙ্গে 2027-এর 7-8-9 জানুয়ারি। পর্যটন মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ আজ কলকাতায় ভারত সরকারের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং রাজ্য পর্যটন দপ্তরের সঙ্গে এরাজ্যের হেরিটেজ সংরক্ষণ ও হেরিটেজ স্থান গুলিকে কেন্দ্র করে ভ্রমণ বিষয়ক একটি মৌ স্বাক্ষর করেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দেশজুড়ে আগামীকাল শুরু হচ্ছে স্বচ্ছতাই সেবা অভিযান, চলবে 17 অক্টোবর পর্যন্ত। নিউজিল্যান্ডের সংসদ ভারতের সঙ্গে অবাধ বাণিজ্য চুক্তি কার্যকর করার জন্য একটি আইন পাশ করেছে। খবর শেষ হলে এরপরে শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। প্রবাসী ভারতীয় দিবস এবার হবে পশ্চিমবঙ্গে 2027-এর 7-8-9 জানুয়ারি। পর্যটন মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ আজ কলকাতায় ভারত সরকারের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এবং রাজ্য পর্যটন দপ্তরের সঙ্গে হেরিটেজ সংরক্ষণ ও হেরিটেজ স্থানগুলিকে কেন্দ্র করে ভ্রমণ বিষয়ক একটি মৌ স্বাক্ষর অনুষ্ঠানে একথা জানান। তিনি বলেন, প্রবাসী ভারতীয়দের কাছে এ রাজ্যকে নতুন করে তুলে ধরতে নানান কর্মসূচি নেওয়া হয়েছে। কলকাতা কি এই বিষয়ে একটি ওয়েবসাইট চালু করা হবে এবং সেই সঙ্গে রাজ্যের প্রতিটি জেলাভিত্তিক ডিজিটাল ম্যাপ তৈরি করা হচ্ছে, যেখানে কিউআর কোডের মাধ্যমে জেলার প্রতিটি ভ্রমণস্থলের পুঙ্খানুপুঙ্খ তথ্য পাওয়া যাবে। এছাড়া 56 কোটি টাকা ব্যয়ে গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের কাছ থেকে 4টি জাহাজ কেনা হচ্ছে, যার মাধ্যমে নদীপথে ভ্রমণকে নতুন মাত্রা সংযোজন করা সম্ভব হবে।
2: গার্ডেন রিচ শিপইয়ার্ডের সাথে আমরা চুক্তিবদ্ধ হয়েছি, 4টি জাহাজ সেখান থেকে নিচ্ছি এবং রিভার ট্যুরিজমের উপরে এবারে অনেক বেশি জোর আমরা দিচ্ছি। IHM এর সাথে WDTCL একত্রিত করে যত

0: জমিতে প্রপার্টি আছে সেই প্রপার্টিগুলোকে সংস্কার করবার দিকে এগিয়েছে। 23টি জেলা ডিজিটাল ম্যাপ তৈরি করছি, সমস্ত পর্যটনের তথ্য সেই ডিজিটাল ম্যাপের মধ্যে সংরক্ষিত করব।
1: অনুষ্ঠানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল যদুবীর সিং রাওয়াত বলেন, শুধুমাত্র কলকাতাতেই 135টি ঐতিহ্য মিনার রয়েছে, যেগুলি সংরক্ষণে অত্যাধুনিক রূপরেখা তৈরি করা হচ্ছে। এই প্রকল্পের খরচের টাকা দেবে রাজ্য সরকার এবং প্রকল্প রূপায়ণে প্রযুক্তিগত সহায়তা দেবে কেন্দ্রীয় সংস্থা। 33তম পশ্চিমবঙ্গ রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেস আজ কলকাতায় শুরু হয়েছে। নিউ টাউন কনভেনশন সেন্টারে অনুষ্ঠানে রাজ্যের বিজ্ঞান গবেষণার উন্নয়নে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সঙ্গে আইআইটি খড়গপুর ও কেন্দ্রীয় বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রকের অধীন ন্যাকমোর সঙ্গে পৃথক দুটি সমঝোতাপত্র মৌ স্বাক্ষরিত হয়। উপস্থিত ছিলেন আইআইটি খড়গপুরের অধিকর্তা ডক্টর সুমন চক্রবর্তী, ন্যাকমো কলকাতার অধিকর্তা বিনোদ কুমার সিং, রাজ্য সরকারের তরফে মুখ্য বিজ্ঞানী উৎপল কুমার সিং এবং রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, শিক্ষামন্ত্রী দীপক বর্মন, বিজ্ঞান প্রযুক্তি এবং জৈব প্রযুক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী প্রমুখ। দুদিনের এই কংগ্রেসে দেশ বিদেশের বহু বিজ্ঞানী ও গবেষকরা যোগ দিচ্ছেন। প্রশান্ত চন্দ্র মোহনানবিস এবং আচার্য জগদীশ চন্দ্র বোস স্মারক বক্তৃতারও কর্মসূচি রয়েছে এবারের বিজ্ঞান কংগ্রেসে। রাজ্যের দুই বিধানসভা কেন্দ্র মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আজ শেষ হচ্ছে। আগামীকাল জমা পড়া মনোনয়নগুলি পরীক্ষা করে দেখা হবে। নাম প্রত্যাহারের শেষ দিন শনিবার 19শে সেপ্টেম্বর, 6ই অক্টোবর দুই কেন্দ্রেই ভোট নেওয়া হবে, ভোট গণনা 9ই অক্টোবর। এদিকে বিজেপি, তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ও বামদলগুলি ইতিমধ্যেই দুই কেন্দ্রের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে, তারা মনোনয়নও জমা দিয়েছেন। নন্দীগ্রামে বিজেপির প্রার্থী হচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আত্মসহায়ক প্রয়াত চন্দ্রনাথ রথের মা হাসিরানী রথ। রেজিনগরে তারা প্রার্থী করেছে শাখারব সরকারকে। তৃণমূল কংগ্রেসের মমতা ব্যানার্জি গোষ্ঠী নন্দীগ্রামে সঞ্চিতা প্রধান দে ও রেজিনগরে রবিউল আলম চৌধুরীকে প্রার্থী করেছে। এদিকে অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ সম্পন্ন করতে নন্দীগ্রামে 37 এবং রেজিনগরে 34 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি এমপি চিটফান্ড প্রতারণা মামলায় আজ সকাল থেকে 6টি জায়গায় তল্লাশি শুরু করেছে। প্রথমে তারা যায় নারকেলডাঙ্গার এক ব্যবসায়ীর বাড়িতে, এরপর দক্ষিণ কলকাতার নেতাজি নগর, রবীন্দ্র সরোবর সহ আরও 5টি জায়গাতেও তল্লাশি চালানো হচ্ছে। একটি নির্মাণ সংস্থার ডিরেক্টর ও বিনিয়োগকারীদের দপ্তরেও হানা দিয়েছেন ইডির আধিকারিকরা। ইডি সূত্রে জানা গেছে, এমপি নামে একটি চিটফান্ডের মাধ্যমে টাকা তুলে তার একটি সংস্থার মাধ্যমে অন্য খাতে ব্যবহার করা হতো। নারকেলডাঙ্গার ওই ব্যবসায়ী প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন ওই চিটফান্ডের সঙ্গে। তৃণমূল কংগ্রেসের মমতাপন্থী গোষ্ঠীকে ক্যামাক স্ট্রিটের অফিস আপাতত খালি করতে হবে না। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস খালি করতে দমকল বিভাগের দেওয়া নোটিশ আজ খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণা রাও। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের বুধাকালীতে সিপিআইএম কর্মী দেবু দাস ও তার স্ত্রী উষারানী দাসকে পুড়িয়ে মারার ঘটনায় চার্জশিট দিয়েছে বিশেষ তদন্তকারী দল সিট। 2018 সালে পঞ্চায়েত নির্বাচনের আগের রাতের ওই ঘটনায় দীর্ঘ তদন্তের পর অবশেষে 10 জনের বিরুদ্ধে এই চার্জশিট পেশ করা হল। এরা সকলেই তৃণমূল কংগ্রেস কর্মী বলে জানা গেছে। জলপাইগুড়ির মেটেলি ব্লকের বড়দিঘি চা বাগানে এই প্রথম শুরু হল বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন ভিভিজি রামজি প্রকল্পের কাজ। বাগানের মুন্সি লাইনে প্রকল্পের অধীন একটি নিকাশী নর্দমা তৈরির কাজের মাধ্যমে এর সূচনা হয়। দীর্ঘ 3 মাস পর উত্তরবঙ্গের অভয়ারণ্যগুলি আজ পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। বন্যপ্রাণীদের প্রজননের জন্য 3 মাস সেগুলি বন্ধ রাখা হয়েছিল। জাতীয় জুনিয়র মহিলা ফুটবল প্রতিযোগিতা ডক্টর টিয়াও ট্রফির গ্রুপ লীগের প্রথম ম্যাচে বাংলা আজ মহারাষ্ট্রকে 4-1 গোলে হারিয়ে দিয়েছে। তাদের পরের ম্যাচ শুক্রবার ওড়িশার বিরুদ্ধে। স্থানীয় সংবাদ শেষ হল, পরের খবর 5:10।
2: আকাশবাণী কলকাতা।
3: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম দমদম নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিশুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।

0: সময় চেক করো নাকি?
1: পাল্টাও পাল্টাও, স্বভাব পাল্টাও। এখন নিকটবর্তী ব্যাংকে গিয়ে ছেঁড়া পুরনো নোট পাল্টান। ব্যাংক যদি পাল্টে না দেয় তাহলে আরবিআই এর ওম্বডসম্যানকে অভিযোগ করুন। আরবিআই বলে জেনে রাখুন, সতর্ক থাকুন।
2: এখন শুনবেন মহিলা মহল, উপস্থাপনায়

বাঙালির বারো মাসে তেরো পার্বণ কথাতেই আছে, তবে উৎসব তখনই আনন্দময় হয়ে ওঠে যখন সেই উৎসবের আমেজ সকলে পায়। মানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উৎসব কিন্তু সবার জন্য। উৎসবের মরশুম তো এসে গেছে, চারিদিকে একেবারে সাজো সাজো রব, সেজে উঠছে প্রকৃতি, মানুষের পাশাপাশি প্রকৃতিও তার নানান রঙে সৌন্দর্যে সেজে উঠেছে। এক অকৃত্রিম ভালোবাসার স্পর্শ যেন পেতে চায় এই পরিবেশ। কিন্তু সকলে কি সেই আনন্দ ভাগ করে নিতে চায় সবার সঙ্গে? আনন্দে মন প্রাণ ভরে উঠবে যখন ফুটপাতে থাকা সেই ছোট্ট শিশুটিও পূজোয় নতুন একটা জামা পাবে, তার মুখেও ফুটে উঠবে উৎসবের আমেজ। এই উৎসবে আমরা তাদের যেন একটু আনন্দ দিতে পারি, আমরা বরং সেই চেষ্টাই করি। কারণ আনন্দ যত ভাগ করে নেব তত কিন্তু ভালোবাসাটাও বাড়বে।

আসলে আমরা কিন্তু একসাথে পারি আমাদের এই সমাজটাকে অনেক বেশি সুন্দর করতে, আরও অনেক বেশি এগিয়ে নিয়ে যেতে। আমাদের সমাজে মেয়েরা ঘরের লক্ষ্মী, অন্নপূর্ণা, দুর্গা, কালী, এই নানান দেবীদের কিন্তু আমরা পুজো করি অনেক নিষ্ঠা ভরে। কিন্তু ঘরের সেই লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতীকে সত্যিই কি দেবী হিসেবে দেখা হয়? প্রশ্ন কিন্তু থেকে যায় আজও এই একবিংশ শতকেও, যেখানে মেয়েরা প্রতিনিয়ত প্রমাণ করে চলেছে তাদের জয়, লড়াই করছে তারা, ইতিহাস সাক্ষী। মনে করি সাবিত্রীবাই ফুলের কথা। জ্যোতিরাও ফুলে 1848 সালে বিদ্যালয় স্থাপন করলে সাবিত্রীবাই সেই বিদ্যালয়ে প্রথম শিক্ষিকা ছিলেন এবং স্বামী স্ত্রী উভয়ে মিলে এই শিক্ষার আলো পৌঁছে দিতে চেয়েছিলেন সকলের মধ্যে। প্রায় 18টি বিদ্যালয় স্থাপন করেন তারা। 19 শতকের সেই সময় আর কি ভারতের প্রথম মহিলা শিক্ষিকা বলা হয় তাঁকে। আমরা জানি যে নারী পুরুষ সমান সমান, বহু লেখকের লেখনীতে এই কথা তো তুলে ধরা হয়েছে। তবু মানুষের দৃষ্টিভঙ্গিতে এখনও মেয়ে পুরুষকে আলাদা দৃষ্টিভঙ্গিতেই দেখা হয়, তার জন্য অত্যাচারিত, বঞ্চিত হতে হচ্ছে বহু বহু মেয়েদের। বিশেষত শিক্ষার আলো যা পারে, যে শিক্ষার আলোতেই আমাদের সমাজ উন্নত হতে পারে, এগিয়ে যেতে পারে, সেই শিক্ষা থেকে কিন্তু বঞ্চিত করা হচ্ছে বহু মেয়েদের। আর আমাদের ভারত সরকারের পক্ষ থেকেও কিন্তু রয়েছে বহু প্রকল্প। শিক্ষা যে কতটা জরুরি আমাদের সমাজের সর্বক্ষেত্রে অগ্রসর হওয়ার জন্য, তার জন্য ভারত সরকারের সেই প্রকল্পগুলো মহৎ প্রকল্প। আমরা জানি যে বেটি বাঁচাও বেটি পড়াও কতটা উল্লেখযোগ্য। মেয়েদের শিক্ষার জন্য, তাদের উচ্চশিক্ষায় উৎসাহিত করবার জন্য আমাদের দেশের প্রধানমন্ত্রী 2015 সালে এই মহৎ প্রকল্পের উদ্যোগ করেছিলেন। আমরা যদি মনে করি কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয়, যা 2004 সালে ভারত সরকারের এক আবাসিক বিদ্যালয় প্রকল্প, যেখানে গ্রামীণ এলাকায় দরিদ্র সীমার নিচে থাকা পিছিয়ে পড়া মেয়েরা, তপশিলি জাতি, উপজাতি, সংখ্যালঘু মেয়েদের, যেখানে শিক্ষার হার খুবই কম, এমনকি লিঙ্গ বৈষম্য অনেক বেশি, সেই মেয়েরা যাতে শিক্ষা পায় সঠিকভাবে, তার জন্য তাদের থাকা খাওয়া পড়াশোনার যাবতীয় সুবিধা তারা পাবে বিনামূল্যে। এ এক সত্যি মহৎ প্রকল্প মেয়েদের শিক্ষার জন্য। মেয়েরা কোনোভাবেই পিছিয়ে নয়, সমাজের উন্নতির জন্য, অগ্রসরের জন্য তাদের ভূমিকা অসামান্য। তাই আমরাও পারি, আমরা হারি না, হারবো না। একটা গান শুনতে শুনতে আজকে বিদায় জানাবো। সকলে খুব ভালো থাকবেন এবং অবশ্যই নারী পুরুষ সমান সমান, এটা যেন আমরা সব সময় মনের মধ্যে রেখে দিতে পারি। তাহলেই তো মেয়েরা বলতে পারবে কখনোই হারবো না।

ঘড়ির কাঁটা জানান দিচ্ছে যে হাতে এখনো অল্প সময় আছে। হ্যাঁ বন্ধু, আপনাদের সঙ্গে যখনই কথা বলি, কথা বলতে বলতে কখন যে সময় চলে আসে নিজেরাও বুঝতে পারি না, কিন্তু মনে হয় যেন অনেক অনেক কিছু বলি। আজকে আমি এই যে চেয়ারে বসে আপনার সঙ্গে গল্প করছি, কথা বলছি এবং শিক্ষা নিয়ে কথা বলছি, আমি নিজেও তো একজন মেয়ে। সত্যিই বলুন না যে আজকে মেয়েরা আমরা সংসার সামলাচ্ছি, আবার সংসার থেকে বেরিয়ে বাইরে এসে আমরা কাজ করছি, আমরা রোজগার করছি, সেই সমস্ত কিছুই কিন্তু আমাদের পরিবারের জন্য, তাদেরকে ভালো রাখার জন্য। আর পরিবারের মানুষজন যদি আমাদের পাশে থাকে, তাহলে আমরা কিন্তু সব সময় পারি সকল কাজে এগিয়ে যেতে। আমাদের পাড়ার সেই কাকিমা কী বললেন বা জেঠিমা কী বললো বা কে কী মনে করলো, এইগুলোরতে আমরা গুরুত্ব একটু যদি কম দিই, এবং কম দিয়ে যদি আমরা আমাদের পরিবারের সেই কন্যা সন্তান বা আমাদের পরিবারের সেই যে বৌমা রয়েছেন বা যে মেয়েটি রয়েছেন তার কথা যদি আমরা ভাবি, তাহলে আজকে সত্যি আমাদের সমাজে প্রত্যেকটা মেয়েই কিন্তু শিক্ষার আলো পেত। এবং এই যে সরকারের কথা বললাম, আমাদের ভারত সরকার বহু বহু প্রকল্প নিয়েছেন মেয়েদের শিক্ষার জন্য, তারা যাতে উচ্চশিক্ষায় উচ্চশিক্ষিত হতে পারে, তারা যাতে আগ্রহ পায়, শিক্ষার আলো পায়, তার জন্য কিন্তু কত রকমের উদ্যোগ নিয়েছেন। একইভাবে আমি যার কথা বললাম, সেই সাবিত্রীবাই ফুলের কথা, তিনি সেই সময়ের বললাম যে প্রথম মহিলা শিক্ষিকা। এরকম আমরা জানি যে বেগম রোকেয়া আছেন বা ফাতিমা শেখ আছেন, ভারতের প্রথম মুসলিম নারী যিনি শিক্ষকদের, মুসলিম নারী শিক্ষকদের মধ্যে একজন অন্যতম তো বটেই, কারণ

তিনিও কিন্তু সেই সাবিত্রীবাই ফুলে এবং জ্যোতিরাও ফুলের সঙ্গে একই বিদ্যালয়ে তিনি শিক্ষকতা করতেন এবং তিনিও পিছিয়ে পড়া সম্প্রদায়ের মেয়েদের শিক্ষার জন্য অনেক বেশি উৎসাহ করেছিলেন, যাতে মেয়েরা এগিয়ে আসে, পড়াশোনা করে, তার জন্য তাদের মধ্যে অনেক অনেক বেশি তিনি কিন্তু তাদেরকে উৎসাহ করেছিলেন। ঠিক একইভাবে যদি বলি, নারী শিক্ষা এবং সামাজিক সংস্কারের এক উজ্জ্বল নাম হচ্ছে পণ্ডিত রামাবাঈ সরস্বতী। আমরা হয়তো অনেকেই এই নামগুলোর সঙ্গে অনেকে পরিচিত, আবার অনেকে হয়তো আজকে প্রথম শুনছেন। আসলে এঁরা আমাদের সমাজে নারী শিক্ষার জন্য কিন্তু বিশাল ভূমিকা নিয়েছিলেন। পণ্ডিত রামাবাঈ সরস্বতী, তিনি নারীদের উচ্চশিক্ষার জন্য এবং তাদের অধিকারের পক্ষে আন্দোলন করেছিলেন এবং যারা বিধবা নারী বা নিগৃহীত নারী তাদের আশ্রয়ের জন্য তিনি কিন্তু মুক্ত মিশন প্রতিষ্ঠা করেছিলেন। একইভাবে যদি কলকাতা নারীদের কথা বলি, সেখানে সরলা রায়, তিনি কিন্তু বিশেষ ভূমিকা পালন করেছিলেন উচ্চশিক্ষার প্রসারের জন্য। আমরা জানি যে কলকাতায় আমাদের বিখ্যাত স্কুল এবং কলেজ আছে, যে গোখেল মেমোরিয়াল, সেই স্কুল এবং কলেজ কিন্তু তিনি প্রতিষ্ঠা করেন এবং যা নারী শিক্ষার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক। আজকে সমাজের বহু বহু মেয়েরা এগিয়ে আসছে এবং তারা বারবার করে সচেতন করছে, বারবার জানাচ্ছে যে মেয়েদের সর্বক্ষেত্রে কিন্তু অধিকার দেওয়া উচিত। তাই প্রত্যেক পরিবারের কাছে অনুরোধ, আপনারা নিজেদের ঘরের সেই কন্যা সন্তানের দিকে আরও অনেক বেশি যত্নবান হন, যাতে তারা এগিয়ে আসতে পারে, তারাও একজন পুরুষের পাশাপাশি প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে পারে, নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করতে পারে, তবেই কিন্তু সত্যি সমাজ এগোবে। এবার ঘড়ির কাঁটা জানান দিয়ে দিয়েছে যে হাতে আর একদম সময় নেই। আজকে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম, মানে কথা বলছিলাম আমি সৌমিলি রায়। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। আজকের মতো বিদায়।

নমস্কার বন্ধুরা, প্রত্যাশা অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাই। এই অনুষ্ঠান বহু বছর ধরে প্রয়াস করেছে সমাজে সচেতনতা আনার, নতুন লেখকদের লেখার সুযোগ করে দেওয়ার ও সমাজকে পরিবর্তনের কাণ্ডারী হওয়ার। আপনাদের সমবেত প্রচেষ্টা বিভিন্ন দিক থেকে মানুষকে করেছে সমৃদ্ধ, নারীদের ফিরিয়ে দিয়েছে তার হারানো সম্মান। আশা করি আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লাগছে। আমাদের প্রত্যাশা অনুষ্ঠানের ফোন নাম্বার পরিবর্তিত হয়েছে, আমাদের নতুন নাম্বার 81000750040, আমাদের নতুন নাম্বার 81000750040। আমাদের সাথে যোগাযোগ করতে, আপনাদের মতামত জানাতে, আপনাদের কেমন অনুষ্ঠান পছন্দ তা আমাদের বলতে ফোন করুন এই নাম্বারে বা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে। আর যদি আপনি আমাদের চিঠি, কবিতা বা নাটক লিখে পাঠাতে চান তাহলে লিখুন এই ঠিকানায়: 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782। 314 মহাত্মা গান্ধী রোড, কলকাতা 782। আমরা আপনাদের চিঠি বা ফোনের অপেক্ষায় রইলাম। আজকে নাটকটি আমাদের লিখে পাঠিয়েছেন ডক্টর রমলা মুখার্জি, বইচি, হুগলি থেকে। আমরা ধন্যবাদ দিই রমলাদিকে এই নাটক আমাদের লিখে পাঠানোর জন্য। নাটকটির নাম

0: প্রকৃতি আমার মা। শ্রোতা বন্ধুরা, আজ যদি আমরা আমাদের আশেপাশে দেখি, আমাদের প্রকৃতি বিপন্ন আমাদেরই দ্বারা। যেই প্রকৃতির দ্বারা আমরা বিভিন্নভাবে উন্নতি করি, আজকে সেই প্রকৃতিকেই আমরা দূষণ করছি বিভিন্নভাবে। আসুন না আজকে নাটকের মাধ্যমে যখন আমরা শুনব আমাদের প্রকৃতিকে দূষণের মাধ্যমে কী কী সমস্যা আমাদের জীবনে নেমে আসছে, আসুন আমরা প্রতিজ্ঞা করি সেই জায়গায় আমরা যেন প্রকৃতিকে রক্ষা করতে পারি, যার যতটুকু দায়িত্ব আছে তার মাধ্যমে।
1: ওই বোধহয় কাকুরা এলো, দেখ তো সোমা।
2: কি রে জুই, তুই একা কেন?
1: আমি একাই এলাম, মা একটা স্কুলে সেলাই শেখাতে যায় এখন, আর বাবার শরীরটা ভীষণ খারাপ।
2: সে কি রে, কাকুর শরীরটা খারাপ কেন, কি হয়েছে রে?
1: বাবার দু হাতে পায়ে ঘা হয়েছে।
3: ও মা, কেন রে, কি করে ঘা হলো?
1: আসলে আমাদের ওখানে জলে খুব আর্সেনিক, সেই আর্সেনিকযুক্ত জল ব্যবহার করেই এই অবস্থা।
2: এখানে তো আবার জল সংকট দেখা দিয়েছে জানিস তো, জল পাওয়াই যাচ্ছে না, ভূগর্ভ থেকে জল উঠছেই না, একদম ঘোলা ঘোলা জল আসছে।
1: তাহলে তো খুব মুশকিল রে।
2: মাত্র এক বালতি জলে স্নান করছি।
1: মানুষ যদি আগে থেকে এইভাবে চলতো তাহলে আর জলের অভাব হতো না, কিন্তু মানুষ যে বড্ড বেশি জলের অপচয় করে ফেলেছে।
3: আচ্ছা বল, খাবার জল না হলে কি চলে?
1: হ্যাঁ, প্রচণ্ড খরাতে জল একেবারেই পাওয়া যাচ্ছে না। বেঙ্গালুরুতে তো প্রচণ্ড জল সংকট চলছে, আর এইভাবে চললে আমাদের এখানেও কিন্তু জলের একই রকম সংকট দেখা যাবে।
3: দেখবি কিছুদিন পরে দেশের সব জায়গাতেই জলের সংকট দেখা দেবে।
1: জেঠিমা, মিষ্টিটা রাখো।
3: কেন রে, আবার মিষ্টি আনতে গেলি কেন?
1: মা সোমার জন্য দিয়েছে।
2: তুই যেই প্যাকেটটা করে মিষ্টি এনেছিস সেই প্যাকেটটা তো পলিথিনের, পলিথিনের প্যাকেট তো এখন নিষিদ্ধ, তুই কেন সব কিছু জেনেও?
1: আরে বাবা, ব্যাগে মিষ্টির রস লেগে যাবে না? রস লেগে ব্যাগ নোংরা হয়ে যাবে তো, পলি ব্যাগে নিলে মিষ্টির রস একদম ব্যাগে লাগে না।
3: হ্যাঁ রে, তুই সব জেনে বুঝেও পলিথিনের ক্যারি ব্যাগ এখনো ব্যবহার করছিস?
1: হ্যাঁ জেঠিমা, দোকানে দিচ্ছে তো কি করব বলো, দোকানে যদি দেয় তা নেব না বলো?
3: না, নিবি না। সব সময় ব্যাগে দু চারটে কাপড়ের প্যাকেট রাখবি।
2: আমার বাবা বাজারেও দুটো চটের প্যাকেট নিয়ে যায়, একটা চটের প্যাকেটে বাবা আনাজপাতি কেনে আর একটা চটের প্যাকেটে মাছ। পলিথিনে যদি পৃথিবী ভরে যায় গাছ কি করে বাঁচবে বলতো? আর গাছ যদি না বাঁচে আমরাই বা কি করে বাঁচব? অতএব আমাদের বাঁচতে গেলে আমাদের পলিথিন অবশ্যই বর্জন করতে হবে। এভাবে চললে একদিন হয়তো দেখা যাবে কোনো জীব পৃথিবীতে থাকছেই না, কারণ পলিথিনেই পৃথিবীটা ভরে গেছে।
3: ক্ষণিক সুখের জন্য আমরা আমাদের নিজেদের পরিবেশকে নিজেরাই নষ্ট করছি। তুই কখনো আর ওই প্লাস্টিকের পাতলা ক্যারি ব্যাগ ব্যবহার করবি না, জানিস তো যে সব পলিথিন পচেও না গলেও না। যাই, তোদের জন্য একটু প্রসাদ নিয়ে আসি।
1: হ্যাঁ, আমরা সবাই জানি যে প্লাস্টিক পচে না গলে না, জৈব ভঙ্গুর নয়, কিন্তু ওই যে বাজে অভ্যাস হয়ে গেছে, প্লাস্টিক ছাড়া এক মুহূর্ত চলতে পারি না আমরা। না রে সোমা, এবার থেকে আর একদমই ব্যবহার করব না প্লাস্টিক, আমি নিজেকে শোধরানোর চেষ্টা করব।
2: সেদিন টিভিতে কি দেখলাম জানিস তো?
1: কি দেখলি রে?
2: সমুদ্রের মাছগুলো সব মরে যাচ্ছে, খুব পাতলা ক্যারি ব্যাগগুলো ঢেউতে টুকরো টুকরো হয়ে যায়, আর মাছ সেই প্লাস্টিকের টুকরোগুলো খেয়ে ফেলছে।

0: হ্যাঁ, আমিও কাগজে পড়েছি ওই মৃত মাছের পেটে প্লাস্টিক পাওয়া গেছে।
1: নে জুই, প্রসাদ খেয়ে নে, সকালবেলাতেই আমাদের পুজো হয়ে গেছে, নে প্রসাদ আর শিনিটা খেয়ে নে।
0: কিন্তু সকালের কাটা ফল আর সকালের শিন্নিগোলা, এই এত গরমে এত বেলায় তো খাওয়া উচিত হবে না। আমি ওইসব খেতে পারবো না জেঠিমা, কিছু মনে করো না, আমি বরং এই বাতাসা আর মিষ্টিটা খাচ্ছি।
1: আমি সকালে সব শিন্নি গুলিনি রে, সব শুকনো রেখে দিয়েছিলাম আর গোটা ফল রেখে দিয়েছিলাম, তোর কোনো ভয় নেই, আমি কখনোই কাটা ফল রাখি না। তোর জেঠুর কাটা ফল খেয়ে অসুখ করার পর থেকে ডাক্তারবাবু সকালের কাটা ফল, শিন্নিগোলা এইসব রাখতে একদম বারণ করে দিয়েছেন, তাই আমি সব শুকনো রেখে দিয়েছিলাম। তোর মা বাবার জন্য আমি প্রসাদের ফল আর মিষ্টি তুলে রেখেছি, তোকে দিয়ে পাঠিয়ে দেব।
2: জুই, তুই প্রসাদ খেয়ে আমার ঘরে এসে একটু দেখ ক্যাপশনগুলো, আমি খাতায় লিখে রেখেছি, তুই একটু সুন্দর করে লিখে দে, তুই খুব সুন্দর লিখতে পারিস। ওগুলো পিচবোটে এঁটে পোস্টার করে কাল সকালে আমরা প্লাস্টিক বর্জন অভিযানে বেরাবো।
0: হ্যাঁ, নিশ্চয় লিখে দেব, আর আমিও যাব তোদের সঙ্গে অভিযানে।
2: বাহ, খুব সুন্দর হয়েছে লেখাগুলো জুই।
0: তুই প্লাস্টিক বর্জন নিয়ে কি একটা কবিতা লিখেছিস, একটু শোনা না।
2: হ্যাঁ, একটা কবিতা লিখেছি সুকুমার রায়ের গোপ চুরির আদলে, নাম দিয়েছি পরিবেশ চুরি। দূষণ অফিসের বড়বাবু প্লাস্টিক বড়ই শান্ত, তার যে এমন খারাপ খবর কেউ কখনো জানতো? দিব্যি ছিলাম খোশ মেজাজে প্লাস্টিকেরই প্রেমে, জৈব ভঙ্গুর নয় সে জেনে হঠাৎ উঠি ঘেমে, আটকে উঠে হাত পা ছুড়ে চোখ তুলে কপালে, গেলুম গেলুম রব ওঠে পরিবেশ যায় রসাতলে, তাই শুনে কেউ চটকে নে প্লাস্টিকের বদলে, কাগজের ঠোঙা বানায় পলিব্যাগের আদলে, মাটির ভারে মিষ্টি দেয় ময়রার দোকানে, সমবেত প্রচেষ্টাতে সবাই বাঁচবো পরাণে, রেগে আগুন তেলে বেগুন এসব দেখে যারা, কারো কথার ধার ধারে না বোকার মতো তারা সব, চলো আমরা বুঝিয়ে তাদের আসল কারণ বলি, প্লাস্টিক বর্জন করো স্লোগান পথ চলি, জমে এসব নদী নালায় বিচ্ছিরি আর ময়লা, গাছেরা আর বাড়বে না তো জীবের জীবন কয়লা, পরিবেশ তো তোমার আমার নয় তো একার কেনা, জগতের আমি জগতে তুমি পরিবেশ বিনা বাঁচব না।
0: বাহ, চমৎকার, খুব সুন্দর লিখেছিস। এইভাবে যদি আমরা নতুন প্রজন্মরা অভিযানে বের হই, তবে কিছুটা সচেতন মানুষ হবেই।
2: হ্যাঁ, নিশ্চয়ই হবে।
3: শুনলেন ডক্টর রমলা মুখার্জির লেখা নাটক প্রকৃতি আমার মা।
4: স্বরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি আলপনা জানা, রামপুর, নন্দপুর, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর থেকে। কবিতার নাম চাবির গোছা। গিন্নি মায়ের চাবির গোছা বাঁধা আঁচল খুঁটে, অবসরে কাকে দেবেন না পায় খুঁজে মোটে, বড় মেজ ছোট বৌমা সবার ইচ্ছা একই, চাবির গোছা হাতে পেলে অন্যেরে দেব ফাঁকি। সেজ বৌমা আদর্শবাদী বড়ই বিবেকী হৃদয়, সবার দিকে সমান নজর সবার প্রতি সদয়, সেজ বৌমাকে চাবির গোছা দিলেন গিন্নি মা, এতদিন আমি যা করেছি তুমিও করবে তা।

0: সেজ বৌমা বলে, সংসারের বোঝা হালকা তবু চাবি গোছার বোঝা ভারী। এত বড় দায়িত্ব ভার আমি কি বইতে পারি? গিন্নিমা বলেন, এ সংসারে তুমি আদর্শ নারী, চাবির গোছা তোমায় দিয়ে নিশ্চিন্তে পরপারে দেব পারি। নমস্কার।
1: নমস্কার, আমি অনিল দা, স্বরচিত কবিতার নাম স্মরণোৎসব। সত্য এখন শ্মশানে বসে, মাঝে মধ্যে স্মৃতির উঠোনে ঘুরপাক খায়, বাগানে বেরিয়ে আসে, তার ধর্মের কোনো অনুসরণ নেই, কর্ম নয়, সর্বত্র অপাঙ্কেও অকারণে লুটে নিতে একটুও কার্পণ্য করে না। বাস্তব চলাচলে মিথ্যার আস্ফালন প্রবীণেরা দেখছেন শুধু দুই ছোটে কুলুপ লাগিয়ে। চাবিটা রয়ে গেছে সময়ের অন্তরে, কারো তাতে মাথা ব্যথা নেই। ঘরের টেবিলে ফুলদানি ভরা, পাহাড়ি পাতায় পূর্ণ, মেনে নিতে হয়। প্রশ্ন জাগে বারবার, ফুলেরা কোথায়? উত্তর নেই, চলছে স্মরণোৎসব।

শ্রোতা বন্ধুরা, আজ আমাদের সময় একদম শেষ। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার ও শনিবার ঠিক দুপুর 2:05 মিনিটে আপনাদের পছন্দের অনুষ্ঠান প্রত্যাশা।

0: Rao 5 cm, ZRS Dumka and others 4 cm each. Weather forecast for today and tomorrow: light to moderate rain or thundershower very likely to occur at 1-2 places over all of the districts of Sub-Himalayan West Bengal, Andaman and Nicobar Islands, Sikkim. Light to moderate rain or thundershower likely to occur at many places over all of the districts of Gangetic West Bengal and also Bihar, Jharkhand, Orissa. Weather forecast for today and tomorrow: very heavy rainfall, that is 7 to 20 cm, likely to occur at 1 or 2 places over Sikkim, Alipurduar district of Sub-Himalayan and West Bengal. Heavy rainfall, that is 7 to 11 cm, likely to occur at 1 or 2 places over Orissa, Nicobar Islands, and Darjeeling, Kalimpong, Jalpaiguri, Kuchbihar district of Sub-Himalayan and West Bengal. Thunderstorm with gusty wind 40 to 50 km per hour and lightning very likely to occur at 1 or 2 places over Andaman and Nicobar Islands, and also in 1 or 2 places over Bihar, Jharkhand, Orissa, and all of the districts of Sub-Himalayan and West Bengal and Gangetic West Bengal. Weather forecast for Kolkata and neighborhood for today and tomorrow: partly cloudy sky with possibility of moderate rain or thunder shower. Maximum and minimum temperature likely to be around 35 degrees Celsius and 28 degrees Celsius respectively. Weather warning for fishermen of West Bengal coast for the next 5 days, commencing from the noon of 16th September. Swell surge alert for the coast of West Bengal. Swell waves in the range of 16 to 18 sec period with 1.1 to 1.2 meter height are forecasted up to 23:30 hours on 16th September 2026. Is advised that there is a possibility of surging of waves. Boats supply with utmost vigilance, recreation with due care. Weather warning for fishermen of Andaman and Nicobar coast valid for the next 5 days, commencing from the noon of 16th September 2026. Squally weather with wind speed reaching 40 to 50 km per hour, occasionally gusting up to 60 km per hour, likely to prevail along and off Andaman and Nicobar Island coast during 16th to 20th September 2026. Fishermen are advised not to venture into the sea along and off Andaman and Nicobar coast during the 16th to 20th September 2026. Swell surge alert for the coast of Andaman and Nicobar is nil. With that, we come to an end of Midday Weather Bulletin.
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। পশ্চিমবঙ্গ, সিকিম, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি। গত 24 ঘন্টায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয় ছিল সিকিমে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গে, কিছুটা প্রশমিত ছিল ঝাড়খণ্ডে, হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে সিকিমের দু একটি জায়গায়, খুব হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কোথাও কোথাও, পুরুলিয়া জেলার একটি জায়গায় ভারী বৃষ্টি হয়েছে, হালকা থেকে ভারী বৃষ্টি হয়েছে বিহারের দু একটি জায়গায়, ওড়িশার দু একটি জায়গায়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। ঝোড়ো হাওয়া বয়ে গেছে বিহার, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দু একটি জায়গার উপর দিয়ে। বৃষ্টিপাতের পরিমাণ হাডবে 6 সেন্টিমিটার, আইএফ কার নিকোবর 4 সেন্টিমিটার, পোর্ট ব্লেয়ার 3 সেন্টিমিটার, নানকৌড়ি 2 সেন্টিমিটার, তাঁতলুই 1 সেন্টিমিটার, সরস্বতীপুর টি এস্টেট 3 সেন্টিমিটার, কৈলাসপুর টি এস্টেট 3 সেন্টিমিটার, হাসানপুর 7 সেন্টিমিটার, তাইবপুর 4 সেন্টিমিটার, সিঙ্গিয়া 4 সেন্টিমিটার, আড়া 3 সেন্টিমিটার, পিপড়া 3 সেন্টিমিটার, আর উদয়গিরি 2 সেন্টিমিটার, নার্সিংপুর 1 সেন্টিমিটার, কোটাগড় 1 সেন্টিমিটার, সুকিন্দা 1 সেন্টিমিটার। আবহাওয়ার পূর্বাভাস: আগামী 48 ঘন্টায় হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলির বেশিরভাগ জায়গায়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে এবং সিকিমে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির অনেক জায়গায়, সেই সঙ্গে বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার কোনো কোনো জায়গায়। আবহাওয়ার সতর্কবার্তায় জানানো হয়েছে আগামী 48 ঘন্টায় 7 থেকে 20 সেন্টিমিটার ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা সিকিম এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলায়, 7 থেকে 11 সেন্টিমিটার ভারী বৃষ্টি হতে পারে ওড়িশা, নিকোবর দ্বীপপুঞ্জ, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কুচবিহার জেলার দু একটি জায়গায়, বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে, ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের

দু একটি জায়গার উপর দিয়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে বিহার ঝাড়খণ্ড ওড়িশা হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জেলাগুলি এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির উপর দিয়ে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাস, আজকের আকাশ কিছুটা মেঘলা, মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে, ঝড় বৃষ্টি হতে পারে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 35 এবং 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগামীকালও ঝড় বৃষ্টি হতে পারে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ও 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে আজ রাত 11:30 পর্যন্ত কখনো কখনো জলোচ্ছ্বাসের সম্ভাবনা আছে, ঢেউয়ের উচ্চতা বাড়তে পারে, সে ব্যাপারে সকলকে সতর্ক করা হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে ঝোড়ো আবহাওয়া থাকবে। আজ থেকে 20 সেপ্টেম্বর পর্যন্ত আন্দামান ও নিকোবর উপকূল বরাবর ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, ঝড়ের গতিবেগ বেড়ে ঘণ্টায় 60 কিলোমিটার পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবী ভাইদের 20 সেপ্টেম্বর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আবহাওয়ার মধ্যাহ্নকালীন বিজ্ঞপ্তি শুনলেন আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।

জানিয়ে দিই আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে একটু পরেই বাংলা আধুনিক গান। বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন, উপস্থাপনা বুধাদিত্য মুখোপাধ্যায়, সাড়ে পাঁচটায় বিদ্যার্থীদের জন্য সাঁওতালি অনুষ্ঠান, ছোট বেজে পাঁচ মিনিট থেকে ছোট বেজে আটত্রিশ মিনিটে কৃষি কথার আসর, রোগ নিরাময়ে আয়ুর্বেদ ও ভেষজ উদ্ভিদের উপযোগিতা এ বিষয়ে ডক্টর সৈকত কুমার বসুর সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। কৃষিভিত্তিক নাটক ফুলে কাঁটা নেই, প্রযোজনা সুমিত চক্রবর্তী। সমীক্ষা সাড়ে সাতটায় আটটায় আসার কথা, বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান সাড়ে আটটায় আইনি কথা। নটায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল শুনবেন অত্রি কোটালের কণ্ঠে। সাড়ে নটায় আকাশবাণী সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান, গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার, সাক্ষাৎকার নিয়েছেন ভূপেন্দ্রনাথ শীল। বাংলা ছায়াছবির গান রাত দশটায়, সাড়ে দশটায় রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনিন্দিতা ঘোষ, স্বপন মুখোপাধ্যায়ের গাওয়া লোকগীতি দশটা পঁয়তাল্লিশে, রাত এগারোটায় আধুনিক গান শোনাবেন সুমনা বন্দ্যোপাধ্যায়। এগারোটা বেজে দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি ও দাদরা, শিল্পী সুনন্দ মুখোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে বিকেল পাঁচটা দশে রবীন্দ্রসঙ্গীত অনিন্দিতা ঘোষের কণ্ঠে, পাঁচটা বেজে কুড়ি মিনিটে উর্বশী, উপস্থাপনা পুনম সিং, ছটা দশে হিন্দি বার্তা গুলগুলশান, সাড়ে ছটায় সাতটা দশে আধুনিক গান সুমনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, দর্পণ সাড়ে সাতটায় আটটায় জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমস দু হাজার ২৬ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সাড়ে আটটায় হরাইজন স্পটলাইট, নটা বেজে ১৬ মিনিটে সাড়ে দশটায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অঙ্কিতা সেন, রাত এগারোটা দশে হিন্দি ছবির গান। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন আধুনিক গান, প্রথমে উমা বসুর গাওয়া গান।

শুনছিলেন আধুনিক গান। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের এখন সমাপ্তি। দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5টায়। স্টুডিওর ঘড়িতে এখন 3টে বেজে 14 সেকেন্ড।

আকাশবাণী কলকাতা স্টুডিওর ঘড়িতে 5:05 গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশন শুরু হল। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। ক্রীড়াঙ্গন আপনাদের সঙ্গে বুধাদিত্য মুখোপাধ্যায়।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের ক্রীড়াঙ্গনে আমি বুধাদিত্য রয়েছি আপনাদের সঙ্গে। আর প্রথমেই চলে যাব খেলার জগতের নানান টুকরো খবর নিয়ে, অর্থাৎ শিরোনামে এক নজরে।
1: এক নজরে

উইকেটে 3 উইকেট নিয়ে ম্যাচের সেরা নীতিশ রেড্ডি। সাউদাম্পটনের সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ড 119 রানে হারালো শ্রীলঙ্কাকে। ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক অনবদ্য ও অপরাজিত 114 রানের ইনিংস খেলেন। জস বাটলার করেন 80 রান। আইএফএ শিল্ডে সূচি প্রকাশিত হয়েছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে আজ প্রথম ম্যাচে ইস্ট বেঙ্গলের প্রতিপক্ষ জর্ডানের আল হুসেন। ম্যাচে নামার আগে আত্মবিশ্বাসী ইস্ট বেঙ্গলের কোচ ও ফুটবলাররা। লা লিগায় রিয়াল মাদ্রিদ 3-2 গোলে হারালো এলচেকে। অন্য খেলায় ভ্যালেন্সিয়া 1-0 গোলে হারালো অ্যালভেসকে। রায়ো ভায়োকানো 2-1 গোলে হারালো স্প্যানিয়লকে। লা লিগায় আজ মুখোমুখি অ্যাটলেটিকো ও ওসাসুনা। অন্য ম্যাচে মুখোমুখি বার্সেলোনা ও রেসিং। আর কারাবাও কাপে লিভারপুল 3-1 গোলে হারালো ইপসউইচ টাউনকে। আজ কারাবাও কাপে মুখোমুখি এভারটন ও উলভারহ্যাম্পটন। অন্য ম্যাচে মুখোমুখি ম্যানচেস্টার ইউনাইটেড ও ব্রাইটন। অ্যাস্টন ভিলা মুখোমুখি কভেন্ট্রির। ইউরোপীয় লিগে আজ মুখোমুখি সেল্তা ভিগো ও ওমেনিয়া। এসি মিলান মুখোমুখি বেনফিকার। লেভারকুসেন মুখোমুখি হবে সেদিয়ের।

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করলেন কলম্বিয়ার জাতীয় দলের ফুটবলার হামেস রড্রিগেস। চোটের কারণে আসন্ন এশিয়ান গেমস ভারতীয় ক্রিকেট দল থেকে বাদ পড়লেন স্পিনার ভরুণ চক্রবর্তী, তার জায়গায় জাতীয় দলে এসেছেন বিপ্রাজ নিগম। প্রকাশিত হল এশিয়ান গেমসের সূচি। এবারের এশিয়ান গেমসে সর্বমোট 469টি ইভেন্ট ও বিভিন্ন শাখায় বিভক্ত 43টি মূল খেলাকে রাখা হয়েছে। এক নজরে আজকের মতো এই পর্যন্তই।

0: শ্রোতা বন্ধুরা, আমরা এখন চলে যাব আতশ কাচের তলায়।
1: আতশ কাচের তলায়।

আমরা চলে আসছি আতসকাছের তলায়। এক ম্যাচ বাকি থাকতেই আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করে ফেলল ভারত। গতকাল প্রথমে ব্যাট করে ইব্রাহিম জাদরানেরা করেন 8 উইকেটে 159 রান, জবাবে 14.5 ওভারে 3 উইকেটে 163 রান করে ভারতীয় দল। অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসনের ওপেনিং জুটি কিন্তু মূলত গতকাল 22 গজে ভারতের জয় সহজ করে দিয়েছিল। প্রথম ম্যাচে রান পাননি সঞ্জু, বৈভব সূর্যবংশীকে বসিয়ে কেন তাকে খেলানো হয়েছে তা নিয়েও প্রশ্ন উঠেছিল। কেরলের অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার গতকাল সেই প্রশ্নকে কিন্তু যথেষ্ট ভালোভাবেই ছুড়ে ফেলে দিলেন গ্যালারিতে। 22 বলে 57 রানের ইনিংসে ছিল 7টি 4 ও 4টি 6। তিনি বুঝিয়ে দিলেন কেন তিনি দল ও কোচের ভরসাযোগ্য। আর রশিদ খানের বলে আউট হয়ে গেলেন অতিরিক্ত আগ্রাসী বা আগ্রাসন দেখাতে গিয়ে, একই কারণে রশিদ খানকে উইকেট দিলেন অভিষেক শর্মাও। তবে অভিষেক শর্মা গতকাল 19 বলে 39 রানে ঝোড়ো ইনিংস খেলেন 2টি 4 ও 4টি 6 সাহায্যে। আর অভিষেক সঞ্জুর ওপেনিং জুটিতেই উঠে যায় 6.2 ওভারে 88 রান, মূলত সেখানেই ভারতের জয় নিশ্চিত হয়ে গিয়েছিল। এরপরে একই ওভারে রশিদ খান কিন্তু অভিষেক ও সঞ্জুকে আউট করলেও ভারতীয় দল চাপে পড়ে যায়নি, রান তোলার গতি বজায় রেখেছিলেন ঈশান কিষাণও। আর ঈশান কিষাণও কিন্তু যথেষ্ট দ্রুতগতিতে রান তুলছিলেন, কিন্তু অন্যদিকে শ্রেয়স আইয়ার অধিনায়ক তিনি মাত্র 11 রান করে রশিদ খানের বলে আউট হয়ে যান। তবু ভারতের জয় পেতে খুব একটা সমস্যা হয়নি, কারণ ঈশান কিষাণ 22 গজের এক প্রান্ত আগলে রেখেছিলেন, তার সঙ্গে যোগ্য সঙ্গত করেন তিলক বর্মাও। ঈশান করেন 23 বলে 38 রান 3টি 4 ও 2টি 6 সাহায্যে। তিলক বর্মা অপরাজিত থাকেন 14 বলে 15 রানে। রশিদ ছাড়া আফগানিস্তানের কোনো বোলার

ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে সুবিধা করতে পারেননি। 36 রানে 3 উইকেট নিয়ে আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক কিন্তু যথেষ্ট ভালো বোলিং করেছেন। আর আফগানিস্তানের হয়ে এর আগে ভালো ব্যাট করেছেন জাদরান রসুল, মোহাম্মদ নবি ও রশিদ। ওপেন করতে নেবে আফগান অধিনায়ক করেন 33 বলে 37 রান, 6টি 4 মারেন তিনি। 5 নম্বরে নেবে রসুল, 1টি 4 ও 2টি 6 সাহায্যে করেন 15 বলে 26। আর একসময় 100 রানে 6 উইকেট পড়ে গিয়েছিল আফগানিস্তানের, সেখান থেকে দলকে লড়াই করার মতো জায়গায় পৌঁছে দেয় নবি ও রশিদ জুটি। নবি 14 বলে 20 রান করেন, 2টি 4 ও 1টি 6 মারেন। রশিদের ব্যাট থেকে এসছে 14 বলে 28 রান, তিনি 3টি 4 ও 1টি 6 মারেন। বেশ কিছুদিন পর জাতীয় দলে ফিরে এলেন পেসার জসপ্রীত বুমরা, 4 ওভারে 25 রান দিয়ে 1 উইকেট নিয়েছেন তিনি, মোটামুটি ভালোই বল করেছেন। আর নিজের প্রথম ওভারটি মেডেন দেন বুমরা। তবে ভারতের সফলতম বোলার গতকাল ছিলেন নীতিশ রেড্ডি, তিনি 24 রানে 3 উইকেট নেন এবং ম্যাচের সেরা হন। শ্রোতাবন্ধুরা, আমরা আবারও ফিরে আসছি আতশ গাছের তলায়।

ফিরে এলাম আতসকাচের তলায়। 22 গজের পিচ থেকে এবার চলে যাচ্ছি একেবারে সবুজ মখমলের মাঠে, অর্থাৎ ক্রিকেট থেকে ফুটবলে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ট্যুর প্রথম ম্যাচের আগে আত্মবিশ্বাসী কিন্তু কোচ লোপেজ, আন্তোনিও লোপেজ হাভাস। ফলে চোট আঘাত সংক্রান্ত কিছু সমস্যা থাকলেও দলে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না হাভাস। জর্ডানের আল হুসেইনের বিরুদ্ধে মাঠে নামার আগে লাল হলুদ কোচ জানিয়ে দিয়েছেন যে জয়ের ধারাবাহিকতা তারা বজায় রাখবেন ডুরান্ড কাপের মতোই। চোটের জন্য একাধিক ফুটবলারকে কিন্তু নিয়ে যেতে পারেননি হাভাস। সামান্য চোট রয়েছে মোহাম্মদ রাশিদেরও, তাও উদ্বিগ্ন নন ইস্টবেঙ্গল কোচ। গতকাল তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন যে তারা এসিএল টু গ্রুপ পর্বে অংশগ্রহণ করতে পেরে খুশি, এশিয়ার সর্বোচ্চ পর্যায়ের ফুটবল প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন বলেও তিনি যথেষ্ট উল্লসিত। আর তিনি বলেছেন আরও, এটা একটা দারুণ সুযোগ ইস্টবেঙ্গল ও তার কাছে, এবং গত 2 মাস ধরে তারা জয়ের মধ্যে রয়েছেন। এই প্রতিযোগিতায়ও তারা সেই ধারাবাহিকতা বজায় রাখতে চান বলেই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন হাভাস। আল হুসেইন শক্তিশালী দল, তবে ইস্টবেঙ্গল তাদের নিজেদের স্বাভাবিক ফুটবল খেলবে বলেই জানিয়েছেন হাভাস। অন্যদিকে জর্ডানের এই দলটি আল হুসেইন চেনা ছন্দে নেই। কিছুদিন আগেই তাদের কোচ আহমেদ হায়াল দায়িত্ব ছেড়ে দিয়েছেন। জর্ডান প্রো লিগে 5টি ম্যাচ খেলে 1টি মাত্র জিতেছে ছাড়া। অগোছালো প্রতিপক্ষের বিরুদ্ধে 3 পয়েন্টের লক্ষ্য নিয়েই রণকৌশল ঠিক করেছেন হাভাস। আর আল হুসেইনের বিরুদ্ধে লাল হলুদ জার্সিতে অভিষেক হতে পারে ক্রোয়েশিয়ার ডিসেম্বর জিভোলিচের। আল হুসেইন দলে কিন্তু বিশ্বকাপাররা রয়েছেন এবং তাদের গোলকিপারও যথেষ্ট ভরসাযোগ্য, তাই লড়াই কিন্তু হতেই পারে এবং সেই লড়াইয়ের দিকেই তাকিয়ে থাকবেন ফুটবল প্রেমীরা।

আর লিগ শেষের দুদিন পরে কিন্তু আইএফএ শিল্ড শুরু হয়ে যাবে। আইএফএ শিল্ডের ক্রিয়াসূচি প্রকাশ করেছে ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন বা আইএফএ। ছটি দলকে নিয়ে হবে এই প্রতিযোগিতা। কলকাতার তিন প্রধান ছাড়াও রয়েছে ভিন রাজ্যের তিনটি ক্লাব। প্রতিযোগিতা শুরু হবে 22শে সেপ্টেম্বর। প্রথম দিনই মিনি ডার্বি, কলকাতা লিগ শেষ হবে 19শে সেপ্টেম্বর। তার তিন দিনের মাথায় শুরু হবে আইএফএ শিল্ড। লিগের শেষ দিনে মাঠে নামবে ইস্টবেঙ্গল। তবে লাল হলুদ শিবিরকে শিল্ডের প্রথম ম্যাচ খেলতে হবে 22শে সেপ্টেম্বর, অর্থাৎ নতুন প্রতিযোগিতার প্রস্তুতির জন্য মাত্র দুদিন সময় পাবে। লিগ এবং শিল্ড দুটি আইএফএর প্রতিযোগিতা। স্বাভাবিকভাবেই এই সূচি নিয়ে একটু হলেও প্রশ্ন উঠেছে। দুটি ম্যাচের মধ্যে ন্যূনতম রিকভারি টাইম নেই। শিল্ডের গ্রুপ ওয়ানে রয়েছে ইস্টবেঙ্গল, মোহামেডান স্পোর্টিং এবং পাঞ্জাব এফসি। গ্রুপ টুতে রয়েছে মোহনবাগান, শ্রীনিধি ডেকান ও নর্থ ইস্ট ইউনাইটেড। 22শে সেপ্টেম্বর প্রথম ম্যাচ ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ মোহামেডান, 23শে সেপ্টেম্বর মাঠে নামবে মোহনবাগান, সবুজ মেরিনের প্রথম ম্যাচের প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান, 25শে সেপ্টেম্বর মোহামেডানের খেলা পাঞ্জাব এফসির সঙ্গে, 26শে সেপ্টেম্বর শ্রীনিধি ডেকান নর্থ ইস্ট ইউনাইটেড।

0: ম্যাচ 28শে সেপ্টেম্বর মুখোমুখি হবে ইস্ট বেঙ্গল পাঞ্জাব এফসি, আর 29শে সেপ্টেম্বর মোহনবাগানের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। গ্রুপ পর্বে সব ম্যাচ শুরু দুপুর 3টে নাগাদ। শিল্ডের 2টি সেমিফাইনালই হবে 2রা অক্টোবর। মাঠ এবং সময় এখনও জানানো হয়নি আইএফএর পক্ষ থেকে, ফাইনালের দিন মাঠ সময় কিছুই জানায়নি আইএফএ। আর আজকের মতো আতশকাশের তলায় এই পর্যন্তই। শ্রোতা বন্ধুরা, আমরা প্রতি বুধবার নিয়ে আসি আপনাদের জন্য স্পোর্টস কুইজ গুগলি। আজকের গুগলির বিষয় এশিয়ান গেমসের ইতিহাস। আপনারা চলে আসুন চটপট 0332210 7325 এই নাম্বারে, 0332210 7325 এই নাম্বারে। আজকের গুগলির বিষয় এশিয়ান গেমসের ইতিহাস। প্রথম প্রশ্ন, কোন এশিয়ান গেমস এবং কবে ক্রিকেটকে প্রথমবার এশিয়ান গেমসে অন্তর্ভুক্ত করা হয়? কবে এবং কোন এশিয়ান গেমসে প্রথমবার ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়? ইতিমধ্যেই রয়েছেন কোনো শ্রোতা বন্ধু? কোনো কারণে শ্রোতা বন্ধুর সঙ্গে আমরা যোগাযোগ করতে পারলাম না। আবারও বলছি, আজকের গুগলির বিষয় এশিয়ান গেমসের ইতিহাস। আপনারা চলে আসুন 0332210 7325 নাম্বারে। আপনারা এসেই প্রথমে আপনারা কে বলছেন, কোথা থেকে বলছেন এটা বলবেন, তারপর আমাদের প্রশ্নের উত্তরটি দেবেন। কোন এশিয়ান গেমসে এবং কবে ক্রিকেটকে প্রথমবার এশিয়ান গেমসে অন্তর্ভুক্ত করা হয়? কোন এবং এশিয়ান গেমসে এবং কবে ক্রিকেটকে প্রথমবার অন্তর্ভুক্ত করা হয়? আমরা পেয়ে গেছি কোন শ্রোতা বন্ধুকে দেখে।
1: নমস্কার বুধুজিৎদা।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: দেবাশিস মাল, গঙ্গাধরপুর হাই স্কুল, হাওড়া থেকে।
0: হ্যাঁ হ্যাঁ দেবাশিস বাবু বলুন।
1: 2010 সাল এশিয়ান গেমস গোয়ানঝাও।
0: হ্যাঁ একদম একদম একদম একদম সঠিক উত্তর দেবাশিস বাবু। দেবাশিস বাবু আমাদের নিয়মিত শ্রোতা এবং তিনি কিন্তু সঠিক উত্তরটি দিয়েছেন। 2010 সালের চীনের গোয়াংঝাওতে এশিয়ান গেমসের আসর বসেছিল এবং সেখানেই প্রথমবার ক্রিকেটকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন আজকের গুগলির, প্রথম এশিয়ান গেমস কত সালে এবং কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? দ্বিতীয় প্রশ্ন আজকের গুগলির, প্রথম এশিয়ান গেমস কত সালে এবং কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? প্রথম এশিয়ান গেমস কোন কত সালে এবং কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? হ্যাঁ হ্যালো,
2: হ্যালো নমস্কার।
0: নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: দেবব্রত।
0: আচ্ছা বলুন দেবব্রত বাবু উত্তরটি। 1951 সালের নয়াদিল্লি বা নতুন দিল্লি, একদম সঠিক উত্তর দেবাশিস বাবু, ধন্যবাদ। দেবাশিস বাবু আমাদের অনেক দিনের শ্রোতা, তিনিও কিন্তু উত্তর দিলেন যে 1951 সালে ভারতের নয়াদিল্লিতে বসেছিল এশিয়ান গেমসের প্রথম আসর। 4ঠা মার্চ থেকে 11ই মার্চ পর্যন্ত চলেছিল 1951 সালে প্রথম এশিয়ান গেমসের আসর। আমরা ফিরে আসছি শ্রোতা বন্ধুরা গুগলিতে। স্পোর্টস কুইজ গুগলি। আমরা ফিরে এলাম আবারও গুগলিতে। অলিম্পিক, সরি বা মাফ করবেন, এশিয়ান গেমসের ইতিহাসে কোন দেশ সবচেয়ে বেশি বার সোনার পদক জিতেছে? এশিয়ান গেমসের ইতিহাসে কোন দেশ সবচেয়ে বেশি বার সোনার পদক জিতেছে? এশিয়ান গেমসের ইতিহাসে কোন দেশ সবচেয়ে বেশি বার সোনার পদক জিতেছে? পেয়ে গিয়েছি কোনো শ্রোতা বন্ধুকে আবারও। হ্যালো,
3: হ্যাঁ নমস্কার দাদা,
0: কে বলছেন, কোথা থেকে বলছেন?
3: আমি সুব্রত মাল, গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে। এটা চীন।
0: চীন, একদম একদম একদম সঠিক উত্তর। হ্যাঁ চীন কিন্তু সবথেকে বেশি এশিয়ান গেমসের ইতিহাসে, চীন সবথেকে বেশি সোনার পদক জিতেছে। প্রায় যা ধরা যায় সংবাদ মাধ্যমের

0: শ্রোতা বন্ধুরা, আমরা ফিরে এসেছি গুগলিতে। আর এখন গুগলির প্রশ্ন, বর্তমানে এশিয়ান গেমস পরিচালনা করে কোন সংস্থা এবং সেটির সদর দপ্তর কোথায়? বর্তমানে এশিয়ান গেম পরিচালনা করে কোন সংস্থা এবং এটির সদর দপ্তর কোথায়? প্রশ্নটি আবারও রাখছি শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে, বর্তমানে এশিয়ান গেমস পরিচালনা করে কোন সংস্থা এবং এর সদর দপ্তরটি কোথায়? রয়েছেন কোনো শ্রোতা বন্ধু? আমরা পেয়ে গিয়েছি। হ্যালো, হ্যাঁ প্রশান্ত বাবু, উত্তরটি বলুন যদি আপনার জানা থাকে। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া, সংস্থাটা কুয়েতে রয়েছে আপনি বললেন। হ্যাঁ, একদম প্রায় সঠিক উত্তরই দিয়েছেন। তবে প্রশান্তবাবু উত্তরটি দিলেন যে কুয়েতে রয়েছে ঠিকই, কিন্তু কুয়েতের আমার বলতেই হয় যে কুয়েতের যে রাজধানী কুয়েত শহর, হাওয়ালি অঞ্চলে অবস্থিত কুয়েত শহরে কিন্তু অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া, যেটি পরিচালনা করে বর্তমানে এশিয়ান গেমসকে, সেটির সদর দপ্তর রয়েছে। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে, আজকের গুগলির পরবর্তী প্রশ্ন। সময় এগিয়ে চলেছে আর আমাদের স্পোর্টস কুইজ গুগলিও কিন্তু এগিয়ে চলেছে দ্রুত গতিতে। আজকের গুগলির এই সময়ের প্রশ্ন, প্রথম ভারতীয় নারী হিসেবে এশিয়ান গেমসে কে সোনার পদক জয় করেন? প্রথম ভারতীয় নারী হিসেবে এশিয়ান গেমসে কে সোনার পদক জয় করেন? প্রথম ভারতীয় নারী হিসেবে এশিয়ান গেমসে কে সোনার পদক জয় করেন? আমরা পেয়ে গিয়েছি কোনো শ্রোতা বন্ধুকে, দেখে নিই। হ্যালো,
1: নমস্কার দাদা।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি দীপঙ্কর মাল বলছি, গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে।
0: হ্যাঁ দীপঙ্কর বাবু বলুন।
1: ওটা হচ্ছে কমলজিৎ সিং সাধু।
0: কমলজিৎ, আরেকবার, কমলজিৎ সাধু, হ্যাঁ কমলজিৎ সাধু, একদম। তো একদম সঠিক উত্তর দিয়েছেন এবং আমাদের নিয়মিত শ্রোতা দীপঙ্কর বাবুও। তো কমলজিৎ কর সাধু, যিনি 1970 সালে, যেটি ব্যাংককে বসেছিল এশিয়ান গেমসের আসর, সেই আসরে 400 মিটার দৌড়ে তিনি কিন্তু স্বর্ণপদক পেয়েছিলেন। প্রথম ভারতীয় নারী যিনি 1970 সালের ব্যাংকক এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিলেন আর সময় করেছিলেন 57.3 সেকেন্ড। আমরা আবারও ফিরে আসছি কিছুক্ষণের মধ্যেই গুগলিতে।

0: ফিরে এলাম আবার গুগলিতে। আর গুগলিতে এই মুহূর্তের প্রশ্ন, এশিয়ান গেমস এ পুরুষদের হকিতে ভারত কতবার সোনার পদক জিতেছে? এশিয়ান গেমসে পুরুষদের হকিতে ভারত কতবার সোনার পদক জিতেছে? ভারতীয় দল অর্থাৎ ভারতীয় হকি দল, পুরুষ হকি দল কতবার সোনার পদক জিতেছে এশিয়ান গেমসে? ফোনের ওপারে কোনো শ্রোতা বন্ধু আবারও এসে গিয়েছেন। হ্যালো,
1: নমস্কার, আমি সন্দীপ মুখোপাধ্যায় বলছি বনগাঁ থেকে।
0: হ্যাঁ সন্দীপবাবু বলুন।
1: এশিয়ান গেমসে ভারত চারবার জিতেছে।
0: চারবার জিতেছে, সালগুলো বলতে পারবেন?
1: সালগুলো ঠিক বলতে পারবো না।
0: আচ্ছা, অনেক ধন্যবাদ সন্দীপবাবু, শুনতে থাকুন গুগলি। হ্যাঁ সন্দীপবাবু বনগাঁ থেকে, তিনিও নিয়মিত ক্রীড়াঙ্গন শোনেন, গুগলি শোনেন, নিয়মিত শ্রোতা, আর এই সমস্ত শ্রোতাদের কারণে আমরা উদ্বুদ্ধ হই। সন্দীপবাবু বলেছেন চারবার, আমি জানিয়ে দিই, চারবার যে যে সালে ভারত জিতেছিল সোনার পদক পুরুষদের হকিতে, 1966 ব্যাংকক এশিয়ান গেমস, 1998 ব্যাংকক এশিয়ান গেমস, 2014 ইনচিয়ন এশিয়ান গেমস।

0: এবং 2022 হাংজাও এশিয়ান গেমসটি হওয়ার কথা হয়েছিল 2022, কিন্তু কোভিডের কারণে, কোভিড-19 কারণে সেটি 2023 কিন্তু অনুষ্ঠিত হয় এবং সেই এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ হকি দল কিন্তু স্বর্ণপদক জিতেছিল। চলে আসছি পরের প্রশ্নে। 2018 সালে জাকার্তা এশিয়ান গেমসে ভারতীয় মহিলা হকি দল কী পদক জিতেছিল? 2018 সালের জাকার্তা এশিয়ান গেমসে ভারতীয় মহিলা হকি দল কী পদক জিতেছিল? কোন শ্রোতা বন্ধুকে আবারও পেয়ে গিয়েছি না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আবারও, 2018 সালের জাকার্তা এশিয়ান গেমসে ভারতীয় মহিলা হকি দল কী পদক জিতেছিল? আবারও পেয়ে গিয়েছি কোন শ্রোতা বন্ধুকে। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
1: আমি শুভশ্রী কারফা বলছি, বাখরপুর হুগলি থেকে।
0: আচ্ছা, বলুন, মহিলা হকি দল রৌপ্য পদক। একদম একদম সঠিক উত্তর। অনেক ধন্যবাদ শুভশ্রীকে, তিনি আমি তার গলায় প্রথম পেলাম, তো অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ আপনাকে যে আপনি সঠিক উত্তর দিয়েছেন। 2018 সালে জাকার্তা এশিয়ান গেমসে ভারতীয় মহিলা হকি দল পদক পেয়েছিল, রৌপ্য পদক, এবং জাপানের কাছে তারা ফাইনালে 1-2 গোলে পরাজিত হয়েছিল। পরের প্রশ্ন চলে আসছি। এবারের যে এশিয়ান গেমসের আসর বসতে চলেছে এবং 2026 সালের এশিয়ান গেমসের আসর কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? 2026 সালে এশিয়ান গেমস কোথায় অনুষ্ঠিত হবে? আবারও কোনো শ্রোতা বন্ধুকে পেয়ে গিয়েছি। হ্যালো, হ্যালো,
2: হ্যালো,
0: হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন?
2: হ্যাঁ দাদা, আমি অপূর্ব পাল বলছি, কৃষ্ণনগর থেকে।
0: হ্যাঁ অপূর্ব বাবু, উত্তরটা বলুন।
2: এবারের এশিয়ান গেমস হতে চলেছে জাপানের নাগোয়া শহরে।
0: হ্যাঁ, জাপানের নাগোয়া শহরে। হ্যাঁ, অনেক ধন্যবাদ আপনাকে। জাপানের আইচি নাগোয়া শহরে কিন্তু এবার অনুষ্ঠিত হতে চলেছে এবারের এশিয়ান গেমস। 20তম এশিয়ান গেমস, এটি 20তম এশিয়ান গেমস অনুষ্ঠিত হতে চলেছে। আর ক্রীড়াঙ্গনের ঘড়ির কাঁটা বলছে, আজকের গুগলির শেষ প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে রাখছি এবারের এশিয়ান গেমস নিয়ে। 2026 সালের এশিয়ান গেমসের মোটো বা স্লোগান কী? 2026 সালের এশিয়ান গেমসের মোটো বা স্লোগান কী? কোনো শ্রোতা বন্ধুকে আমরা পেয়ে গিয়েছি মনে হচ্ছে, তবে না, যোগাযোগ করা সম্ভব হলো না। আবারও কোনো শ্রোতা বন্ধুকে পেয়ে গিয়েছি। হ্যালো, কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, সময় আর প্রায় নেই, তাই 2026 সালের এশিয়ান গেমসের মোটো বা স্লোগান হলো ইমাজিন ওয়ান এশিয়া। এটি হলো 2026 সালের এশিয়ান গেমসের স্লোগান বা মোটো। এটি ছিল শেষ প্রশ্ন, অনেক ধন্যবাদ আপনাদের। ক্রীড়াঙ্গন কেমন লাগছে তা জানিয়ে আমাদের চিঠি লিখুন, ক্রীড়াঙ্গন প্রজন্ত কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, আকাশবাণী কলকাতা, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আর আমাদের মেল আইডি aircolkatasports@gmail.com। আর নিজেদের ফেসবুকে গিয়ে টাইপ করুন aircolkatasports এবং আপনাদের মতামত চটপট জানিয়ে দিন, এবং রোজ শুনতে থাকুন ক্রীড়াঙ্গন। এই আশা নিয়ে শেষ করছি আজকের ক্রীড়াঙ্গন।

ঘটনা। দুর্গা প্রসাদ ব্যানার্জি, 7/2 মহারানী ইন্দিরা দেবী রোড, থানা পর্ণশ্রী, কলকাতা 60 থেকে জানাচ্ছেন। দেবব্রত মুখার্জি, গড়ন মাঝারি, বয়স 40 বছর, উচ্চতা 5 ফুট, গায়ের রং কালো। গত 4 ডিসেম্বর 2025 তারিখ 66/2/B কাজীপাড়া রোড, থানা পর্ণশ্রী, কলকাতা 60, এই স্থান থেকে নিখোঁজ হয়েছেন। এর সন্ধান জানাবার ঠিকানা অফিসার ইনচার্জ, মিসিং পার্সনস ব্যুরো, সিআইডি, পশ্চিমবঙ্গ পুলিশ, ভবানী ভবন, আলিপুর, কলকাতা 27, অথবা মিসিং পার্সন স্কোয়াড ডিটেকটিভ ডিপার্টমেন্ট, লালবাজার, কলকাতা 700001। নিরুদ্দেশ সম্পর্কিত ঘোষণা শুনলেন।

আমাদের অনুষ্ঠান সম্পর্কে একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে আপনারা শুনছেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণী সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।

0: সিট বেল্ট ব্যবহার করুন, অজুহাত নয়, নিরাপত্তার ভাবনা থাকুক শীর্ষে।
1: এখন বিদ্যার্থীদের জন্য
2: আকাশবাণী কলকাতা, শ্রোতা বন্ধুরা, আজকে বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আমাদের একটি বিশেষ আলোচনা রয়েছে। আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটি বিষয় নিয়ে মুখোমুখি হয়েছি যা কেবল একটি নীতিমালা নয়, বরং আমাদের সন্তানদের ভবিষ্যৎ এবং প্রত্যেকটি পরিবারের স্বপ্নের সঙ্গে গভীরভাবে যুক্ত। আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু হল জাতীয় শিক্ষানীতি 2020, এনইপি 2020 এবং পশ্চিমবঙ্গের শিক্ষাঙ্গনে এর প্রয়োগ ও প্রাসঙ্গিকতা নিয়ে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুই বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রশাসনিক বিশেষজ্ঞ। অর্ণব সরকার স্যার, পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি স্টেট প্রজেক্ট ডিরেক্টর এবং যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য স্যার। স্যার, আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত, নমস্কার।
3: নমস্কার।
4: নমস্কার। আকাশবাণীর সমস্ত শ্রদ্ধাভাজন শ্রোতা বন্ধুদেরকে আমাদের প্রীতি ও শুভেচ্ছা। শিক্ষাক্ষেত্রের এই নতুন দিকচক্রবাল নিয়ে আলোচনার সুযোগ পেয়ে আমরা সত্যি আনন্দিত, গর্বিত।
2: প্রথমেই অর্ণব স্যারের কাছে যাব। শুরুতে গোড়ার কথা দিয়ে শুরু করি। এই যে আমরা প্রায়ই বলি না যে এনইপি 2020 বা জাতীয় শিক্ষানীতির কথা আমরা শুনছি, এর প্রেক্ষাপট বা জন্মবৃত্তান্তটা যদি আমাদের শ্রোতাদের জন্য একটু সহজ করে বুঝিয়ে বলেন।
3: খুব প্রাসঙ্গিক বিষয়। আমাদের দেশে চালু থাকা জাতীয় শিক্ষানীতি তৈরি হয়েছিল 1986 সালে। পরবর্তীতে তার একটা মডিফাইড ভাষা 92 আসে এবং ইতিপূর্বে যত কমিশন কমিটি ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নয়নের কথা বলেছে, তা সব ভালোটুকু নিয়ে এবং বর্তমান পরিবর্তনশীল বিশ্বে প্রযুক্তি এবং শিক্ষা বিজ্ঞানসম্মত বিভিন্ন উপায়গুলির সম্মিলিত ভাবনা থেকে নতুন একটি জাতীয় শিক্ষানীতি তৈরি করবার প্রসঙ্গ এসেছে। এবং এরই পথ ধরে ডক্টর কে কস্তুরীর

0: গণের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি তৈরি হয়েছিল। তাদের সেই সুপারিশ অনুযায়ী এই জাতীয় শিক্ষানীতির 2019 তার ড্রাফট প্রকাশ করে এবং 2020 সালের 29 জুলাই ভারতবর্ষের কেন্দ্রীয় মন্ত্রিসভা এই নতুন শিক্ষানীতির অনুমোদন দেয়।
1: আচ্ছা,
0: এবং এখানে একটি অত্যন্ত আশ্চর্য সুন্দর বিষয় হলো এই, শিক্ষাকে কেবলমাত্র পুঁথিগত পরিসরে বন্দী না রেখে শিক্ষা ভাবনা, শিক্ষা চেতনা, শিক্ষা সংক্রান্ত সমস্ত কর্মপ্রক্রিয়াকে কখনো বই থেকে বাইরে বেরিয়ে এসে এবং কখনো বাইরের পরিবেশের উপাদানকে সুসংঘবদ্ধভাবে বইয়ের আনুষঙ্গিক পর্যায়ে এনে কেমনভাবে শিক্ষার্থীর অন্তর্নিহিত সম্ভাবনাগুলিকে পূর্ণ প্রকাশ করা যায়, স্বামী বিবেকানন্দের ভাষায় যাকে আমরা ম্যানিফেস্টেশন অফ পারফেকশন বলি, তারই একটি সুন্দর সংঘবদ্ধ উপস্থাপনের বিভিন্ন পর্যায়গুলি এই জাতীয় শিক্ষানীতি 2020 সন্নিবেশিত আছে।
1: আচ্ছা পার্থ স্যার, এবার আপনার কাছে যাব, একটা কথা জানতে চাইব যে একটা প্রশাসনিক খটকা তো থেকেই যায় আমাদের মধ্যে, মানে শিক্ষা তো শুধু রাজ্যের নয় কেন্দ্রের নয়, কেন্দ্র ও রাজ্য দুয়ের সাথেই যুক্ত রয়েছে, তো সেক্ষেত্রে আমাদের যে নীতিগুলো রূপায়ণ করা হয় রাজ্যের ভূমিকা ঠিক কতটা?
2: 1976 সালের 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে এই শিক্ষা বিষয়টিকে ভারতবর্ষের সংবিধানে কনকারেন্ট লিস্ট বা যুগ্ম তালিকাভুক্ত করা হয়, যার সহজ অর্থ হচ্ছে শিক্ষা নিয়ে কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারি কিছু নীতি আইন তৈরি করতে পারে। কিন্তু এটা ভাবতে হবে NEP 2020 কোনো একক কেন্দ্রীয় চাপিয়ে দেওয়া নির্দেশিকা নয়, এটাকে সফল করতে গেলে রাজ্যের পরিকাঠামো, রাজ্যের স্থানীয় আর্থসামাজিক বাস্তবতা, আর্থিক সামর্থ্য এবং অবশ্যই যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে প্রশাসনিক সমর্থন, এর সংমিশ্রণ এবং সমন্বয় না হলে কিন্তু NEP 2020 সফল হবে না।
1: আচ্ছা, তাহলে এবার অর্ণব স্যারের কাছে আবার চলে যাব আমরা। আমরা এতদিন ধরে যে 10+2 মানে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক এই যে রূপরেখাটা দেখে আসছি, সেটা কি বদলে একটা নতুন কাঠামো আসছে?
0: আসলে জাতীয় শিক্ষানীতি 2020 শিক্ষা চিন্তার জগতের এক বৈপ্লবিক পরিবর্তন। ইতিপূর্বে যত কমিটি তাদের বিভিন্ন সুপারিশ এই অনুযায়ী এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বয়সের বিকাশমান পর্যায়কে যদি বিশ্লেষণ করা যায় তাহলে সেই অনুযায়ী এই শিক্ষা চিন্তা আসলে বলছে শিক্ষা বা কাঠামো বা পাঠ্যক্রমকে কিভাবে কয়েকটি ছোট উপবিভাগে ভাগ করা যায়। সেখানেই NEP 2020 5+3+3+4 এমন একটি কারিকুলামের প্রস্তাবনা রেখেছে। প্রথম 5 বছর ফাউন্ডেশনাল স্টেজ বা ভিত্তি স্তর, যা শুরু হবে 3 বছর বয়সী বাচ্চাদের জন্য, 4 বছর বয়সী বাচ্চাদের জন্য এবং 5 বছর বয়সী বাচ্চাদের জন্য প্রি প্রাইমারি এডুকেশন বা বালভাটিকা বা আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনের মাধ্যমে। তার সঙ্গে সংযুক্ত হবে প্রথম বর্ষ বা ক্লাস 1 ক্লাস 2, এই সব মিলে 5 বছরের ফাউন্ডেশনাল স্টেজের বা ভিত্তি স্তরের কারিকুলাম। এর পরবর্তী 3 বছর ক্লাস 3 ক্লাস 4 এবং ক্লাস 5, যাকে বলা হয়েছে প্রিপারেটরি স্টেজ বা প্রস্তুতি স্তর। তারপরে 3 বছর রয়েছে মিডল স্টেজ বা মধ্যস্তর, এখানে ক্লাস 6 ক্লাস 7 এবং ক্লাস 8, আর এর পরবর্তী একেবারেই মাধ্যমিক স্তর বা সেকেন্ডারি স্টেজে ক্লাস 9 ক্লাস 10 ক্লাস 11 এবং ক্লাস 12 রাখা হয়েছে। খুব সুন্দরভাবে জাতীয় শিক্ষানীতি বলেছে যে এই পর্যায়গুলিতে শিখন এবং শিক্ষণ অর্থাৎ টিচিং লার্নিং প্রসেস ঠিক কোন পথে বাহিত হবে। যেমন ভিত্তি স্তর বা ফাউন্ডেশনাল স্টেজে বলা হয়েছে এখানে বই পড়বার কোনো চাপ নেই, বরং প্লে ওয়ে এডুকেশন বা খেলাধুলো, আনন্দ এবং আবিষ্কারের পর্যায়গুলিকে যেন লক্ষ্য রেখে শিক্ষক শিখন পদ্ধতিকে পরিচালনা করেন। এর পরবর্তী প্রিপারেটরি স্তরে সেখানে ফাউন্ডেশনাল লিটারেসি আর নিউমেরেসি প্রোগ্রামের ওপরে ফোকাস করা হয়েছে, অর্থাৎ বুনিয়াদী স্তরের গাণিতিক এবং ভাষাগত বিশ্লেষণ যেন যথার্থভাবে শিশুদের মধ্যে হয় সেদিকে লক্ষ্য রেখে কারিকুলাম, সিলেবাস, টেক্সট বুককে তৈরি করতে হবে, প্রচুর ওয়ার্কবুকের সঙ্গে সংযোগ করা যেতে পারে। তারপরে আমাদের যে মধ্যস্তর বা মিডল স্টেজের কথা NEP বলেছে, সেখানে একই রকমভাবে বিষয়ভিত্তিক আলোচনা এসেছে এবং এই বিষয়ভিত্তিক আলোচনার সঙ্গে সঙ্গে প্রি ভোকেশনাল অর্থাৎ প্রাক বৃত্তিগত আলোচনার একটি অনুসঙ্গকেও রাখা হয়েছে, যা আসলে মূল্যায়ন ভিত্তিক নয় কিন্তু আবশ্যিক অন্য উপাদান হিসেবে যেন মধ্য স্তরে শিক্ষার্থীদেরকে তার সুযোগ এনে দেয়া যায় এবং এর পরবর্তীতে একেবারে সাবজেক্ট ওরিয়েন্টেড কম্পিটেন্সি বেসড

0: লার্নিং ওরিয়েন্টেড সাবজেক্টের অনুষঙ্গ রাখা হয়েছে সেকেন্ডারি ফেজে বা মাধ্যমিক স্তরে।
1: আচ্ছা, মানে এখানে আপনি বলতে চাইলেন যে ধরুন অন্যান্য কারিকুলাম যে অ্যাক্টিভিটিসের কথা বলছেন, মানে পদার্থবিদ্যার সাথে গান কিংবা ধরুন ইতিহাসের সাথে কম্পিউটার পড়ার সুযোগ রয়েছে, তাই তো?
0: এটি একটি বিশেষ বিষয় যেখানে এনইপি অনেকগুলো প্রস্তাবনার মধ্যে একটা সুন্দর আশ্চর্যজনক কথা আমাদের জন্য বলেছে এবং সুযোগ এনে দিয়েছে পড়বার জন্য। অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ যে বেরিয়ারের আগে ছিল যে একটি নির্দিষ্ট বিষয়ের সঙ্গে অন্য একটি নির্দিষ্ট বিষয়কে নিতে হবে মাধ্যমিক স্তরে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পর্যায়ে আমাদের রাজ্যে যা আছে, এখানে কিন্তু তেমন বিষয়টি নেই। একটা বিষয়ের সঙ্গে সঙ্গতি রেখে অন্য বিষয়কে শিক্ষার্থী তার নিজের আগ্রহ এবং ইচ্ছা অনুযায়ী সে বেছে নিতে পারে এবং আমরা যেন তাকে সেই সহযোগিতা দিতে পারি। জাতীয় শিক্ষানীতি সেই আয়োজনই তাদের এই প্রস্তাবনায় রেখেছে।
1: পার্থ স্যার, এবার আপনার কাছে যাব, জানতে চাইব ইদানিং প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে FLN এই শব্দটা খুব জোর দিয়ে বলা হচ্ছে, এই FLN এর গুরুত্বটা ঠিক কোথায়?
2: প্রথমে জানবো আমরা FLN এর পূর্ণাঙ্গ নামটা কি। হ্যাঁ
1: হ্যাঁ,
2: ফাউন্ডেশনাল লিটারেসি এন্ড নিউমারেসি।
1: আচ্ছা,
2: খুব সহজ ভাষায় বাংলা যদি বলতে চাই আমরা, সেটা হচ্ছে মৌলিক সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান। সহজ কথায় কি না, একটা শিশু যাতে অন্তত তার তৃতীয় শ্রেণীর মধ্যে তার নিজের মাতৃভাষায় কোনো লেখা সাবলীলভাবে সে পড়তে পারবে, বুঝতে পারবে এবং জীবনের যে মৌলিক গণিত যোগ গুণ বিয়োগ ভাগ আয়ত্ত করতে পারে, এটা নিশ্চিত করাই হচ্ছে এই FLN এর মূল কাজ।
1: মূল কাজ
2: ধরুন ইমারতের যদি ভিত দুর্বল হয় তাহলে কিন্তু কোনো বাড়ি
1: ভালো করে
2: বড় মানে তৈরি
1: করা যায় না।
2: তেমনি একটা শিশুর ক্ষেত্রে এই ফাউন্ডেশনাল লিটারেসি আর নিউমারেসি অসম্ভব গুরুত্বপূর্ণ। আর ভারত সরকার এই জায়গাটাতে এর জন্য নিপুণ ভারত NIPUN নিপুণ ভারত মিশন চালু করেছেন, যাতে বলা হয়েছে এতে কোনো শিশু পিছিয়ে না পড়ে।
1: একদমই, মানে প্রত্যেকের ভিত যেন ভালো করে তৈরি
2: হয় করতে হবে। অনেক সময় দেখি উঁচু ক্লাসের ছেলে মেয়েরাও তারা যোগ ভাগ গুণ জানে না, রিডিং পড়তে পারে না,
1: ঠিক একটা বাক্য ঠিকঠাক লিখতে
2: পারে না, বলতে পারে না, পড়তে পারে না, ঠিক এই জায়গাটাতে কিন্তু এনইপি জোর দিয়েছে। বাচ্চা ক্লাস থ্রিতে ওঠার সঙ্গে সঙ্গে মানে যখন সে থ্রি শেষ করবে, ক্লাস ফোরে যখন উঠবে, সে তার নিজের ভাষায় লিখতে পারবে, পড়তে পারবে, সে বেসিক যে অঙ্ক, জীবনের যে মৌলিক অঙ্কগুলো যোগ গুণ ভাগ বিয়োগ করতে পারবে।
1: একদমই, এটা ভীষণ ভীষণ ভাবেই জরুরি প্রত্যেকের ক্ষেত্রে। আচ্ছা অর্ণব স্যার, এবার জানতে চাইবো আপনার কাছে যে শিক্ষা ব্যবস্থাকে বদলাতে গেলে তো শিক্ষকদেরও প্রত্যেক দিন প্রতিনিয়ত নতুন কৌশলে অভ্যস্ত হতে হবে, তাই না? তো সে বিষয়ে কি নীতিতে কিছু ভাবা হয়েছে?
0: একদমই ঠিক বলেছেন, যিনি পড়ান তিনি যদি নিজে ভালো পড়েন তাহলে তার কাছে ধারণা আরও পরিষ্কার হয়, ফলে তিনি আরও ভালো পড়াতে পারবেন। তার হাতেই আগামী দিনের নাগরিক যারা আজকে শিক্ষার্থী হিসেবে শ্রেণীকক্ষে উপস্থিত আছে তাদের পূর্ণ সম্ভাবনাগুলি বিকশিত হতে পারে। ফলে এদিকে লক্ষ্য রেখেই ক্যাপাসিটি বিল্ড আপ একটি অত্যন্ত প্রয়োজনীয়, সময়োপযোগী এবং সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থাপনার অন্যতম অনুষঙ্গ হিসেবে জাতীয় শিক্ষানীতিতে স্থান পেয়েছে। কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট, বছরে অন্তত 50 ঘন্টা এমন কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামে টিচারদের পার্টিসিপেট করবার কথা এনইপিতে বলা হয়েছে এবং NEP 2020 এরই অনুসঙ্গে ন্যাশনাল ইনিশিয়েটিভস অফ স্কুল হেডস অ্যান্ড টিচার্স হলিস্টিক অ্যাডভান্সমেন্ট প্রোগ্রামের সুযোগ তৈরি করেছে দীক্ষা প্ল্যাটফর্মে। দীক্ষা প্ল্যাটফর্মের এই কোর্সগুলিতে টিচাররা নিজেরাই রেজিস্ট্রেশন করে একটার পর একটি নিজেদের পছন্দের বিষয় অনুযায়ী কোর্সগুলিকে সিলেক্ট করে তারা ট্রেনিং করতে পারছেন। এবং সব থেকে সুন্দর আমাদের রাজ্যের অনুসঙ্গে বলি, আমরা অনেকটা দেরিতে শুরু করলেও এই মুহূর্তে সারা দেশের মধ্যে যতজন শিক্ষক এই কোর্সে রেজিস্ট্রেশন করেছেন তার ভিত্তিতে ওয়েস্টবেঙ্গল সবার থেকে এগিয়ে রয়েছে। নিষ্ঠা ট্রেনিং প্রোগ্রামের টোটাল কোর্স রেজিস্ট্রেশনের পরিপ্রেক্ষিতে ওয়েস্টবেঙ্গল 20.63 লাখ রেজিস্ট্রেশন করেছে ওয়েস্টবেঙ্গল টিচাররা। এখানকার 1 লক্ষেরও বেশি শিক্ষক ইতিমধ্যে 50 ঘন্টার এই ওরিয়েন্টেশন কোর্স কমপ্লিট করেছেন এবং তারা প্রতিনিয়ত স্কুলে যখন পড়াচ্ছেন সেই সময় বাদ রেখে অন্য সময়ে তারা এই কোর্সগুলি করছেন। কোর্সগুলি কেমন, যেমন নিষ্ঠা ECCE আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশন, যেমন নিষ্ঠা FLN, যেমন ক্যাচ দ্য রেন, যেমন সাবজেক্ট ওরিয়েন্টেড AI ওরিয়েন্টেড রিসার্চ মাইক্রো রিসার্চ, এই ধরনের বিভিন্ন প্রোগ্রামগুলিকে এখানে এই কোর্স

0: রেগুলে রাখা আছে টিচার্স ওরিয়েন্টেশন প্রোগ্রাম হিসেবে। ফলে শিক্ষকের শিক্ষকতার মানদণ্ড কিন্তু ক্রমাগত বৃদ্ধি পাবে এবং যেন বৃদ্ধি পায় এই প্রস্তাবনাই জাতীয় শিক্ষানীতিতে বলেছে, যাকে আমরা ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ড ফর টিচার্স বা NPST বলতে পারি।
1: আচ্ছা, এবার আরেকটা কথা, আমাদের যে পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য, আমাদের রাজ্যের শিক্ষা পরিকাঠামো NEP 2020 কতটা প্রাসঙ্গিক?
0: অত্যন্ত প্রাসঙ্গিক একটি বিষয়। আমাদের দেশের অন্য সকল রাজ্যের মতো এই রাজ্যেও শিক্ষা ব্যবস্থাপনার প্রভূত উন্নতির যে সম্ভাবনা, যে দিকদর্শ, তা আসলে লুকিয়ে রয়েছে আমাদের এই জাতীয় শিক্ষানীতি 2020-তে। একদিকে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট, প্রতিটি স্কুলকে যথাযথভাবে শিক্ষা ব্যবস্থাপনার সমস্ত আয়োজন সংযুক্ত করা এবং সেই সুযোগ তৈরি করা, অন্যদিকে টিচার্স কোয়ালিটি ডেভেলপমেন্ট, তার সঙ্গে টিচার্স রিক্রুটমেন্ট, র্যাশনালাইজেশন, এই সমস্ত প্রক্রিয়াগুলির মধ্যে দিয়ে স্কুলের যেমন অ্যাসেসমেন্ট গ্রেডিং করা সম্ভবপর, তেমনি টিচার্স পারফরমেন্স গ্রেডিংও করা সম্ভবপর, যাকে আমরা পারফরমেন্স অ্যাপ্রাইজাল রিপোর্ট বলতে পারি। অন্যদিকে যে ভাষাগত এবং গাণিতিক ভিত্তিমূলক যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে শিক্ষার্থীদের আমরা প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের দিকে অগ্রসর করে চলেছি আমাদের শিক্ষা ব্যবস্থাপনায়, সেখানেও যতটুকু যা লার্নিং গ্যাপ আছে সেইগুলোকেও ফিল আপ করে শিক্ষার্থীদের অন্তর্নিহিত সম্ভাবনাকে তাদের জ্ঞানমূলক, বৃত্তিমূলক, প্রয়োগমূলক, সামাজিক, নৈতিক বিভিন্ন বিকাশমান স্তরে সার্থকভাবে পৌঁছে দেওয়া সম্ভবপর জাতীয় শিক্ষানীতি মেনে।
1: বেশ, আচ্ছা, আমাদের বাংলাতে আলোচনা হওয়াটা তো খুব জরুরি, তো সেক্ষেত্রে মাতৃভাষায় প্রাথমিক শিক্ষার ব্যাপারে আমাদের এই শিক্ষানীতি কি বলছে?
0: শিক্ষানীতি মূলত যেহেতু আন্ডারস্ট্যান্ডিং বা বোধগম্যতার উপরে ভিত্তি করে সিলেবাস, কারিকুলাম, টেক্সট বই এবং শিক্ষণ প্রক্রিয়াকে পরিচালন করবার কথা বলেছে, ফলে শিক্ষার্থী যে হোম ল্যাঙ্গুয়েজ নিয়ে স্কুলে আসে সেই হোম ল্যাঙ্গুয়েজ স্কুলের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে, সেটা অন্য কোনো ডায়ালেক্টেও হতে পারে, কিন্তু মূল যে ভাষা স্ট্যান্ডার্ড কলোকুয়াল যে ল্যাঙ্গুয়েজের সঙ্গে ওই ডায়ালেক্ট যুক্ত, ধরা যাক স্ট্যান্ডার্ড কলোকুয়াল বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, তাহলে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে যেহেতু সে সব থেকে ভালো বুঝতে পারে, সব থেকে ভালো বলতে পারে, অতএব মাতৃভাষায় তাদের এই শিক্ষা ব্যবস্থাপনা যেন একেবারেই প্রাথমিক, উচ্চ প্রাথমিক, প্রারম্ভিক স্তরের সমস্ত পর্যায়ে ব্যবস্থাপনা থাকে জাতীয় শিক্ষানীতি সেটা বলেছে। আমাদের রাজ্যে ইতিপূর্বেই তা ছিল, 68-এর কোঠারি কমিশনের রিপোর্টেও তা বলা ছিল, তো একই রকমভাবে এই জাতীয় শিক্ষানীতিতেও সেই অনুষঙ্গ এসেছে। ফলে সারা দেশের কোনো স্থানে, কোনো স্কুলে, কোনো বোর্ডে বা কোনো রাজ্যে যদি এমন থাকে যেখানে মাতৃভাষায় শিক্ষাদান প্রারম্ভিক স্তরে হচ্ছে না, যেন সেটা অবশ্যই হয় জাতীয় শিক্ষানীতি সে কথা বলেছে।
1: বেশ, তার মানে প্রথম 8টা বছর শুধুই কৌতূহল জাগানো আর ভয় তাড়ানোর সময়, তাই তো? পার্থ স্যার, এরপর তো আসছে মিডল স্টেজ, মানে ক্লাস 6 থেকে ক্লাস 8, সেখানে কি ভোকেশনাল এডুকেশন বা বৃত্তিমূলক শিক্ষাকে যুক্ত করা হয়েছে? ষষ্ঠ শ্রেণীর একটা ছোট্ট বাচ্চা কিভাবে কাজ শিখবে?
2: আমরা অনেকেই ভাবি ভোকেশনাল এডুকেশন মানে এটা খুব বিশাল ল্যাব বানাতে হবে, অনেক খরচ করতে হবে। না, একদমই না। এই ভোকেশনাল এডুকেশন বা বৃত্তিমূলক শিক্ষার মূল জায়গা হলো একটা ছাত্র বা ছাত্রীকে বাস্তবতার সাথে মিলিয়ে দেওয়া, স্থানীয় সম্পদের ওপরে ভিত্তি করে এটা করা সম্ভব। ধরুন কাগজের থোঁয়া তৈরি বা খাম তৈরি। স্কুলের অনেক সময় অনেকগুলো জায়গা থাকে, মানে ওয়েস্টল্যান্ড থাকে, যেখানে কিচেন গার্ডেন তৈরি করা, যা মিড ডে মিলের এক ক্ষেত্রে খুব
1: উপকারী প্রয়োজনীয়
2: হয়ে দাঁড়াবে।
1: একদম।
2: বা ধরুন ছোটখাটো কাঠের কাজ শেখানো,
1: মাটির কাজ, নানান ধরনের জিনিস তৈরি করা শেখানো,
2: বা ধরুন বিভিন্ন রকম হস্তশিল্পর কাজ করা, এর জন্য আমরা স্থানীয় যারা কারিগর আছে বা যারা শিল্পী আছে তাদেরকে আমরা বিদ্যালয়ে রাখতে পারি, আমন্ত্রণ জানাতে পারি, ছোট ছোট ওয়ার্কশপ করতে পারি। এর ফলে কি যেটা হবে, কমিউনিটি এনগেজমেন্ট বা একটা সামাজিক অংশগ্রহণ তৈরি হবে স্কুলগুলোতে,
1: বাচ্চারাও উৎসাহ পাবে,
2: বাচ্চারা উৎসাহ পাবে। এবং ধরুন একজন, মানে আপনাকে আমরা কার্পেন্টার বলি, ছেলেদের সঙ্গে যে বসতে পারবে তারও একটা সামাজিক সম্মান সে পেল।
1: একদমই, একদমই। বাচ্চারাও এই জিনিসটা থেকে, বলা তো যায় না কার মধ্যে কি প্রতিভা লুকিয়ে আছে,
2: একদম একদম,
1: তো ওই ছোট্টবেলাতে হয়তো এই ধরনের কাজগুলো করতে করতে সেই বাচ্চাগুলোর মধ্যে থেকেও তাদের কোনো একটা প্রতিভা বেরিয়ে আসবে,
2: একদম একদম,
1: যেটা স্যারেরা দেখতে পাবেন এবং আগামী দিনে হয়তো সেই ক্ষেত্রে সে কোনো উজ্জ্বল ছাপ রাখতে পারবে নিজের।
2: আমাদের সবার যারা শিক্ষক আমরা, আমাদের প্রত্যেকেরই একটা স্বপ্ন হলো শিশুর মধ্যেকার ঘুমিয়ে থাকা অন্তর্নিহিত যার
1: সুপ্ত যে প্রতিভা বের করে আনা।
2: যেমন আপনি একটু আমাদের আগে প্রশ্ন করছিলেন না, এফ এল এন এর কথা বলছিলেন, দেখুন আমাদের এখানে যে চিরকালীন যে শিক্ষকতার পদ্ধতি আছে, যে শিক্ষক হবেন ক্লাসরুমে অ্যাক্টিভ, ছেলেরা হবেন প্যাসিভ, শিক্ষক একা কথা বলবেন, ছেলেরা চুপ করে শুনবে
1: অথবা নোটবুকে লিখে রাখবে,
2: লিখবে, এই যে চক অ্যান্ড টক, চক নিয়ে বোর্ডে ওয়াক, বোর্ড ওয়াক করবে, তিনি বলবেন চক অ্যান্ড টক বা একমুখী শিক্ষা, এখান থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে। এডিপি এই শিক্ষাটা দেয় যে ছেলেমেয়েরা অ্যাক্টিভ হবে। আর শিক্ষকদের শিক্ষকতার মূল হাতিয়ার হবে টিএলএম, টিচিং লার্নিং মেটেরিয়াল, আর খেলাভিত্তিক শিক্ষা। খেলাভিত্তিক শিক্ষা কিরকম ধরনের, আমি দু তিনটে উদাহরণ দিতে পারি আপনাকে। ধরুন ভাষা শিক্ষা বা সাক্ষরতার জন্য আমরা বিভিন্ন রকম ছবি সহ কাট করতে পারি, শব্দ গাছ বানাতে পারি, একটা আকর্ষণীয় গল্পের বই দিয়ে রিডিং কর্নার বানাতে পারি। সম্প্রতি SSM থেকে আমাদের প্রত্যেকটা স্কুলে নির্দেশিকা চলে এসেছে, লাইব্রেরি তো আছেই, এর বাইরেও যেখানে ছেলেমেয়েরা ধরুন টিফিন আওয়ার্সে ঘোরে, বা একটা স্কুলে একটা কর্নার যেখানে আমরা কিছু বইপত্র রাখতে পারি, ম্যাগাজিন রাখতে পারি, রিডিং কর্নার তৈরি করা,
1: একদমই মানে ওপেনলি
2: ওপেনলি,
1: যাতে মানে লাইব্রেরি রুম নয়,
2: লাইব্রেরি রুম
1: একদম সামনে রাখি রেখে দেওয়া, যাতে ওরা চলতে ফিরতে দেখতে পারে, এটা নিয়েও আলোচনা করতে পারে নিজেদের মধ্যে সহপাঠীদের সঙ্গে। আচ্ছা,

0: করবেন, তার একটা ছোট্ট মাইক্রো প্ল্যান তিনি তৈরি করবেন প্রতিটি ক্লাসের জন্য একটু একটু করে। লার্নিং আউটকাম বেসড লার্নিং প্রসেসকে ড্রাইভ করতে, যে লার্নিং আউটকামে পৌঁছানোর জন্য যে প্রসেস তিনি ফলো করছেন তার প্রয়োজনীয় TLM কী হবে তিনি সেটা ব্যবহার করবেন। তাহলে আমরা এক কথায় বলতে পারি, লার্নিং আউটকাম ওরিয়েন্টেড ক্লাসরুম ইউজিং TLM, ইউজিং ওয়ার্কশিটস, ইউজিং লার্নিং ওয়ার্কশিটস, প্র্যাকটিস ওয়ার্কশিটস অর অ্যাসেসমেন্ট ওয়ার্কশিটস, এবং এরই অনুসঙ্গে প্রতিদিন নিজেকে আপডেট করবার জন্য তিনি কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকবেন। কারণ এই CPD প্রোগ্রাম যা নিষ্ঠার মাধ্যমে আয়োজিত হয়েছে জাতীয় শিক্ষানীতি মেনে, তা আসলে সারা ভারতবর্ষের সমস্ত শিক্ষককে আধুনিক চিন্তাভাবনার আলোকে প্রতিদিন নতুন ইনপুট পৌঁছে দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এটাকেই যদি তিনি ব্যবহার করতে পারেন তাহলে লার্নিং গ্যাপ খুঁজে পাবেন। স্টুডেন্টের মধ্যে লার্নিং গ্যাপ খুঁজে পেলেই কিভাবে সেই লার্নিং গ্যাপকে ফিল আপ করতে হয় শিক্ষক জানেন, তিনি অ্যাডিশনাল সাপোর্ট দেবেন। শিক্ষার্থীকে রোট লার্নিং থেকে বের করে এনে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং, ক্রিটিক্যাল থিঙ্কিং এই বিষয়ে লার্নিং বাই ডুইং, প্রজেক্ট ওরিয়েন্টেড বিভিন্ন ছোট ছোট অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ রেখে তার ভেতরে সুপ্ত সম্ভাবনাকে বিকাশ করবার প্রচেষ্টা চালাবেন। ফলে আমরা শিক্ষকদের উদ্দেশ্যে আমরা এক কথায় বলতে পারি, ECC, FLN, নিপুণ ভারত, বালভাটিকা, বিদ্যাপ্রবেশ, দীক্ষা, নিষ্ঠা, CPD, লার্নিং আউটকাম, ফাইন্ডিং লার্নিং গ্যাপস অ্যান্ড এক্সটেন্ডিং সাপোর্ট, ইউজ অফ TLM, এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং, ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড আফটার দ্যাট ফর্মেটিভ ইভ্যালুয়েশন, সামেটিভ ইভ্যালুয়েশন, পরখ, পারফরমেন্স অ্যানালিসিস, রিভিউ, অ্যাসেসমেন্ট ফর হলিস্টিক ডেভেলপমেন্ট অব নলেজ। ফলে শিক্ষাকে আনন্দজনক করে তোলাই আমাদের মূল লক্ষ্য, তার জন্য প্রয়োজনীয় উপাদানগুলিকে সংগ্রহ করা এবং সুপ্রযুক্তভাবে ব্যবহার করার সচেষ্টতা শিক্ষার্থীর মধ্যে যেন পৌঁছে যায় শিক্ষককে তা দেখতে হবে।
1: আচ্ছা, আমাদের এই পর্যায়ে শেষ করবার আগে আমরা জানতে চাইব যে আমাদের শিক্ষক ও অভিভাবকদের উদ্দেশ্যে যদি কোনো এক লাইনের বার্তা রাখা সম্ভব হয় আর
2: শিক্ষানীতি, যখন কোনো সরকার শিক্ষানীতি প্রণয়ন করেন, এটা আমাদের বুঝতে হবে যে শিক্ষানীতি কোনো জাদুকাঠি নয়,
1: একদমই
2: কোনো আলাদিনের আশ্চর্য প্রদীপের মানে ম্যাজিক ওয়ান্ড নয় যে আমরা রাতারাতি সব চেঞ্জ করে দেব।
1: একদম,
2: শ্রেণীকক্ষ, শিক্ষক, শিক্ষিকা, অভিভাবক, সমাজ সবাই মিলে যখন হাতে হাত মেলাবো তখনই কিন্তু আসল পরিবর্তন আসবে। শুধু সরকার নীতি প্রণয়ন করলো আর রাতারি সব বদলে গেল তা কিন্তু নয়,
1: এটা সম্ভব
2: সম্ভব নয়। আমাদের সবাইকে হাতে হাত মেলাতে হবে, তবেই কিন্তু আসল পরিবর্তন আসবে। কারণ আমাদের প্রত্যেককে বুঝতে হবে দেশের ভবিষ্যৎ সেটা কিন্তু আজকে শ্রেণীকক্ষে যারা বসে আছে তাদের মাধ্যমেই রূপ পাচ্ছে।
1: একেবারে। অর্ণব স্যার, আপনি যদি একটু কিছু বলেন।
0: শিক্ষার্থীদের জন্যই বিদ্যালয়, শিক্ষার্থীদের জন্যই শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থীদের জন্যই শিক্ষা ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের জন্যই আমরা সকলে। তাই শিক্ষকদের কাছে আমার একটাই স্বনির্বন্ধ আবেদন, আসুন আরও ভালো করে পড়ি, আরও ভালো করে পড়াই, আরও ভালো করে পড়তে শিক্ষার্থীদের সহযোগিতা করি জাতীয় শিক্ষানীতির সমস্ত অনুষঙ্গ সঙ্গে নিয়ে।
1: একদম, খুব সুন্দর বললেন স্যার। তাহলে আজকের আমরা প্রথম পর্বের একদম শেষে পৌঁছে গেছি, আর তোমরা যারা শুনছো বেতালের ওপার থেকে তারা নিশ্চয়ই বোঝার চেষ্টা করছো যে সামনের দিনগুলো কিন্তু পড়াশোনাটা একটু বেশি ভালো হতে চলেছে, তোমাদের ভালো লাগতে সাহায্য করবে, তোমাদের শিক্ষকরা তোমাদেরকে সে বিষয়ে অবশ্যই সহযোগিতা করবেন। তাই সঙ্গে থাকো, তোমরা অবশ্যই পড়াশোনাতে মনোযোগী হবে, কারণ তোমরাই আমাদের দেশের ভবিষ্যৎ। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে আজ এতক্ষণ শুনলেন জাতীয় শিক্ষানীতি 2020, NEP 2020 এবং পশ্চিমবঙ্গের শিক্ষাঙ্গনে এর প্রয়োগ ও প্রাসঙ্গিকতা সম্পর্কে। আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন দুই বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রশাসনিক বিশেষজ্ঞ, যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শ্রী পার্থ প্রতিম বৈদ্য স্যার এবং পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের ডেপুটি স্টেট প্রজেক্ট ডিরেক্টর শ্রী অর্ণব সরকার। আজ শুনলেন প্রথম পর্ব, আগামীকাল শুনবেন দ্বিতীয় তথা শেষ পর্ব।
3: অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন পিয়ালি ঘোষ, প্রযোজনা দেবর্ষী ঘোষ। বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানটি শেষ হলো।

138তম ডাক আদালত ও পেনশন আদালত সম্পর্কিত ঘোষণা মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28 অক্টোবর 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর অ্যাভিনিউ কলকাতা 12 বেলা 12:30 গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনি তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30 সেপ্টেম্বর তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী এস সি দাস, এডিপিএস সিএস, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস, পশ্চিমবঙ্গ সার্কেল, P36 সিআর এভিনিউ, কলকাতা 12 ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা দেওয়া যাবে। সেক্ষেত্রে ইমেল করতে হবে opmg_wb@indiapost.gov.in, adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in আইডিতে। অভিযোগকারীকে উপরোক্ত নির্ধারিত তারিখ ও সময় গুগল মিট অর্থাৎ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে। যে কোনো স্পষ্টীকরণের জন্য এডিপিএস সিএস এর সঙ্গে যোগাযোগ করার টেলিফোন নাম্বার 0332210250 অথবা 0332210612 অথবা 0332210500 এ যোগাযোগ করা যেতে পারে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগে ইমেলে ডাক আদালত পেনশন আদালত শব্দটি উল্লেখ করতে হবে। আইনি বিষয়ে জড়িত মামলা যেমন উত্তরাধিকার ইত্যাদি এবং নীতিগত বিষয়গুলি ডাক আদালত ও পেনশন আদালতে নেওয়া হবে না। ঘোষণাটি শুনলেন।

একজন দাতার দান করা রক্তকে এক ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে এক ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য। রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে।

জানিয়ে দিয়ে আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে 6:05 থেকে সাঁওতালি অনুষ্ঠান, লোকগীতি পরিবেশন করবেন কল্যাণী মুর্মু ও সহশিল্পীবৃন্দ, 6:15 ওজন স্তর সংরক্ষণ সাঁওতালি ভাষায় কথিকা বলবেন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শ্যামল মুর্মু। এরপরে লোকগীতি শোনাবেন পার্বতী হেমব্রম ও সহশিল্পীরা, কানুরাম সোরেন ও রীনা মুর্মু ও সহশিল্পীবৃন্দ। কৃষি কথার আসর 6:38, রোগ নিরাময়ে আয়ুর্বেদ ও ভেষজ উদ্ভিদের উপযোগিতা, এ বিষয়ে ডক্টর সৈকত কুমার বসু সাক্ষাৎকার নিয়েছেন সুব্রত চক্রবর্তী। রয়েছে কৃষিভিত্তিক নাটক ফুলে কাঁটা নেই, প্রযোজনা সুমিত চক্রবর্তী। 7:30 সমীক্ষা, 8:00 বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা, আইনি কথা 8:30 দত্তগ্রহণ অভিভাবকত্ব এবং একক অভিভাবকত্ব, এ বিষয়ে আইনজীবী সুদীপ্ত পাণ্ডার সঙ্গে আলাপচারিতায় রৌলীনা সেনগুপ্ত। 9:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন অত্রি কোটাল। 9:30 আকাশবাণী সংগ্রহশালা থেকে গীতিকা পুলক বন্দ্যোপাধ্যায় সাক্ষাৎকার নিয়েছেন ভূপেন্দ্রনাথ শীল। বাংলা ছায়াছবির গান 10:00, 10:30 রবীন্দ্রসঙ্গীত অনিন্দিতা ঘোষের কণ্ঠে, 10:45 লোকগীতি শিল্পী স্বপন মুখোপাধ্যায় সুমনা বন্দ্যোপাধ্যায়ের গাওয়া আধুনিক গান, 11:00 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুংরি ও দাদরা শিল্পী সুনন্দা মুখোপাধ্যায়।

সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 6:10 হিন্দি বার্তা, 6:30 গুল গুলশান উপস্থাপনায় পুনম সিং, 7:10 আধুনিক গান শোনাবেন সুমনা বন্দ্যোপাধ্যায়। দর্পণ 7:30, রাত 8:00 জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমস 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। 8:30 হরাইজন, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান অঙ্কিতা সেনের উপস্থাপনায়, রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে। জানিয়ে দিয়ে আবহাওয়ার খবর, আগামী 24 ঘন্টায় আকাশ প্রধানত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ও 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। সবচেয়ে কম তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল শতকরা 97% আর সবচেয়ে কম শতকরা 52% বৃষ্টি হয়নি গত 24 ঘন্টায়। পশ্চিমবঙ্গে সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান তাদের জন্য জানানো হয়েছে কোনো সতর্কবার্তা নেই। আবহাওয়ার খবরটি জানিয়ে দিলাম। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, সাঁওতালি অনুষ্ঠান একটু পরেই।

আকাশবাণী কলকাতা রিয়া গীতাঞ্জলি উচ্ছেন্তাল মাখন পৌন সাই মডেল তুরুই গেটুডে তুরুই মিটারে হবে না তেহিনা সান্তাড়ি আখড়া তেহিনা সান্তাড়ি আখড়া রিয়া এতহব রে আজম তাবন পে কল্যাণী মুরমু আর সাঁতেন কোয়া হেড়হেদ সেরিং সেরিং রে দ কল্যাণী মুরমু আর সরোজমণি সরেন।

0: আকাশবাণী কলকাতা, গ্রামীণ সংবাদ পড়ছি সুরিতা সাহা। চলতি মাসে সবকিছু যাচাইয়ের পরে আরও 8 লক্ষ মহিলা উপভোক্তাকে অন্নপূর্ণ যোজনা প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে। নারী শিশু ও সমাজকল্যাণ দপ্তর সূত্রে একথা জানা গিয়েছে। এর ফলে এই প্রকল্পে উপভোক্তার সংখ্যা বেড়ে হবে 1,58,00,000। উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আগামীকাল থেকে ধাপে ধাপে চলতি মাসের ভাতা হিসেবে সরাসরি টাকা পাঠানোর কাজ শুরু হবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মবার্ষিকী আগামীকাল রাজ্য সরকার অন্নপূর্ণা দিবস হিসেবে পালন করবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগেই জানিয়েছেন। পশ্চিমবঙ্গের 2 বিধানসভা কেন্দ্র মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার সময়সীমা আজ শেষ হয়েছে। শেষ দিনে আজ রেজিনগরে প্রার্থীপদ পেশ করেন বিজেপির শাখারভ সরকার। এছাড়াও ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী সফিউজ্জামান শেখ ও মনোনয়ন দাখিল করেন। অন্যদিকে নন্দীগ্রাম আসনের জন্য হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্চিতা দে প্রধান। এছাড়াও আজই মনোনয়নপত্র জমা দিয়েছেন ঋতব্রতপন্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী মোহাম্মদ এতেশামুল হক। রাজ্যের নবগঠিত স্বাস্থ্য কমিশন আগামীকাল বিভিন্ন বেসরকারি হাসপাতাল পরিদর্শন শুরু করছে। চেয়ারম্যান তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে কলকাতায় আজ কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে স্থির হয়েছে, প্রথম দফায় উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও শিলিগুড়ির 30-40 বেসরকারি হাসপাতাল ঘুরে দেখবেন কমিশনের প্রতিনিধিরা। পিএম বিশ্বকর্মা প্রকল্প আগামীকাল 3 বছর পূর্ণ করছে। 30,00,000 সুবিধা প্রাপক এখনও পর্যন্ত এই কর্মসূচির অন্তর্ভুক্ত হয়েছেন। এই প্রথম পশ্চিমবঙ্গ এই প্রকল্পে অংশ নিচ্ছে। ইতোমধ্যেই 30-স্তরীয় যাচাই পর্ব সম্পূর্ণ করেছেন এমন 3,000 জনকে আগামীকাল কলকাতায় এক অনুষ্ঠানে টুল কিট এবং ঋণের চেক তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রের MSME মন্ত্রকের অতিরিক্ত সচিব ডেভেলপমেন্ট কমিশনার ডক্টর রজনীশ। কলকাতা হাইকোর্ট টিয়া, চন্দনা, পাহাড়ি মুনিয়া সহ বিভিন্ন পাখির বেআইনি বিক্রি বন্ধে কড়া পদক্ষেপ নিয়েছে। প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ গালিব স্ট্রিট সহ রাজ্যের সমস্ত পশুপাখির বাজারে নজরদারি চালানোর নির্দেশ দিয়েছে। মালদার গাজলে আজ কারিগরি শিক্ষা প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তরের উদ্যোগে এবং গাজল ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় রোজগার মেলা আয়োজন করা হয়। বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের ব্যাপারে নানান তথ্য প্রদান করা হয় এই মেলায়। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরে আজ বিশ্ব ওজন দিবস উপলক্ষে স্বচ্ছ সাগর সুরক্ষিত সাগর কর্মসূচির আওতায় পরিবেশ সুরক্ষা ও সচেতনতামূলক কর্মসূচির পালন করা হয়। গঙ্গাসাগর কোস্টাল থানা ও ব্লক প্রশাসনের যৌথ উদ্যোগে কপিলমুনির আশ্রম চত্বর এবং সংলগ্ন এলাকায় একাধিক চারাগাছ রোপণ করা হয়। হাওড়া জেলার আমতা থানা চন্দ্রপুর আউটপোস্টের উদ্যোগে চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার চাট্রা বাজারে আজ একটি জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। বাল্যবিবাহ প্রতিরোধ, সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতা, মাদক ও নেশাজাতীয় দ্রব্য বর্জন, শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গ্রামবাসীদের সচেতন করা হয় এই অনুষ্ঠানে। গ্রামীণ সংবাদ শেষ হল, এর পরের খবর 7:35।
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে। আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া ফারাক্কা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর মালদা রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে, DTH বাংলা পরিষেবায় ও নিউজ অন AIR অ্যাপে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, আগামী 24 ঘণ্টায় হালকা থেকে মাঝারি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গের সবকটি জেলার অনেক জায়গাতেই। আবহাওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে আগামী 24 ঘণ্টায় 7-11 সেন্টিমিটার ভারী বৃষ্টির সম্ভাবনা। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে পশ্চিমবঙ্গের জেলাগুলির দুএকটি জায়গার উপর দিয়ে। কৃষিকাজের জন্য জল হওয়ার খবর শুনলেন।
2: সকলের জন্য সামাজিক নিরাপত্তা অটল পেনশন যোজনা মোদীজির সংকল্প।
3: যোজনা উন নওজওয়ানো কে লিয়ে হ্যায় তাকি আপ জব 60 সাল কে হোঙ্গে আপকো কভি কিসি কে সাহারে কি জরুরত না পড়ে আপ আপনা বুঢ়াপা ভি গৌরব কে সাথ বিতা সকো।
2: এখনো পর্যন্ত 9,50,00,000 বেশি সুবিধাভোগী এই প্রকল্পে যুক্ত হয়েছেন। যদি আপনার বয়স 18-40 মধ্যে হয় তাহলে মাসিক অটল পেনশন সহ এই প্রকল্পের 3টি নিশ্চিত সুবিধা সম্পর্কে জানতে আপনার ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
1: শুরু হচ্ছে কৃষি কথার আসর।
4: গ্রাম বাংলা শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বন্ধুরা, মূলত আমাদের এই অনুষ্ঠানে কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তো আপনারা আলোচনা শোনেন, তবে আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থাপন করতে চলেছি। বলতে গেলে যে সমস্ত গ্রামীণ এলাকার মানুষজন যারা বসবাস করেন, গ্রামে থাকেন, এখনো পর্যন্ত আজকে দিনে দাঁড়িয়েও এখনো পর্যন্ত এমন কিছু প্রাকৃতিক সম্পদ রয়েছে, উদ্ভিদ রয়েছে, যেগুলো অনেকেই জানেন হাতের কাছে পেয়ে একটু ঘষে তার রস লাগিয়ে দেন নিরাময় হয়। আর এক সময় বলতে গেলে প্রাচীন চিকিৎসা ব্যবস্থা, আমরা যদি মুনি ঋষি তাদের সময়ের দিকে একটু ফিরে তাকাই, মহর্ষি ভরদ্বাজ, ঋষাত্রেয়ী বা ধন্বন্তরীকে উল্লেখ করতেই হয়, এবং তারা মূলত চিকিৎসা করতেন এই কিছু ভেষজ উদ্ভিদ বা প্রাকৃতিক কিছু সম্পদ দিয়ে। আজকের আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আলোচনা করতে বসেছি, রোগ নিরাময়ে আয়ুর্বেদ ও ভেষজ উদ্ভিদের উপযোগিতা। আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি প্রথম সংকলন গ্রন্থ, যেটা আপনারা অনেকেই জানেন যে চরক সংহিতা, এছাড়াও রয়েছে সুশ্রুত, সেখানে দিনের পর দিন এই রকম এই সমস্ত আয়ুর্বেদ বা ভেষজ উদ্ভিদের মধ্য দিয়েই চিকিৎসা ব্যবস্থা চলে এসেছিল। বর্তমানে আধুনিক বিজ্ঞানের উন্নতিতে অনেক কিছু চিকিৎসা পদ্ধতি এসেছে, কিন্তু গোড়াকে ভুললে হবে না, আমাদের ফিরে যেতে হবে সেই মাটির টানে, গ্রাম বাংলায় এবং প্রকৃতির কাছে। তাই আজকের আমরা আলোচনা করব আয়ুর্বেদ এবং ভেষজ উদ্ভিদের উপযোগিতা নিয়ে, এবং এ ব্যাপারে বিস্তারিত জানাতে আমাদের মধ্যে আমন্ত্রিত অতিথি হিসাবে পেয়েছি, উপস্থিত রয়েছেন প্রাক্তন অধ্যাপক জেবি রায়, স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল, এবং বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার তুহিন কান্তি বিশ্বাস। সঙ্গে রয়েছেন বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ও পরিবেশবিদ ডক্টর সৈকত কুমার বসু। ডাক্তার তুহিন কান্তি বিশ্বাস এবং ডক্টর সৈকত কুমার বসু, আপনাদের দুজনকে আকাশবাণীতে স্বাগত, নমস্কার।
5: নমস্কার।
4: আর সঙ্গে রয়েছে আপনাদের বন্ধু আমি সুব্রত চক্রবর্তী। যে কথা বলছিলাম আমি প্রথমে ডাক্তারবু আপনার কাছে আসি, প্রাচীন কালে যদি আমরা ফিরে তাকাই সেই সময়কালে, তখন কিন্তু এই আয়ুর্বেদ ভেষজ উদ্ভিদ ওনারা এইভাবেই চিকিৎসার ব্যবস্থা চালিয়ে এসেছিলেন, এবং সফল চিকিৎসক একজন, মানে তাদের অবদান অনস্বীকার্য চিকিৎসার শাস্ত্রে। আপনার মতে কি বলে?
6: প্রথমে জানাই যে আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞান, যেটা প্রায় আজ থেকে 3,500-4,000 আগেকার চিকিৎসা, তখন যে শুরু হয়েছিল, শুরু হওয়ার পিছনে যে কারণটা ছিল, আর্যরা যখন এখানে এসেছিলেন আমাদের দেশে, তারা কিন্তু প্রাথমিকভাবে কোনো চিকিৎসা বিজ্ঞানকে প্রতিষ্ঠিত করতে আসেননি, তারা ছিলেন প্রকৃতির বিজ্ঞানী, প্রকৃতির সেবী। পরবর্তীকে যখন দেখলেন যে শরীরে বিভিন্ন পরিবর্তন আসছে, তখন নিজেদের মধ্যে আলোচনা করলেন, করে একটা সিদ্ধান্ত উপনীত হলেন যে কি করে মানুষের রোগকে দূরীভূত করা যায়, মানুষের জীবনটাকে আরো সুস্থ রাখা যায়। তখন যে বিজ্ঞানটা তৈরি হলো তার নাম হচ্ছে আয়ুর্বেদ বিজ্ঞান।
4: আচ্ছা,
6: আয়ুর্বেদ কিন্তু একটা বিজ্ঞান।
4: একদম একদম।
6: অনেকে মনে করে থাকেন আয়ুর্বেদ মানে কেবল গাছগাছালির চিকিৎসা, এবং উন্নত মানের বিজ্ঞান বলে সেই তখনকার সময় আয়ুর্বেদের একটা নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া হয়েছিল। সংজ্ঞাটা কিরকম ছিল? সংজ্ঞাটা ছিল হচ্ছে যে আমাদের এই শরীর এবং মন সংক্রান্ত যা কিছু ভালো, যেটা আমাদের আয়ুর সঙ্গে লেগে রয়েছে, তাকে পরিমাপ করা। পরিমাপ করার যে বিজ্ঞানটা, সেটাই হচ্ছে আয়ুর্বেদ বিজ্ঞান। পরিমাপ করার অনেক রকম তার মাত্রা মান ছিল এক একটা বিষয় নিয়ে। আপনারা জানেন যে আমাদের এই যে যখন রোগ হয়, ডাক্তারবাবুরা একটা কোনো কিছু হয়তো প্রেসক্রিপশন লিখে দিলেন যে এই আপনি পরীক্ষাটা করে নিয়ে আসুন, সেটা হচ্ছে একটা মান দেখার জন্য, সেটা ব্লাড সুগার হতে পারে, অ্যানিমিয়া হতে পারে। কিন্তু দেখুন অনেক কিছু আছে যেগুলো কিন্তু আপনার ল্যাবরেটরি থেকে এসে পরিমাপ করা যায় না। কারোর ব্যথা কতটা হবে সেটা কিন্তু কোনো ল্যাবরেটরি কোনো প্যারামিটার দিয়ে বলতে পারি না। এই পরিমাপগুলো করার যে বিজ্ঞান, সেটা হচ্ছে আয়ুর্বেদ বিজ্ঞান। সেইটা উপলব্ধি করতে পেরেছিলেন আমাদের মুনি ঋষিরা আজ থেকে অনেক বছর আগে। চরক সংহিতার কথা আপনি বললেন, সবচেয়ে প্রামাণ্য প্রথম যে গ্রন্থ সেটা হচ্ছে অগ্নিবেশ সংহিতা, যেটাই পরবর্তী ক্ষেত্রে চরক সংহিতা নামে পরিচিত হয়।
4: আচ্ছা আচ্ছা।
6: 1815 ছাত্র ছিলেন অগ্নিবেশ, তার লেখা বই বেশ কিছু অংশ পাওয়া যায় না, পরবর্তী ক্ষেত্রে সেগুলো সংযোজিত হয়ে গিয়ে একটা বই আকারে আসে, তার নাম হচ্ছে চরসংহিতা। সেই বইতে কিন্তু আমরা দেখছি যে যেমন রোগ সম্পর্কে ব্যাখ্যা, রোগ নির্ণয় সম্পর্কে ব্যাখ্যা, আমাদের মানব শরীরে কি কি কিরম ভাবে কোথায় সাজানো আছে সে সম্বন্ধে ব্যাখ্যা, পাশাপাশি চিকিৎসা, চিকিৎসা করতে গিয়ে সেখানে যেটা মূল বিষয় চলে আসছে যে আমরা কি প্রাকৃতিক উপাদান দিয়ে চিকিৎসা করব। অবশ্যই সেখানে কিন্তু ভেষজটা একটা মূল জায়গা। সমস্ত যদি আমরা আয়ুর্বেদ যে উপাদানগুলো দেখি যেগুলো ওষুধ তৈরি হচ্ছে তার প্রায় 90% হচ্ছে ভেষজ, বাকি কিছুটা অংশ আছে আমাদের প্রকৃতি থেকে পাওয়া যে সমস্ত আমাদের আকরগুলো রয়েছে মেটাল বা মিনারেল কিংবা প্রাণীজ সম্পদ কিছু রয়েছে, সবগুলো নিয়ে কিন্তু আয়ুর্বেদের আমাদের যুদ্ধ করার যে ওষুধ সেগুলো তৈরি হয়েছে।
5: বেশ, আমরা আপনার যে সমস্ত আয়ুর্বেদের সম্পদের কথা বলেন সে প্রসঙ্গে আরো বিস্তারিত আসবো। আমাদের মধ্যে রয়েছেন ভেষজ উদ্ভিদ নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন কৃষি বিজ্ঞানী এবং পরিবেশবিদ ডক্টর সৈকত কুমার বাসু। ডক্টর বসু, এই আয়ুর্বেদের সঙ্গে ডাক্তারও যেমন বলছিলেন যে ভেষজ উদ্ভিদের একটা অঙ্গাঙ্গী ভাবে জড়িয়ে রয়েছে, এই আয়ুর্বেদ এবং ভেষজ এদের যে পারস্পরিক সম্পর্ক সেটা যদি একটু আপনি বলেন।
7: ধন্যবাদ। এ তো অত্যন্ত গুরুত্বপূর্ণ, আয়ুর্বেদের সাথে তো আমাদের গাছগাছরা সম্পর্ক বহু বছরের, হাজার হাজার বছরের। আমাদের মানে বোটানিক্যালি দেখতে গেলে প্রতিটি মানে গাছের অনেক ফ্যামিলি রয়েছে, অসংখ্য গাছের প্রজাতি রয়েছে। যদি খুঁজে দেখা যায় তাহলে দেখতে পাওয়া যাবে প্রত্যেকটা গাছের মধ্যে কিছু না কিছু বিশেষ রাসায়নিক রয়েছে, যেগুলোকে ন্যাচারাল প্রোডাক্টস কেমিস্ট্রি আমরা বলে থাকি, আবার টেকনিক্যাল ভাষায় এটাকে ফাইটোকেমিক্যালসও বলা হয়। অর্থাৎ এই ধরনের কেমিক্যাল যেগুলো যাদের নাম পোশাকি নাম অ্যালকালয়েড, টারপিনয়েড, সেসকুইটারপিনয়েড, ফ্ল্যাভোনয়েড, এই ধরনের যে বিশেষ বিশেষ কেমিক্যালগুলি বা রাসায়নিকগুলি বিভিন্ন গাছের গোষ্ঠীগুলোর মধ্যে ছড়িয়ে রয়েছে, সেইগুলিকেই কিন্তু বিভিন্ন রোগের ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হয়। এইটা কিন্তু একটা খালি ভুল ধারণা যে এই যে গাছের কেমিক্যালগুলো বা এই গাছগাছরা শুধুমাত্র আয়ুর্বেদিকের ক্ষেত্রেই ব্যবহৃত হয়, তা কিন্তু নয়। অ্যালোপ্যাথিক মেডিকেশন যেটা আমরা বলি আধুনিক চিকিৎসা, তাতেও কিন্তু তাদের 30-40% পর্যন্ত ড্রাগ মেডিকেশন কিন্তু গাছের বিভিন্ন গাছগাছরা থেকেই আসে, কোনোটা গাছের ফুল থেকে, কোথাও গাছের পাতা, কোথাও কাণ্ড, কোথাও মূল, বিভিন্ন গাছে বিভিন্ন রকমের রাসায়নিকের ব্যবহার রয়েছে। আমাদের আয়ুর্বেদ প্রাচীন শাস্ত্রে যেরকম বহু গাছের উপরে তাদের ভেষজ গুণাগুণ কোথায় কোন অবস্থায় কোন সিজনে বা কোন ঋতুকালে সেগুলোকে ব্যবহার করাবে সেই সব সম্পর্কেও যেরকম ডাইরেকশন দেওয়া রয়েছে, আধুনিক যুগেও কিন্তু ল্যাবরেটরিতে এই সমস্ত রাসায়নিক নিয়ে প্রচুর গবেষণা করা হয়েছে এবং স্ক্রিনিং এর মাধ্যমে কোন ধরনের রাসায়নিক কোন ধরনের রোগের ক্ষেত্রে পাওয়া যায়, যেরকম এই যে আমাদের একসময় ম্যালেরিয়ার জন্য কুইনিন চিঙ্কোনার এইসবের যে জায়গাগুলো ছিল তা সেই জায়গাগুলো রয়ে গেছে, সেগুলোকে আবার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনও হচ্ছে, যে বড় বড় ফ্যাক্টরিতে বিভিন্ন জায়গা থেকে গাছপালা আসছে তার থেকে তেল তৈরি করা, ফ্লেভার তৈরি করা, এসেন্সিয়াল বিভিন্ন অয়েল রয়েছে গাছের মধ্যে সেইগুলোকে তৈরি করা, আজকে তার থেকে মেডিসিন তৈরি করা, তা যেরকম আয়ুর্বেদের ক্ষেত্রেও যাচ্ছে সেরকম আবার অ্যালোপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রেও যাচ্ছে, হোমিওপ্যাথিক চিকিৎসার ক্ষেত্রেও কিন্তু বিশাল ভেষজের অ্যাপ্লিকেশন রয়েছে। তাহলে এইভাবেই গাছের সাথে ঔষধের একটা বড় যোগাযোগ রয়েছে। আর এছাড়াও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এথনোমেডিসিন, আমাদের ভারতবর্ষ বা অন্যান্য দেশগুলোতে আমাদের বিরাট একটা আদিবাসী সম্প্রদায় রয়েছে এবং এই আদিবাসী সম্প্রদায়েরা তো প্রাচীন জনগোষ্ঠী, এরা কিন্তু বহু বছর থেকে এই যে বিভিন্ন গাছগাছরা রোগ গুণাগুণ সম্পর্ক, ভেষজ মিনারেল তাদের কিরকম ভাবে ব্যবহার করব, তাহলে এই এথনোমেডিসিন কিন্তু একটা বিরাট আমাদের যাকে বলা হয় উদ্ভিদ বিজ্ঞানেরও এবং চিকিৎসা বিজ্ঞানের ক্ষেত্রেও এবং বিদেশেও এটা নিয়ে প্রচুর চর্চা করা হয় যে ট্রাইবালরা যে সমস্ত গাছপত্র ব্যবহার করছে তার বেশিরভাগটাই হয়তো আমরা জানি না, সেইগুলোকে তালিকাবদ্ধ করা, তাদের সম্পর্কে জানা, তারা কিভাবে সেইগুলো রোগ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করছে এবং আধুনিক চিকিৎসায় অথবা অন্যান্য আনুষঙ্গিক যে সমস্ত চিকিৎসা তাদের কি করে ব্যবহার করা হবে, তাহলে এই যোগাযোগটা বহুদিন ধরে চলে আসছে, যুগ যুগ ধরে চলে আসছে,
5: সেটা এখনো পর্যন্ত
7: চলবেও।
5: ঠিক তাই। আমি একটু ডাক্তারবাবু আপনার কাছে আসি যে আয়ুর্বেদের মতে আমরা জানি যে মানব দেহে মূলত তিনটি মৌলিক দোষ বা শক্তি রয়েছে, যেটা হচ্ছে বাত, পিত্ত, কফ। এছাড়া এগুলো তো রয়েছে, এগুলো যেমন একটা খুব গুরুত্বপূর্ণ রোগ, সেই সাথে আরো কি ধরনের গুরুত্বপূর্ণ রোগের চিকিৎসা হয় আয়ুর্বেদ শাস্ত্রে?
6: প্রথমে বলি যে আপনাকে যে আয়ুর্বেদের এই যে রোগগুলোকে তার পেছনে আপনি যেটা বললেন যে বায়ু, পিত্ত, কফ, এই তিনটের যে তার কার্যকারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের মানব শরীরের মধ্যে বায়ু, পিত্ত, কফ যেটা এখন বর্তমানে আরো বিস্তারিত জেনেটিক্যাল গবেষণা চলছে তার থেকে হয়েছে অনেক প্রতিষ্ঠিত হয়েছে, ভারত সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে আয়ুর্বেদের কাজ করে সেটা একটা প্রতিষ্ঠিত হয়েছে, রোগগুলো কিন্তু ওই মানব শরীরের যে শারীরবৃত্তীয় একক বায়ু, পিত্ত, কফ, তারই যখন দেখেছি বিকৃতি হয় বা তার থেকে যখন দেখি তার স্বাভাবিক কাজ থেকে সরে যাচ্ছে তখনই কিন্তু রোগটা সৃষ্টি হয় এবং বায়ু, পিত্ত, কফ অনুযায়ী এক একটা রোগের একটা উৎপত্তি এবং তার একটা লক্ষণ প্রকাশ পায়। এছাড়া যেটা বলছেন যে এছাড়া ঠিক নয়, এগুলো হচ্ছে এগুলোকে মিলিয়েই কিন্তু যদি সাধারণভাবে মানুষকে বোঝাতে হয় তাহলে আমরা দেখবো যে সমস্ত যা রোগ দেখছি সেই রোগগুলোকে আমরা দুটো হয়তো মূল ভাগে ভাগ করতে পারি। কিছু রোগ হচ্ছে আমাদের জীবাণুঘটিত বা সংক্রামক রোগ, কিছু হচ্ছে

0: সংক্রামক নয় না হয়েও কিন্তু আমাদের মধ্যে ভীষণভাবে ছড়িয়ে যাচ্ছে, যেটাকে এখন বর্তমানে বলছি আমরা নন কমিউনিকেবল ডিজিজ বা NCD। বাংলা ঠিক সঠিক বলতে গেলে হয়তো বলতে হবে যে সংক্রমণহীন চিরকারী ব্যাধি, এরকম একটা কথা হয়তো বলতে পারি আমরা। এবং এইটা হচ্ছে মারাত্মক, সারা বিশ্বের প্রায় 40 কোটি মানুষ শুধু এই রোগের জন্য মারা যাচ্ছেন প্রতি বছরে, একটা বড় সংখ্যা,
1: বড় সংখ্যা একদম।
0: তার মধ্যে কারা পড়ছে এই

0: অত্যন্ত মারাত্মক একটি ঘটনা, তার মধ্যে পড়ছে সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, বা আমাদের ফুসফুসজনিত যে রোগ। মূলত দেখছি যে আমরা এই সমস্ত রোগগুলো হচ্ছে আমাদের জীবনশৈলীর যে ঘটনা, তাকে যখন দেখি যে আমরা ব্যাঘাত ঘটাচ্ছি, আমাদের প্রতিদিন চলার মতো যে ঘটনাগুলো যেগুলো আমরা ঘটাই সেগুলোকে যখন আমরা তাকে থেকে পরিবর্তন করে দিই, আমরা দেখছি হঠাৎ করে কেউ বেশি করে এমন খাবার দাবার গ্রহণ করছে যেগুলো অত স্বাভাবিক খাবার নয়, কিংবা অতিরিক্ত স্মোক করা, প্রচুর অ্যালকোহল খাচ্ছেন, কাজের চাপ এখন প্রচন্ড বেড়েছে, মানসিকভাবে উদ্বেগ, এই সবগুলো কিন্তু এর পেছনে কারণ। এই রোগগুলোর জন্য কিন্তু আয়ুর্বেদের চিকিৎসার জন্য বিশেষ একটা দিক রয়েছে, সেগুলো কিন্তু একটা এক একটা রোগের জন্য এক রকম পর্যায়ে রয়েছে। যেমন ধরুন বলছি ডায়াবেটিসের কথা যদি বলি, আমরা বর্তমানে 2024 সালের যা পরিসংখ্যান তার অনুযায়ী বলছে যে শুধু ভারতবর্ষেই 21 কোটি মানুষ ডায়াবেটিস রোগে ভুগছেন। তার চেয়ে বেশি মারাত্মক হচ্ছে ডায়াবেটিসের আগের যে অবস্থা, তাকে বলি প্রি ডায়াবেটিস, এখন তো চিকিৎসা বিজ্ঞান ওটারও বেশি গুরুত্ব দিচ্ছেন, তার সংখ্যাটা কিন্তু কম নয়। এবং এই যে 21 কোটি বলছি আমরা, এই সংখ্যাটা কিন্তু 2045 সালে লাফিয়ে বেড়ে হবে 183 কোটি। তাহলে কি পরিমাণ বাড়ছে! এখন থেকে যদি আমরা সাবধান না হতে পারি তাহলে কিন্তু এই রোগকে প্রতিহত করা খুব,
1: এবং এখন ঘরে ঘরে, শুধুমাত্র যে শহরাঞ্চলে তা নয়, গ্রাম বাংলায় প্রত্যন্ত ঘরে ঘরে দেখা যাচ্ছে এই ডায়াবেটিস, সুগার, প্রেশার, এটা ওটা বিভিন্ন রকম যে রোগগুলো, আপনি যেটা বলছেন যে ছোঁয়াচে নয় অথচ চিরকালীন এই রোগ দেখা দিয়েছে, এগুলো কি আয়ুর্বেদে এখান থেকে মানে পুরোপুরি ভাবে কিওরেবল যোগ্য এগুলো? এই সমস্ত
0: প্রথমে বলি যে পুরোপুরি কিওরেবল এই কথাটা বলা বোধ হয় ঠিক নয়। আয়ুর্বেদ শাস্ত্র বলেছে এরা হচ্ছে অসাধ্য ব্যাধি, তাহলে কেন আমরা এতে হাত দেবো যদি অসাধ্য ব্যাধি হয়? হাত দেবো এটার জন্যই যে যাতে তার এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারি, আর যাতে তার অবস্থার অবনতি না ঘটে, সেই জন্য তার জন্য কিন্তু আয়ুর্বেদে বিস্তারিত চিকিৎসা কথা বলেছে।
1: আচ্ছা,
0: কেবল যে ওষুধ খাওয়ার কথা তা নয়, ওষুধ ছাড়াও কিছু আমাদের চিকিৎসা কথা বলছে, যেমন দিনচর্যা, ঋতুচর্যা। দিনচর্যা মানে হচ্ছে সারাদিন কেমন করে চলবো, সকালে ভোরবেলায় ঘুম থেকে ওঠার থেকে আর রাত্রেবেলায় আমার শুতে যাওয়া পর্যন্ত কি কি করণীয়, কি খাওয়া উচিত, আমার পাশের লোকের সঙ্গে কেমন কথা বলা উচিত। তাছাড়া ঋতু পরিবর্তনের জন্য কি হয়, শরীরের আমাদের বিভিন্ন পরিবর্তন ঘটে, ওই যে বায়ুপিত্ত কফের কথা বললেন, তাদেরও পরিবর্তন ঘটে, তার জন্য কিন্তু রোগের এক রকম সৃষ্টি হতে পারে। তখন আপনি কি খাবেন, গ্রীষ্মকালে কোন খাবারটা গ্রহণ করতে হবে। আর এবার যদি বলেন সরাসরি চিকিৎসার কথা বলেন, আমাদের এই মানে প্রকৃতির মধ্যে বেশ কিছু ভেষজ রয়েছেন, যে ভেষজগুলো কিন্তু আমরা এই রোগের জন্য ব্যবহার করতে পারি এবং যেগুলো আমাদের হাতের কাছেই পেতে পারি, গ্রাম বাংলাতেও পাওয়া যেতে পারে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গাছের কথা বলি, সেটার নাম হচ্ছে মেষশৃঙ্গী, বাংলায় তাকে বলে গুড়মার। গুড়মার কথাটার থেকেই মধ্যে লুকিয়ে রয়েছে, গুড়মার মানে হচ্ছে তার মিষ্টি অবস্থাকে সে মারবে বা কমিয়ে দেবে আর কি। এর বিজ্ঞান ভিত্তিক নাম হচ্ছে জিমনেমা সিলভেস্টার। এর মধ্যে একটি যেটা প্রফেসর বাসু বললেন যে ওর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যালকোহলেট রয়েছে, তার নাম হচ্ছে জিমনেমিক অ্যাসিড। এই জিমনেমিক অ্যাসিডটা করে কি, আমাদের পেরিফেরিতে মানে ব্লাডের মধ্যে যে শর্করা রয়েছে সেই শর্করাকে একেবারে অ্যাবজর্ব করে নিয়ে তাকে সেলের মধ্যে ঢুকিয়ে দেয় এবং সেটা করে ইনসুলিনকে উত্তেজিত করে। তাহলে এই একটা গাছ যেটা কিন্তু আমাদের গ্রাম বাংলায় প্রচুর পাওয়া যায় এবং সেটাকে আমরা কিন্তু ব্যবহার করতে পারি, হাতের কাছে পাওয়া যায়। আমরা
1: গ্রাম বাংলার কথা যখন এলো, আমি আবার একটু ডক্টর বাসুর কাছে আসছি। ডাক্তারবাবু, আপনার কাছে আবার আসবো আমি। ডক্টর বাসু, যেহেতু ভেষজ উদ্ভিদের কথা ডাক্তারবাবু বললেন একটি, এবার এই যে গাছগুলোর কথা বলছেন বা আপনি তো দীর্ঘদিন ধরে ভেষজ উদ্ভিদ নিয়ে কাজ করছেন, এমন গ্রাম বাংলার বুকে কোন কোন ভেষজ উদ্ভিদ রয়েছে যাদের মধ্যে এই রোগের হাত থেকে রক্ষা পাওয়ার যে গুণাগুণ রয়েছে প্রচুর পরিমাণে রয়েছে এবং সচরাচর পাওয়া যায় খুব, অথচ মানুষের মধ্যে সঠিক জানার অভাব হতে পারে যে কারণে তারা হাতের কাছে পেয়েও সেই ওষুধটা ব্যবহার করে না, এমন কি কি রয়েছে?
2: যে এইটা সম্পর্কে বলতে গেলে যে তাকিয়ে দেখতে গেলে আপনি যদি চোখটা ফিরিয়ে দেখেন তাহলে আশেপাশে যত গাছ রয়েছে প্রত্যেকেরই কিছু না কিছু ভেষজ গুণাগুণ কিন্তু রয়েছে। আমাদের পেয়ারা পাতা গ্রামের দিকে যেটা রয়েছে সেটাও যেরকম দাঁতের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহার করা হয়, আমরা যে সমস্ত শাকগুলো খেয়ে থাকি এই মেথি শাক থেকে শুরু করে ভিলঞ্চ পলতা পাতা থেকে শুরু করে যেটাকেই দেখতে যাবেন সেগুলোই আমাদের কিন্তু হাতের কাছে প্রচুর রয়েছে। নয়নতারা রয়েছে, তুলসীর যে এত রকমের ভ্যারাইটি, সেই তুলসীর ভ্যারাইটি থেকে আপনার সর্দি কাশি থেকে শুরু করে গলা খুশখুশ থেকে শুরু করে হালকা জ্বরের থেকে শুরু করে নানান রকম ঔষধি গুণের গাছপালা আমাদের পাশে রয়েছে। কিন্তু আমার যেটা বলার কথা সেটা হচ্ছে যে আমাদের এই যে ধারণা যে এই গাছগুলো প্রচুর পরিমাণে রয়েছে এইটা ঠিক তথ্য নয়। এখন কিন্তু আস্তে আস্তে এই ভেষজ উদ্ভিদের অনেকগুলো ধীরে ধীরে হারিয়ে যেতে বসছে। তার কারণটা হচ্ছে, এক হচ্ছে যে এইগুলোকে খুব ভালোভাবে চাষ সব জায়গায় করা যায় না, সব জায়গায় মানুষ এ সম্পর্কে সচেতন নয়। তাহলে আমাদের যখন যেরকম প্রয়োজন হয় আমরা যথেচ্ছভাবে এইগুলোকে তুলে নেওয়ার ফলে, যেরকম কেশু একটা গ্রাম বাংলায় বলুন শহরে বলুন নর্দমার ধারে থেকে শুরু করে খেলার মাঠের ধারে যেখানে পাওয়া যেত, এখন

0: তার প্রয়োজনে কৃষি শিল্প উৎপাদন এগুলো বাড়ছে, তাহলে এই সমস্ত এলাকাগুলো যত বেড়ে উঠছে এই ধরনের গাছগুলো কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। এবং আমাদের প্রয়োজন মতো আমাদের কি হচ্ছে, আমরা যেহেতু এই গাছগুলো কিভাবে সংগ্রহ করতে হবে বৈজ্ঞানিক ভাবে আমরা জানি না, তার ফলে অনেক সময় হচ্ছে আমরা অধিক প্রয়োজনের অধিক সংগ্রহ করে ফেলছি, অথবা না জানার ফলে, অর্থাৎ ধরুন এরপরেই ধরুন আসছে গরমের শেষে আসছে আমাদের বর্ষাকাল, এই সময় কিন্তু গাছের ওই ধরুন পার্টিকুলার ভেষজ উদ্ভিদটির প্রজননের সময়, অর্থাৎ তার ফুল হবে, তার ফল হবে, তার বীজ হবে, তারপরে তার পরবর্তী জেনারেশন শুরু হবে। কিন্তু আমি গরমকালে যখন আমার দরকার পড়ছে আমি তাকে একেবারে ঝেড়ে মুলে বংশ একেবারে লুপাট করে ফেলার ফলে সে তো আর বীজ ফল দেওয়ার মতো কোনো জায়গাতেই থাকছে না, পরবর্তীকালে কিন্তু আমার তার সেকেন্ড জেনারেশনটাকে খুঁজে পাচ্ছি না। তাহলে এখন কিন্তু এমন একটা অবস্থায় দাঁড়িয়েছি যে ভারতবর্ষ একটা ঔষধি গাছে গুণে সমৃদ্ধ, মানে কাশ্মীর টু কন্যাকুমারী আমরা যদি দেখি আমাদের প্রচুর ভেষজ উদ্ভিদ রয়েছে। আমি যদি ধরি ছোট করে যে 250-300 ভেষজ উদ্ভিদ রয়েছে, তার মধ্যে অন্তত বেশ কিছু 30-40-50টার কাছাকাছি কিন্তু এখন এমন হয়ে গেছে যেগুলো চট করে আমরা আর দেখতে পাচ্ছি না, বা ভারত সরকারের অনেক জায়গায় ডাইরেকশনও রয়েছে যে এই গাছগুলো জঙ্গল থেকে আর সেভাবে সংগ্রহ করা যাবে না, কারণ তারা এন্ডেঞ্জার্ড হয়ে পড়ছে, হারিয়ে যাচ্ছে। এবং দেখতে পাওয়া যাবে যে আর কিছুদিন এইভাবে যদি আমরা সংগ্রহ করি এই গাছটি আর আমরা পাবো না। তাহলে সেই জায়গাটায় দাঁড়িয়ে আমি আমার এই জায়গাটুকু শেষ করছি যে আমাদের কিন্তু ভেষজ উদ্ভিদের প্রবল চাহিদা, কিন্তু সেই চাহিদাটা জঙ্গল থেকে গাছ তুলে আনলে হবে না। আমাদের ভেষজ উদ্ভিদ চাষের ক্ষেত্রে মনোযোগ দেওয়া উচিত যাতে আমরা ওষুধপত্রগুলো আরো ভালো করে তৈরি করতে পারি।
1: ঠিক তাই, ওষুধের কথা যখন এলো আমি একটু আবার ডাক্তারের কাছে আসি। মূলত আয়ুর্বেদ শাস্ত্রে যে কি কি ধরনের উপাদান ব্যবহার করা হয়, যে ওষুধের ক্ষেত্রে হোক বা কোন কোন চিকিৎসায় কি ধরনের উপাদান, যদি একটু বলেন আমাদেরকে।
2: না, উপাদান মানে প্রথমে যেটা বললাম যে আমাদের মানে যে কোনো ওষুধ তৈরি করতে গেলে আয়ুর্বেদের তিনটে প্রধান উপাদানকে আমরা বেছে নিই। একটা হচ্ছে ভেষজ উদ্ভিদ, দ্বিতীয় হচ্ছে মিনারেলস বা মেটালস, যাকে বলি আমরা আকরিক, এবং প্রাণীজ সম্পদ।
1: আচ্ছা,
2: বেশ কিছু প্রাণীজ সম্পদ ব্যবহার হয় মানে যেগুলো হয়তো আমরা অনেকেই বিশ্বাস করতে পারি না, যেমন সমুদ্রে যে শাঁখ পাওয়া যায় তার থেকে ওষুধ তৈরি হয়, শঙ্খভর্ষ।
1: আচ্ছা,
2: তার অনেক রকম তার উপযোগিতা আছে। হাইপারাসিটিস যেমন ব্যবহার করা হয়, অস্টিওপোরোসিস মানে যেখানে হচ্ছে হাড়ের যে আমাদের ক্যালসিয়াম ক্ষয়ে
1: যাচ্ছে
2: সেখানে সেটা কাজে লাগতে পারে। মিনারেলস মেটালস প্রচুর, যেমন আমি আপনাকে লোহার কথা বলি, লোহার প্রথম মানে ঔষধি ব্যবহারটা কিন্তু আয়ুর্বেদেই বলা হয়েছে, নাগার্জুন বলেছিলেন। তার পদ্ধতি তৈরি করার পদ্ধতি একটা বেশ বিস্তৃত পদ্ধতি, তাকে আমরা বলি পুটোপা, মানে 1000 বার পাক করে তাকে এক জায়গায় আনতে হয়। বর্তমানে কেমিক্যাল অ্যানালিসিস করে দেখা গেছে যত পাক দেওয়া হয় তত তার মধ্যে অন্যান্য বিভিন্ন যে উপাদান, মৌল উপাদান, সেগুলো সমস্ত তার মধ্যে ঢুকতে শুরু করে, যেমন ম্যাগনেশিয়াম, যেমন ক্যাডমিয়াম, যেমন কপার, এগুলো সব হচ্ছে কিন্তু হিমোগ্লোবিনের যে বিল্ডিং ব্লক মানে আমাদের আয়রনের পাশাপাশি। তেমনি হচ্ছে আমরা বলছি যে ভেষজ, এই ভেষজগুলো যে ব্যবহার করা হয় তার আবার বিভিন্ন রকম উপায় রয়েছে। কিছু কিছু ভেষজ যেগুলো সরাসরি হয়তো আমরা তাকে একেবারে পেষণ করে সরস তৈরি করে মানে একদম ফ্রেশ জুস বানিয়ে খাওয়াতে পারি। সবচেয়ে আমাদের প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে তুলসী, তুলসী পাতার রস, যেটা একটা উনি বললেন, তুলসী পাতার সঙ্গে আদা মিশিয়ে খাওয়া হয়। কিংবা অনেক সময় করা হয় কি, ধরুন আপনি একটা ভেষজ তাকে তো সারা বছর চাষ করতে পারছেন না, তাহলে তাকে আপনি এক সময় সংগ্রহ করে রেখে দিলেন, তারপরে পরবর্তীকালে তার থেকে তৈরি করবেন। হরিতকি আপনি সারা বছর তো সংগ্রহ করতে পারবেন না, কোনো একটা সময় সংগ্রহ করলেন। আমলকিও তাই, সংগ্রহ করে তাকে আপনি শুকনো করে রাখলেন, শুকনো করে রাখার পর তাকে যদি ভেঙে রাখা যায় তাহলে তার পরবর্তীকালে তার থেকে কিন্তু আমরা তৈরি করতে পারি। এবং সেই তৈরি করবো তার আবার কিছু পদ্ধতি আছে, আমরা বলছি আমাদের আয়ুর্বেদ ভাষায় বলি আমরা কাথ বা পাচন।
1: হ্যাঁ, পাচন তৈরি করা
2: আমাদের এই বাংলা ঘরানার যে আয়ুর্বেদ তারা কিন্তু পাচনের উপর নির্ভর করেই বেশি নির্ভরশীল। এখন সারা ভারতবর্ষে সেটা হচ্ছে তার স্বীকৃতি পেয়েছে। আমরা বাংলার চাইতে কিন্তু এখন কেরালায় বেশি ব্যবহার হয় পাচন, এবং পাচনের জন্য বিভিন্ন রকম মানে ওয়াইড স্পেকট্রাম অফ পাচন তৈরি হচ্ছে, বিদেশে পর্যন্ত যাচ্ছে সেগুলো। সেই রকম একই আমরা বুঝি গাছকে তাকে জলে ফুটিয়ে তাকে নির্দিষ্ট একটা উপায়ে কতক্ষণ পর্যন্ত ফোটানো হবে, কি কনসেন্ট্রেশনে রাখা হবে, তার একটা পদ্ধতি বলা হয়েছে। এখন তো সেই সমস্ত পাচনের ডিটেল কেমিক্যাল স্ক্রিনিং কিংবা ধরুন তার ফার্মাকোলজিক্যাল স্ক্রিনিং মানে অ্যানিমালের দেখে তারপর ক্লিনিক্যাল ট্রায়াল পর্যন্ত হচ্ছে।
1: আচ্ছা ডাক্তার, এই যে পাচন যে তৈরি করার প্রচলনটা রয়েছে যুগ যুগ ধরে, এবং এখন তো বলছেন যেগুলো কেমিক্যালাইজ হয়ে গিয়ে বিভিন্ন রকম একটা শিশিরজাত হয়ে যাচ্ছে, কিন্তু গ্রাম বাংলার বুকে যে সমস্ত মানুষজন যারা থাকেন তারা হয়তো কেউ কেউ এখনো পর্যন্ত পাচন খান। এবং আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমি যখন কিছুদিন আগে আমি নিজেই খুব অসুস্থ হয়ে পড়েছিলাম, আমার বাড়িতে ওই রকম পাচন তৈরি করে খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল এবং খেয়ে বেশ উপকৃত। তা এই যে জিনিসগুলো এখন একটা ডাইরেক্ট যে গাছগুলো বা ভেষজ উদ্ভিদ যেগুলো আয়ুর্বেদের মতে খাওয়া যেতে পারে সেগুলো যে তুলে এনে খাওয়া হচ্ছে তাতে কি কোনো সাইড এফেক্ট কিছু হতে পারে?
2: একেবারেই নয়। পাচনের সবচেয়ে বড় উদাহরণ বলি, সবচেয়ে বড় প্রয়োগ কিন্তু কোভিডের সময় হয়েছিল।
1: একদম একদম,
2: কোভিডের সময় আপনারা শুনে থাকবেন আয়ুষ কাত বলে একটি কথা হয়েছিল। ভারত সরকার আয়ুষ কাতে খুব গুরুত্ব দিয়েছিলেন। মাত্র চারটি উপাদান, অনেক কিছু নয়, তুলসী মানে একদম ফ্রেশ তুলসী পাতা, গোলমরিচ, দারচিনি এবং সুঁঠ। সুঁঠ হচ্ছে আদার শুকনো অবস্থা, তাকে বলি সুঁঠ। চারটেকে নিয়ে ফুটিয়ে খাওয়া। এবং দেখা যাচ্ছে যে এই যে কোভিড এর সময় তো আমরা দেখেছি যে কোভিড এর যে ভাইরাস সেটা তো মূলত আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্টে গিয়ে প্রথমে অ্যাটাক করে, তারপর পরবর্তী ক্ষেত্রে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে যায়। পরীক্ষা করে দেখা যাচ্ছে যে যারা আয়ুষ কাত খেয়ে তাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্ট থেকে কিন্তু কোভিড এর ভাইরাসকে ব্লক করা গেছে, ফলে তাদের আর পরবর্তী ক্ষেত্রে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্টে গিয়ে তাকে যে এই যে সাইটোকাইন স্টর্ম যাকে বলি আমরা, যার থেকে একটা যে বড় রকম দুর্ঘটনা ঘটে গিয়ে মানুষ মারা যাচ্ছিল তাকে কিন্তু রক্ষা করা গেছে। আয়ুষ কাতের এমনও আমি বলছি যে আমি যে কলেজে আগে চাকরি করতাম, জেপি রাষ্ট্রীয় আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে আয়ুষ কাতের একটা নোডাল এরিয়া ছিল যেখানে সারা পশ্চিমবঙ্গে সেখান থেকে আয়ুষ কাতের আমরা সরবরাহ করেছি। এবং আয়ুষ কাত নিয়ে এখন পর্যন্ত যা দেখা গেছে প্রায় 150 গবেষণা হয়েছে এবং সেটা সেলুলার লেভেলেও গবেষণা হয়েছে। এগুলো কোনো সাইড এফেক্ট কোনো রকমই পাওয়া যায়নি, বরঞ্চ উপকারটাই বেশি পাওয়া
1: যায়। উপকারটাই বেশি, একদম। আমরা কেননা যারা এগুলো ব্যবহার করেন ডক্টর বসু, এইগুলো নিশ্চয়ই আপনি তো আরও বেশি ভালো করে জানবেন যে এই সমস্ত গ্রাম বাংলার বুকে যে ভেষজ উদ্ভিদগুলো পাওয়া যায় এবং আপনার কথা মতো যে ক্রমে আস্তে আস্তে হারিয়েও যাচ্ছে, এইগুলো এর তো কোনো সাইড এফেক্ট ডক্টর উদ্ভব যেমন বললেন যে নেই, উল্টো উপকারটাই বেশি। এছাড়া আপনি তো অনেকগুলো নাম বলেন, এছাড়াও আরও কিছু ভেষজ উদ্ভিদ যেগুলো আমাদের গ্রামীণ এলাকার আমাদের শ্রোতা বন্ধু যারা থাকেন বা শুনছেন এবং যারা এইভাবে খেয়ে অভ্যস্ত, হয়তো চট করে দূরের কোনো হাসপাতাল বা ডাক্তারখানায় যেতে পারছেন না এমন কোনো সমস্যার কারণে, তার হাতের কাছে এমন কিছু জিনিস রয়েছে, এমন কিছু গাছগাছালি রয়েছে যেগুলো তিনি চিনবেন এবং সেখান থেকে কিছু নিরাময় পেতে পারেন, এমন কিছু যদি আপনার
0: গাছগাছালি রয়েছে? কিন্তু আমি আজকাল দেখি যে গ্রামের দিকেও যে ছেলেরা মানে আমাদের প্রকৃতি পাঠের শিক্ষণ তারা কিন্তু গ্রামের দিকের ছেলে, শহরের ছেলে তো লিচু গাছ আর আম গাছের মধ্যে তফাৎ চেনে না সেটা তো বোঝা গেল, কিন্তু আমি কিন্তু লক্ষ্য করছি আজকাল গ্রামের ছেলেরাও চেনে না। মানে ভাট গাছ কাকে বলে যেটা কিনা একদম প্রচুর পরিমাণে পাওয়া যায়, কেউ কেউ পুজোর সময় ব্যবহার করে, বা আপনাদের হচ্ছে গিয়ে চন্দন রয়েছে, বয়রা থেকে শুরু করে আমাদের ত্রিফলা বলি, ত্রিফলার তিনটে যে অংশ সেটা কিন্তু আমাদের গ্রাম বাংলাতেই রয়েছে। সজনে গাছ আমাদের ঘরে ঘরে গ্রাম বাংলা সজনে গাছ রয়েছে, সজনে ফুল, সজনে ডাটা, এই যে আমরা ওই শুক্তোর মধ্যে ব্যবহার করি এর কিন্তু প্রচুর ভেষজ গুণ। আজকাল কিন্তু সজনে ডাটা প্রসেস করে পাউডার তৈরি করে বিদেশে চলে যাচ্ছে,
1: সজনে পাতাও
0: চলে যাচ্ছে। আচ্ছা, নিমের ফুল অনেকে আলু সেদ্ধর মধ্যে খায়, তারও বিশেষ গুণ রয়েছে। তারপর এরকম অসংখ্য জিনিস রয়েছে, কিন্তু সেই অসংখ্য জিনিসটাকে ব্যবহার কি করে করব, এই যে আমাদের নলেজটা ছিল এই জ্ঞানটা হারিয়ে যাচ্ছে। আমাদের এই দাদু ঠাকুমা দিদিমার থেকে আমাদের পরিবারগুলো যত আস্তে আস্তে দূরে সরে গেছে, বা আমরা তো এখন নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে যাওয়ার ফলে ছিন্ন বিচ্ছিন্ন দ্বীপের মতো বাস করি, এটা যেরকম শহরের সামাজিক জীবনটাকে এফেক্ট করেছে, আমি দেখছি গ্রামাঞ্চলেও কিন্তু এই ধরনের এফেক্টটা হয়েছে যে এখনকার যুগের ছেলেমেয়েরা কিন্তু একেবারেই গাছপালা তাদের চেনে না, যেটা কিনা আগে দেখলেও যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে সে 20 গাছের নাম বলে ফেলতে পারলো, কিন্তু এখন তারা সেটা বলতে পারছে না। সেই জন্য এই সম্পর্কে একটু সচেতনতা বৃদ্ধি
1: হলেও, এই যে আমরা যত আধুনিক হচ্ছি কিন্তু আমাদের যে প্রাকৃতিক সম্পদ যেগুলো আছে সেগুলো থেকে আস্তে আস্তে আমরা যেমন মুখ ফিরিয়ে নিচ্ছি, তার ফল কিন্তু একটা সময় আমাদের পড়বে।
0: একদম,
1: মানে ভুগতে হচ্ছে, আবার আগামী ভবিষ্যতে আরো ভুগতে হবে বোধহয়, এটা তো কি বলেন?
2: একেবারেই তাই। যতক্ষণ না আমরা নিজেদের দিকে ফিরে তাকাতে পারছি, চিনতে পারছি এবং তার প্রয়োগ করতে পারছি, আমরা কিন্তু আমাদের স্বাস্থ্যকেও ফেরাতে পারবো না, আর স্বাস্থ্য না ফিরলে সামগ্রিকভাবে দেশের অর্থনীতিও ফিরবে না। সুতরাং আমাদের কিন্তু সেই দিকেই ফিরে যেতে হবে।
1: এবং আধুনিক যে সমস্ত চিকিৎসা ব্যবস্থা রয়েছে, সে অ্যালোপ্যাথি হোক, হোমিওপ্যাথি যাই পারে হোক না, সেখানে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু অন্যান্য বিভিন্ন সাইড এফেক্টও আমরা দেখতে পাই, কিন্তু একমাত্র বোধহয় আয়ুর্বেদ হোক বা ভেষজ হোক বা প্রাকৃতিক আমাদের যে সমস্ত সম্পদগুলো রয়েছে সেখান থেকে যদি আমরা নিরাময় পেতে চাই, সাইড এফেক্ট নেই, উল্টে আরো উপকারিতার গুণগুলো আমরা নিতে পারি এবং পেতেও পারি। কিন্তু আমাদের ওই যেটা ডক্টর বসু বা ডাক্তার যেমন বললেন যে আমাদের এই ল্যাক অফ নলেজ, জানার অভাবে বা সেই আগ্রহটার অভাবে, এবং আরো একটা খুব গুরুত্বপূর্ণ দিক যেটা ডক্টর বসু বললেন যে আমরা আস্তে আস্তে ছিন্নভিন্ন হয়ে
0: যাচ্ছি,
1: ছিন্নমূল হয়ে পড়ছে। এখন
0: কয়েক প্রজন্ম আগেও এই গাছগাছরা সম্পর্কে যতটা সচেতনতা ছিল, এখন হয়তো এই কোভিড এর পরে সেই সচেতনতা মানুষ দেখার পরে কিছুটা নিশ্চয়ই বেড়েছে, আয়ুর্বেদিক খুব পপুলার হয়েছে। কিন্তু এটাও ঠিক যে আমরা তার থেকে প্রকৃতি থেকে দূরে সরে যাচ্ছি। এই যে ডায়াবেটিস, এর তো একটা বড় কারণ যে আমাদের জীবনের যে শৈথল্য, অর্থাৎ আমরা তো ছোট্ট ঘরের মধ্যে আবদ্ধ, আমাদের হাঁটা চলা কাজ কর্ম সমস্ত জায়গার মধ্যে হওয়া পরে আমরা নিজেরাও বুঝতে পারছি না যে আমাদের জীবনটা কতটা ছোট হয়ে আসছে, সংকীর্ণ হয়ে আসছে। সুতরাং আমাদের আয়ুর্বেদ বা ভেষজ উদ্ভিদ চিকিৎসা এগুলো ছাড়া উপায় নেই, কারণ এগুলোকে আমাদের যত আমাদের জীবনের মধ্যে আমরা অঙ্গীভূত করতে পারবো আমরা ভালো থাকবো, সেই সচেতনতা খুব দরকার।
1: একদম, আমরা আজকের আলোচনা করছিলাম রোগ নিরাময়ে আয়ুর্বেদ ও ভেষজ উদ্ভিদের উপযোগিতা। আশা করি আজকের অনুষ্ঠান যারা শুনলেন এবং বিশেষ করে গ্রামীণ এলাকার যে সমস্ত কৃষক বন্ধু থেকে শুরু করে সাধারণ মানুষ যারা থাকেন তারা তো জানেন এই আয়ুর্বেদের কি গুণাগুণ, এবং আপনারা আমাদের আজকের যে বিশেষজ্ঞ দুজন ছিলেন প্রত্যেকের কথাই উঠে এলো আপনাদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে এবং প্রকৃতির টানে আবার বোধ হয় প্রকৃতির সম্পদকে আমাদের বাঁচাতে হবে, কেননা ক্রমে আস্তে আস্তে এই সমস্ত সম্পদগুলো হারিয়ে যাচ্ছে প্রকৃতির বুক থেকে, যার প্রভাব অদূর ভবিষ্যতে আমাদের সমাজ ব্যবস্থায় পড়তে চলেছে। তাই আপনাদের নিকটবর্তী যে সমস্ত গাছগাছালি রয়েছে বিশেষ করে ভেষজ গুণের সমৃদ্ধ উদ্ভিদগুলো সেগুলোকে আমরা রক্ষা করার চেষ্টা করব। আমরা কথা বললাম প্রাক্তন অধ্যাপক জেবি রায়, স্টেট আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং বিশিষ্ট আয়ুর্বেদ চিকিৎসক ডাক্তার তুহিন কান্তি বিশ্বাস এবং বিশিষ্ট কৃষি বিজ্ঞানী ও পরিবেশবিদ ডক্টর সৈকত কুমার বসুর সঙ্গে। ডক্টর বসু এবং ডাক্তারবাবু আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দরভাবে বুঝিয়ে বলার জন্য।
0: নমস্কার,
1: আজকের মতো নমস্কার। আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু সুব্রত চক্রবর্তী। আমাদের অনুষ্ঠানগুলি আপনাদের কেমন লাগে তা লিখে জানাবেন বা মেল করবেন, আমাদের ঠিকানা তো আপনারা জানেন, তবু একবার জানিয়ে দিই ক্ষেত খামারের কথা বা কৃষি কথার আসর প্রযত্ন কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001, অথবা aircollegri@gmail.com। আজ এই পর্যন্ত, নমস্কার।
3: এখন শুনবেন একটি কৃষি ভিত্তিক নাটক, ফুলে কাঁটা নেই, রচনা প্রশান্ত মণ্ডল, নির্দেশনায় শিখর রায়, সম্পাদনা তুহিন চট্টোপাধ্যায়, প্রযোজনা সুমিত চক্রবর্তী। শুরু হচ্ছে নাটক ফুলে কাঁটা।

0: ছুটি রজনীগন্ধার কাঠিগুলো ভালো করে গুছিয়ে রাখিস মা।
1: রাখছে তো বাপ, তুমি দেখে নাও ঠিকঠাক আছে কিনা।
0: এখন আর দেখার সময় নেই রে, হাত বন্ধ করলে কাজ বেড়ে যাবে।
1: বেশি বাকি নেই, হয়ে এসেছে।
2: তুমি মুখ বন্ধ করে কাজ করো তো বাপু, এক নাগারে বক বক করেই চলেছে। উফ, পারো বটে।
0: আরে বাবা, কথা বললেও আমার হাত কিন্তু বন্ধ নেই ময়না। আমার কাজ আমি ঠিক করে যাচ্ছি, গোলাপের আটিগুলো আমাকে বাঁধা শেষ করতেই হবে আজ।
2: ও তুমি বাঁধো, কাল বাগানে গোলাপ কাটতে গিয়ে আমার হাতে অনেকগুলো কাঁটা বিঁধেছে, এখনো তার ব্যথা যায়নি। আজ আমি গোলাপের আঁটি বাঁধতে পারবো না বাপু।
0: ময়না, গোলাপ তুলবে কাঁটার আঘাত সইবে না, তা তো কখনো হয়।
1: কে গো বাপ, কালকে মায়ের হাতটা রক্তে একেবারে লাল হয়ে গেছিল।
0: আমাদের ঘাম রক্ত ঝরিয়েই যে পেটের অন্ন জোগাড় করতে হয় মা। গরিব ঘরে জন্মেছি, কাজকর্মে বিমুখ হয়ে হাত গুটিয়ে বসে থাকলে পেটের খিদে কি মিটবে?
2: সত্যি কি দুর্ভাগ্য আমাদের বলো।
0: দুর্ভাগ্য নয় ময়না, আমাদের মতো গরিবদের এটাই সৌভাগ্য। গরিবই তো আমাদের আত্মহংকার।
2: হয়তো হবে।
0: হ্যাঁ শোনো, কাল ভোর 4:30 উঠে ট্রেন ধরতে হবে আমার।
2: কাল আবার বেরোনোর তাড়া কিসের গো?
0: আরে দুদিন তো ফুলের বাজারে যাইনি গো, তাই একটু তাড়াতাড়ি বেরিয়ে আগের ট্রেনটা ধরবো।
2: ও
1: আমার হয়ে গেছে গো বাপ।
0: সব গুছিয়ে রেখেছিস তো?
1: সব গুছিয়ে রেখেছি।
2: আমি যাই, আমি যাই, ওদিকে আমার মায়ের ওষুধটা দিতে হবে। মায়ের ওষুধটা বরং দিয়ে আসি গে।
0: যাও।
3: ওষুধটা ওষুধটা এনেছ বউ?
2: হ্যাঁ মা, এই নাও, এই নাও তোমার ওষুধ।
3: দাও দাও দাও আগে দাও। বউ, পরিতোষ কি এখনো কাজ করছে?
2: তার কি নিস্তার আছে মা? দিনে রাতে একদণ্ড বসার সময় নেই তার। রাতে ফুল গুছিয়ে না রাখলে 7 সকালে উঠে বাজার তো ধরতে পারবে নি।
3: সত্যি তাই, বাছার আমার হার মাস সব এক হয়ে গেল।
2: আমাদের মতো সংসারের এছাড়া কোনো উপায় নেই যে মা।
3: তা হ্যাঁ গো, এখন ফুলের বাজার কেমন?
2: ওই মন্দের ভালো। তোমার ছেলে তো বলছিল কদিন বাজার নাকি আবার মন্দা যাবে।
3: কি যে হবে ভগবানই জানে। পুটিটাও দেখতে দেখতে বিয়ের শাশুড়ি হয়ে গেল।
2: সেই জন্যই তো বড় চিন্তা হয় মা, মাথার উপর দেনা আবার ঘরে সমস্ত মেয়ে।
3: চিন্তার কি আছে বউ, সব ঠিক হয়ে যাবে। মানুষ সব সয়ে নেয় বাবা, সইবার ক্ষমতাও ভগবান দেয়।
2: তাছাড়া কি বা করার আছে বলো। আমি যাই তোমার খাবারটা নিয়ে আসি, অনেক রাত হয়েছে, তুমি কিন্তু খেয়ে নাও।
3: সেই ভালো, আমি আবার বেশি রাত অবধি বসতে পারি নে, হাঁপের টান আমার বড় ভারে।
0: আরে সতু, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। বলো তারপর কি খবর, কি বলো?
4: এই চলে যাচ্ছে আর কি।
0: আজ কি এনেছো, গাঁদা না দোপাটি?
4: গাঁদা দোপাটি দুটোই আছে।
0: দিনে দিনে ফুলের বাজার এমন একটা জায়গায় যাচ্ছে, কি যে হবে কিছুই তো বুঝতে পারছি না। মন্দা ভাব কি কাটবে নাই
4: কি জানি। অথচ ফুল বাজারে কি শুনছি জানো,
0: কি
4: এখন নাকি পশ্চিম বাংলা থেকে ফুল বিদেশে রপ্তানি হচ্ছে।
0: কিন্তু
4: পরিদা, আমাদের জীবনে কিন্তু বলে কিছু নেই
0: জানো। সতু, মেয়েটার বিয়ের জন্য দেখাশোনা শুরু করেছি, বাগানের কাজে কিছু টাকা দেনাও হয়ে গেছে।
4: এত ভেঙে পড়ো না তো, বাজার আজ না হয় কাল উঠবেই উঠবে,
0: সেই আশাতেই তো বসে আছি সতু।
4: আচ্ছা পরিয়া, তোমার তো গোলাপের চাষ তাই না?
0: হ্যাঁ, গোলাপ রজনী কিছুটা জবাও আছে, কিন্তু বিসর্জনের সময় লক্ষ্মী সরস্বতী চার তপাত কোথায় ভাই?
4: আছে পরিদা, আছে।
0: কি জানি, আমার তো মনে হয় না।
4: আচ্ছা কি কি জাতের গোলাপ তোমার আছে?
0: ওই মন্টেজুমা, সুপারস্টার, প্রিয়দর্শিনী, কিন্তু ব্যাপারটা কি?
4: একটা ভালো খবর আছে পরিদা।
0: হ্যাঁ
4: হ্যাঁ, একটা ভালো খবর আছে।
0: অন্ধের কি বা দিন আর কি বা রাত্রির, তাদের দুটোই সমান।
4: চেষ্টা তো করতে দাও।
0: দাও নাও, আমার গাড়ি ঢুকে গেল, বোগাম তো বসালে যেতে হবে না, এবার মাথায় বোঝে তোলো বুঝে তোলো, আরে বড্ড ভিড় নামতে হবে,
4: ধরো এই হয়েছে, চলো
0: হয়েছে,
4: হ্যাঁ দাদা এবার আমার তো একটু ধরো ভাই, এই যে এই
0: যে একটু নামছি,
4: হ্যাঁ এই হয়েছে,
0: সোজা হয়ে বেরিয়ে যাবে,
4: আমি না আসা পর্যন্ত তুমি কিন্তু ওখানে অপেক্ষা করবে,
0: হ্যাঁ ঠিক আছে,
4: আমাদের ঠেকটা তো বাজারের শেষ প্রান্তে,
0: হ্যাঁ
4: চলে যেও না যেন, অনেক কথা আছে, কথা
0: ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুমি এবার

0: কি গো বসে আছো, বাগানে যাবে
1: না? ময়না, এখন বাজারে যা হাল, দু একদিন ফুল বাজারে যাবো না ভাবছি।
0: কিন্তু
1: তুমি কি বলবে আমি তো বুঝতে পারছি ময়না, আমি যে দিশে হারা।
0: চিন্তা করো না গো, বাজার কি আর সব সময় এমন থাকবে বলো?
1: তা হয়তো থাকবে না।
0: তবে আর কি, শোনো, বাগানে যখন যাবে নে তখন আজ বরং বিশ্রাম নাও, কদিন বড্ড খাটাখাটুনি হয়েছে তোমার।
1: ময়না, আমি ছাড়লেও বাগান কি আর আমায় এত সহজে ছাড়বে? ছাড়বে না, একবার ঘুরেই আসি।
0: এই এখন?
1: হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তুমি তোমার কাজে যাও, আমি যাবো আর আসবো।
0: তবে এসো, আমি দেখি রান্নার জোগাড় করি।
1: হ্যাঁ, দেখি ওই কোদাল আর দাঁতে নিয়েই যাই। আরে সতু, এসো এসো এসো এসো এসো, বসো।
2: গতকাল তুমি আমার জন্য অপেক্ষা না করি যে চলে এলে বড় পরিদা।
1: মনটা বড় ভেঙে গেল সতু, অনেক আশা নিয়ে বাজারে গিয়ে ফিরে আসতে হলো বিমুখ হয়ে। ভেবেছিলাম ফুলগুলো বিক্রি করে কটা টাকা হাতে পাবো, সব আশায় জল ঢেলে দিল মন্দা বাজার।
2: কি আর করা যাবে বলো, যাকে শোনো যে কথা বলতে আসা।
1: বলো বলো কি?
2: একটা দারুণ খবর আছে।
1: কি খবর?
2: হ্যাঁ, দারুণ খবর। মন্দার বাজারে আমাদের এই কষ্টের ফসল ওই ফুলগুলো আর গঙ্গার জলে বিসর্জন দিতে হবে না।
1: তবে কি বলছিস তুই? আমি তো কিছু বুঝতে পারছি না।
2: আমার সঙ্গে এক ভদ্রলোকের আলাপ হয়েছে, বুঝলে? তিনি আমাকে বলেছেন আমাদের সমস্ত ফুল ভালো দামে বিদেশে বিক্রির ব্যবস্থা করে দেবেন। আমাকে কথা দিয়েছে।
1: তুমি সত্যি কথা বলছো?
2: তুমি আমার সাথে চলো না, গিয়ে নিজে সব কথা বলে আসবে এখন।
1: কই গো, শুনছো?

0: বলে শুনছ ভয় না?
1: আসছি।
0: আরে আসছি নয়, তাড়াতাড়ি এসো।
1: বলো বলো বলো, কি হলো আবার?
0: এই হলো সেই আমার বন্ধু শত্রু, বুঝলে? হ্যাঁ, যার কথা আমি সবসময় তোমায় বলি।
1: বেশ তো, বন্ধুকে বলো আজ এখানে খাওয়া দাওয়া সেরে যাবে কোন?
0: সে তো হবেই, আগে আসল কথাটা শোনো। আমাদের বাগানের ফুল আর অবিক্রিতে ফেলা যাবে না, বাজার মন্দারও ভয় নেই। বলো সতু, সব তোমার বুঝি করে বুঝিয়ে বলো।
2: হ্যাঁ বৌদি, আমার সঙ্গে এক ভদ্রলোকের কথা হয়েছে, উনি বলেছেন এখন থেকে আমাদের সব ফুল, বিশেষ করে এই রজনী আর এই গোলাপ, যাতে অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানির মতো বিদেশে রপ্তানি হয়, তার সব ব্যবস্থা উনি করে দেবেন।
0: হ্যাঁ শোনো মাইনা, তুমি চাটপট সত্যি জল খাবারের ব্যবস্থা করে দাও, আমরা দুজনে চাট করে বেরিয়ে আসি, ফিরে এসে একসঙ্গে খাওয়া দাওয়া করবো।
2: জানো পরিদা, উনি আরো কি বলেছেন?
0: কি বলেছে?
2: বলেছেন যে ফুল বিক্রির টাকা যাতে বিক্রেতারা ডলারে পায়, তার ব্যবস্থা উনি করে দেবে।
0: এমনটা যদি সত্যি হয় তাহলে?
2: তাহলে আর বলছি কি,
1: আর আমার পুটির বিয়ে
2: হবে বৌদি, হবে, মহা ধুমধাম করেই হবে।
1: তোমার মুখে ফুল চন্দন পড়ুক ভাই, একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি।
0: কি জানি, আমার তো বিশ্বাস হচ্ছে না ছোটু, এটা গল্প না সত্যি?
1: এই নাও ভাই, কটা নারকেলের সন্দেশ বানিয়েছিলাম, এটা খেয়ে জল খাও।
2: হ্যাঁ কই দিন। বাহ খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে বৌদি, খুব ভালো হয়েছে। হ্যাঁ এবার আমরা তাহলে আসি।
0: হ্যাঁ চলো ভাই, ঠাকুরের নাম করে বেরিয়ে পড়ি।
2: বৌদি তাহলে আসছি।
1: এসো ভাই এসো।
0: দেখি ভগবানের ইচ্ছায় সেচের পর যেন প্রথম কাঠের ফুলটা উড়োজাহাজে করে উড়ে যায় বিদেশের বাজারে।
1: ঠাকুর যেন মুখ তুলে চায়। দুগ্গা দুগ্গা।
3: আরে আসুন আসুন আসুন,
2: এই একটু আসতে দেরি হয়ে গেল।
3: না না ঠিক আছে, কোনো অসুবিধা নেই।
2: এই হলো গে পরিতোষ দা।
3: আসুন,
2: দাদার বাগানে বিভিন্ন জাতের গোলাপ রজনীগন্ধাও আছে। এখন তো আপনার রজনীগন্ধা সিঙ্গেল ছাড়াও সেমি ডবল এবং ডবলেও পাওয়া যায়।
3: বেশ বেশ বেশ,
0: নমস্কার নমস্কার
3: নমস্কার নমস্কার। আচ্ছা শুনুন, যে কথা বলছিলাম,
0: বলুন বলুন।
3: মানে এখন ফুলের বাজার যথেষ্ট চাঙা, কারণ এই বাজার কেবল নিজের দেশেই থেমে নেই, এখন ফুল আমদানি রপ্তানি দুই হচ্ছে। আবার ধরুন ওই ফুল থেকে তৈরি হচ্ছে ভেষজ আবির, রং ইত্যাদি নানা রকমের জিনিস।
0: তাই নাকি? তাই নাকি?
3: অবশ্যই অবশ্যই। যেমন ধরুন থাইল্যান্ড থেকে বিভিন্ন ধরনের অর্কিড, চীন থেকে অত্যন্ত উন্নত মানের কার্নেশন, জারবেরা, এ সমস্ত আমদানি করা হচ্ছে।
2: আমরা তো এসব ভাবতেই পাচ্ছি না।
3: আমরা চেন্নাই, বেঙ্গালুরু, গোয়া, হায়দ্রাবাদের মতো সর্বভারতীয় ক্ষেত্রে বাজার রপ্ত করেছি।
2: আচ্ছা শুনেছি আজকাল নাকি ফুল বিদেশেও পাঠানো হচ্ছে, যে কথা আপনিও আমাকে বলেছেন।
3: নিশ্চয়ই নিশ্চয়ই, আন্তর্জাতিক বাজারেও আমাদের ফুলের যথেষ্ট কদর আছে, আর সেই কারণে ন্যাচারালি চাহিদাও বেশি। আমরা অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি এবং বেলজিয়ামে বিক্রির জন্য ফুল পাঠাচ্ছি।
0: তাহলে আমাদের ব্যাপারে
3: আপনি আপনি সময় মতো ফুল নিয়ে আসুন, অপচয় না করে পরিশ্রমের উচিত মূল্যটা পান, তার জন্য যেটুকু সাহায্যের দরকার আমি আপনাকে অবশ্যই হাত বাড়িয়ে দেব। ঠিক আছে?
0: হ্যাঁ ঠিক আছে ঠিক আছে।
3: হ্যাঁ আরো একটা কথা।
0: হ্যাঁ বলুন।
3: শুধু আমরা নয়, আমরা ছাড়াও কয়েকটা ঠিকানা আপনাদের দিয়ে দেবো, কেমন? যাদের মাধ্যমে ফুল বিদেশে পাঠাতে পারবেন।
2: হ্যাঁ সেটাও লিখে দিন।
0: হ্যাঁ শুধু আমরা সতীশবাবুর সঙ্গে যোগাযোগ রাখলেই আমাদের চিন্তার অবসান।
2: একদম ঠিক পরিদা, একদম ঠিক
0: ঠিক ঠিক।
2: তাহলে আজ আমরা আসি।
0: আসি স্যার।
3: আসুন আসুন।
2: নমস্কার।

0: আচ্ছা দিদা, সবকিছু কেমন হঠাৎ পাল্টে গেল তাই না?
1: কেন রে দিদি ভাই?
0: তুমি বলো, আমরা কোনোদিন ভাবতাম আমাদের অবস্থার এমন উন্নতি হবে?
1: ঠিক বলেছিস দিদি ভাই, ঠিক। দেখ সানাইয়ের মিষ্টি সুর কেমন আজ বাড়িটা মাতিয়ে দিচ্ছে, চারিদিকে কেমন আজ খুশির হাওয়া।
0: কিন্তু বাবা এখনো আসছে না কেন? আজকের দিনও বাবার কাজ।
1: তাই তো।

0: শোন দিদি ভাই,
1: বলো
0: এদিকায়। হ্যারে কোনে সাজে কেমন মানিয়েছে তোকে, আয়নাতে একবার নিজেকে দেখেছিস?
1: তাই
2: তো, এই এমন দিনে ও না গেলেই পারতো বাবা। হ্যাঁ, এই গর্ভবতী লোকজন নিয়ে আমি
3: যেতেই যে হবে মা, এখন কি আর সেদিন আছে, সময়ের সঙ্গে সঙ্গে দিনও পাল্টেছে। দেখছো না আমার পুটিকে কেমন মানিয়েছে? আজ পুটির শুভ দিন, সুখের দিন।
1: দিদা ওই দেখো, দেখো না, ওই দেখো না, ওই আকাশের দিকে তাকিয়ে দেখো, আমাদের বাগানের ফুল, আমাদের বাগানের ফুল উড়ে যাচ্ছে ওই উড়োজাহাজে করে, সেই অস্ট্রেলিয়া, কানাডা।
3: তাই তো, এখন আমাদের হাতে সময় কম, আরো খাটতে হবে, আরো ফুল ফোটাতে হবে বাগানে, কারণ ওই বাগানের ফুল নিয়েই এলো, ফুলে ফুলে টাকা।

0: নাটক ফুলে কাঁটা নেই এখানে শেষ হল। রচনা প্রশান্ত মণ্ডল। বিভিন্ন চরিত্রে রূপদান করলেন পরিতোষ ফকির দাশকুমার, সতু দিলীপ গোস্বামী, সতীশ চন্দন সরকার, ময়না মৌসুমী বন্দ্যোপাধ্যায়, সাবিত্রী জলি বন্দ্যোপাধ্যায় এবং পুটির ভূমিকায় রূপা ভট্টাচার্য। নির্দেশনায় শিখর রায়, শব্দগ্রহণে লাকি বণিক, সম্পাদনা তুহিন চট্টোপাধ্যায়, প্রযোজনা সুমিত চক্রবর্তী।
1: কৃষি কথা আর আসর এখানেই শেষ হল। প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের কৃষি বিভাগ।

নমস্কার, ডাক্তার শুভঙ্কর চৌধুরী বলছি। আমি পিজি হসপিটালের এন্ডোক্রিন বিভাগের হেড। ডায়াবেটিস আজকে আমাদের একটা মস্ত বড় সমস্যা। তার কারণ যে অনেক সংখ্যায় মানুষের ডায়াবেটিস আছে, শুধু সেইটুকু নয়, এবং রিসেন্টলি ICMR একটা ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ সারা দেশ জুড়ে একটা পরিসংখ্যান করছে। তার মধ্যে পশ্চিম বাংলার কাজটার চার্জে মেবি প্রিন্সিপাল ইনভেস্টিগেটর আমি ছিলাম। এখানেও কিন্তু ডায়াবেটিসের সংখ্যা খুব বেশি পাওয়া গেছে। প্রায় 15% থেকে 20% মানুষ অ্যাডাল্ট পপুলেশনের মধ্যে ডায়াবেটিস পাওয়া গেছে। এই ডায়াবেটিসের আরেকটা সমস্যা হচ্ছে, ডায়াবেটিস লং টার্মে নানা রকম কমপ্লিকেশনস আনতে পারে। চোখ, কিডনি, হার্ট, নার্ভ, যা বলেন, সব অর্গানকে ড্যামেজ করতে পারে। কিন্তু ভালো কথা হচ্ছে, এগুলো প্রিভেন্ট করা যেতে পারে। প্রিভেন্ট করার জন্য আসুন আমরা সকলে চেষ্টা করি, এক, ডায়াবেটিস যেন না হয়। তার জন্য আমাদের জীবনযাত্রার সহজ কিছু নিয়ম, কিছুটা কায়িক পরিশ্রম, কিছুটা খাওয়া দাওয়ার দিকটা নজর দেওয়া, দেখা যাতে ওজন না বাড়ে, ভুঁড়ি না বাড়ে, এবং তার সঙ্গে একটু কি করে আমরা সারা দিনের মধ্যে কিছুটা রিক্রিয়েশন, কিছুটা রিল্যাক্সেশন, কিছুটা মানসিক শান্তি খুঁজে নিতে পারি, এইগুলো চেষ্টা করা। তার সঙ্গে রেগুলার মনিটরিং করতে হবে, ওষুধপত্র যেগুলো বলা হবে সেগুলো ফলো করবেন। এগুলো করলে নিশ্চিত আমরা ডায়াবেটিস মুক্ত

0: হতে পারবো না, কিন্তু ডায়াবেটিস নিয়েই সুস্থভাবে বাঁচতে পারবো, এই আমাদের আশা।
1: একটা না, অনেক দিন একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না, মাঝে মাঝে বদলে ফেলুন। আজকের যুগ ডিজিটাল যুগ, তাই ডিজিটাল সুঅভ্যাস গড়ে তোলা একান্ত প্রয়োজন। ওটিপি অন্যকে জানাবেন না, যে ওটিপি আপনি চাননি তা নিয়ে কোনো কাজে অগ্রণী হবেন না একেবারেই। ডিজিটাল সুরক্ষা আজকের সুরক্ষা।

আমি ডক্টর বারিন রায় বলছি। আপনারা দাঁতের অবহেলা করবেন না, দাঁতের যত্ন নিন, আপনার শিশুর যত্ন নিন এবং শিশুর দাঁতের দিকে নজর দিন। আর এটা ভাববেন না দুধে দাঁত পড়ে যাবে, দুধে দাঁতকে অবহেলা করবেন না। আমরা বলি দুধে দাঁত তো পড়ে যাবে, অত ভেব না, এ কথা যে বলে বলুক, কানে নিও না। শিশুর দিকে নজর দেওয়া উচিত বাবা মার, দুধে দাঁতের অবহেলা কখনো নয়। আর দুধে দাঁতের যত্ন নেওয়া প্রত্যেক বাবা মার কর্তব্য। দাঁত দুবেলা মাজুন রাতে শুতে যাওয়ার আগে, সকালে ঘুম থেকে উঠে না পারেন অন্তত সকালে প্রাতরাশ করার পর নিশ্চয়ই দাঁত মাজবেন, কেননা তারপরে অনেকক্ষণ আপনি আর দাঁত মাজবেন না। প্রাতরাশ সেরে দাঁত মেজে তারপর বাড়ি থেকে বেরোবেন, আবার রাত্রিরে শুতে যাওয়ার আগে দাঁত মাজবেন। এইটাই হচ্ছে প্রাথমিক কর্তব্য আপনার। দাঁত সুস্থ রাখতে গেলে এবং মুখের স্বাস্থ্য বজায় রাখতে গেলে আপনার দাঁত ঠিক রাখা প্রয়োজন।

0: রক্তদানের জন্য শরীরের ওজন ন্যূনতম 45 কিলোগ্রাম হওয়া প্রয়োজন। সম্পূর্ণ খালি পেটে বা ভরপেট আহারের অব্যবহিত পরে রক্ত দেওয়া উচিত নয়। একজন দাতার দান করা রক্তকে 1 ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে 1 ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।
1: আমি ডক্টর অভিজিৎ তরফদার, কিডনি রোগের বিশেষজ্ঞ। আজকাল প্রায়ই শোনা যায় প্রত্যেক ঘরেই আত্মীয় স্বজনের মধ্যে কারুর না কারুর কিডনির অসুখ আছে, কারুর না কারুর ডায়ালিসিস চলছে, এমনকি কারু কারুর কিডনি ট্রান্সপ্লান্টেশনও হচ্ছে। তাহলে ঘটনাটা কি এই যে কিডনির অসুখ ক্রমশ মানুষকে বেশি বেশি আক্রমণ করছে? এর উত্তরটা এইরকম, যে যে কারণে কিডনির অসুখ বাড়ে সেই সেই কারণগুলি বেড়ে গেছে। তার মধ্যে প্রধান হচ্ছে অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার, অনিয়ন্ত্রিত ব্লাড সুগার এবং যথেচ্ছ নিজের ইচ্ছে মতন ব্যথার ওষুধ খাওয়া। শুধু ব্যথার নয়, আরো অনেক ওষুধেই আজকাল জানা যাচ্ছে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। সেই জন্য সুগার নিয়ন্ত্রণে রাখুন, প্রেশার নিয়ন্ত্রণে রাখুন এবং নিজের ইচ্ছে মতন ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাওয়ার প্রবণতা ত্যাগ করুন। তাহলেই কিডনির অসুখ কম থাকবে, কিডনি খারাপ কম হবে, ডায়ালিসিস ট্রান্সপ্লান্টেশনকে ঠেকিয়ে রাখতে পারবেন।
2: আমি ডাক্তার অভিজিৎ চৌধুরী। ভালো থাকতে গেলে পরে পানীয় জল ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা নিন। পুকুরের জল খাবেন না, টিউবওয়েলের জল পান করুন। পুকুর পাড়ে পায়খানা করবেন না, নির্মল শৌচাগার গ্রামে গ্রামে গড়ে তুলুন। গ্রামগুলো সুস্থ সজীব হয়ে উঠবে।

আকাশবাণী কলকাতা সমীক্ষা। শিরোনাম, দক্ষিণ ভারতে হাসপাতালের পাশে বাংলায় সাইনবোর্ড, একটি নীরব বার্তা। লিখেছেন

0: সন্দীপন দাশগুপ্ত। হায়দ্রাবাদের একটি বড় হাসপাতালের সামনে দাঁড়িয়ে চারপাশে তাকাতেই একটা অদ্ভুত অনুভূতি হল। শহরটা তেলেগু ভাষী, হাসপাতালটা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চিকিৎসা কেন্দ্র, কিন্তু তার চারপাশে যেন বাংলারই এক টুকরো পৃথিবী। রেস্তোরাঁর সাইনবোর্ডে বাংলায় লেখা বাঙালি খাবার, গেস্ট হাউসের সামনে থাকার ব্যবস্থা জানান দিয়ে সগর্ব ঘোষণা বাংলা ভাষায়, রোগীর পরিজনদের জন্য নানান পরিষেবার বিজ্ঞাপনেও বাংলা ভাষার উপস্থিতি। মনে হল কয়েক হাজার কিলোমিটার দূরে এসেও যেন বাংলার একটা ছোট্ট পাড়ায় এসে জড়ো হয়েছে হাসপাতালের চারপাশে। মনে রাখতে হবে এটা নিছক পর্যটন নয়। মানুষ বেড়াতে এসে গেস্ট হাউসে থাকছেন না, অসুস্থতা উৎকণ্ঠা আর অনিশ্চয়তা সঙ্গে নিয়ে তারা আসছেন, কেউ নিজের জন্য, কেউ বাবা মা স্ত্রী সন্তান কিংবা পরিবারের অন্য কোনো সদস্যের চিকিৎসার জন্য। হাসপাতালের আশেপাশে কেবলমাত্র বাঙালিদের জন্য থাকা খাওয়ার ব্যবস্থা, এমনকি বাংলা ভাষায় নানান পরিষেবার ঘোষণা প্রমাণ করে এই শহরগুলিতে চিকিৎসা নিতে আসা বাঙালির সংখ্যা এতটাই উল্লেখযোগ্য যে তাকে ঘিরে একটা আলাদা অর্থনীতি তৈরি হয়েছে। চিকিৎসার জন্য বাঙালির ভিন রাজ্যমুখী হওয়ার দৃশ্যমান চিহ্ন। এর ফলে যে প্রশ্নটা স্বাভাবিকভাবেই মনে আসে, কেন এমন বাংলা কেন্দ্রিক অর্থনীতি? আর এই কেনর উত্তরটাই আসলে ভাবার বিষয়। তবে বলে রাখা ভালো, এই অভিজ্ঞতা নতুন নয়। ভেলোর, বেঙ্গালুরু, চেন্নাইতেও একই অভিজ্ঞতা হয়েছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দক্ষিণে চিকিৎসার জন্য গেলেও বাঙালিরা যে সংখ্যায় বেশ বেশি তা এই চিত্রপটেই পরিষ্কার। তাহলে প্রশ্নটা হলো, বাংলায় কি চিকিৎসক নেই? অবশ্যই আছেন। ভালো হাসপাতাল নেই? তাও আছে। আধুনিক চিকিৎসা পরিকাঠামো নেই? অনেক ক্ষেত্রেই আছে। তাহলে মানুষ হাজার কিলোমিটার পাড়ি দিয়ে অন্য রাজ্যে যাচ্ছেন কেন? মনে রাখতে হবে, চিকিৎসার ক্ষেত্রে পরিকাঠামোর পাশাপাশি আরও একটা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হলো সেই ব্যবস্থার প্রতি আস্থা। একজন মানুষ যখন গুরুতর অসুস্থ হন, তখন তিনি শুধু একজন ডাক্তার বা একটি হাসপাতাল খোঁজেন না, তিনি খোঁজেন এমন একটি জায়গা যেখানে তার মনে হবে এখানেই আমার সেরা চিকিৎসা হবে। সেই বিশ্বাস যদি নিজের রাজ্যে পুরোপুরি তৈরি না হয়, তখন মানুষ পরিচিত অপরিচিত সব দূরত্ব পেরিয়ে হাজারো বাধা বিপত্তি ডিঙিয়ে বাধ্য হন অন্য শহরের দরজায় পৌঁছতে। অবশ্যই সব রোগের চিকিৎসার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন হয় না। অনেক মানুষ উন্নত বিশেষ চিকিৎসা, নির্দিষ্ট চিকিৎসক বা দ্বিতীয় মতামতের জন্যেও অন্য শহরে যান, কিন্তু যখন একটা প্রবণতা এত বড় হয় যে হাসপাতালের চারপাশে বাঙালিদের জন্য আলাদা বাজার তৈরি হয়ে যায়, তখন সেটা নিয়ে আত্মসমীক্ষার প্রয়োজন রয়েছে। নতুন সরকার রাজ্যে দায়িত্ব নিয়েছে, নতুন স্বাস্থ্যমন্ত্রী সারা রাজ্যে চিকিৎসা ব্যবস্থার স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য প্রবল চেষ্টা চালাচ্ছেন। মুহুর্মুহু শহর ও জেলার হাসপাতালগুলিতে হাজির হচ্ছেন পরিদর্শনের জন্য, কিন্তু যে অব্যবস্থা ইতিমধ্যেই পাকাপোক্তভাবে ঘাঁটি গেড়ে রয়েছে, সেখান থেকে তাকে টেনে বের করা যে বেশ কষ্টসাধ্য তা বোধহয় বলার অপেক্ষা রাখে না। এই আবহে যে প্রশ্নটা আমাদের নাড়া দেয় তা হল, আমরা কি এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতে পারি না যেখানে মানুষ শুধু চিকিৎসা পাবেন না, চিকিৎসার ওপর ভরসাও রাখবেন? এই প্রশ্নের উত্তর খোঁজাই হয়তো এখন সব থেকে জরুরি। সমীক্ষা শেষ হল, এটি লিখেছেন সন্দীপন দাশগুপ্ত।
1: এখন খবর।
2: আকাশবাণী খবর পড়ছি।

0: সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হল, ইপিএফওর আওতায় আসার জন্য মাসিক বেতনের ঊর্ধ্বসীমা 15,000 টাকা বাড়িয়ে 25,000 টাকা করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। 3,00,000 টাকা পর্যন্ত মূল্যের পণ্য রপ্তানির ক্ষেত্রে রেজিস্ট্রেশন কাম মেম্বারশিপ সার্টিফিকেট বা RCMC প্রয়োজন হবে না বলে সরকার জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি 56% বেড়েছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প আগামীকাল 3 বছর পূর্ণ করতে চলেছে। এই প্রকল্পে ইতোমধ্যেই 30,00,000 সুবিধাপ্রাপক নাম নথিভুক্ত করেছেন। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর কাছে ড্রোন হামলার ঘটনার নিন্দা করেছে ভারত। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন বর্ষীয়ান অভিনেতা অনন্ত নাগ। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফওর আওতাভুক্ত হওয়ার জন্য মাসিক মজুরির ঊর্ধ্বসীমা 15,000 টাকা বাড়িয়ে 25,000 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই সিদ্ধান্তের ফলে আরও 51,00,000 কর্মচারী বাধ্যতামূলকভাবে ইপিএফওর আওতায় আসবেন।
1: पुराना जो कैप था वो सितंबर 2014 में एस्टैब्लिश हुआ था। तब से अब तक एवरेज जो सैलरी है वो काफी बढ़ी है, कॉस्ट ऑफ लिविंग बढ़ी है। आज एक रेगुलर सैलरीड एम्प्लॉय की एवरेज इनकम करीब करीब 23,000 रुपए पर मंथ है, जो कि पहले से करीब 2.5 गुना ज्यादा बढ़ी है। भारत सरकार का इस पे एस्टिमेटेड गवर्नमेंट एक्सपेंडिचर रहेगा अबाउट 11,339 करोड़ रुपीज एवरी ईयर।
0: 3,00,000 टाका पर्यंत मूल्यर पण्य रप्तानी क्षेत्र रेजिस्ट्रेशन कम मेम्बरशिप सर्टिफिकेट বা RCMC প্রয়োজন হবে না বলে সরকার জানিয়েছে। বাণিজ্য শিল্প মন্ত্রকের পক্ষ থেকে আজ জানানো হয়েছে যে নতুন ও ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর আইনি জটিলতা কমাতে এবং ডাক ও কুরিয়ারের মতো মাধ্যমে রপ্তানি সহজ করতে এই ছাড়। তবে 3,00,000 টাকার ওপরে চালান রপ্তানির ক্ষেত্রে এই সার্টিফিকেট আগের মতোই বাধ্যতামূলক থাকবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি 56% বেড়েছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। আজ কলকাতায় বিজেপির সেবা সংকল্প অভিযানের প্রাক্কালে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, দেশের প্রতিরক্ষা উৎপাদন 4 গুণ বেড়ে 1,00,000 কোটি টাকা ছাড়িয়েছে। ভারত এখন 100টিরও বেশি দেশের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করছে। আগামীকাল প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে শ্রী সিং বলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর প্রশাসনিক জীবনের 25 বছর পূর্ণ হতে চলেছে। এই সাফল্য উদযাপনে বিজেপি 12টি কর্মসূচির মাধ্যমে সেবা সংকল্প অভিযান পালন করবে।
2: অভিযান কা মেইন অবজেক্টিভ ইয়ে হে কি জিস সেবা জিস সমর্পণ অর জিস নিষ্কাম ভাব সে মোদী জি নে আজীবন কাম কিয়া হে উসি স্পিরিট কে সাথ হাম উনকে জীবন কে মাইল স্টোনস কো ভি মানায়ে অর সেবা সংকল্প অভিযান মে মানতা হু কি ইয়া কেবল এক কার্যক্রম নাই হে বলকি সমাজ কে হর বর্গ কো সেবা সহযোগ অর জন ভাগিদারি সে জোড়নে কা হামারা ইয়া ফার্ম কনভিকশন হে এক দৃঢ় সংকল্প হে।
0: প্রধানমন্ত্রী বিশ্বকর্মা প্রকল্প আগামীকাল 3 বছর পূর্ণ করতে চলেছে। 2023 সালে সূচনা হয় প্রকল্পে ইতোমধ্যেই 30,00,000 সুবিধাপ্রাপকের নিবন্ধন সম্পন্ন হয়েছে। এর মূল লক্ষ্য হল বিভিন্ন প্রকল্পের মাধ্যমে 18টি ঐতিহ্যবাহী পেশায়যুক্ত কারিগর ও শিল্পীদের প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদান, তাদের আধুনিক সরঞ্জাম, আর্থিক সুবিধা, দক্ষতা উন্নয়ন এবং বাজারের সঙ্গে যোগাযোগের সুযোগ করে দেওয়া। কেন্দ্রীয় অতিক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্পমন্ত্রী জিতন রাম মাঝি এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আগামীকাল কলকাতায় প্রকল্পের 3য় বর্ষপূর্তি উদযাপন করা হবে। বৈদ্যুতিক যানবাহন ব্যবহারে দেশের রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সেরা শিরোপা পেয়েছে দিল্লি। ইন্ডিয়া ইলেকট্রিক মোবিলিটি ইন্ডেক্স 2025-এর রিপোর্ট অনুযায়ী দিল্লির পরপরই তালিকার শীর্ষস্থানে রয়েছে মহারাষ্ট্র, কর্ণাটক, চণ্ডীগড় এবং গোয়া। নীতি আয়োগের এই দ্বিতীয় সংস্করণের সূচকটি আজ নতুন দিল্লিতে প্রকাশ করা হয়। এই অনুষ্ঠানে নীতি আয়োগের সদস্য রাজীব গৌবা বলেন, 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে বৈদ্যুতিক যানবাহনের ব্যবহার বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি আশা প্রকাশ করেন, 2040 সালের মধ্যে দেশে বিক্রি হওয়া নতুন গাড়িগুলির মধ্যে অন্তত 40% হবে বৈদ্যুতিক। চলতি বছরে প্রবাসী ভারতীয় দিবস অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গে। আগামী বছরের 7 থেকে 9 জানুয়ারি সম্মেলন আয়োজিত হবে বলে রাজ্যের পর্যটন মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ আজ কলকাতায় জানিয়েছেন। আজ একটি অনুষ্ঠানে যোগ দিয়ে পর্যটন মন্ত্রী বলেন, প্রবাসী ভারতীয়দের কাছে রাজ্যকে নতুন করে তুলে ধরতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তিনি বলেন, রাজ্যের প্রতিটি জেলাভিত্তিক ডিজিটাল ম্যাপ তৈরি করা হচ্ছে, যেখানে কিউআর কোডের মাধ্যমে জেলার প্রতিটি

0: চলে পুঙ্খানুপুঙ্খ তথ্য পাওয়া যাবে। অনুষ্ঠানে আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল যদুবীর সিং রাওয়াত বলেন, শুধুমাত্র কলকাতায় 135টি ঐতিহ্যশালী মিনার রয়েছে যেগুলি সংরক্ষণে অত্যাধুনিক রূপরেখা তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেওয়া উপহার ও স্মারকগুলির ই নিলাম শুরু হচ্ছে আগামীকাল। আজ নতুন দিল্লিতে সংস্কৃতি ও পর্যটনমন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সংবাদ মাধ্যমকে জানান, এবছর প্রায় 1,500 সামগ্রী নিলামে রাখা হয়েছে। এগুলির মধ্যে রয়েছে চিত্রকর্ম, পোশাক, মূর্তি, প্রত্নবস্তু এবং হস্তশিল্প সামগ্রী। প্রধানমন্ত্রী মোদীর ইচ্ছানুসারে সংগৃহীত অর্থ গঙ্গা নদীর পরিচ্ছন্নতা ও প্রবাহ বজায় রাখার লক্ষ্যে নমামি গঙ্গে প্রকল্পে দান করা হবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর কাছে ড্রোন হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশ মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সৌদি আরবের সার্বভৌমত্ব এবং সাধারণ মানুষের জীবন ও সম্পত্তির ওপর কোনো হামলা ভারত বরদাস্ত করবে না। তিনি বলেন, সারা বিশ্বের মুসলমানদের কাছে মক্কা শহরের এক বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে, তাই এই ঘটনা অত্যন্ত চিন্তার বিষয়। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে বলেও আশা প্রকাশ করেছে ভারত। সমুদ্রে টহলের সময় ভারতীয় নৌবাহিনীর একটি রণতরীকে পাকিস্তানি যুদ্ধজাহাজে ধাক্কা দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা করেছে বিদেশ মন্ত্রক। নতুন দিল্লিতে পাকিস্তানি চার্জ অ্যাফেয়ার্সকে জরুরি তলব করা হয়েছে। এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমার মধ্যে ঘটায় সংঘর্ষে বড় ধরনের ক্ষতি না হলেও পাকিস্তানি বাহিনীর আচরণ 1991 সালের এপ্রিল মাসে দুদেশের মধ্যে স্বাক্ষরিত সামরিক মহড়া ও সেনা চলাচল চুক্তিকে সরাসরি লঙ্ঘন করেছে। পাকিস্তান ভিত্তিক শাহজাদ ভাট্টি নেটওয়ার্ককে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইউএপি এর অধীনে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে এক নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। বিহারের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের কেন্দ্রীয় প্রতিনিধি দল আজ রাজ্য সফর করছে। কেন্দ্রীয় কৃষি, কৃষক কল্যাণ ও গ্রামোন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানের নেতৃত্বে কেন্দ্রীয় দলটি আজ পাটনা জেলার বন্যা কবলিত মানের ও দানাপুর এলাকা পরিদর্শন করে। শ্রী চৌহান উদ্ধার ও ত্রাণ কার্য খতিয়ে দেখার পাশাপাশি বন্যার কবলে পড়া কৃষক ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গেও কথা বলেছেন। 2013 সালে জিরাম উপত্যকা মাওবাদী হামলার ঘটনায় ছত্তিশগড়ের জগদলপুরের বিশেষ এনআইএ আদালত দোষী সাব্যস্ত 10 জনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে। এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করার জন্য সাজাপ্রাপ্তদের 30 দিনের সময় দেওয়া হয়েছে। উল্লেখ্য, 2013 সালের 25 মে বস্তার জেলা জিরম উপত্যকায় ওই ভয়াবহ মাওবাদী হামলায় একাধিক বর্ষিয়ান কংগ্রেস নেতাসহ মোট 27 জন প্রাণ হারান। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির সংযুক্তিকরণের জন্য অর্থমন্ত্রক নতুন বিজ্ঞপ্তি জারি করেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই দাবিকে সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলে জানিয়েছে কেন্দ্র। প্রেস ইনফরমেশন ব্যুরো পিআইবির ফ্যাক্ট চেক ইউনিট স্পষ্ট করে জানিয়েছে যে ইন্টারনেটে থাকা নথিটি সম্পূর্ণ ভুয়ো। ভারতীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বর্ষিয়ান অভিনেতা অনন্ত নাগকে 2024 সালে দাদাসাহেব ফালকে পুরস্কারে ভূষিত করা হচ্ছে। তথ্য সম্প্রচার মন্ত্রক আজই ঘোষণা করেছে, আগামী 22 সেপ্টেম্বর গুজরাটের কেভাড়িয়ায় আয়োজিত 72তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে এই সম্মান তুলে দেওয়া হবে। কিংবদন্তী অভিনেতা অনন্ত নাগকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমে এক বার্তায় জানান, বহু দশক ধরে ভারতীয় চলচ্চিত্রে তাঁর সাবলীল অভিনয় এবং বহুমুখী প্রতিভা গভীর ছাপ রেখেছে। ইস্টবেঙ্গল আজ আম্মানে এফসি চ্যাম্পিয়ন্স লীগ 2 গ্রুপ ডির ম্যাচে জর্ডনের আল হুসেন ক্লাবের মুখোমুখি হবে। আম্মান আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইপিএফওর আওতায় আসার জন্য মাসিক বেতনের ঊর্ধ্বসীমা 15,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করার প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশের প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি 56% বেড়েছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর কাছে ড্রোন হামলার ঘটনার নিন্দা করেছে ভারত। খবর এখনকার মতো এই পর্যন্তই।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে জানাই। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে রাত 8টায় বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান আশার কথা, আইনি কথা 8:30, দত্তক গ্রহণ, অভিভাবকত্ব এবং একক অভিভাবকত্ব, এ বিষয়ে আইনজীবী সুদীপ্ত পাণ্ডার সাক্ষাৎকার নিয়েছেন রৌলিনা সেনগুপ্ত। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, খেয়াল শুনবেন অত্রি কোটালের কণ্ঠে। রাত 9:30 আকাশবাণী সংগ্রহশালা থেকে গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার শুনবেন, সাক্ষাৎকার নিয়েছেন ভূপেন্দ্রনাথ শীল। ছায়াছবির গান রাত 10:00, 10:30 রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনিন্দিতা ঘোষ। স্বপন মুখোপাধ্যায়ের গাওয়া লোকগীতি 10:45, রাত 11:00 আধুনিক গান শোনাবেন সুমনা বন্দ্যোপাধ্যায়। রাত 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে ঠুমরি ও দাদরা পরিবেশন করবেন সুনন্দ মুখোপাধ্যায়। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে রাত 8:00 জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমস 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, 8:30 হরাইজন স্পটলাইট 9:16, রাত 10:30 অঙ্কিতা সেনের উপস্থাপনায় পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে।

শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গ ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণী সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান।

রাস্তা পার হওয়ার সময় কানে সেলফোন নয়, চোখ কান দুটোই খোলা থাকুক রাস্তার দুদিকের খোঁজ রাখতে। আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।

বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। একটি গাছ কাটলে একটি প্রাণের বিনাশ হয়, একটি গাছ বাঁচালে একটি প্রাণ রক্ষা পায়, বৃক্ষ রোপণ করলে প্রাণ রোপণ করা হয়। অরণ্য আমাদের সবুজ স্বর্ণখনি, অরণ্য রক্ষা করুন পৃথিবীকে সুস্থ রাখতে।

এখন স্থানীয় সংবাদ। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং তাঁর দেশসেবায় 25 বছর পূর্তি উপলক্ষে আগামীকাল যে সেবা সংকল্প অভিযান শুরু হচ্ছে তাতে দেশজুড়ে বহু জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন ইপিএফওর আওতাভুক্ত হওয়ার জন্য মাসিক মজুরির ঊর্ধ্বসীমা 15,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা

0: নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেবার সময়সীমা আজ শেষ হয়েছে। 2027 সালের প্রবাসী ভারতীয় দিবস কলকাতায় আয়োজিত হবে। ইস্টবেঙ্গল আজ AFC চ্যাম্পিয়ন্স লিগ টু গ্রুপ ডির ম্যাচে জর্ডনের আল হোসেন ক্লাবের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুযোগ্য নেতৃত্বে দেশ বিকশিত ভারত হয়ে ওঠার লক্ষ্যে এগিয়ে চলেছে। দলীয় কর্মসূচিতে রাজ্য সফরে এসে সল্টলেকে একটি বেসরকারি হোটেলে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, গুজরাটের মুখ্যমন্ত্রী থেকে দেশের প্রধানমন্ত্রী দীর্ঘ এই 25 বছরের যাত্রাপথে জনসেবাই তাঁর একমাত্র লক্ষ্য থেকেছে। পশ্চিমবঙ্গের সমৃদ্ধ ঐতিহ্যকে প্রধানমন্ত্রী সর্বদা গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং তাঁর প্রশাসনিক কার্যকালের 25 বছর পূর্তি উপলক্ষে সেবা সংকল্প অভিযানের আওতায় 12 ধরনের কর্মসূচির আয়োজন করা হচ্ছে।
1: আর ইন সেবা কার্যো মে ব্লাড ডোনেশন ক্যাম্প হোগে, ট্রি প্লান্টেশন হোগা, আর সাথে সাথে প্লাস্টিক কম করনে কে লিয়ে অ্যাওয়ারনেস ডেভেলপ করনা, পানি কো সেভ করনে, পানি বচানে আর জল খেতো কি সাফাই কা কাম, অরফেন্স আর হামারে জো ওল্ড এজ হোম মে এসে স্থানো পর জাকার সেবা কার্য করনা, এ পার্টি কে লোক জাকার কাম করেঙ্গে, আম জনতা কে লোক কাম করেঙ্গে। बुजुर्गों को मोबाइल और डिजिटल डिवाइसेस का उपयोग सिखाने जैसे बहुत सारे ऐसे काम हैं।
0: তিনি বলেন, এই কর্মসূচির আওতায় 25 মিনিটের জন্য সেবা প্রদান করলে তাঁকে শংসাপত্র দেওয়া হবে। জনধন যোজনা, স্বচ্ছ ভারত অভিযান, উজ্জ্বলা যোজনা সহ একাধিক প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরে শ্রী সিং জানান, প্রধানমন্ত্রী তাঁর কার্যকালের 25 বছরে 25 কোটি মানুষকে দারিদ্র্যসীমার বাইরে বের করে এনেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং তাঁর দেশ সেবায় 25 বছর পূর্তি উপলক্ষে আগামীকাল শুরু হচ্ছে সেবা সংকল্প অভিযান। এই উপলক্ষে একাধিক কর্মসূচি গ্রহণ করেছে রাজ্য সরকার। আশীর্বাদের প্রদীপ কর্মসূচির মাধ্যমে এই অভিযানের সূচনা হবে। 2রা থেকে 4ঠা অক্টোবর সেবা সেতু অভিযানে ব্লক, পুরসভা ও পুর নিগম এলাকায় শিবির করে সরকারি প্রকল্প ও পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এছাড়া আমার স্বপ্নের ভারত, চিত্রসেবা, নমসেবা, সেবাজ্যোতি কলসযাত্রা সহ একাধিক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতেও একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। 7ই অক্টোবর পর্যন্ত 25 কোটি শিশুর স্বপ্নের ভারত কর্মসূচিতে বিকশিত ভারতের লক্ষ্যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প সম্পর্কে স্কুল পড়ুয়াদের অবহিত করা হবে। দেশে বর্তমানে প্রতিরক্ষা রপ্তানি 56% বৃদ্ধি পেয়েছে বলে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন। কলকাতায় আজ সাংবাদিকদের তিনি বলেন, বর্তমানে 100টিরও বেশি দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানি করে ভারত। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনও বৃদ্ধি পেয়েছে 4 গুণ। কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্মচারী ভবিষ্যনিধি সংগঠন EPFO-র আওতাভুক্ত হওয়ার জন্য মাসিক মজুরির ঊর্ধ্বসীমা 15,000 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। নতুন দিল্লিতে মন্ত্রিসভার বৈঠকের পর তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই সিদ্ধান্তের ফলে আরও 51 লক্ষ কর্মচারী বাধ্যতামূলকভাবে EPFO-র আওতায় আসবেন। শ্রী বৈষ্ণব বলেন, 2004 থেকে পরবর্তী 1 দশকে EPFO-এ মজুরির ঊর্ধ্বসীমা অপরিবর্তিত ছিল। 2014 সেপ্টেম্বরে এটি বাড়িয়ে মাসিক 15,000 টাকা করা হয়। বর্তমানে তা আরও 10,000 টাকা বাড়ানো হল। দেশের প্রান্তিক এলাকায় যারা চিরাচরিত শিল্পকর্মের সঙ্গে যুক্ত তাদের সামগ্রিক মানোন্নয়নের লক্ষ্যে 2023 সালের 19শে সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজোর দিন দেশে সূচনা হয় PM বিশ্বকর্মা যোজনার। পূর্বতন সরকার কেন্দ্রের এই প্রকল্পে অংশ না নিলেও নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, এখন থেকে এরাজ্যেও এই প্রকল্প শুরু হবে। একটি প্রতিবেদন,
2: বিগত বছরগুলিতে রাজ্য এই প্রকল্পে অংশ না নিলেও নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রথম ক্যাবিনেট বৈঠকের শেষেই ঘোষণা করেন, বিভিন্ন কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সঙ্গে রাজ্যে এবার থেকে শুরু হতে চলেছে এই যোজনাও। ভারত সরকারের MSME মন্ত্রকের অতিরিক্ত সচিব এবং উন্নয়ন কমিশনার ডক্টর রজনীশ আজ কলকাতায় ধনধন্য অডিটোরিয়ামে এক সাংবাদিক বৈঠকে জানান, এই প্রকল্পের ফলে দেশের প্রান্তিক শিল্পীরা লাভবান হচ্ছেন। MSME DFO অধিকর্তা PK দাস জানিয়েছেন, রাজ্যে এখনও পর্যন্ত 3স্তরীয় যাচাই পর্ব সম্পূর্ণ করেছেন 3,000 শিল্পী। আগামীকাল কলকাতার মূল অনুষ্ঠানে ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রী জিতন রাম মাঝি এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে সেই সব সুবিধাভোগীদের হাতে টুলকিট এবং ঋণের চেক তুলে দেওয়া হবে। কাশফিন নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: চলতি মাসে আরও 8 লক্ষ মহিলাকে অন্নপূর্ণা যোজনা প্রকল্পে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে নারী ও শিশু বিকাশ এবং সমাজকল্যাণ দপ্তর সূত্রে জানা গেছে। এর ফলে এই প্রকল্পে সুবিধা প্রাপকের সংখ্যা বেড়ে হল 1,56,00,000। উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আগামীকাল থেকে ধাপে ধাপে চলতি মাসের প্রকল্পের টাকা সরাসরি পাঠানোর কাজ শুরু হবে।

0: বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন।
1: দিদি এবং বোনেদের মাসিক 3,000 করে টাকা অন্নপূর্ণা যোজনা, তার অন্নপূর্ণা দিবসও রাজ্য সরকার আগেই ঘোষণা করেছিল, সেটাও পালিত হচ্ছে আগামীকাল। এবং প্রায় 1,58,00,000 মহিলা আমাদের সেপ্টেম্বর মাসের অর্থ তাদের অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে, যেটা গত মাসে 1,48,00,000 ছিল। এর বাইরেও দীর্ঘদিন ধরে বিগত তৃণমূল সরকার যে আটকে রেখেছিলেন বিশ্বকর্মা যোজনা, সেটাও আগামীকাল লঞ্চিং হচ্ছে।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মুর্শিদাবাদের রেজিনগর ও পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বিধানসভা উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেবার সময়সীমা আজ শেষ হয়েছে। শেষ দিনে আজ রেজিনগরে প্রার্থীপদ দাখিল করেন বিজেপির শাখারাব সরকার। এছাড়া ঋতব্রত পন্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী শফিউজ্জামান শেখও মনোনয়ন পেশ করেন। অন্যদিকে নন্দীগ্রাম আসনের জন্য হলদিয়া মহকুমা শাসকের দপ্তরে মনোনয়নপত্র জমা দেন কালীঘাট পন্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী সঞ্চিতা দে প্রধান। এছাড়া আজই মনোনয়নপত্র জমা দিয়েছেন ঋতব্রত পন্থী তৃণমূল কংগ্রেস প্রার্থী মোহাম্মদ এতেশামুল হক। পশ্চিমবঙ্গে 2027 7, 8 ও 9 জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস পালন করা হবে। পর্যটন মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ আজ কলকাতায় ভারত সরকারের আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এবং রাজ্য পর্যটন দপ্তরের সঙ্গে পশ্চিমবঙ্গের হেরিটেজ সংরক্ষণ ও ঐতিহ্যবাহী স্থানগুলিকে কেন্দ্র করে ভ্রমণ বিষয়ক একটি মৌস্বাক্ষর অনুষ্ঠানে একথা জানিয়েছেন। পর্যটন মন্ত্রী বলেন, প্রবাসী ভারতীয়দের কাছে এ রাজ্যকে নতুন করে তুলে ধরতে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দপ্তর সূত্রে খবর, 7 তারিখ যুব প্রবাসী ভারতীয় দিবস এবং 8 ও 9 তারিখ প্রবাসী ভারতীয় দিবস পালন করা হবে। 8 তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং 9 তারিখ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যে আসতে পারেন। রাজ্যে নির্ধারিত সময়সীমা 14 সেপ্টেম্বরের মধ্যেই জনগণনার প্রথম পর্যায়ের কাজ সফলভাবে শেষ হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ সামাজিক মাধ্যমে এই তথ্য জানিয়ে বলেন, এই সময়ের মধ্যেই রাজ্যের 1,73,066টি হাউস লিস্টিং ব্লকের 100% কাজ সম্পন্ন হয়েছে। চিকিৎসা ও গবেষণার উন্নতিতে রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর রাজ্যের 6টি কৃষি জলবায়ু অঞ্চলে ফার্ন জীববৈচিত্র্য উদ্যান করার প্রস্তাব করা হয়েছে। কলকাতায় আজ 33তম পশ্চিমবঙ্গ রাজ্য বিজ্ঞান ও প্রযুক্তি কংগ্রেসের উদ্বোধনে রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী ডক্টর কল্যাণ চক্রবর্তী একথা জানিয়ে বলেন, ন্যাশনাল কাউন্সিল অব সায়েন্স মিউজিয়ামসের সঙ্গে যৌথ উদ্যোগে নদিয়ার কৃষ্ণনগরে একটি অ্যাস্ট্রো পার্ক স্থাপন করা হবে। রাজ্যে চলতি বছর এপ্রিল থেকে আগস্ট এই 4 মাসে খনিজ সম্পদ এবং জমি সংক্রান্ত রাজস্ব আদায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। 16 এপ্রিল থেকে 15 আগস্ট পর্যন্ত বালি, কয়লা, পাথর সহ বিভিন্ন খনিজ সম্পদ এবং সরকারি জমির লিজ বাবদ 567 কোটি টাকারও বেশি রাজস্ব আদায় হয়েছে, যা গত বছর এই সময় তুলনায় 32% বেশি। জেলাভিত্তিক রাজস্ব আদায় শীর্ষে রয়েছে বীরভূম। দুর্গাপুজোয় প্যান্ডেলগুলিতে অগ্নিকাণ্ডের মতো বিপত্তি এড়াতে দমকল বিভাগ সংশ্লিষ্ট পুজো কমিটির সদস্যদের বিশেষ প্রশিক্ষণ দেবে। শারদীয় উৎসবের প্রস্তুতি নিয়ে আজ দমকল বিভাগের আধিকারিকদের সঙ্গে দপ্তরের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী বৈঠক করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, প্যান্ডেলগুলিতে অগ্নি নির্বাপন ব্যবস্থা, সিসিটিভি ক্যামেরা, ISI মার্কযুক্ত বৈদ্যুতিক কেবল এবং প্রবেশ ও প্রস্থানের জন্য আলাদা পথ থাকা বাধ্যতামূলক। ইস্টবেঙ্গল আজ আম্মানে AFC চ্যাম্পিয়ন্স লিগ 2 গ্রুপ ডির ম্যাচে জর্ডনের আল হোসেন ক্লাবের মুখোমুখি হবে। আম্মান আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 9:30। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন এবং তাঁর দেশ সেবায় 25 বছর পূর্তি উপলক্ষে আগামীকাল যে সেবা সংকল্প অভিযান শুরু হচ্ছে তাতে দেশজুড়ে বহু জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। PM বিশ্বকর্মা প্রকল্পে আগামীকাল রাজ্যে 3,000 জনকে টুলকিট ও ঋণের চেক তুলে দেওয়া হবে। স্থানীয় সংবাদ শেষ হলো।
2: পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত লাইভ ফোন ইন অনুষ্ঠান আশার কথা। অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী গীতাঞ্জলি মুর্শিদাবাদ, শান্তিনিকেতন, FM গোল্ড, বিবিধ ভারতী কলকাতা ও নিউজ অন AIR অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন 8:25। শুরু হচ্ছে আশার কথা।
3: শুরু হচ্ছে আশার কথা।

আশার কথা। সার্বিক স্বাস্থ্য শিক্ষা চেতনা বিকাশের লক্ষ্যে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের আয়োজনে গ্রাম স্তর কর্মীদের জন্য আশার কথা।

0: আসার কথা অনুষ্ঠানে প্রত্যেক দিন আপনারা কান পাতেন, প্রত্যেক বুধবারই 8টা থেকে 8:30, যে কোন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। আজকের বিষয় কিশোর কিশোরীদের স্বাস্থ্য ও আশাদের ভূমিকা। এই বিষয়ে যারা বলবেন, যে দুজন বিশেষজ্ঞ আজকে স্টুডিওতে উপস্থিত, তাদের দুজনকেই আমি আন্তরিক স্বাগত জানাই। চৈতালী মিত্র চৌধুরী, অ্যাডোলেসেন্ট হেলথ কাউন্সিলর হাবড়া 2 ব্লক, এবং মঞ্জুষা আদক, অ্যাডোলেসেন্ট হেলথ কাউন্সিলর রাজাবাজার সায়েন্স কলেজ। আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগত।
1: নমস্কার।
2: নমস্কার।
0: প্রথমেই আমি এক এক করে আসি, চৈতালীদির কাছে প্রথম আসি, যে এই যে আশার কথাই আজকে যে বিষয়, কিশোর কিশোরীদের স্বাস্থ্য, এই আমরা জানি যে 10 থেকে 19 বছর বয়সটা একটা সেই ছোটোবেলায় পড়া ঝড় ঝঞ্ঝার বয়স। তো এই সময়ে বাড়ির বলুন, নিজের যে শরীরের মধ্যে একটা পরিবর্তন ঘটে, কিশোর কিশোরীদের মধ্যে শারীরিক একটা পরিবর্তন ঘটছে, সেই সঙ্গে সঙ্গে বাড়ির মা বাবা দাদু ঠাকুমা যারা আছে তাদের প্রত্যেকে এই সময় বাড়ির সন্তানটিকে নিয়ে বেশ বিপর্যস্ত থাকেন বা চিন্তিত থাকেন। ঠিক এই জায়গাটায় সরকারের থেকে কি এই কিশোর কিশোরীদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা আছে?
2: নমস্কার সকলকে।
1: এই যে 10 বছর থেকে 19 বছর বয়স পর্যন্ত আমরা এটাকে বলে থাকি বয়ঃসন্ধিকাল বা অ্যাডোলেসেন্ট এজ। তো এই বয়সে অর্থাৎ ক্লাস 5 যখন তারা পড়ে, তারা সকলেই তারা বড় হয়ে যায়। 10 বছর থেকে 19 বছর পর্যন্ত তাদের শরীর এবং মনের মধ্যে প্রচুর পরিমাণ পরিবর্তন আসে। তো তখন তারা মোটামুটি 7-8 ওঠার পর থেকে তারা সব কথাবার্তা তাদের মা বাবাকে বলতে পারে না। তখন তাদের কার কাছে তারা কথাগুলো শেয়ার করে? তাদের বন্ধুবান্ধবের কাছে। এবার বন্ধুবান্ধব কিন্তু তারই ক্লাসে পড়ে, তাহলে সে যে তার কথাটা সবটা সঠিকভাবে উত্তর দিতে পারবে তা নয়, আবার সবটা সঠিকভাবে সেও জানে তা নয়। সেই কারণের জন্য সে যখন তার থেকে কিছু উপদেশ বা আদেশ তার থেকে পায়, সে তখন ভুল পথে পরিচালিত হয়। তো আমরা রোজ খবরের কাগজ, টিভি, মিডিয়া, সোশ্যাল মিডিয়ায় তো দেখতে পাই যে এই বয়সের ছেলেমেয়েরা সাধারণত ভুল পথে পরিচালিত হয়, অর্থাৎ পালিয়ে চলে যাওয়া, মরে যাওয়া, সুইসাইড করা, এগুলো সব বাড়তে থাকছে। তো সেই কারণের জন্য প্রত্যেকটা 2008 সাল থেকে প্রত্যেকটা গ্রাম স্তরে এবং শহর স্তরে, আগে ছিল এটার নাম হচ্ছে অন্বেষা ক্লিনিক, এখন এটা অন্বেষা সেন্টার নামে পরিচিত, অথবা অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি হেলথ ক্লিনিক নামে পরিচিত, সোমবার, বুধবার, শুক্রবার এবং শনিবার ক্লিনিক হেলথে পাওয়া যায়, এবং বাকি দুদিন অর্থাৎ মঙ্গলবার এবং বৃহস্পতিবার আমরা ফিল্ডে কাজ করে থাকি।
0: অর্থাৎ এইটা কি সারা বাংলা জুড়ে প্রতিটি ব্লকে ব্লকে সপ্তাহে 4 দিন তারা তাদের ব্লকেই পাচ্ছে?
1: একদম। সোম, বুধ, শুক্র, শনি আমাদেরকে ক্লিনিকে পাওয়া যাবে, অর্থাৎ সেন্টারে পাওয়া যাবে, এবং মঙ্গল আর বৃহস্পতিবার বিভিন্ন স্কুল, কলেজ, VHND প্রোগ্রামে, AWW অর্থাৎ অঙ্গনওয়াড়িদের দিদিদের সাথে, এবং আশা দিদিরা, সবথেকে আজকে যাদের নিয়ে প্রোগ্রাম, সেই আশা দিদিরা মাসে 2টো করে মিটিং ডেকে থাকেন, এবং এতগুলো আশা রয়েছে আমাদের সঙ্গে, তো প্রত্যেকের কাছে তো যাওয়া সম্ভব হয় না। সেই কারণের জন্য কোনো আশা দিদি কোনো একটা ব্লকে যখন যেতে বলেন, তো মানে যখন আমরা তাদের ফিল্ডে যাই, তখন সেই তাদের কাছে প্রবলেমটা অনেক সুন্দরভাবে আমরা হ্যান্ডেল করতে পারি। কারণ হচ্ছে যে আমরা যখন ক্লিনিকে আসে, তখন আমরা যারা আমাদের কাছে আসে তাদের প্রবলেমটা মানে ডেপথে যেতে পারি, তাদের অনুভবগুলো আমরা বুঝতে পারি, অনুভূতিগুলো বুঝতে পারি। কিন্তু আমরা যখন গ্রামে যাই, তো শুধুমাত্র সেই ছেলেটা কেন কাউন্সিলিং করতে আসছে না, অথবা সেই মেয়েটা কেন ড্রপ আউট, কেন আর্লি ম্যারেজ হচ্ছে, কেন চাইল্ড প্রেগনেন্সি হচ্ছে, তাহলে সেই কথাগুলো হচ্ছে আমরা শুধুমাত্র তার থেকে নয়, তার পরিবেশ, তার বাবা মা, সবার থেকে এই কথাগুলো জানতে পারি। তো শুধুমাত্র তার নয়, পুরো পরিবেশটাই আমরা জানতে পারি।
0: অর্থাৎ আপনি বলছেন যতটা আমাদের এই অন্বেষা মানে ক্লিনিকের গুরুত্ব, ঠিক ততটাই আপনারা যে ফিল্ড ওয়ার্কে যান, যেদিন ভিজিটে যান, সেটাও অত্যন্ত তাদের পক্ষে জানার একটা, তাদেরকে জানার একটা জায়গা। এইখানে ধরুন যারা আজকে শ্রোতাবন্ধু শুনছেন, যাদের বাড়িতে এই বয়সের ছেলেমেয়েরা আছে, তারা কাদেরকে এই অন্বেষা ক্লিনিকে নিয়ে যাবে, মানে কাদের দরকারি অন্বেষা ক্লিনিকটা, সেটা যদি একটু বলেন।
1: এরা তো আশা দিদির কাছে সব কথা অনেক সময় বলতে নাও পারে, তো আশা দিদির কাছে সব থেকে বড় কথা হচ্ছে তারা যেন ট্রাস্ট বিল্ড করতে পারে, তবেই কিন্তু, সে কিন্তু পাড়ারই দিদি, তো যখন সে কাজে নিয়োগ হয়েছে, যখন সে অ্যাজ আ আশা হয়েছে, তখন কিন্তু তার কোয়ান্টিটির থেকে তার কোয়ালিটি অনেক বেশি বেড়ে গেছে। তো সেই কারণের জন্য সে যখন জানবে যে এই মেয়েটা বা এই ছেলেটা এই বয়সের কাছে, তখন সে যাতে আশা দিদির কাছে কেন সে বলতে যাবে, সে ট্রাস্টটা বিল্ড করতে পারে।
0: এই জায়গাটা হচ্ছে যে সেখানে ধরুন আপনি যেটা বললেন যে কোন কোন কারণে, মানে যদি আশা দিদি দেখেন যে এই বাড়িতে একটি ফ্যামিলিতে স্কুল ড্রপ আউট আছে,
1: একদম,
0: তিনি তখন তাকে সাজেস্ট করতে পারেন। আমি এই জায়গাগুলো বলছি যে কোন কোন বিষয় এরকম থাকলে, বা অনেক সময় হয় না যে বাচ্চাটি হয়তো খুব ইন্ট্রোভার্ট, বলতে পারছে না, তো বাবা মারাও কি করে বুঝবেন বা কোন কোন সমস্যাগুলো আশা দিদিদের বলবেন এদের এই পিরিয়ডের ক্ষেত্রে?
1: প্রথম কথা হচ্ছে স্কুলে বহুদিন ধরে যাচ্ছে না, সে তার বাবা মা যখন কাজে চলে যায় তখন সে হচ্ছে ফোনের সাথে অ্যাডিক্টেড হচ্ছে। অনেক সময় তার মনের কথাগুলো সে চুপচাপ হয়ে যাচ্ছে, কোনো বন্ধু বান্ধব নেই, একটা ছেলে সে হচ্ছে কি অন্য বন্ধু বান্ধবের সাথে মিশছে, গ্যাং তৈরি করছে, চাইল্ড ট্রাফিকিং, এবং সব মনের কথাটা তারা বলতে পারে না বলেই তখনই কিন্তু চাইল্ড ট্রাফিকিংয়ের একটা বড় সমস্যা হয়ে থাকে, সম্ভাবনা থাকে।
0: অর্থাৎ সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আপনি দেখেন যে আপনার বাড়ির সন্তান কোনো না কোনো সমস্যায় ভুগছে, ধরুন স্কুল যেতে চাইছে না, আপনি হয়তো প্রথম দিন দু একদিন চেষ্টা করলেন, তারপরে দেখছেন যে না এই সমস্যা থেকে সে কিছুতেই বেরোচ্ছে না, তাহলে সেই সময় আপনার বাড়িতে যিনি আশা দিদি আসেন তাকে বিষয়টা খুলে জানান, বা আপনার সন্তানের মধ্যে যদি যে কোনো পরিবর্তন দেখেন যে পরিবর্তনটা হঠাৎই আপনি লক্ষ্য করছেন, সেই পরিবর্তনে আপনি আশা দিদিকে বলুন এবং আশা দিদি আপনাকে সহযোগিতা করবেন। আজকে যারা অনুষ্ঠান শুনছেন তারা সরাসরি এরকম কোনো সমস্যা থাকলে চলে আসবেন 2248-8085-এ। আজ আমরা আলোচনা করছি কিশোর কিশোরীদের স্বাস্থ্য ও আশাদের ভূমিকা। এবারে আমাদের মধ্যে মঞ্জুষা ম্যাডাম আছেন, আপনার কাছে আসবো। আশা দিদিদের কথা তো এসেই পড়েছে বেগম, অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা জানি স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে আশা দিদিরাই গ্রামাঞ্চলে পরিবার থেকে পরিবারের মধ্যে যে কোনো পরিষেবা সরকারের পৌঁছে দেন, তো এই কিশোর কিশোরীদের ক্ষেত্রে তারা কিভাবে কাজ করেন?
3: কিশোর কিশোরীদের ক্ষেত্রে আশা দিদিদের রোলটা অ্যাজ এ অন্বেষা কাউন্সিলার বা অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি হেলথ কাউন্সিলার হিসাবে আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ, কারণ তারা একদম বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারছে, যে সেখানে গিয়ে তারা মা বাবার সাথে কথা বলছে যে হঠাৎ করে আপনার বাচ্চাটির আচরণের ক্ষেত্রে কি কি পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন, হঠাৎ করে কি তার ঘুমের সমস্যা হচ্ছে, হঠাৎ করে তার রেজাল্ট খারাপ হতে শুরু করেছে, হঠাৎ করে সে নিজেকে সবার থেকে গুটিয়ে নিচ্ছে কি না, তার খাওয়া দাওয়ার পরিবর্তন হচ্ছে কি না, সে বেশি রাত পর্যন্ত একা একা জেগে থাকছে কিনা, ইত্যাদি প্রভৃতি সমস্যা, যেগুলো একদম বেসিক সমস্যা যেটা খালি চোখে মা বাবারা বুঝতে পারেন, সেগুলো কিন্তু তারা আশা দিদিদের সাথে শেয়ার করছেন। তার ফলে আশা দিদিদের কাজ কিন্তু একটা লিয়াজো তৈরি করা, যে সমস্যা হচ্ছে তাহলে আপনাদের জন্য কিন্তু অন্বেষা ক্লিনিক রয়েছে, আপনারা সেখানে যান, সেখানে এই বয়সী বাচ্চাদের সাথে সঠিক পরামর্শ দেওয়ার জন্য একজন এক্সপার্ট বসে আছেন, যিনি বাবা মার সাথেও কথা বলবেন এবং বাচ্চাটির সাথেও কথা বলবেন যে সমস্যাটা কি হচ্ছে। সমস্যাটা শরীর মনে পরিবর্তনের সাথে সাথে যেহেতু অনেক রকম সমস্যাটা হয়, অনেক সময় দেখা যায় যে স্কুলে হয়তো বাচ্চাটিকে এমনভাবে বুলি করা হচ্ছে বা পড়াশোনায় পিছিয়ে যাওয়ার ফলে টিচাররা হয়তো তার সাথে এমন কিছু আচরণ করছে যে কারণে সে তার কনফিডেন্সটা কমে যাচ্ছে, সে আরও নিজেকে গুটিয়ে নিচ্ছে। এখন এই বয়সে পিয়ার প্রেশার বা বন্ধু বান্ধবদের চাপটাও একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে, কারণ
0: আমরা এই বিষয়ে আসবো, তার আগে দেখি টেলিফোনে কোন বন্ধু আছেন। হ্যালো, হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন।
3: হ্যাঁ, বন্ধু বান্ধবের চাপটা তো খুব বেশিই থাকে, কারণ 12-13 বছর বয়সের পর থেকে একটা ছেলের ক্ষেত্রে তার গার্লফ্রেন্ড নেই কেন, সে সিগারেট খাচ্ছে না কেন, এইগুলো একটা থেকে থাকে। মেয়েদের ক্ষেত্রেও বয়ফ্রেন্ড তৈরি করা, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম যে এখন প্রলোভনগুলো রয়েছে, অতএব নিজস্ব বয়স লুকিয়ে নিজস্ব অ্যাকাউন্ট তৈরি করা, তাতে নিজে বিভিন্ন রকম ছবি পোস্ট করা, সেগুলোতে কেন লাইক আসছে না, সেগুলোতে হোয়াটসঅ্যাপে মেসেজ করলে কেন ডিলে হচ্ছে, কেউ দেখতে ডিলে করছে বা রিপ্লাই করতে ডিলে করছে, এগুলো কিন্তু ইদানিংকালে ভীষণভাবে বাচ্চাদের মনের ওপর একটা প্রেশার করছে। এর থেকে আমরা অনেক সময় দেখতে পাই বাচ্চাদের ডিপ্রেশন ডেভেলপ করছে, নিজেকে শেষ করে দেওয়ার একটা প্রবণতা আসছে, সেলফ হার্মিং বিহেভিয়ার। আমরা যখন স্কুলে যখন আমরা তাদের হেলথ চেক আপে যাই, বহু বাচ্চার ক্ষেত্রে আমরা দেখি হাতের মধ্যে তারা ছুরি বা কিছু দিয়ে কেটে কেটে কেটে কেটে, তখন বলছে যে আমার যখন খুব রাগ হয় আমি তো কাউকে বলতে পারি না, আমি কাউকে মানে আমার কথা তো কেউ

0: আসবে না, সবাই তো আমাকে বকবে, শাসন করবে, তখন আমার মনে হয় কাটলে যে রক্তটা বেরোবে সেটা দেখলে আমার ভালো লাগবে, আমার একটু কষ্টটা কমবে। মানে এতটাই এরা অ্যাডোলেসেন্স স্টেজটাকে আমরা অ্যাকচুয়ালি একটা ভীষণ স্ট্রাগল পিরিয়ড বলে থাকি।
1: ঠিক। হ্যালো।
2: হ্যালো।
1: হ্যাঁ নমস্কার।
2: নমস্কার। আমি হুগলি জেলা রাজবাড়া থেকে আশিস বর কথা বলছি।
1: বলুন।
2: আমার একটা প্রশ্ন হচ্ছে, এই যে যুবক যুবতীদের হাতে স্মার্টফোন খুব ব্যবহার হচ্ছে, এটাও তো শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে?
1: নিশ্চয়ই হচ্ছে তো, আপনি শুনতে থাকুন, একদমই তাই। আমরা যখন আনস্মার্ট ছিলাম তখন বোধ হয় আমরা এর চেয়ে ভালো ছিলাম। যারা মানসিক স্বাস্থ্য নিয়ে প্রতি মুহূর্তে কাজ করছে অন্তত তারা তাই ভাবছেন যে এই যে যন্ত্রটি যেটিকে বাদ দিয়ে এই মুহূর্তে কোনো কাজ করা মানে জগৎটাই ভাবা সম্ভব নয়, আবার এই যন্ত্রই বিড়ম্বনা ডেকে এনেছেন, কি তাই তো?
0: একদমই তাই ম্যাডাম।
1: যে কথা বলছিলেন যে ধরুন এই বিভিন্ন সমস্যা দেখেন, আচ্ছা এই যে সমস্যাগুলো দেখছেন সেখানে আরেকটা কথা, যে মানুষের সচেতন হওয়ার প্রবণতাটা কেমন দেখছেন, তারা কি খুব সহজে আসেন? বা আরও একটা কথা, আজকে যারা শুনছেন তাদেরকে, ধরুন বাবা মারা শুনছেন, বাড়ির কেউ শুনছেন, তাদের ক্ষেত্রে কি বিশেষ কোনো বার্তা আছে? অনেক ক্ষেত্রে ধরুন হয়তো বাবা মা বুঝতে পারছে কিন্তু তার পরিবারের নানান একটা ধারণা আছে, কারণ এখনও পর্যন্ত আমরা জানি মানসিক স্বাস্থ্য নিয়ে বিভিন্ন ধারণা মানুষের মধ্যে থাকে। সেই জায়গা থেকে যদি আপনারা একটু স্পষ্ট করে বার্তা দেন আমাদের শ্রোতাদের, যে একদম তাদের ভাবনাটা সরিয়ে রেখে যদি আসে তাহলে তারা কতটা উপকৃত হবে, বা তাদের যে এখানে যে কোনো রকম এই চিকিৎসার জন্য কোনো রকম ব্যয় হয় না, সেই দিকটা যদি একটু আলোকপাত করেন।
0: হ্যাঁ, এই ক্লিনিকগুলো সম্পূর্ণরূপে ফ্রি ক্লিনিক, এখানে কোনো রকম কোনো কিছু টাকা পয়সা নেওয়ার কোনো ব্যাপার থাকে না। এবার ব্যাপারটা হচ্ছে যে সমস্যা তো তৈরি হয়ে গেছে, তো আমাদের সমাধান করতে গেলে সেক্ষেত্রে বাবা মাদের হেল্পটা আমাদের সম্পূর্ণভাবে লাগে, এবং সেক্ষেত্রে প্রথমেই কিন্তু আমরা বাবা মার সাথে কাউন্সিলিংটা করি। যে দেখুন সমস্যা
3: একটা গুরুত্বপূর্ণ কথা, যে মানসিক স্বাস্থ্য মানে মেন্টাল হেলথ আর মেন্টাল ইলনেস দুটো কিন্তু আলাদা। হ্যাঁ, তো সেই কারণের জন্য আমাদের বাবা মাদেরকে সচেতন করার ভীষণভাবে দরকার যে মেন্টাল হেলথের জন্য কাউন্সিলিং সবার প্রয়োজন। যে বাচ্চাটা আজকে প্রথম বুঝতে শিখলো, কথা বলতে শিখলো, এবং মানুষ যতদিন পর্যন্ত বাঁচে সবার আমাদের কাউন্সিলিং অর্থাৎ পরামর্শের প্রয়োজন হয়, এটাই হচ্ছে মূল কথা। কিন্তু আমরা কি ভাবি যে আমার হয়তো মেডিসিনের দরকার হবে, আমি কি পাগল যে আমি ওখানে যাব, এখনো পর্যন্ত মানুষের মধ্যে এই ধারণাগুলো রয়েছে। তো এইটা ভীষণভাবে দূর করার দরকার, যে না, আমাদের যখনই আমরা কোনো ধরনের সমস্যায় পড়বো, সেটা আমার পড়াশুনো সংক্রান্ত হতে পারে, আমার গালে একটা ব্রণ উঠেছে সেটা কেন, আমার চুলটা পড়ে যাচ্ছে সেটা কেন, আমি কি নেলপালিশ ব্যবহার করবো আমার রঙের সাথে যাবে কিনা, মানে সামান্য প্রশ্নগুলো করার জন্য কিন্তু আমরা মানে উত্তর দেওয়ার জন্য আমরা ওখানে বসে রয়েছি। এবং আমাদের ভীষণ ভাল লাগে যখন এই রঙিন ছেলেমেয়েরা আমাদের কাছে ছুটে আসে এবং তাদের মনের কথাটা বলতে পারে, খুব ভালো লাগে।
1: অর্থাৎ এই যে সরকারের নিরন্তর প্রচেষ্টা, আপনারা প্লিজ এই সহযোগিতা করুন, সহযোগিতার হাতটুকু প্রসারিত করুন, ছেলেমেয়েদের বকবেন না। দেখুন তাদের মধ্যে কত রকম মানসিক সমস্যা হচ্ছে, মনের মধ্যে আমরা যখন বলছি যে ঝড় ঝঞ্ঝার কাল, তো সেটা যেন শুধু আমাদের বই বা আমাদের শব্দের ব্যবহারে না থাকে, তাদের মধ্যেও তো একটা তোলপাড় হচ্ছে, কারণ তাদের এই সময় জানি একটা হরমোনাল পরিবর্তন হয়, সবটা মিলিয়ে বাইরের পরিবর্তন, তার দেখার একটা রূপের পরিবর্তন, সবটা মিলিয়ে তার মনের মধ্যে যে ঝড় উঠছে, হয়তো উঠছে আবার হয়তো ঝড় না উঠে খুব গুমোট একটা কালো মেঘ করে আছে, সেই মেঘ থেকে বৃষ্টি আপনি ঝরাতে পারবেন না। এবং ওই যেটা আমাদের আজকে বিশেষজ্ঞরা বারবার বলছেন, দেখুন পেট খারাপ জ্বর হলে যেমন ডাক্তারের দরকার হয়, ঠিক মন খারাপ হলেও ডাক্তারেরই দরকার হয়। আমরা চেষ্টা করে সবটা সারাতে পারবো না, তাই চেষ্টা না করে চেষ্টা করে একটু অন্বেষা ক্লিনিকে চলে আসুন। আপনার ব্লকে কোথায় আছে আশা দিদিদের জিজ্ঞেস করুন, কবে আসেন ডাক্তারবাবুরা, ওনারা তো বললেনই যে সপ্তাহে আপনার 5 দিন আপনাদের ব্লকে অন্বেষা ক্লিনিকেই পেয়ে যাবেন, তাদেরকে একটু খোঁজ নিন। আচ্ছা আরেকটা কথা, এখানে আপনারা তো যাচ্ছেন, যে কোনো জানি আমরা মানসিক সমস্যার ক্ষেত্রে কন্টিনিউয়েশনটা ভীষণ জরুরি, হয়তো একবার এলো, এখানেও কি কোথাও দেখেন যে কোনো রকম ট্যাবু, বা হয়তো খুব ভালোভাবে সারছিল তারপর হঠাৎ করে সে আসছে না, এই জায়গাটাতেও কি এইটা হয় কি না? এবং একই সঙ্গে জানতে চাইবো যে এখানেও আশা দিদিদের কতটা একটা ভূমিকা এই যে যোগাযোগটা রক্ষা করা।
3: একদম। তো ধরুন সে আসছে এবং দ্বিতীয়বার এসে তার ভালো লেগেছে, তখন কিন্তু সে বাবা মাকে যে সঙ্গে করে আনে তা নয়, হয়তো কলকাতা শহরে তা হলেও হতে পারে, কিন্তু আমাদের ওদিকে সে নিজেই বন্ধু বান্ধবের সঙ্গে এবং স্কুলে গিয়ে সে বলে যে জানিস তো আমি ভালো আছি, এইরকম দিদির কাছে যেখানে তুই মনের কথা বলতে পারিস।

0: এবং আউট অফ আ সাডেন মানে এত ভালো লাগে যে স্কুলের কোনো কোনো ছেলেরা যাকে সে নিজে উপকার পেয়েছে একসাথে সাতজন দশজন পুরো দঙ্গল বেঁধে চলে আসে, ভীষণ ভালো লাগে। এবং মেয়েদের ক্ষেত্রেও তাই। এবং
1: মানে এইটা তো আমার মনে হলো যে আমাদের এই যে আশার কথা নামকরণ, এই নামকরণ যেন সার্থক, সত্যি সত্যি আশার কথা, এরকম যে দল বেঁধে তারা আসছে, খুব মনের কথা বলছে, তো এটা
0: এবং একসাথে আসে বলেই তখনই কিন্তু তারা মনের কথাটা বলতে পারে,
1: ঠিক কথা,
0: যখন
1: বন্ধু-বান্ধব একসঙ্গে সবাই আসছে।
0: হ্যাঁ, এবং আমি যখন ওরকম একবার চারজন একসাথে এসেছিল, তো তখন যাদেরকে জিজ্ঞাসা করেছিলাম তুই কি পারিস, তো হুট করে আউট অফ আ সাডেন একটা মেয়ে বলছে আমরা ঝগড়া করতে পারি। কিন্তু সেই থেকেই জানলাম যে সে খুব সুন্দর সাজে, খুব সুন্দর চুল বাঁধে, এবং এখন বর্তমানে সে প্রতিষ্ঠিত বিউটি পার্লার করেছে এবং সে স্যালন চালায়।
1: বাহ, হ্যাঁ, এইবারে যে আশা দিদিদের এই যেখানে ধরুন কোথাও যখন দল ছুট হয়ে যাচ্ছে, কি ক্লিনিক থেকে আসছে না, সংযোগ বিচ্ছিন্ন হচ্ছে, সেই জায়গাটা
2: হয়ে গেলে আমরা নরমালি আশা দিদিদের সাথে যোগাযোগ করি, বাড়ির ঠিকানা দিই। কলকাতার ক্ষেত্রে যেটা হয় যে বাড়ির ঠিকানা দিয়ে আমরা দেখি যে না আসার ক্ষেত্রে কি সত্যি কোনো কারণ আছে, যেটা হতে পারে কোনো রকম অসুস্থতা, পরীক্ষার ক্ষেত্রে তো আমরা জানতেই পারি সেটা সেই সিজনটাই পরীক্ষা চলছে, বা যদি দেখা যায় যে না বাড়ি থেকে অনেক সময় রেস্ট্রিকশন করে যে ওখানে যেতে হবে না, ওখানে গেলে কি হবে, ওখানে কি পাগলের চিকিৎসা হয়, তো তুমি কেন ওখানে যাচ্ছ, তো সেই জায়গায় আশা দিদিদের রোলটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তারা কিন্তু প্রথমে গার্জেনদের সাথে কথা বলেন, এই যে একটা ট্যাবু রয়েছে সেটাকে তারা ব্রেক করতে বিশালভাবে হেল্প করেন, তো তার ফলে আবার তারা আসতে শুরু করে, তখন আসার পর আমরা আবার গার্জেনদের বোঝাই যে এর ফলে বাচ্চাটার দেখুন এই এই জায়গাটায় আপনার ইম্প্রুভমেন্ট হয়েছে, এখানে তো কোনো ওষুধও দেওয়া হচ্ছে না, অন্য কিছুই হচ্ছে না, শুধুমাত্র কথাবার্তার মধ্যে দিয়ে যাতে আমরা তাকে সঠিক পথ দেখাতে পারি, সঠিক পরামর্শ দিতে পারি, অতএব তার আশাটা বন্ধ করবেন না।
1: এই কিশোর কিশোরীদের ক্ষেত্রে আমি বলছি পার্টিকুলার কিছু কিছু ক্ষেত্রে কি গ্রাম আর শহরের সমস্যা খুব একদম বিভাজিত আছে, যে এই এই সমস্যাগুলো গ্রামে দেখা যায়, এই এই সমস্যাগুলো টোটালি ফেস করতে হয় শহরে?
2: একদম নিশ্চয়ই, সেটা শহরাঞ্চলটা সবসময় ভীষণ চ্যালেঞ্জিং হয়ে থাকে আশা দিদিদের কাছে, কারণ শহরে টিনেজ প্রেগনেন্সি, চাইল্ড ট্রাফিকিং, আর্লি ম্যারেজ, এইগুলো সবসময় একটা চ্যালেঞ্জিং রোল হয়ে থাকে, এবং ওয়েস্টবেঙ্গল এবছরেও নাম্বার ওয়ান পজিশনে এই তিনটে ক্ষেত্রেই এসেছে, সে কারণে, এবং কলকাতার ক্ষেত্রে এই চ্যালেঞ্জটা খুব বেশি, কারণ প্যারালাল অনেক রকম সিস্টেম এখানে চালু আছে, অনেক রকম হেলথ সিস্টেম চালু আছে, বাচ্চারা নিজেরাই একা একা বেরোতে তারা অভ্যস্ত, কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, অচেনা কোনো মানুষের সাথে তারা বন্ধুত্ব করছে কি না, এই খবরগুলো কিন্তু আশা দিদিরা তাদের যেহেতু বাড়িতে বাড়িতে যান, তো পাশের বাড়ি বা পাশে তার পাশে থাকে, তার ক্লাসে পড়ে, সেরকম কোনো বাচ্চা থেকে হয়তো এই ইনফরমেশনগুলো আশা দিদিরা আমাদের কাছে দিতে পারেন।
1: হ্যালো,
3: হ্যাঁ নমস্কার।
1: নমস্কার,
3: আমি হুগলি জেলা হরিপাল থেকে লক্ষ্মীনারায়ণ কুণ্ডু বলছি।
1: বলুন।
3: হ্যাঁ, এই যে আজকাল এই যে বয়স্কদের বা টিনেজারদের এইসব সমস্যা, এইসব সমস্যার মধ্যে বাবা মায়ের তো একটা নিশ্চয়ই ভূমিকা থাকবে।
1: নিশ্চয়ই।
3: হ্যাঁ, আচ্ছা, এইবারে এই যে আপনিরা বলছেন যে কাউন্সিলিং এ আমাদের হরিপাল ব্লক স্বাস্থ্য কেন্দ্রে কোনো রকম এ আছে কিনা, মানে কাউন্সিলিং এর ব্যবস্থা আছে কিনা, এটা আপনি একটু বলতে পারবেন?
1: বেশ, শুনতে থাকুন। ডেফিনেটলি,
0: প্রতিটা ব্লকেই একজন করে অন্বেষা কাউন্সিলর আছেন, এবং জেলা দপ্তরে অর্থাৎ মেডিকেল কলেজগুলোতে অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি হেলথ ক্লিনিক আছে, সেখানেও একজন করে কাউন্সিলর আছে।
1: অর্থাৎ আপনি আপনার যদি মনে হয় বুঝতে পারছেন না, আশা দিদিকে জিজ্ঞেস করুন, এবং অবশ্যই আছে, হরিপালে তো ম্যাডাম বলেনই আছেন, এবং আপনার যে আশা দিদি আসছে বাড়িতে তাকে জিজ্ঞেস করুন কবে ম্যাডাম আসেন, কবে দেখেন, সেইভাবে একটু অবশ্যই প্রোগ্রেস করুন। যে কথাটা আমরা ছিলাম যে শহরে অনেক বেশি চ্যালেঞ্জিং কাজটা, তার আগে একটা ফোন আছে। হ্যালো, হ্যালো,
4: সবাইকে আমার নমস্কার জানাই।
1: হ্যাঁ নমস্কার আপনাকেও।
4: আমি সাগরদীপ রুদ্রনগর থেকে সজল কুমার ডিঙ্গাল বলছি।
1: বলুন।
4: ও আমি বলছি অন্বেষা ক্লিনিকে তুমি কি ডাক্তার ম্যাডাম বসে না ডাক্তার বাবু বসে?
1: আচ্ছা,
4: কেন বলছি যে মেয়েদের ক্ষেত্রে মেয়ে ডাক্তার দিদি হলে ভালো, আর ছেলেদের ক্ষেত্রে ছেলে ডাক্তার বাবু হলে ভালো, আমার যেটা মনে হয়, বল দয়া করে কি বলেন?
1: আচ্ছা বেশ, শুনতে থাকুন।
0: কিছু কিছু জায়গায় যেমন ধরুন বাঁকুড়া, পুরুলিয়া, এইগুলোতে ছেলে আছেন এবং অর্থাৎ মেল কাউন্সিলর আছে, বাকিগুলোতে হচ্ছে লেডি কাউন্সিলর, এবং সেই কারণের জন্য ছেলেরা এবং মেয়েরা এত তারা যে ম্যাডামের সাথে কথা বলেন, সেখানে প্রথম যখন এরা জয়েন করেছিল মেয়েরাই জয়েন করেছিল, অর্থাৎ কাউন্সিলর হিসেবে কাউন্সিলর দিদি বা ম্যাডাম, তো তখন এরা এতটাই ফ্রেন্ডলি হয়ে যায়, এটা নামই তাই, এরা হচ্ছে বন্ধুপূর্ণ আচরণ করে, তো এরা যেটা বন্ধু বান্ধবের কথাটাও মানে বন্ধু বান্ধবকে যে কথা বলতে পারে না, এরা কিন্তু এই ম্যাডামের কাছে এসে সেই কথাগুলো ছেলে এবং মেয়ে উভয়তেই বলতে পারে।
1: অর্থাৎ এই যে আপনারা ফোন করেন, আমরা তো অপেক্ষা করে থাকি যে আপনারা আপনাদের সমস্যার কথা বলবেন, এবং সেই শুধু সমস্যা নয়, এই যে আপনারা চিন্তাভাবনার আদান প্রদান করছেন যে এখনও পর্যন্ত মনে হয় যে মেয়েরা মেয়েদের পেলে সুবিধে হয়, ছেলেরা ছেলে ডাক্তারবাবু পেলে সুবিধে হয়, এই সুবিধা অসুবিধার কথাও যেমন আমরা শুনছি, তার সঙ্গে সঙ্গে যে একটা পরিবর্তন, যে বারবার যারা বিশেষজ্ঞ আসছেন তারা বলছেন যে ছেলে মেয়ে যে কোনো কারুর কাছেই, কিন্তু আমরা হয়তো ভাবছি, বাড়ির লোক হয়তো ভাবছেন যে ডাক্তার বাবু হলে আমার বাড়ির ছেলেটি বেশি কমফোর্ট হবে, না ডাক্তার ম্যাডাম হলেও সে হয়তো কমফোর্ট পাবে, আপনি শুধু তাকে একটু অন্বেষা ক্লিনিকে নিয়ে যান যদি দরকার হয়, তাহলে অবশ্যই। এবারে শহরে যে চ্যালেঞ্জিং পার্টটা সেটা আমরা শুনছিলাম, স্বাভাবিকভাবেই পপুলেশন অনেক বেশি, এবং যেটা ম্যাডাম বলছিলেন যে বাইরে থেকে এখানে অনেক মানুষ আসছেন, সেখানে আইডেন্টিফাই করা এবং সেই কাজ সমাধান করা সেখানে অনেক চ্যালেঞ্জিং বিষয়টা। আচ্ছা আরেকটা বিষয় একটু জানতে চাইবো, যেহেতু বারবারই স্বাস্থ্যের কথা হচ্ছে, মানসিক স্বাস্থ্যের সঙ্গে তো আমাদের শারীরিক স্বাস্থ্যটাও ভীষণভাবে জরুরি, আর মেয়েদের ক্ষেত্রে আমরা যদি স্পেশালি একটু বলি, সেক্ষেত্রে আমাদের যে মেনস্ট্রুয়েশন যে সমস্যা সেইখানেও কিন্তু আমাদের এখন অনেক রকম সেই জায়গা থেকে ধরুন শারীরিক সমস্যা আসে, এবং এখনও পর্যন্ত এই আমাদের এই শারীরবৃত্তীয় ক্রিয়াটি নিয়ে অনেক রকম ধারণা আছে, যে ধারণাটা আমরা এখনো ভেঙে বেরোতে পারিনি, সেইখান থেকে আপনারা কি সমস্যা দেখেন? এবং আমি দুজনের কাছেই বলবো যে এখানেও কি গ্রাম শহরের কোনো আলাদা পার্থক্য দেখেন, বা গ্রাম শহর অনুযায়ী পরিষেবার কোনো পার্থক্য আছে?
0: নিশ্চয়ই, গ্রামের ক্ষেত্রে তো আশা দিদিরা সাথী ন্যাপকিন ব্যবহার করেন, মানে অর্থাৎ এটা পরিষেবা দিয়ে থাকেন, এবং ভীষণ রিজনেবল প্রাইস, এটা হচ্ছে ছটাকায় পাওয়া যায়, ছটা প্যাড 6 টাকায়,
1: মানে এজন্য
0: সরকার থেকে দেওয়া হয় সাথী ন্যাপকিন। এবং
1: আশা দিদিদের সঙ্গে যোগাযোগ করলেই পাওয়া যাবে?
0: একদম, আশা দিদিদের কাছে লিস্ট থাকে, লাইন লিস্টিং থাকে, যে ওই বয়সের অর্থাৎ 10 থেকে 19 বছর পর্যন্ত কতজন মেয়ে আছে ওই গ্রামে, এবং মায়েরাও অনেক সময় নিয়ে থাকে, কিন্তু মায়েদের নেওয়ার কথা নয়, কিন্তু আমরা তো জানি যে অর্থনৈতিক পরিস্থিতি আমাদের এমনই যে 6 টাকায় 6টা পাওয়া যাচ্ছে, সেই কারণের জন্য তারাও নিয়ে থাকেন। আমরা সবসময় চাই যাতে সুস্থ থাকে একজন মহিলা, যাতে তার আরটিআই ইউটিআই এগুলো না হয়, ভ্যাজাইনাল ডিসচার্জ না হয়, সেই কারণের জন্য এটা দিয়ে থাকে। এবং এটা ভীষণ সাইন্টিফিক্যালি তৈরি, এটা ইকো ফ্রেন্ডলি, অর্থাৎ এর মধ্যে কোনো প্লাস্টিক থাকে না, এবং এটা কলাগাছের ছাল দিয়ে তৈরি, সেই কারণের জন্য এটা বায়োডিগ্রেডেবল, এবং এটা পাতলা, সেই জন্যই এদের আফসোসটা থাকে যে এটা কেন পাতলা, সেই জন্য তাড়াতাড়ি ভিজে যায়, তো রক্ত আর থুতু থেকে সব থেকে বেশি ইনফেকশন ছড়ায়, সেই জন্য যতবার বদলাবে তত কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো।
1: অর্থাৎ আমাদের দেখুন, আমরা ভাবি যে সরকার কি করছে কি ভাবছে, কিন্তু সরকার যে আমাদের থেকে কত এগিয়ে ভাবছে, আমি তো এই সাথী ন্যাপকিনের কথা শুনতে শুনতে ভাবছিলাম, যে আমরা যে সমস্ত ভাবি যে একটু মোটা মোটা ন্যাপকিন হলে কত ভালো হয়, যে যত দ্রুত, এবং আমরা তো শুনি যে দ্রুত যতবার আমরা দ্রুত বদল করব, যে ভিজে গেলেই একটা ন্যাপকিন যদি বদলানো যায় তাহলে সেক্ষেত্রে তার সুস্থতার হার বৃদ্ধি পায়, এবং সেই সুস্থ থাকতে আরও একটা বিষয় যে এখনও পর্যন্ত অনেকে হয়তো এই ক্ষেত্রে গ্রামে গঞ্জে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে কাপড় ব্যবহার করেন, এই কাপড়টা যাতে ব্যবহার না করেন সেই জন্যই কিন্তু সরকারের এই উদ্যোগ। আপনারা একটু খোঁজ নিন আশা দিদিদের কাছ থেকে, নিশ্চয়ই পেয়ে যাবেন, কোনো লজ্জা করবেন না, এবং ওই আবারও প্লিজ প্রচলিত যে ধারণা সেটা থেকে বেরিয়ে যান, কাপড় নয় ন্যাপকিন ব্যবহার করুন, তাহলে দেখবেন সুস্থ থাকবেন, আগামী দিন ভাজাইনার যে কোনো সমস্যা মুক্ত হতে পারবেন। এবার যদি
2: শহরাঞ্চলের পরিস্থিতিটা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে, সেখানে শহরাঞ্চলে কোনো রকম ন্যাপকিন সরকারের তরফ থেকে এই মুহূর্তে প্রোভাইড করা হচ্ছে না, কারণ শহরাঞ্চলের মানুষের মধ্যে এই অ্যাওয়ারনেসটা এসেছে যে স্যানিটারি প্যাড ইউজ করতে হবে, তো স্কুলগুলোতে সব জায়গাতেই স্যানিটারি প্যাডের ভেন্ডিং মেশিন রয়েছে, যেখানে টাকা ফেললে, মানে 5 টাকা মতো ফেললে সেখান থেকে 2 স্যানিটারি প্যাড বেরোয়।
1: সেখানে
2: আশাকর্মীদের এই ক্ষেত্রে রোলটা হচ্ছে স্যানিটারি প্যাডকে কিভাবে ডিসপোজ করতে হবে, কেন এটা পরিবেশের জন্য ভীষণ ভয়ঙ্কর, এই মুহূর্তে একটা পলিউশন তৈরি করছে, যে সেটা কালো প্লাস্টিকে মুড়ে নয়, সেটা একটা নিউজ পুরনো কোনো কাগজে মুড়ে এমন একটা ডাস্টবিনে ফেলো যেই ডাস্টবিনটা প্রত্যেক দিন ক্লিয়ার হয়, মানে প্রত্যেক দিন ডাস্টবিনটা পরিষ্কার হয়, এবং আমরা বারবার করে স্কুলে গিয়েও বাচ্চাদের বোঝাই যে 4 থেকে 5 ঘন্টার মধ্যে অন্তত তুমি স্যানিটারি প্যাডটা চেঞ্জ করো, কারণ যেহেতু স্কুলেই তুমি স্যানিটারি প্যাড পেয়ে যাচ্ছ, যে তুমি হয়তো বাড়ি থেকে আনোনি বা কিছু, তো সেক্ষেত্রে বা স্কুল থেকে এমনিতেও অনেক সময় পয়সা না দিলেও প্রোভাইড করা হয়, সেটা কোনো অসুবিধা থাকে না। আর স্কুলে এমনিতেও ডিসপোজেবল মেশিনও এখন অনেক জায়গায় বসানো হয়েছে, সেখানে অটো ডিসপোজ হয়, কিন্তু বাড়ির ক্ষেত্রে আশা দিদিদের রোলটা খুব গুরুত্বপূর্ণ।
1: হ্যালো, অর্থাৎ দেখুন, এই একটা খুব ছোট বিষয়, কিন্তু ছোট বিষয়টা নিয়ে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং দু জায়গায়, যেটা আপনারা বললেন, দু জায়গায় দুটো রোল, গ্রামের ক্ষেত্রে যাতে সাথী ন্যাপকিন ব্যবহার করা হয় সেই জন্য সচেতনতার কথা, আর শহরের ক্ষেত্রে যে ন্যাপকিনটা ব্যবহার করা হচ্ছে সেই ন্যাপকিনটা যাতে সঠিকভাবে সেটাকে সঠিক

0: এর থেকেও আমরা মেনস্ট্রুয়াল কাপ বা অন্তত ট্যাম্পুনটা যদি তারা ইউজ করে, মেনস্ট্রুয়াল কাপ হলে তো সেটা খুবই ভালো, কারণ সেটা একটা মেনস্ট্রুয়াল ক্যাপ কিনলে সেটা প্রায় তার 5 বছর সে ব্যবহার করতে পারে এবং পরিবেশের ক্ষেত্রে তার কোনো ক্ষতিকারক প্রভাব নেই, কস্ট এফেক্টিভ।
1: এটাও ভীষণ যে যেহেতু ওটা ভাজাইনার মধ্যে ইনপুট করা হয় সেখানে একটা অনেক
0: ইনফেকশন থাকে, অলমোস্ট জিরো।
1: আচ্ছা, উল্টে কিন্তু মানুষের ক্ষেত্রে ভাবনা থাকে যে না, ভাজাইনা ইনপুট করা হচ্ছে, আগামী দিন কোনো সমস্যা হতে পারে। আপনি বলছেন ঠিক উল্টোটা, অর্থাৎ এইটা যদি ব্যবহার করে ক্যাপটা, তাহলে সেক্ষেত্রে অর্থনৈতিকভাবেও সাশ্রয়, একই ক্যাপ সে রিউজ করতে পারে।
0: হ্যাঁ, কিন্তু তাকে প্রপারলি ক্লিন করতে হবে।
1: হ্যাঁ, ডেফিনেটলি।
0: হ্যাঁ, সেই ক্লিনিং প্রসেসটা সবসময় তার গায়েই লেখা থাকে। এবং এই বয়সী ছেলেমেয়েরা পড়াশোনা বাদ দিয়েও অনেক ধরনের অ্যাক্টিভিটিস করে। এবার মেয়েদের ক্ষেত্রে এটাও একটা খুব প্রবলেম হয় যে আমার পিরিয়ডস হয়েছে, আমি হয়তো ডান্সের প্রোগ্রামে যেতে পারবো না। হ্যাঁ, তো যদি তারা ট্যাম্পুন ইউজ করে বা মেনস্ট্রুয়াল কাপ ইউজ করে, তো সেক্ষেত্রে কোথাও কোথাও কিছু প্রবলেম থাকে না, তারা খুব ফ্রিলি তাদের অন্যান্য অ্যাক্টিভিটিসগুলোতে ইকুয়ালি পার্টিসিপেট করতে পারে।
1: বেশ, একদম আমরা আজকের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। দুজনকেই বলবো যে একদম শেষে এক লাইন করে যদি বার্তা দিতে বলি আজকের এই অনুষ্ঠানে, তাহলে কি বলবেন যারা আমার শ্রোতা বন্ধু শুনছে?
2: তো যেটা বলতে চাই যে এখনো পর্যন্ত কিন্তু মানুষের মধ্যে সেই সচেতনতা আসেনি যে তার মানসিক স্বাস্থ্য কিভাবে উন্নত করা যায়, কিভাবে তারা ভালো থাকবে। তো অন্বেষা ক্লিনিক বা অন্বেষা সেন্টার তার পাশে আছে সবসময়। আমরা আর বলে রাখি, যারা আমাদের শ্রোতা বন্ধু আজকে রয়েছেন, আমাদের ভুল করবেন যে আমরা ডাক্তারবাবু বা ডাক্তার বিবি কেউ নই, আমরা পরামর্শদাতা অ্যাজ আ কাউন্সিলার। তো আমরা আছি সবসময়, তোমাদের পাশে আছি।
0: বয়ঃসন্ধিকালের গুরুত্বপূর্ণ সময়, ওদের আমাদের ওদেরকে একটু আলাদা করে সাপোর্ট দিতে হবে, এবং সেক্ষেত্রে আশা দিদি, আমরা, গার্জেনরা, টিচাররা, আমরা সবাই মিলে যদি ওদের সঠিক পরামর্শ দিয়ে থাকি, নিশ্চয়ই ওরা আগামী দিনের ভালো নাগরিক তৈরি হবে।
1: বাহ, এত সুন্দর গুরুত্বপূর্ণ বার্তা, এবং এই গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে আমরা আমাদের আজকের যে আশার কথা শেষ করব। আজকের বিষয় ছিল কিশোর কিশোরীদের স্বাস্থ্য ও আশাদের ভূমিকা। এতক্ষণ আপনারা শুনছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর আয়োজিত লাইভ ফোন ইন অনুষ্ঠান আশার কথা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডোলেসেন্ট হেলথ কাউন্সিলর হাবড়া 2 ব্লকের চৈতালী মিত্র চৌধুরী এবং রাজাবাজার সায়েন্স কলেজের অ্যাডোলেসেন্ট হেলথ কাউন্সিলর মঞ্জু সাদক। দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। আমি আপনাদের সঙ্গে ছিলাম শ্রোতমা মুখোপাধ্যায়। অনুষ্ঠানটি একযোগে প্রচারিত হলো আকাশবাণী গীতাঞ্জলি মুর্শিদাবাদ, শান্তিনিকেতন, এফএম গোল্ড, বিবিধ ভারতী কলকাতা ও নিউজ অন AIR অ্যাপে। কথা হবে আবারও আগামী বুধবার। সবাই খুব ভালো থাকবেন, এভাবেই আশার কথা এবং রেডিওর সঙ্গে জুড়ে থাকবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, সচেতন থাকুন।
3: শুনলেন আশার কথা। অনুষ্ঠানটির প্রচারে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের IEC ডিভিশন। প্রতি সপ্তাহে শুনুন আশার কথা।
4: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন আইনি কথা। দত্তক গ্রহণ, অভিভাবকত্ব এবং একক অভিভাবকত্ব, এই বিষয়ে আইনজীবী সুদীপ্ত পাণ্ডার সঙ্গে আলাপচারিতায় রৌলিনা সেনগুপ্ত।
5: শুরু হচ্ছে অনুষ্ঠান আইনি কথা। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকে আবার আমরা আইনি কথা অনুষ্ঠানে চলে এসেছি নতুন একটি পর্ব এবং নতুন একটি বিষয় নিয়ে কথা বলতে। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সমাজ বদলাচ্ছে, বদলাচ্ছে পারিবারিক কাঠামো। পরিবার বলতে শুধু বাবা মা আর নিজের সন্তান এই ছোট্ট পরিসরে সীমাবদ্ধ নয়। দত্তক গ্রহণ, একক অভিভাবকত্ব কিংবা নাবালক সন্তানের জন্য অভিভাবক নির্বাচন, এই বিষয়গুলো এখন আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। আর তাই এই বিষয়গুলোর সঙ্গে যুক্ত আইন সম্পর্কে সাধারণ মানুষের জানা আজ অত্যন্ত জরুরি। অনেক সময় পরিবারে মতভেদ তৈরি হয় এই দত্তক নিয়ে বা অভিভাবকত্ব নির্বাচন নিয়ে, বাবা মা আত্মীয় পরিজনদের মধ্যে। তাহলে কি দত্তক নেওয়া যাবে না? ঠিক সেই সময় আদালত কিভাবে সিদ্ধান্ত নেয়? কার অধিকার আগে বিবেচিত হয়, অভিভাবকের নাকি শিশুর মঙ্গল? এই পরিপ্রেক্ষিতেই আজকের আলোচনার বিষয় মূলত তিনটি গুরুত্বপূর্ণ আইন যা একে অপরের পরিপূরক, দ্য গার্জিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট, হিন্দু দত্তক ও ভরণ পোষণ আইন এবং হিন্দু নাবালকত্ব ও

0: অভিভাবকত্ব আইন। পরবর্তী কিছু সময় আমরা এই তিনটি আইন নিয়ে কথা বলবো। আমরা জানব আইন শিশুর অভিভাবক কে হবেন বা কিভাবে নির্বাচন করবেন, দত্তক নেওয়ার আইনি পদ্ধতি কি, নাবালক সন্তানের ভরণ পোষণের দায়িত্ব কার ওপর থাকবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আইনের চোখে শিশুর কল্যাণ কিভাবে সর্বোচ্চ অগ্রাধিকার পায়। তাহলে চলুন জেনে নিই আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে কে এসেছেন। আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আইনজীবী সুদীপ্ত পান্ডা। নমস্কার।
1: নমস্কার,
0: আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত।
1: ধন্যবাদ।
0: আজ আমরা প্রথমে দ্য গার্জিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট অর্থাৎ অভিভাবকত্ব অভিভাবকের তত্ত্বাবধানে থাকা শিশু রক্ষণাবেক্ষণ সংক্রান্ত আইন সম্পর্কে আলোচনা করব। এই আইনের অধীনে কোনো ব্যক্তি কিভাবে এবং কোন কোন যোগ্যতার ভিত্তিতে আইনগতভাবে অভিভাবকত্ব গ্রহণের জন্য উপযুক্ত বলে বিবেচিত হন?
1: দেখুন, অভিভাবকত্ব নেয়ার জন্য তো বাচ্চা যার অভিভাবকত্ব নেয়া হচ্ছে সে তো আর গিয়ে কোর্টে যাবে না, কারকে যেতে হবে তার হয়ে। কোর্ট থেকে নেওয়া যেতে পারে, বা যদি কেউ উইল করে দিয়ে যায় যে এই সম্পত্তির মালিকানা ছোট একটি বাচ্চা পাবে এবং যতদিন না সে বড় হচ্ছে তার অভিভাবকত্ব নিতে হবে আরেকজনকে, সেক্ষেত্রে হতে পারে। তাহলে একটা উইল করে হতে পারে, একটা কোর্টের থ্রু দিয়ে হতে পারে, আর একটা ন্যাচুরাল গার্জিয়ান বাবা বা মা যারা আছেন তারাও নিতে পারেন। তার মধ্যে আমাদের থার্ড যে আইনটা বললেন, হিন্দু মাইনরিটি অ্যান্ড গার্জিয়ানশিপ অ্যাক্ট, তাতে সেকশন সিক্সে বলে দিচ্ছে কে ন্যাচুরাল গার্জিয়ান হবে। তো সেখানে বলা হচ্ছে যে ন্যাচুরাল গার্জিয়ান বাবা হবে এবং বাবার পরে মা হবে। এবং রিসেন্ট জাজমেন্টসগুলো সুপ্রিম কোর্টে বারেবারে বলছে যে বাবা বা মায়ের ক্ষেত্রে শুধু না, যে বাচ্চার ভালো সেইটাই হচ্ছে প্রাইম কনসিডারেশন, সেইটা অনুযায়ী কাজটা হবে। মানে এই নয় যে বাবা ন্যাচুরাল গার্জিয়ান প্রথমে বলে বাবার কাছেই যেতে হবে, বাবা হয়তো মদ খায়, বাবা হয়তো অন্য জায়গায় যায়, বা মা হয়তো অন্য পার্টিতে যাচ্ছে, অথচ বাবা মাকেই দিতে হবে ন্যাচুরাল গার্জিয়ান হিসেবে, তা নয়। যেখানে বাচ্চার ওয়েলফেয়ার আছে সেই বাচ্চার ওয়েলফেয়ারের জন্য গার্জিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্টে কোর্ট ঠিক করে দেবে কাকে দেয়া হবে। অভিভাবক মানে বাবা মা নাও হতে পারে, কোর্ট থার্ড পার্সন কেউ করে দিতে পারে।
0: আচ্ছা, এই ক্ষেত্রে থার্ড পার্সন হতে গেলে কি তাকে তার আত্মীয় পরিজন হতে হবে?
1: আত্মীয় পরিজন হলেই ভালো, বা বাইরে যদি কেউ না থাকে কোনো একটা অ্যাসোসিয়েশন কোনো একটা অর্গানাইজেশন, তারাও চাইতে পারে, তারাও বলতে পারে গিয়ে কোর্টের সামনে যে কেউ দেখার নেই একে, একে দেয়া হোক। তখন কোর্ট দেখবে কিছু ফ্যাক্টরস আছে, সেই ফ্যাক্টরসগুলো কনসিডার করবে কোর্ট, করে তাকে অ্যাপয়েন্ট করতে পারে।
0: সেই বিষয়গুলি কি কি কোর্ট দেখে?
1: কোর্ট দেখবে বাচ্চার কি চাই, বাচ্চার ইমোশনাল নিডস দেখবে, বাচ্চার বয়স দেখবে, আর যাকে দেয়া হচ্ছে তার ক্যারেক্টার অ্যান্টিসিডেন্টস এগুলো দেখবে, তার মেন্টাল স্ট্রেংথ ফিজিক্যাল স্ট্রেংথ তার ফিনান্সিয়াল, এ সবকটা কনসিডার করবে, করে তারপরে দেখবে যাতে বাচ্চার কোনো অ্যাবিউজ না হয় কিছু না হয়, এইগুলো কনসিডার করে কোর্ট একটা অর্ডার দেবে।
0: আইনে ন্যাচুরাল গার্জিয়ান লেখা থাকলেও আজকের দিনে আদালত কি বাবা মার অধিকার আগে দেখে নাকি শিশুর ভালো মন্দটাই আগে বিবেচনা করে?
1: দেখুন, এখানে মাইনরিটি গার্জিয়ানশিপ অ্যাক্টে ন্যাচুরাল গার্জিয়ান যদিও লেখা আছে, এখানে এখন প্রতিদিনই কোর্টে মামলা হচ্ছে এবং বিভিন্ন সময় সোসাইটির চেঞ্জের সঙ্গে এই চেঞ্জগুলো আসছে, এবং কোর্ট বলছে যে যেখানে বাচ্চার ওয়েলফেয়ার দরকার সেই বাচ্চার ওয়েলফেয়ারটাই প্রাইম কনসিডারেশন হওয়া দরকার, বাচ্চার ভালো সেটাই আগে দেখা দরকার, বাবা মা সেগুলো পরের জায়গায় আসবে, আগে বাচ্চার ওয়েলফেয়ারটা দেখাই দরকার।
0: গার্জিয়ান অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্টের মধ্যে কি কি মূল ধারা আছে?
1: গার্জিয়ান অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্টের মধ্যে অনেকগুলো ধারা আছে, যার মধ্যে ইম্পর্টেন্ট চার পাঁচটা ধারা, যেমন ধারা সাত, ধারা নয়, ধারা ১২, ধারা ২৫, এই চারটি মেনলি। সাত ধারা যেমন বলছি, কখন একটা গার্জিয়ান যখন কোর্ট থেকে ডিক্লেয়ার্ড হবে কে গার্জিয়ান হবে কি হবে না, সেটা সাত ধারায় ডিক্লেয়ার্ড হয়। এবং ন ধারায় বলা আছে কোন কোর্ট এটা ডিটারমাইন করবে, সেই ক্ষেত্রে দেখতে হবে বাচ্চাটি বা বাচ্চার সম্পত্তি যেখানে আছে সেই জুরিসডিকশনে যে কোর্ট সে ডিটারমাইন করবে। ১২ ধারায় বলা আছে ধরুন একটা কাস্টাডি দরকার, ইন্টেরিম বাচ্চাটাকে আনার দরকার, ইন্টেরিম যদি কোনো অর্ডার, অন্তর্বর্তীকালীন যদি কোনো অর্ডার দরকার তাহলে ১২ ধারায় করতে হবে। সিমিলারলি যদি একটা বাচ্চাকে ন্যাচুরাল গার্জেন থেকে আরেকজন নিয়ে চলে গেছে জোরপূর্বক বা অন্য কেউ নিয়ে চলে গেছে, তাকে ফেরত আনার দরকার, রিটার্ন করার দরকার, তখন ২৫ ধারায় করতে হবে।
0: আচ্ছা, এই যে বললেন জোর বা বলপূর্বক নিয়ে যাওয়া, এইটা কোনোভাবে কি কোনো আইনত শাস্তির কোনো ব্যবস্থা আছে?
1: একদম একদম, শাস্তি মানে প্রথম কথা হচ্ছে যদি ফেরত দেওয়ার কথা বলা হলো ২৫ ধারায়, সেটা যদি ফেরত না দেয় তার এগেনস্টে কন্টেম করা যেতে পারে, তারপরে পুলিশ দিয়ে পুলিশের ওপর ডিরেকশন হতে পারে তাকে ধরে আনার জন্য, শাস্তি দেওয়ার জন্য। যা ক্রিমিনাল কোর্টে যেরকম

0: প্রভিশন আছে, সেই প্রভিশন অনুযায়ী এই কাস্টডি কোড বা এই কোডগুলো এই অর্ডার দিতে পারে।
1: আচ্ছা, এই যে পুলিশ প্রশাসনকে এর সাথে যুক্ত করা, এর জন্য কি আলাদা করে এফআইআর করতে হয়?
0: না, পুলিশকে এফআইআর করলে পুলিশ ডাইরেক্ট এর মধ্যে ইনভলভ হবে না। যেখানে এই কাস্টডির মামলা বা এই গার্জিয়ানশিপের মামলা হচ্ছে সেখানেই দরখাস্ত করে বলতে হবে যে একে সরিয়ে নেওয়া হয়েছে ইললিগালি, পুলিশের ওপর ডিরেকশন হবে, পুলিশ তখন কাজ করবে কোর্টের অর্ডার অনুযায়ী।
1: এখন আমরা যেহেতু কথা বলছি অভিভাবকত্ব নিয়ে, ভারতীয় আইনের অধীনে এই অভিভাবক তো অনেক রকম, তার প্রকারভেদ কি কি?
0: মেইনলি তিন ধরনের গার্জিয়ান হতে পারে। একটা হচ্ছে ন্যাচুরাল গার্জিয়ান, যারা ন্যাচুরালি যারা অভিভাবক, হিন্দু মাইনরিটি অ্যান্ড গার্জিয়ানশিপ অ্যাক্টে যারা অভিভাবক, যেমন বলা আছে সেকশন সিক্সে বাবা ন্যাচুরাল গার্জিয়ান ফার্স্ট, তারপরে মা। সেরকমভাবেই কোনো লোক যদি কেউ না থাকে, একজনকে একটা বাচ্চাকে একটা নাবালককে কোনো সম্পত্তি দিয়ে যায়, উইলে বলা থাকে যে তার গার্জিয়ান মিস্টার এক্স হবে, তাহলে সেই মিস্টার এক্স হবে, তাহলে সেখানে টেস্টামেন্টারিতে একটা সে গার্জিয়ান হলো, তাহলে একটা ন্যাচুরাল গার্জিয়ান হলো, একটা উইল বা টেস্টামেন্টারিতে সে গার্জিয়ান হলো। তারপরে যদি এই জিনিসটা কোর্ট কাছারি অবধি গড়ায়, গার্জিয়ান্স অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্টে মামলা হয়, সেখানে কোর্ট যদি ঠিক করে দেয় সমস্ত ফ্যাক্টর দেখে, তখন সেখানে কোর্ট অ্যাপয়েন্টেড গার্জিয়ান হলো। তাহলে প্রকারভেদ অনুযায়ী তিনটে প্রকার গার্জিয়ান হতে পারে।
1: আচ্ছা, এক্ষেত্রে শিশুটি যদি মাইনর হয়, মানে যদি নাবালক হয়, এক্ষেত্রে এই আইনটা প্রযোজ্য হবে। আলোচনায় যেমন এলো যে মা বাবা ছাড়াও অন্য কোনো আত্মীয় স্বজন বা পরিচিত কেউ শিশুটির আইনত অভিভাবকত্ব পেতে পারে বা নিতে পারে, এক্ষেত্রে এই হেফাজত হস্তান্তরের ক্ষেত্রে কোন বিষয়গুলি দেখা হয়?
0: গার্জিয়ানশিপ আর কাস্টডি একটা হচ্ছে হেফাজত, আর গার্জিয়ানশিপ হচ্ছে অভিভাবকত্ব। অভিভাবকত্বটা হচ্ছে পার্মানেন্ট, হেফাজতটা হচ্ছে টেম্পোরারি। তো টেম্পোরারি একটা কন্ট্রোল বাচ্চাটার, বাচ্চাটা কোথায় থাকবে, বাচ্চাটা কোন স্কুলে যাবে, বাচ্চাটার জন্য কি খরচ হবে, এই জিনিসগুলো ডিটারমাইন করবে, এবং কাস্টডি কার কাছে আপাতত থাকবে, আপাতত থাকবে সেটা কাস্টডিতে ডিটারমাইন্ড হয়। আর গার্জিয়ানশিপ সমস্ত ফ্যাক্টর দেখে দেখে নেওয়ার পরে কোর্ট যেটা বলবে সেই অনুযায়ী একজনকে গার্জিয়ান ঠিক করে দেওয়া হবে। এরম হতে পারে যে বাবা হয়তো গার্জেন কিন্তু মাকে কাস্টডি দেয়া হয়েছে।
1: সেটা কোন ক্ষেত্রে হতে পারে?
0: অনেক ক্ষেত্রেই হতে পারে, হয়তো বাবার সময় নেই, বাবার কাছে তার পয়সা আছে, আছে ভালো চাকরি আছে, কিন্তু মা হাউসওয়াইফ, মা দেখাশোনা করে, মা বাচ্চাটার প্রতি নজর বেশি দিতে পারবে এবং বাচ্চারা ঠিক মতো থাকবে, বাচ্চার কেয়ার নেওয়া যাবে। তো সেক্ষেত্রে কোর্ট হয়তো অর্ডার দিয়ে দিল যে কাস্টডি মার কাছে থাকবে, কিন্তু বাবা প্রিন্সিপালি কোন জিনিসটা কি হবে সেটা ডিটারমাইন করবেন, এবং সব কিছু তার গার্জিয়ানশিপের আন্ডারে সে সমস্ত নীতি নির্ধারণ করবেন, কিন্তু মা কাস্টডিতে রাখবেন, এরমও হতে পারে।
1: এই কাস্টডি আর গার্জিয়ানশিপ এই দুটোর মধ্যে বিরোধটা কোথায়?
0: একটা হচ্ছে টেম্পোরারি আর একটা হচ্ছে পার্মানেন্ট। আমরা গার্জিয়ানশিপ যখন বলছি তখন গার্জিয়ানশিপ ওই দুটো আইনে গাইডেড হবে, গার্জিয়ান্স অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট আর হিন্দু মাইনরিটি অ্যান্ড গার্জিয়ান্স অ্যাক্ট। আর কাস্টডি যেখানে হবে, কাস্টডিটা যেখানে ডিভোর্সের মামলা হচ্ছে, কোনো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিসপিউট হচ্ছে, সেই ক্ষেত্রে কাস্টডির দরকার। সেই ক্ষেত্রে তো দুজনে আলাদা হয়ে যাচ্ছে না, বা যদি আলাদা হয়েও যায় তখন একটা দরখাস্ত কোর্টের কাছে করতে হবে বা ফ্যামিলি কোর্টে করতে হবে যে আমাকে কাস্টডিটা দেয়া হোক, বাচ্চার কাস্টডিটা দেয়া হোক। সেইটা তখন সেই ফ্যামিলি কোর্ট হোক বা আমাদের ডিভোর্স কোর্ট হোক, সেখানে আলাদা দরখাস্ত করে নিতে হবে।
1: আচ্ছা, আজকের আলোচনা যেমন বারবার উঠে এসেছে যে অভিভাবকত্ব মানেই হচ্ছে প্রথমেই যাবে হচ্ছে বাবার কাছে, কিন্তু সাম্প্রতিককালে দেখা যাচ্ছে যে সিঙ্গল প্যারেন্ট হিসেবে মা যিনি, তিনিও প্রাধান্য পাচ্ছেন।
0: একদম,
1: সেক্ষেত্রে একক অভিভাবকত্ব কতটা প্রাসঙ্গিক?
0: আজকের দিনে সিঙ্গল প্যারেন্টিং বা একক অভিভাবকত্ব এই জিনিসটা রেকগনাইজড, এবং তাতে কোনো অসুবিধে নেই। মানে হাজব্যান্ড হোক বা ওয়াইফ হোক, যে কেউ সিঙ্গল প্যারেন্ট হতে পারে এবং তার অধিকার সে ফলাতে পারে এবং তার অধিকারের জন্য সে লড়তে পারে।
1: ধরুন সেই সম্পর্কে আইনি স্বীকৃতি নেই, তাহলেও কি পুরুষ বা মহিলা নির্বিশেষে কি একক অভিভাবকত্ব পেতে পারেন?
0: ঘটনা হচ্ছে যে আমাদের পার্সোনাল ল অনুযায়ী সেকশন সিক্সে বলা আছে বাবা হচ্ছে ন্যাচুরাল গার্জেন, তারপরে মা আসছেন। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে মা যে হয়তো বিয়ে করেনি কিন্তু মা হয়েছে, আনওয়েড মাদার বা ডিভোর্সি মাদার বা সিঙ্গল মাদার, তো তাদের ক্ষেত্রেও বা ধরুন জুডিশিয়াল সেপারেশনে আছে বা এই ধরনের ক্ষেত্রে, তখন মাও কোর্টের কাছে দরখাস্ত করতে পারে। এবং এরকমই একটি কেস সুপ্রিম কোর্টেও গিয়েছিল, সেখান থেকে দেখা যাচ্ছে এবিসি ভার্সেস স্টেট এনসিটি অফ দিল্লি, তাতে বলে দিয়েছে যে মারও, সিঙ্গল মাদারেরও রাইট আছে, সে ন্যাচারাল গার্জিয়ান হিসেবে ট্রিটেড হবে এবং সব জায়গায় সে তার সিঙ্গল মাদার হিসেবেই সই করবে, তাকে সেখানে বাবার কোনো দরকার নেই। এই জিনিসটাই এখন মোটামুটি ফলোড হচ্ছে। এক্ষেত্রে আরেকটু বলে দিই আপনাকে, আগে যেমন আনওয়েড মাদারদের করা সম্ভব ছিল না, বাবার নাম দিতেই হতো বা এসব করতে হতো, নামগুলো দিতে হতো বিভিন্ন সরকারি নথিতে, এখন সেটারও দরকার নেই। অবিবাহিত মহিলা ধরুন বা কোনো কারণে ডিভোর্স হয়ে গেছে, হয়ে গেছে, তো তাদের কোনো অসুবিধা নেই, তারা কোর্টের কাছে দরখাস্ত করতে পারে বা তাদের দরখাস্ত না করলেও এখন অনেক রকম আইন হয়েছে, সেই আইনের বেসিসে তারা নিজেরা শুধু সিঙ্গল মাদারের নামে তার বাচ্চার গার্জেন হিসেবে দরখাস্ত করতে পারেন।
1: গার্জেন অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্টের মধ্যে কল্যাণ নীতি বা ওয়েলফেয়ার প্রিন্সিপাল কতটা প্রাসঙ্গিক?
0: আজকের সমাজে ওয়েলফেয়ার প্রিন্সিপাল কিন্তু সব থেকে প্রাইম কনসিডারেশন। বাচ্চার পার্সোনাল ল অনুযায়ী কে বাবা ন্যাচারাল গার্জেন না মা ন্যাচারাল গার্জেন সেগুলো পরে আসবে। বাচ্চার ওয়েলফেয়ার কী করে হবে, বাচ্চা কীভাবে ভালো থাকবে, বাচ্চা কোথায় থাকলে ভালো মানুষ হবে, বাচ্চা কোন স্কুলে পড়লে ঠিকঠাক থাকবে, এইসব নানা ফ্যাক্টরগুলো চিন্তা করে ওয়েলফেয়ার প্রিন্সিপালের, এইটাকেই বলা হচ্ছে ওয়েলফেয়ার প্রিন্সিপাল, বাচ্চার ভালো। বাচ্চার ভালো যেখানে হবে কোর্ট সেইখানে তাকে গার্জিয়ানশিপ দেবে, বা দরকার লাগলে যদি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিসপিউট থাকে তাহলে সেখানে কাস্টাডিও দেবে। এই দুটোই ওয়েলফেয়ার প্রিন্সিপালের ওপর নাই করছে।
1: গার্জিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট আর হিন্দু মাইনরিটি অ্যান্ড গার্জিয়ানশিপ অ্যাক্ট, এই দুটোর মধ্যে তফাত কোথায়?
0: একটা হচ্ছে পার্সোনাল ল হিন্দুদের জন্য, হিন্দু মাইনরিটি অ্যান্ড গার্জিয়ানশিপ অ্যাক্ট, সেখানে যেমন বলেছি সেকশন সিক্সে ন্যাচারাল গার্জিয়ান কারা হবে, বাবা মা এভাবে বলা আছে। কিন্তু গার্জিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট এটা সবার জন্য, এক নম্বর। আর দু নম্বর হচ্ছে বাবা মার মধ্যে ডিসপিউট যদি থাকে, বাবা মারও যদি প্রবলেম হয়, যেখানে ওয়েলফেয়ার কনসেপ্ট চলে আসছে সেখানে গার্জিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্টে কোর্টের কাছে দরখাস্ত করতে হবে, কোর্ট ঠিক করে দেবে কার কাছে দেয়া হবে, বাবার কাছে, মার কাছে, না কোনো থার্ড পার্সনের কাছে। সেই ক্ষেত্রে গার্জিয়ানস অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্টে মামলা হবে এবং কোর্ট ডিটারমাইন করবে। সেখানে শুধু পার্সোনাল ল না, পার্সোনাল ল এর উপরও ওয়েলফেয়ার প্রিন্সিপালটা সুপারসিড করবে।
1: তাহলে ওয়েলফেয়ার অফ প্রিন্সিপাল বা কল্যাণ নীতি যেটা, সেটা প্রাধান্য পাবে। হিন্দু মাইনরিটি এবং গার্জিয়ানশিপ অ্যাক্টের ক্ষেত্রে কি কোনো সময়সীমা আছে?
0: হ্যাঁ, এটা বাচ্চা থাকাকালীন, মানে বড় হয়ে গেলে, মেজর হয়ে গেলে তো এই আইনটা আসছে না। একমাত্র হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেনেন্স অ্যাক্টে মেনটেনেন্স দিতে হবে বয়স্ক বাবা মাদের, হয় বউকে মানে স্ত্রীকে, বাচ্চাকে, আর নয় তো বয়স্ক বাবা মাকে।
1: আর যখন সেই শিশু মাইনর থাকছে না তখন কি সে ভরণ পোষণের
0: আওতায় আসে না? না, ভরণ পোষণ তার তো বাবা মার দায়িত্ব নয়, সে তো মেজর হয়ে যাচ্ছে আন্ডার মেজরিটি অ্যাক্ট।
1: আপনি যেমন বললেন অ্যাডপশন বা অ্যাডপ্টের কথা, মানে অর্থাৎ দত্তক, আজকে আমাদের আলোচনায় হিন্দু দত্তক এবং ভরণ পোষণ আইনও আছে, দত্তক নেওয়ার সময় আইন কোন বিষয়গুলি দেখে থাকে?
0: দত্তক নেওয়ার সময় তিন চারটে ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টরগুলো কনসিডার হয় সেখানে হচ্ছে যে যে দত্তক নিচ্ছে এবং যাকে দত্তক নেওয়া হচ্ছে তার একটা ডিফারেন্স থাকতে হবে 21 বছরের। ধরুন একটি মহিলা কোনো ছেলেকে অ্যাডপ্ট করতে চায়, তাহলে 21 বছরের ডিফারেন্স হতে হবে। সিমিলারলি একটি ভদ্রলোক যদি নিতে চান, একটি মেয়েকেও নিতে চান, সেক্ষেত্রেও 21 বছরের ডিফারেন্স থাকতে হবে। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে যদি কেউ তার বাড়িতে একটি মেয়ে থাকে, বা অ্যাডপশনের ক্ষেত্রে তো সবসময় বিচ্ছেদ হতে হবে এমন কোনো কথা নেই, দুজন মিলেও ডিসাইড করতে পারেন, সেক্ষেত্রে কি হয় যদি একটি মেয়ে থাকে বাচ্চা, তাহলে আরেকটি মেয়েকে নেওয়া যাবে না, তখন ছেলেকে অ্যাডপ্ট করতে হবে, এই জিনিসটা বলা আছে। সিমিলারলি ভাইস ভার্সা উল্টোটাও। আচ্ছা, দুটো বললাম, আর তিন নম্বর হচ্ছে যে যদি আপনি অ্যাডপশনে নিতে যান, এটা তো কোনো বিচ্ছেদের মামলা নয়, এটা যেহেতু হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই অ্যাডপশন নেবেন বা দুজনের কনসেন্ট লাগবে, এ ওর কনসেন্ট না দিলে কিন্তু অ্যাডপশনে নেওয়া যাবে না, এটাও একটা আইনে বলা আছে। হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে ওয়াইফের একজনকে অ্যাডপ্ট করার ইচ্ছে হলো বাচ্চাকে, তাদের কোনো সন্তান নেই, অ্যাডপ্ট করার ইচ্ছে হলো, তো তিনি অ্যাডপ্ট করতে গেলে তার হাজব্যান্ডের কনসেন্ট লাগবে। সিমিলারলি হাজব্যান্ডেরও যদি ইচ্ছে হয় তাহলে ওয়াইফের কনসেন্ট লাগবে, আনলেস দে আর সিঙ্গল। সিঙ্গল হলে কারোরই আর কোনো কনসেন্টের দরকার নেই। আর বাদবাকিগুলো অ্যাডপশন নিতে গেলে বাদবাকি যেগুলো আছে, এখন তো কারা এসে গেছে বিভিন্ন জায়গায়, ফর্ম্যালিটি আছে, ফর্ম ফিল আপ করতে হবে, ওরা ইন্টারভিউ নেবে, নানা রকম ইনভেস্টিগেশন হবে, ওয়েটিংয়ে রাখবে, ওয়েটিংয়ে রেখে দেখবে, তারপরে ফাইনালি দেয়া হবে।
1: আইনের চোখে দত্তক নেওয়ার জন্য কে সক্ষম, মানে কিভাবে তাকে মান্যতা দেওয়া হয়?
0: দত্তক নিতে গেলে প্রথমে দেখাতে হবে যে ভদ্রলোক তিনি সাউন্ড মাইন্ড, তিনি ফিজিক্যালি কেপেবল দত্তক নেওয়ার জন্য, এবং ওনার অ্যান্টিসিডেন্টও দেখা হবে যে উনি আগে কোনো রকম ওনার কোনো অ্যান্টিসিডেন্ট আছে কি না, ওনার ক্যারেক্টারটাও দেখা হবে, এইসবগুলো দেখে তারপরেই অ্যাডপশনটা দেওয়া হয়।
1: দত্তক নেওয়ার সময় যে চুক্তি করা হয় সেই চুক্তিতে সাধারণত কি কি কথা লেখা থাকে?
0: সেই চুক্তিতে বলা হবে বাচ্চার যেন ভালো, যা যা ভালো দরকার সেগুলো করতে হবে, সেটা যদি না করা হয়, কেউ যদি তার বিরূপ কিছু করে, তাহলে এক পক্ষ আরেক পক্ষের এগেনস্টে মামলা করতে পারে।
1: আর চুক্তি হয়ে যাওয়ার পর যদি শিশুটির আসল বাবা মা তাকে আবার পালিত বাবা মার কাছ থেকে ফিরিয়ে নিতে চান, তাহলে সেক্ষেত্রে কি করা হয়?
0: তারা আর পাবে না,
1: মানে চুক্তি ভঙ্গ কোনোভাবেই হবে না।
0: সেক্ষেত্রে যদি দেখা যায় যে যারা নিয়েছে তারা ঠিক মতো দেখাশোনা করছেন না, তখন যারা দত্তক দিয়েছেন এক্ষেত্রে কারা বা আমাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির রেকমেন্ডেশন অনুযায়ী তো এগুলো হচ্ছে, তো তাদের কাছে দরখাস্ত করতে হবে। তারা কোর্টের কাছে গিয়ে বলতে পারে যে এই জিনিসটা ঠিক হচ্ছে না, তুমি এই যে এটা অ্যাডপশনটাকে ক্যান্সেল করো, সে ক্যান্সেলেশনের দরখাস্ত করতে পারে। বা যদি অ্যাডপশনের ক্ষেত্রে হলেও এটা হলো, অনেক সময় দেখা যাচ্ছে গার্জিয়ানশিপ, গার্জিয়ানশিপের ক্ষেত্রেও এই সেম জিনিস, কাউকে গার্জিয়ান হয়তো কোর্ট করে দিল, তাকে কিছু দায়িত্ব দিল তাকে করবার জন্য, সে সেই কাজগুলো করছে না, বাচ্চার ওয়েলফেয়ার ঠিক হচ্ছে না, অনেক প্রবলেম হচ্ছে, তখন সেখানে গিয়ে কোর্টের কাছে নিশ্চয়ই করে গিয়ে আবার সেই গার্জেনকে সরানোর দরখাস্ত করা যেতে পারে 25 25 নম্বর ধারায় দরখাস্ত করা যেতে পারে, এবং সেখানে কোর্ট সেটা তাকে পাল্টে অন্য কাউকে দিয়ে দেবেন।
1: এই হিন্দু দত্তক এবং ভরণ পোষণ আইনের মধ্যে দত্তক নেওয়ার সঙ্গে সঙ্গেই আসে ওয়ারিশের প্রসঙ্গ, সেক্ষেত্রে সম্পত্তি হস্তান্তর বা সম্পত্তি ভাগ সেটা কিভাবে হয়?
0: দেখুন, একবার যদি অ্যাডপশন নিয়ে নেওয়া হয়, অ্যাডপশন নিয়ে নেওয়ার পরে সেই বাচ্চাটি যাকে অ্যাডপশন নেওয়া হলো, তা যাদের থেকে নেওয়া হলো, যদি অন্য কোনো পরিবার থেকে নেওয়া হয় বা অন্য কারুর থেকে নেওয়া হয়, তার সম্পত্তি থেকে সে কিন্তু ডিট্যাচড হয়ে গেল, সেই সম্পত্তি আর সে পাবে না। এবার অ্যাডপটিভ ফ্যামিলি যে যারা নিল তাদের সম্পত্তি উত্তরাধিকার সূত্রে সে পাবে, এর আগের সম্পত্তি থেকে সে চ্যুত হয়ে গেল, সে আর পাবে না কিছু।
1: হিন্দু দত্তক এবং ভরণ পোষণ আইনের ক্ষেত্রে আমরা যখন কথা বলছি ভরণ পোষণ নিয়ে, এই ভরণ পোষণ কারা দাবি করতে পারে বা কাদের ওপর সেটা প্রযোজ্য হতে পারে?
0: দেখুন, হিন্দু অ্যাডপশন অ্যান্ড মেনটেন্স অ্যাক্টে Chapter 3 মেনটেন্স আছে, সেখানে বলা হয়েছে স্ত্রী যেমন মেনটেন্স পেতে পারে, সিমিলারলি আমাদের বাচ্চা এবং তার বাবা মা পেরেন্টস তারাও মেনটেন্স পেতে পারে।
1: আচ্ছা, এই ভরণ পোষণের কি কোনো পরিমাণ আছে?
0: হ্যাঁ, মেনটেন্সে কত পাবে সেটাও বলা আছে, Section 23 বলা আছে।
1: সেটা কিভাবে ধার্য হয়ে থাকে?
0: আচ্ছা, এখানে মেনটেন্সের কথা বলা হচ্ছে কত টাকা খোরপোষ বা কত টাকা মেনটেন্স দেওয়া হবে, সেটা কিন্তু ডিপেন্ড করছে পজিশন এবং স্টেটাস অফ দ্য পার্টিস। যে লোকটির অনেক টাকা আছে, যে ধরুন একটি মহিলা, তার অনেক টাকা আছে, তার কোনো দরকার নেই, তার বাড়ি আছে, গাড়ি আছে, তার রোজগার আছে, তাহলে সেক্ষেত্রে সে মেনটেন্স পাবে না। যার কিছুই নেই অথচ যাদের বাড়িতে সে আছে তাদের যদি অনেক রোজগার থাকে, তাদের যদি অনেক প্রপার্টি থাকে, সেইগুলো ডিটারমাইন করবে কোর্ট, দেখে একটা অ্যাসেস করে বলবে এবং সেই অনুযায়ী তাকে দেয়া হবে, এবং সেটা দরকার মতো কমানো বা বাড়ানো যেতে পারে, তার জন্য সে দরখাস্ত করতে পারে।

0: পাচ্ছে না, নিজের কোনো রোজগার নেই এবং হাজবেন্ড মারা গেছে, সেই ক্ষেত্রে তারও ভরণ পোষণ তার শ্বশুরমশাইকে করতে হবে।
1: দত্তক গ্রহণকারী পালিত মা বাবার মৃত্যুর পর দত্তক সন্তান কি তাদের সরকারি চাকরি বা সেই সংক্রান্ত সুবিধা লাভের কোনো আইনগত অধিকার রাখে?
0: হ্যাঁ হ্যাঁ, 100 বার। এখন অ্যাডপটিভ যে সান হলো বা ডটার হলো যাকে দত্তক নেওয়া হয়েছে, তার এবং তার যদি নিজেরও ছেলে থাকে বা মেয়ে থাকে, তাদের সমান অধিকার। একটি মানুষ যদি মারা যান, একটি সরকারি চাকরি ধরুন মারা গেলেন, কম্প্যাশনেট অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে অ্যাডপটিভ সান বা ডটার সেও অ্যাপ্লাই করতে পারে। এমনকি তার যা শেয়ার সে ইনহেরিট করবে, তার বাবা মার যা সম্পত্তি, অ্যাডপটিভ প্যারেন্টসের যা সম্পত্তি ইনহেরিট, সে যা সমানভাবে করবে। তার যদি অন্য ভাই বোনও থাকে তাহলে সব সমানভাবে অধিকার থাকবে।
1: আজকের আলোচনা শেষে দত্তক সংক্রান্ত বা নাবালক শিশুর অভিভাবক নির্বাচন সম্পর্কিত কেউ যদি সিদ্ধান্তহীনতায় ভোগেন, তাহলে আশা করি কিছুটা পরিষ্কার ধারণা পেতে পারেন। আসলে আইন শুধু ধারা বা উপধারার মধ্যেই সীমাবদ্ধ নয়, আইন তৈরি হয়েছে মানুষের জীবনকে সুরক্ষা দেওয়ার জন্য, তাদের সিদ্ধান্ত গ্রহণে সুবিধা করে দেওয়ার জন্য। দ্য গার্জিয়ান্স অ্যান্ড ওয়ার্ডস অ্যাক্ট, হিন্দু দত্তক ও ভরণ পোষণ আইন এবং হিন্দু নাবালকত্ব ও অভিভাবকত্ব আইন, এই তিনটি আইনই আমাদের বারবার মনে করিয়ে দেয় একটাই কথা, শিশুর কল্যাণই সবার আগে। আদালতের কাছে সব থেকে বড় প্রশ্ন সেটা হচ্ছে শিশুটি কোথায় নিরাপদ, কোথায় সে ভালোভাবে বড় হতে পারবে আর কোথায় তার ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে। আজকে সমাজে যখন পারিবারিক কাঠামো বদলাচ্ছে, তখন এই আইনগুলো আমাদের পথ দেখায় কিভাবে দায়িত্বশীল অভিভাবকত্ব গড়ে তোলা যায়, কিভাবে শিশুর অধিকার রক্ষা করা যায় এবং কিভাবে আইনের মাধ্যমে সঠিক সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়। আজকের আলোচনা যদি অন্তত একজন মানুষকে নাবালক শিশু দত্তকের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতন করে তোলে, তাহলেই আমাদের এই প্রচেষ্টা সার্থক। এই গুরুত্বপূর্ণ আলোচনায় আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। অনেক ধন্যবাদ সুদীপ্ত বাবুকে। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন আইনজীবী সুদীপ্ত পান্ডা, ধন্যবাদ। ভবিষ্যতে এমন আরও প্রাসঙ্গিক ও সচেতনতামূলক আলোচনায় আবার দেখা হবে, এই আশায় আজ এখানেই শেষ করছি। নমস্কার।

শিখান আইনি কথা, দত্তক গ্রহণ, অভিভাবকত্ব এবং একক অভিভাবকত্ব। এই বিষয়ে আইনজীবী সুদীপ্ত পাণ্ডার সঙ্গে আলাপচারিতায় ছিলেন রৌলিনা সেনগুপ্ত। সম্পাদনায় শ্রেয়া চক্রবর্তী ও প্রযোজনায় রৌলিনা সেনগুপ্ত।

0: আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। একটি ঘোষণা, শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে অনুষ্ঠান চলবে। অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই বিশেষ অনুষ্ঠান আপনারা শুনছেন। অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি।
1: একজন দাতার দান করা রক্তকে 1 ইউনিট রক্ত বলা হয়। বর্তমানে 1 ইউনিট হল 350 মিলিলিটার। রক্তদান মহদান, মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে দান করা রক্ত অমূল্য।
0: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। 138তম ডাক আদালত ও পেনশন আদালত। মুখ্য পোস্টমাস্টার জেনারেল পশ্চিমবঙ্গ সার্কেলের সভাপতিত্বে 138তম ডাক আদালত ও পেনশন আদালত আগামী 28 অক্টোবর 2026 তারিখে মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল যোগাযোগ ভবন P36 সিআর অ্যাভিনিউ কলকাতা 700012 এই ঠিকানায় বেলা 12:30 গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই আদালতে পশ্চিমবঙ্গ, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জসমূহের ডাক পরিষেবা ও ডাকঘরের পেনশন উপভোক্তার পেনশন সংক্রান্ত সমস্যার বা অভিযোগের সুরাহা করা হবে। যারা এখানে সুরাহার জন্য আবেদন করবেন তারা স্পষ্ট করে যেমন তাদের অভিযোগটি লিখবেন, তেমনই তার সঙ্গে যুক্ত থাকা নথি ও ডাক বিভাগের তরফে পাওয়া কোনো চিঠির রেফারেন্স নম্বর ও অন্যান্য বিষয় উল্লেখ করবেন। অভিযোগকারীদের অবশ্যই তাদের মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। অভিযোগপত্রটি যোগাযোগ ভবনের ঠিকানায় 30 সেপ্টেম্বর 2026 তারিখের মধ্যে পাঠাতে হবে। শ্রী SC দাস, ADPS, CS, মুখ্য পোস্টমাস্টার জেনারেলের অফিস পশ্চিমবঙ্গ সার্কেল P36 সিআর অ্যাভিনিউ কলকাতা 700012 ঠিকানায়। ইমেলের মাধ্যমেও অভিযোগ জমা নেওয়া হবে, সেক্ষেত্রে ইমেল করতে হবে opmg_wb@indiapost.gov.in, adpgcowb@gmail.com অথবা pg.wb@indiapost.gov.in এই আইডিতে। অভিযোগকারীকে উপরুক্ত নির্ধারিত তারিখ ও সময়ে গুগল মিটের মাধ্যমে ডাক আদালত ও পেনশন আদালতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হবে। ডাক আদালত ও পেনশন আদালতের জন্য প্রতিটি অভিযোগ ইমেলে ডাক আদালত পেনশন আদালত শব্দটি উল্লেখ থাকতে হবে। ঘোষণাটি শেষ হল। আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান শুনবেন। খেয়াল, রাগ মালকোষ, শিল্পী অত্রি কোটাল। শিল্পীকে সহযোগিতা করবেন তবলায় রঘুনাথ নন্দী এবং হারমোনিয়ামে রথীন্দ্রনাথ চক্রবর্তী।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে মালকোষ রাগে খেয়াল পরিবেশন করলেন অত্রি কোটাল। শিল্পীকে সহযোগিতা করলেন তবলায় রঘুনাথ নন্দী এবং হারমোনিয়ামে রথীন্দ্রনাথ চক্রবর্তী। আকাশবাণী কলকাতা, আকাশবাণী সংগ্রহশালা থেকে এই অনুষ্ঠানে আজ শুনবেন বিশিষ্ট গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন ভূপেন্দ্রনাথ শীল।

0: আনন্দের কথা যে পুলকবাবু আজ আমাদের স্টুডিওতে এসেছেন এবং তাঁর কাছ থেকে আমরা তাঁর ব্যক্তিগত কিছু কথা শুনব। আচ্ছা পুলকবাবু, আপনি সর্বপ্রথম কবে আপনি গান লেখা শুরু করলেন?
1: গান লেখা শুরু করি ঠিক কবে সে তারিখটা আমার মনে নেই, তবে খুব ছোটবেলায় ছোটদের পত্রিকায় আমি ছোটদের ছড়া কবিতা লিখতাম। সেই সময় আমাদের বাড়িতে আমার বাবা ছিলেন নির্বাক যুগের চলচ্চিত্র নায়ক কান্তিভূষণ বন্দ্যোপাধ্যায়। উনি শান্তিনিকেতনের প্রথম ব্যাচের ছাত্র। তারই সুবাদে আমাদের বাড়িতে অনেক শিল্পীরা আসতেন, যেমন হেমন্ত দা, সুধীরলাল চক্রবর্তী, তারপরে বাবার বন্ধু সুশীল মজুমদার, হীরেন বসু। আমাদের বাড়িতে এই পরিবেশের মধ্যে আমি ছোটবেলা থেকে শুনতাম এই গানটা এর লেখা, এই গানটা এর সুর। আমার একটু ইচ্ছে হতো,
0: মানে ছেলেবেলাতেই আপনি সঙ্গীত শিল্পীদের সঙ্গে পরিচিত হতে
1: পারেন আমার বাবার দৌলতে। তারপরে আমি যখন স্কুলের ক্লাস টেনে আসি, সেই সময় এক ঘটনাচক্রে বিখ্যাত সঙ্গীত পরিচালক বম্বে টকিজের রামচন্দ্র পাল, যার নাম আর সি পাল, যিনি বম্বে টকিজের বন্ধন, কঙ্গন, পুনর্মিলন ইত্যাদি ছবিতে সুর করেছিলেন, তার সঙ্গে পরিচিত হই। পরিচিত মানে চিঠির মাধ্যমে আমি গান পাঠিয়ে দিই। তারপরে হঠাৎ একদিন উনি আমায় কলকাতায় এসে ফোন করেন যে আপনি আসুন, আপনার সঙ্গে দরকার আছে। তা আমি গেলাম, গিয়েই আমাকে দেখে চমকে উঠলেন। তখন আমি স্কুলের ক্লাস টেনের ছাত্র, সামনে বোধহয় পাঁচ ছ দিন বাদে টেস্ট পরীক্ষা, আমার এখনও মনে আছে। উনি আমায় বললেন, এরই গানগুলো যে আমি সুর করে ফেলেছি। আমি সুর করে ফেলেছেন শোনান, বললেন, মানে উনি রীতিমতো ঘাবড়ে গেলেন আর কি, ভালো করে গোঁপ বেরোয়নি, আমি প্রেমের গান লিখেছি এবং এই গানগুলো রেকর্ড করতে যাচ্ছেন। তখন আমায় বললেন, সমস্ত গানগুলো ঠিক আছে, একটা গান আমি রিরাইট করাবো, তোমাকে মেট্রোনামের ওপর লিখতে হবে। আমি তৎক্ষণাৎ রাজি হয়ে গেলাম, এই জন্যে আমার বাবা ছোটবেলায় পিয়ানো বাজাতেন, আমি সেই পিয়ানো সুরের ওপর কিছু কিছু গান
0: সুর থেকেই
1: প্রথম আমার লিখতে কোনো অসুবিধা হয়নি। তারপর উনি গানগুলো রেকর্ড করলেন এবং মানে আমার গান প্রথম রেকর্ড করলেন সন্ধ্যা মুখোপাধ্যায় এবং সুপ্রভা সরকার, যাকে আমরা বর্দি বলতাম, সেটা 1949 সালে অভিমান ছবি।
0: ও, এই প্রথম রেকর্ড হলো।
1: হ্যাঁ,
0: আচ্ছা একটা প্রশ্ন আপনাকে আমি করতে চাইছি, সেটা হচ্ছে সমসাময়িক কোনো গীতিকারের সান্নিধ্যে আপনি এসেছিলেন বা তাদের রচনা আপনাকে বিশেষ করে প্রেরণা দিয়েছে?
1: নিশ্চয়ই সান্নিধ্যে আমি ঠিক আসিনি, তবে আমি একলব্য ছিলাম বলতে পারেন। সেটা হচ্ছে দুজন, একজন হচ্ছেন অজয় ভট্টাচার্য, তাকে আমি দেখিনি কোনোদিন, আর একজন হচ্ছেন প্রেমেন্দ্র মিত্র। পরে উত্তর জীবনে আমি তার কাছে এসেছি এবং উনি আমাকে খুবই ভালোবাসতেন।
0: আর সঙ্গীত রচনা আর সঙ্গীত গান ইটসেলফ যেটা আমরা বলি, দুটো এতই ওতপ্রোতভাবে জড়িত যে, এবং আপনি গান লিখেছেন, লোকের মুখে মুখে ফিরেছে, এত জনপ্রিয় হয়েছে, তা একটা প্রশ্ন আমাদের বিশেষ করে আমার মনে হয় যে আপনি কি সঙ্গীতেও মানে সুরে রাগে এ কি আপনি তালিম পেয়েছেন কোনো গুরুর কাছে?
1: না, আমি ঠিক সেরম তালিম কিছু পাইনি, তবে ওই যে বললাম যে আমাদের বাড়িতে সাংগীতিক পরিবেশ ছিল, তার ফলে আমি নিজেও কিছু কিছু বাজনা বাজাতে পারতাম এবং গানও করতে পারতাম আপন মনে। এটা আমার পরবর্তী জীবনে কাজে লেগেছিল। আমাকে যখন শচীন্দেব বর্মনের কাছে পাঠানো হলো, শচীন্দা আমায় বললেন তুমি শোনাও, তা আমি পকেট থেকে গানের কাগজ বার করে শোনাচ্ছি, উনি বললেন না না শোনাও, বলে হারমোনিয়ামটা দেখিয়ে দেন। আমি, শচীন্দা আপনি ভুল করছেন, আমি গান গাইতে আসিনি, আমি গান লিখতে এসেছি, সেই জন্যই বলছি শোনাও। তখন বুঝলাম, তখন আমার গলাতেই আমার যা মনে আসে আমি হারমোনিয়াম বাজিয়ে দু লাইন গিয়ে দিলাম। তখন উনি বললেন তোমার হবে হবে, আমি জানতে চাইছিলাম তোমার সুর বোধ কতটা। একটা গীতিকারকে, সার্থক গীতিকার হতে গেলে তার সুর জানতেই হবে।
0: আচ্ছা 1949 এবং তার পরবর্তীকাল বা সেই সময় থেকেই সম্পূর্ণ চার দশক ধরে আপনি লিখে আসছেন চলচ্চিত্রে, পাবলিক থিয়েটার এবং পরবর্তীকালে যাত্রায়, এবং এদিকেও আমরা দেখছি যে আধুনিক গানের ক্ষেত্রে সেই হেমন্তবাবুর সময় থেকে আরম্ভ করে অতি আধুনিক কালে বর্তমান কাল পর্যন্ত আপনি সঙ্গীত রচনা করেছেন। এই চার দশকের যে একটু ইতিহাস সংক্ষিপ্তভাবে একটু আপনি যদি একটু বলেন যে কোন কোন শিল্পীদের সান্নিধ্যে বিশেষ করে আপনার গান লোকের মুখে মুখে ফিরেছে, বিশেষ জনপ্রিয়তা লাভ করেছে। যেমন প্রথমে আমি একটু বলতে চাইছি, একটু হেমন্তবাবুর কথা বলুন।
1: হেমন্ত দার সঙ্গে আমার যোগাযোগ তো বললাম বাড়িতেই, কিন্তু প্রথম উনি আমার গান গান অপবাদ ছবিতে। অপবাদ ছবি ওই রামচন্দ্র পালেরই সুর ছিল, সতীনাথ মুখার্জি তখন তার সহকারী। এই অপবাদ ছবিতে উনি প্রথম আমার গান গান। তারপরে আমি পড়াশোনা শেষ করে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে এসে পুরোপুরি গানের জগতে এসে গেলাম, এবং সেই সময় থেকে হেমন্ত দার সঙ্গে যোগাযোগ। আমার যদ্দূর মনে হচ্ছে সত্যিকারের হিট গান বলতে গেলে সেটা হচ্ছে ও আকাশ প্রদীপ জ্বেল না আমার প্রিয়া লজ্জা পেতে পারে,
0: অত্যন্তই জনপ্রিয়।
1: হ্যাঁ, এই গানটা হেমন্ত দা নিজের সুরে গিয়েছিলেন।

0: এটাই আমার প্রথম হেমন্তদার সত্যিকারের জনপ্রিয় গান। তারপরে রবীন চ্যাটার্জির সুরে পরবর্তী পঞ্চাশ দশ এই ষাটের দশকে জয়া ছবিতে হেমন্তদা নবমী নিশিরে তোর দয়া নাই রে, ওই গানটি ডম্বরু গুরু গুরু খুবই জনপ্রিয়তা লাভ করে। তারপর অনেক অজস্র
1: আধুনিক গানের ক্ষেত্রে হেমন্তবাবু
0: আধুনিক গানে ওই আকাশ
1: পথেল না,
0: তারপরে তারপরে হলো ওই গানটা কোনোদিন বলাকারা অত দূরে যেত
1: অপূর্ব
0: আকাশ না ডাকলে। তারপরে হলো
1: ভাষা আমার এখনো পর্যন্ত শোনা মাত্রই একটা মনে প্রভাব বিস্তার করে।

0: একটু মান্নাদের কথা বলুন যে আপনার গানে উনি রচনায়।
1: মান্নাদের সঙ্গে যোগাযোগ এটাও অদ্ভুত ব্যাপারে, সেটা হচ্ছে সেটাও চিঠির মাধ্যমে। আমার এক বন্ধু বোম্বেতে ছিলেন, বোম্বে সে ব্যাংকে কাজ করত, মান্নাদের অ্যাকাউন্ট ছিল সেই ব্যাংকের। সে আমায় বললো মান্নাদেরকে তুমি গান দাও না। আমি মান্নাদের ভীষণ ভক্ত হয়েছিলাম অমর ভূপালী ছবিতে ওর গান শুনে। আমি তখনই বললাম যে মান্নাদা যদি আমায় চিঠি দেন আমি এক্ষুনি গান পাঠাবো। তা মান্নাদে আমাকে চিঠিতে গান পাঠালেন এবং বললেন আমি ব্লুজ ধরনের গান চাই, তার মানে ব্লুজ যেটা ইংরেজিতে ব্লুজ গান হয় সেই টাইপের গান। তখন প্যাডবুন ট্যাডবুন যারা যারা গিয়েছিলেন, আমার মনে আছে আমি তোমার প্রেমের যোগ্য আমি তো নই, পাছে ভালোবেসে ফেলো তাই দূরে দূরে রই এই গানটি, এবং আমার না যদি থাকে সুর তোমার আছে এরই নাম প্রেম।

0: এই দুটি গান পোস্টে পাঠিয়ে দিয়েছিলাম। আমার এমনই কপাল, সেই গানটাই আবার আমি তারাদ মাহমুদকেও পাঠিয়ে দিয়েছি, আমার খেয়াল নেই। আর আমি বম্বে গিয়েছি সেই সময় তারাদ মাহমুদের রেকর্ডিং হবে, তালাত আমাকে শোনাচ্ছে অন্য সুরে, আর এদিকে মান্নাদেবও শোনাচ্ছে, আমি মুশকিলে পড়ে গেলাম। এই ভুল, অদ্ভুত ভুল। তখন যে তালাতের সুরকার ছিলেন কানু ঘোষ, কানু বাবু আমায় বললেন যে ঠিক আছে আমি উইথড্র করছি, আপনি ওই সুরে
1: মান্নাবাবুর কণ্ঠে
0: কণ্ঠে গানটা রইল, তালাতের জন্যে লেখা হলো বহু কথা খাও গায়ে যে পাখি ওই গানটি।
1: আচ্ছা, সমস্ত শিল্পীদের কথা তো আমরা মনে করতে চাই, কিন্তু বিশেষ করে একটু লতা মঙ্গেশকরের কথা বলুন, আপনার তো রচনা তার কণ্ঠে।
0: লতা মঙ্গেশকরের প্রথম গান আমার কোরীয় কমল ছবিতে, কোরীয় কমল ছবিতে সেটি সুরকার ছিলেন ভূপেন হাজারিকা।
1: আচ্ছা,
0: ভূপেন হাজারিকার সুরে লতা আমার প্রথম গান করেন। তারপর ওই ভূপেন হাজারিকার এই সুরেতে লতা আধুনিক গান আমার করলেন, লতার জীবনের প্রথম বাংলা পুজোর গান, সেটা হচ্ছে রঙ্গিলা মাসিতে কে ডাকে।
1: এটা খুবই আজও মানে সমধিক জনপ্রিয় সমানভাবে।

0: তারপরে দীর্ঘদিন লতার সঙ্গে আমাদের যোগাযোগ, এবং মনিহার ছবিতে আমার জীবনের একটি সেরা গান লতা কণ্ঠে আজও অমর হয়ে আছে, সেটা হচ্ছে নিঝুম সন্ধ্যায়
1: সন্ধ্যায়।
0: তারপরে অজস্র গান করেছি, তার মধ্যে স্মরণীয় হচ্ছে হেমন্ত দাস সুরে ওই গাছের পাতায় রোদে ঝিকিমিকি আমায় চুমকে,
1: ওই গাছের পাতায় সুন্দর।
0: আরেকটি
1: সুর আর কথা যেন মিশে গেছে।
0: আরেকটি গান আমার নিজের ব্যক্তিগত ভাবে খুবই ভালো লাগে, সেটা হচ্ছে আমার তুমি ছবিতে,
1: আচ্ছা
0: বলছি তোমায় কানে কানে আমার তুমি। আরেকটি গান যেটা এখানে বলা অবশ্যই প্রয়োজন, সেটা হচ্ছে একটি দ্বৈত গান, লতা আর মান্না দে দুজনে গিয়েছিলেন শঙ্খবেলা ছবিতে, কে প্রথম কাছে এসেছি কে প্রথম ভালোবেসেছি তুমি না আমি।
1: আচ্ছা পুলকবাবু, আপনার রচিত বেশ কিছু গান সতীনাথবাবু করেছেন, তা বিশেষ জনপ্রিয় কয়েকটি গানের কথা বলুন।
0: সতীনাথ আমার গান ছবিতে প্রথম সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেই করেছিল, সেটা হচ্ছে মর্যাদা বলে একটি ছবি, যেটা উত্তম কুমার অরূপ কুমার নাম দিয়ে অভিনয় করেছিল, তারপর অনুরাগ ছবিতে, তারপর সতীনাথ ছবির জগৎ থেকে সরে গিয়ে আধুনিক গান নিয়ে রইল। তা আধুনিক গানে সতীনাথের সঙ্গে যোগাযোগ আমার একটু পরে, সেটা হচ্ছে কারে আমি এ ব্যথা জানাবো মরমিয়া তুমি দূরে গেলে, এটা প্রথম গান মানে আধুনিক গান হিসেবে সতীনাথের বেরোলো। পরবর্তীকালে বহু গান আমরা করেছি সতীনাথের সুরে, উৎপলার বা বিভিন্ন শিল্পীর, এর মধ্যে বিশেষ করে আমার মনে হয় একটি গান শৈলেন মুখোপাধ্যায়, আমার বিশেষ বন্ধু মারা গেছে, তার কণ্ঠে ছিল এত যে শোনাই গান তবু মনে হয়, এটা খুবই আমার প্রিয় গান।
1: আচ্ছা মানবেন্দ্র মুখোপাধ্যায় তো আপনার রচনায় গান,
0: মানবেন্দ্র মুখোপাধ্যায় আমার যে রচনায় অনেক গান গেয়েছে, ছবিতে বহু গেয়েছে, আধুনিক গানের মধ্যে মানবেন্দ্রের একটি গান খুবই আমার নিজের ভালো লাগে, সেটা অবশ্য নচিকেতা ঘোষের সুরে মানব গেয়েছিল, ও আমার চন্দ্র মল্লিকা বুঝি চন্দ্র
1: যেমনি সুর আর। আচ্ছা একটা কথা আমার প্রায় মনে হয় যে আপনার এই গানের জনপ্রিয়তার সম্বন্ধে ভাবতে গিয়ে, যে লেখার সময় আপনার কি সবসময় মনে হয় যে জনসাধারণ আপনার গান কিভাবে নেবে, বা তাদের আপনার চোখের সামনে কি তারা থাকেন, বা কিভাবে নিজেকে আপনি এই যে বিস্তার করে দিয়েছেন সমস্ত জনসাধারণের মাঝখানে?

0: তা আপনি যখন রচনা করেন, যখন সেই যে ক্রিয়েটিভ মুড আসে, তখন সম্পূর্ণ সেটা কি একাকী না জনসাধারণের কথা কিছু আপনি ভাবেন তখন?
1: এটা দুটো রকম ধারা ছিল। আগেকার যে ধারাটা ছিল সে হচ্ছে কবি বা বিশেষত লিরিক কবি যে আপন মনে ছবি আঁকেন, যেটা লিরিক কবির সংজ্ঞা, সেই লিরিক কবি আমরা লিখতাম গান, এরা সুর করতেন। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে যেহেতু আপন মনে যারা গান লিখছেন তাদের ছন্দগুণও সীমায়িত হয়ে যাচ্ছে, সেই জন্য বিভিন্ন ছন্দের গান না হলে গানগুলো ঠিক জনপ্রিয়তা লাভ করছে না বা নতুনত্ব করা যাচ্ছে না, সেই ফলে সুরের ওপর গান লেখার প্রয়োজন এলো এবং এই চলতি ধারাতে আমরা গান লিখেছিলাম। ওই যে অনেক গান এরভাবে তৈরি হলো। একটি এই মানবেন্দ্র ইয়েতেই ছিল একটা সাউথ আফ্রিকান গান, গুঙ্গাং গুলি গুলি আচ্ছা, তারপর আমি লিখেছিলাম লজ্জায় থরথর থরথর দৃষ্টি মিষ্টি, এরকম বহু গান। এবং আমি দেখেছি যে কী গান লোকে নেবে সেটা করবার আগে বা কী কোন শিল্পী গাইবে এটা আমি আগে ভাবি, যার ফলে আমাকে বলা হলো পপ গান করতে। পপ গান বোধহয় আমি প্রথম করলাম, কে শিল্পী না রানু, হেমন্তদার মেয়ে, রানু তখন ছোট, আমি লিখলাম বুশি বল তুমি যে আমার, একটা কুকুরের উপর গান। তাই রেকর্ড কোম্পানি আমায় বললো যে কি মশাই কুকুর চাপা পড়লো গাড়িতে, এ একটা গান? আমি যে না এটাই গান, আপনি দেখুন কি হয়। এবং উত্তরকালে আপনারা জানেন রানু সেই বয়সটা নিয়ে, অ্যাডোলেসেন্স স্টেজটা নিয়ে আমি লিখেছিলাম, 1টি বছর কাটলো সমুদ্র ফের ডাকলো, একটা মা আমায় বলেছে আমি নাকি বড় হয়েছি, মেয়েটি নিয়ে জানে না আমি বড় হয়েছি। এই যে পপের অ্যাঙ্গেলগুলো এইগুলো আমি করতে পেরেছিলাম।
0: আচ্ছা, যখন প্রতিবার পুজো আসে, পূজা সংখ্যায় লেখার জন্য যারা লেখেন উপন্যাস কবিতা তাদের একটা বিশেষ চাপ আসে, আর যারা গান রচনা করেন পুজোর রেকর্ডের জন্যে একটা বিশেষ চাপ তাদের ওপর থাকে, তা পুজোর রেকর্ডে গান লেখার জন্যে কীভাবে আপনার প্রতি বছরই বর্তমান সময়ের কথা দিয়েও আপনি একটু বলতে পারেন যে পুজোর রেকর্ডের একটু অভিজ্ঞতা?
1: পুজোর রেকর্ডের চাপ তো এখন আসেই পুজোর সময়, কারণ আগে ছিল সারা বছরই রেকর্ড বেরোতো, পুজোর গানের একটা বিশেষ মানসিকতা তখন দরকার হতো। এখন শুধু পুজোর সময়ই আধুনিক গান বেরোয়, ছবির গান না, ছবির গান সারা বছরই বেরোয় কিন্তু আধুনিক গান পুজোর সময় বেরোয়, তার ফলে চাপ তো নিশ্চয়ই আসে। এবং আমায় ভাবতে হয় কী গান করবে। যেবারে কিশোরদা মারা গেলেন তখন কুমার শানুর গলা আমি শুনলাম, তার আগে আমি ওর গান করেছি, আমার মাথায় এলো, তা আমি তখন ওকে দিলাম, অমর শিল্পী তুমি কিশোর কুমার, তোমাকে জানাই প্রণাম। এই যে এই যে সঙ্গে সঙ্গে
0: যারা রেকর্ড করেন তাদের দিক থেকে কি কোনো নির্দেশ থাকে?
1: না, তাদের অন্তত আমাদের আমার ক্ষেত্রে থাকে না, তারা বলেন যেটা আপনি ভালো বোঝেন করুন।
0: আচ্ছা আচ্ছা, চলচ্চিত্রের গান আর আধুনিক গান, চলচ্চিত্রের বহির্ভূত যে গান, চলচ্চিত্রের গানে অবস্থা পরিবেশ এগুলো আগে থেকে যিনি পরিচালনা করছেন পরিচালক সেগুলো আপনাদের বলে দেন, আর আধুনিক গান যখন আপনারা রচনা করছেন কবিতা এবং তাতে যে সুরের কীরকম প্রভাব থাকবে, সুর সম্পর্কে আপনারা কি কিছু আপনাদের পূর্বাভাস? যে
1: না আধুনিক, ওই যে বললেন চলচ্চিত্রের গানে যে পরিচালক বলে দেন বা যে এই সিচুয়েশনে গানটা হবে, কিন্তু আধুনিক গানে আমরা যখন সুরকারকে নিয়ে বসি তখন সুরকার সঙ্গে আলোচনা করে এই ধরনের একটা গান করা যায়, সে একটা সুর দিল, আমি তার উপর লিখলাম, এভাবে গান।
0: আগে হয়তো সুর,
1: আগে সুর, হ্যাঁ, তারপরে এখন শতকরা 95টি গানই আগে সুর তারপর লেখা।
0: আচ্ছা, এই সিস্টেম প্রবর্তিত হয়েছে।
1: হ্যাঁ,
0: আরেকটি ছোট প্রশ্ন আপনার কাছে রাখছি, যে আপনার এই গত ধরুন স্কুল জীবন কলেজ জীবন থেকে বর্তমান কাল পর্যন্ত বিভিন্ন পর্যায়ে আপনি সঙ্গীত রচনা করেছেন, বিভিন্ন অবস্থার মধ্যে দিয়ে আপনাকে আসতে হয়েছে, তো এমন কোনো অবস্থা যদি আপনি একটু উল্লেখ করেন যে আগে হয়তো আপনি ভাবেননি যে গান লিখব, বা এমন একটি অবস্থার মধ্যে হঠাৎ পড়লেন যেখানে আপনার একটা ক্রিয়েটিভ মুড, যাতে যেটাকে আমরা ইংরেজিতে বলি, একটা সঙ্গীত রচনা করার একটা সৃজন ক্ষমতা একটা হঠাৎ এলো, আপনি একটি গান, কোনো সঙ্গীত শিল্পীর সঙ্গে আপনি রয়েছেন?
1: না, এটাই আমি বলতে যাচ্ছিলাম। আমি একবার মনে আছে এয়ারপোর্ট থেকে মান্নাদাকে নিয়ে আমি আসছিলাম, আমি গাড়ি চালাচ্ছিলাম, মান্নাদের পাশে বসেছিলেন, উনি আমার

নেবো নি, আমার মুখে বললাম নিকান্ত ললিতা ওকে আর চলে যেতে বল, ও ঘাটে জল আনিতে যাব না। এত ইন্সপায়ার হয়ে গেল আমি সঙ্গে সঙ্গে, আমার বাড়ি দূরে এয়ারপোর্ট থেকে, আমি ওখানে একটা সঙ্গীত স্কুল আমার জানাশোনা ছিল, সেই বিদ্যালয়ে বললাম একটা ঘর আমায় খুলে দাও তো আমরা বসি, ওই গানটা শেষ করে আবার বাড়ি গেলাম।

0: আমার জীবনে এই ধরনের ঘটনা থেকে বলতে হয়,
1: সত্যি এই ঘটনা মানে উল্লেখযোগ্য, এই উল্লেখ করার মতো।
0: হ্যাঁ সত্যি বলতে হয় যে এরকম অনেক ঘটনা আছে, ঘটনা আছে। এই জন্যে আমি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে সবসময় ভালোবাসি। আমি উত্তম কুমারকে সঙ্গীত পরিচালক করেছিলাম,
1: আচ্ছা,
0: কাল তুমি আলা ছবিতে, আর সে তার গান তো এখনো সবাই জানে, আমি যাই চলে যাই, উত্তম কুমারের সুর। তারপরে আমি জগজিৎ সিংকে দিয়ে প্রথম বাংলা গান গাওয়ারি, আমি পঙ্কজুদাসকে দিয়ে গাব প্রথম। এই যে ব্যাপারগুলো, বা সুমন কল্যাণপুরকু দে মনে করো আমি নেই, এই প্রথম গান,
1: কবিতা কৃষ্ণমূর্তি,
0: কবিতা কৃষ্ণমূর্তি প্রথম রচনা, অলকা ইয়াগনিক প্রথম, প্রত্যেকটা শিল্পী, এবং বাংলাতেও অরুন্ধতী হোমচৌধুরীর প্রথম, হৈমন্তী শুক্লা প্রথম। হ্যাঁ ওই আমার, তারপরে
1: থেকে একটা আপনার বিশেষ কন্ট্রিবিউশন
0: আমার কিরকম একটা, যদি কারোর মধ্যে কিছু দেখি আমি সত্যি কিছু তার করবার জন্য প্রাণপণ চেষ্টা করি। এই যে বললেন একটা, এতে কোনো প্রিপারেশন থাকে না, হঠাৎ হয়ে যায়।
1: আচ্ছা পুলকবাবু আরেকটু জিজ্ঞেস করছি, এই যে যুগের পরিবর্তন, সেই হেমন্তবাবুর যে প্রথম যখন গান উনি প্রথম রেকর্ড করলেন, বা এই বর্তমান কাল অব্দি এই যে চার পাঁচ দশক চলে গেছে, এটা যুগের বিরাট পরিবর্তন। সেই একটা পপ ধারা, আগে শুধু হারমোনিয়াম আর কণ্ঠ, আমরা সুধীর লালবাবুর গান শুনেছি বসে, একটা হারমোনিয়াম আর তবলা থাকতো, আর এখন গানের সঙ্গে কত যন্ত্র থাকে, এবং টোটাল এই যে স্প্যানিশ গিটার ছাড়া নাকি গান হয় না, সিনথেসাইজার।
0: এটা কিন্তু আপনার একতরফা অভিযোগ হচ্ছে, এই জন্যে আজকে সারা পৃথিবীর গান যে কোনো শ্রোতার কানে হাতের মুঠোয়, টিভির দৌলতে বলুন বা রেডিওর দৌলতে বলুন, সারা পৃথিবীর যে গান লোকে গ্রহণ করছে সেটা আমরা গ্রহণ করব না, এই উন্নাসিকতা
1: পরিবর্তনটা আমরা মেনে নিই,
0: মানবই। কারণ আমরা যখন কলেজে পড়তাম, কলেজে আমরা দেখতাম শতকরা 60 জন ছেলে ধুতি পরে আসতো, এখন রাস্তাঘাটে কটা ছেলেকে ধুতি পরা দেখতে পান? এইগুলোই যুগের সঙ্গে মিশে গেছে,
1: মিশে গেছে।
0: সুতরাং আমরা যে গালিগালাজ করি এটা ঠিক নয়, ঠিক নয়। এই জন্য যুগকে মানতে হবে আপনাকে। নস্টালজিয়া ভুগে কিছু পুরনো গান হয়তো খুব ভালো লাগে, কিন্তু আধুনিক গান বা আজকের গান যে সবই খারাপ হচ্ছে এ আমি মানতে রাজি নই।
1: আর আরেকটি প্রশ্ন পুলকবাবু আপনার কাছে আমি রাখছি, সেটা হচ্ছে যে অতীত দিনে গান শোনা মাত্র আমাদের মনে ভীষণ দাগ কাটত, কিন্তু বর্তমান এই যে চলচ্চিত্রে বলুন বা আধুনিকে এত রেকর্ড হচ্ছে, কিন্তু ওই ধরনের যে একটা আমাদের মনের

0: যে প্রভাব বা যেটা সারা, যেটা আমাদের চিরস্থায়ী হয়ে যায় মনের মধ্যে, সেইটা আমরা কিন্তু বর্তমানে অভাব দেখছি।
1: এটা উচিত প্রশ্ন এবং এটার একটাই উত্তর, এটা আমরা জেট এ যে বাস করছি। আমি যদি আপনাকে প্রশ্ন করি, যেমন গানটা মনে লাগছে না, ঠিক তেমনি আপনাকে যদি বলি যে পূজা সংখ্যার কোন উপন্যাসটা আপনার মনে লেগেছে আজ 5 বছরে একটা উল্লেখ করুন,
0: ঠিক একই ধরনের
1: একই উত্তর। সেটা সেটা কিন্তু অভিযোগ হয় না, যত অভিযোগ গানের উপর,
0: গানের উপর।
1: কিন্তু জিনিসটা একই তো, সে তারাও যে লিখছে খারাপ তা তো নয়। আসলে লোকে মনে রাখতে চায় না কিছু, ভালো গানের কদর ভারতবর্ষের সব জায়গাতেই আছে,
0: ভালো গানের।
1: হ্যাঁ, এটা আমি যেখানে গেছি সেখানে আমার মনে আছে, কন্যাকুমারিকায় গিয়ে হোটেলে গেছি, আমাকে একজন আলাপ করিয়ে দিল, উনি গান লেখেন, হঠাৎ দেখে একটা বাংলা ক্যাসেট মান্নাদেরই গাওয়া গান, সে দোকানদার এসে বার করে এসে বাজিয়ে দিল।
0: আচ্ছা,
1: মানে আমরা খাচ্ছিলাম, সে ক্যাসেটটা বাজালো। সুতরাং এটা অস্বীকার করা যায় না, ভালো গানের জয় সব
0: আবেদন সবসময় থাকে।

আকাশবাণী কলকাতা, আকাশবাণী সংগ্রহশালা থেকে এই অনুষ্ঠানে আজ শুনলেন বিশিষ্ট গীতিকার পুলক বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎকার। সাক্ষাৎকারটি নিয়েছেন ভূপেন্দ্রনাথ শীল।

আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন। এখন বাংলা ছায়াছবির গান। প্রথমে শুনবেন অতল জলের আহ্বান ছায়াছবির গান। প্রথম গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: কণ্ঠে। এখন আমি সে ও সখা, ছায়াছবির গান, প্রথম শিল্পী শ্যামল মিত্র।
1: এই হাসি মানায় না তো চন্দ্রানি মুখ ছাড়া,

আমি সে ও সখা ছায়াছবির গান শুনলেন হৈমন্তী শুক্লার কণ্ঠে। শুনছেন ছায়াছবির গান, এখন সোনার খাঁচা ছায়াছবির গান। প্রথমে দুটি গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনলেন চৌরঙ্গি, মাফ করবেন, লতা মঙ্গেশকরের কণ্ঠে শুনলেন সোনার খাঁচা ছায়াছবির গান, এখন চৌরঙ্গি ছায়াছবির গান হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

চৌরঙ্গী ছায়াছবির গান শুনলেন মান্নাদের কণ্ঠে। এতক্ষণ শুনছিলেন বাংলা ছায়াছবির গান, আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনিন্দিতা ঘোষ।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি। এখন শুনবেন লোকগীতি, শিল্পী স্বপন মুখোপাধ্যায়, গানের কথা প্রচলিত।

আকাশবাণী কলকাতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে। আসানসোল, বর্ধমান, পুরুলিয়া, বাসন্তী, কৃষ্ণনগর, খড়গপুর, মালদা এবং বালুরঘাট রিলে কেন্দ্রের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। এইসব রিলে কেন্দ্রের অনুষ্ঠান আবার শোনা যাবে আগামীকাল সকাল 6টায়। আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন আধুনিক গান শুনবেন সুমনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

আধুনিক গান শুনছেন সুমনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, প্রথম গানের গীতিকার দীনেন্দ্র চৌধুরী, পরের গানটি শুনবেন, কথা লিখেছেন তাপস চট্টোপাধ্যায়।

আধুনিক গান শুনলেন সুমনা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, শুনবেন ঠুমরি ও দাদরা। প্রথমে মাছ খামাজ ঠুমরি, পরে তিলং ঠুমরি, খামবাজ ঠুমরি এবং সব শেষে শুনবেন মিশ্র পিলু দাদরা। শিল্পী সুনন্দা মুখোপাধ্যায়। শিল্পীকে সহযোগিতা করবেন তবলায় তিমির রায়চৌধুরী এবং হারমোনিয়ামে সোমনাথ বর্ধন। শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুমরি ও দাদরা।

0: Unlawful Activities Prevention Act, UAPA. The terrorist group is involved in smuggling of arms, explosives and narcotics across borders, apart from inciting youth and petty criminals into terrorism. The Union Home Ministry has issued gazette notification in this regard. The Home Ministry said the decision was taken in keeping with Prime Minister Narendra Modi's vision of adopting a zero-tolerance approach towards terrorism. The 43rd edition of the Indian Coast Guard ICG Commanders Conference will begin in New Delhi from today. The Ministry of Defence said that the three-day conference will be chaired by Minister of State for Defence, Sanjay Seth. The Ministry noted that the conference will focus on maritime security challenges, operational readiness, capability enhancement, force modernization and priorities under India's National Maritime Strategy. Veteran actor of Kannada cinema Anant Nag will be conferred the prestigious Dada Saheb Phalke Award for 2024 for his outstanding contribution to the Indian cinema. The Information and Broadcasting Ministry made the announcement. The award will be presented at the 72nd National Film Awards ceremony on 22nd of this month at Kevadia in Gujarat. In men's cricket, India will face Afghanistan in the third and final T20 international of the series at Arun Jaitley Stadium in Delhi at 7:30 p.m. today. India have already secured the series with convincing wins in the first two matches. And that is the end of this news bulletin.
1: Akashvani Kolkata, Gitanjali Prachar Tarange Anushthan Shunchen. এখন 17 সেপ্টেম্বর 2026 বৃহস্পতিবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6টায় সুভাষিত অনুষ্ঠানে শুনবেন উপনিষদ থেকে পাঠ। 6:05 সঙ্গীতাঞ্জলি, 6:30 আজকের চাষবাস অনুষ্ঠানে কৃষি সুপারিশ বলবেন সুব্রত চক্রবর্তী। 6:40 আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে শুনবেন কথিকা বিশ্ব রোগী নিরাপত্তা দিবস বলবেন ডাক্তার অনির্বাণ দলুই। 6:45 প্রাত্যহিকী উপস্থাপনায় সুতপা চট্টোপাধ্যায় ও দেবজ্যোতি লাহিড়ি। 7:45 রবীন্দ্রসঙ্গীত শুনবেন দোয়েল প্রামাণিকের কণ্ঠে। 8:00 জানা অজানা শুনবেন কথিকা জ্বালানি পর্ব। প্রথম পর্ব শুনবেন এদিন বলবেন ডক্টর দেবারতী মিত্র। 8:05 নজরুল গীতি শিল্পী অঞ্জনা রায়। 8:20 উত্তরণ, দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম জীবেশ গোপের সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব। সাক্ষাৎকারটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুশ্রী চট্টোপাধ্যায়, প্রযোজনা দেবর্ষী ঘোষ। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন শরদ, শিল্পী সায়ম পাঁজা। 9:00 বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে। 9:25 জেলার চিঠি কলকাতা থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা ভজন গঙ্গোপাধ্যায়। 9:30 গানে গানে অনুষ্ঠানের পরবর্তী অংশ। 10:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান গানের ভেলা, উপস্থাপনায় শর্মিষ্ঠা সরকার। 11:00 যুববাণীর অনুষ্ঠান বেরিয়ে পড়ি, উপস্থাপনায় কিংসুক ঘোষ ও অন্বেষা চট্টোপাধ্যায়। 12:00 আধুনিক গান শুনবেন সুস্মিতা মুখোপাধ্যায়ের কণ্ঠে, লোকগীতি শুনবেন সুরভী চক্রবর্তীর কণ্ঠে। 12:15 12:33 কৃষক বন্ধুদের জন্য আবহাওয়ার খবর, পরে গ্রামীণ যুবা অনুষ্ঠান, পরে স্টুডিওর বাইরে পদুমবাদান গ্রাম তমলুক থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন অর্পণ চট্টোপাধ্যায়। 12:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। 1:45 লাইভ অনুষ্ঠান মহিলা মহল, শুনবেন ডাক্তারি পরামর্শ, উপস্থাপনায় সঙ্গীতা দত্ত। 2:30 শুনবেন আধুনিক গান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকাল 5:00 ক্রীড়াঙ্গন, শুনবেন অ্যাডভেঞ্চার স্পোর্টস, উপস্থাপনায় বিতান্তে। বিকেল 5:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠানে শুনবেন এনইপি 2020 বিষয়ক অনুষ্ঠান দ্বিতীয় পর্ব। প্রথমে আলোচনায় অংশগ্রহণ করবেন অর্ণব সরকার, উপরাজ্য প্রকল্প পরিচালক, ডেপুটি স্টেট প্রজেক্ট ডিরেক্টর। সঙ্গে থাকবেন পার্থপ্রতিম বৈদ্য, যাদবপুর বিদ্যালয়।

বিদ্যাপীঠের প্রধান শিক্ষক এবং পিয়ালি ঘোষ। সন্ধ্যে 6:05 সাঁওতালি অনুষ্ঠানে শুনবেন লোকগীতি, পরিবেশন করবেন হেমচন্দ্র মান্ডি ও সহশিল্পীবৃন্দ। 6:15 সাঁওতালি অনুষ্ঠানের পরবর্তী অংশে শুনবেন সাঁওতালি ভাষায় সংস্কৃতি পরিচয় ও ঐতিহ্য সুরক্ষা সম্বন্ধে একটি আলোচনা প্রথম পর্ব। অংশগ্রহণে মদনমোহন বাস্কে, সুখচাঁদ সরেন ও সুতালাল সরেন। 6:38 কৃষক বন্ধুদের জন্য অনুষ্ঠান কিষাণ বাণী, নারকেল ও সুপারি চারা তৈরি রোজগারের সহজ উপায়, এই বিষয়ে ডক্টর সমরেন্দ্র খাঁড়ার সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে সুব্রত চক্রবর্তী। 7:10 মহাভারত থেকে পাঠ, পরিবেশনায় নন্দদুলাল চক্রবর্তী। 7:30 সমীক্ষা, রাত 8 অনুরোধের আসর। 8:30 অন্বেষা অনুষ্ঠানে প্রথমে আন্তর্জাতিক ওজোন স্তর সংরক্ষণ দিবস সম্পর্কে অনুষ্ঠান, পরে পরিবেশ রক্ষায় পশুপালকদের ভূমিকা, এ বিষয়ে নিরঞ্জন মিত্রের সাক্ষাৎকার, সাক্ষাৎকার গ্রহণে ডক্টর মানস প্রতিম দাস। রাত 9 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী রৌদ্রস্য রক্ষিত। 9:30 বাংলা নাটক মামলার ফল, রচনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বেতার নাট্যরূপ বিশ্বনাথ পাকড়াশি, প্রযোজনা আশিস গিরি। 10:00 ছায়াছবির গান, 10:30 ভজন শুনবেন সুস্মিতা মুখোপাধ্যায়ের কণ্ঠে, রজনীকান্তের গান শুনবেন অর্চনা ভৌমিকের কণ্ঠে 10:45, 11:00 লোকগীতি পরিবেশন করবেন সুরভি চক্রবর্তী, 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন সরোদ শিল্পী ভাস্কর সেন। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে 6:15 সুবদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী দীপশঙ্কর ভট্টাচার্য। 6:25 রবীন্দ্রসঙ্গীত শুনবেন দোয়েল প্রামাণিকের কণ্ঠে, 6:35 রামচরিত মানস পর্ব 236, 6:45 শুনবেন ভজন শিল্পী সুস্মিতা মুখোপাধ্যায়, 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অর্পণ চিন্না, 8:30 শ্যামা সঙ্গীত শুনবেন অঞ্জনা রায়ের কণ্ঠে, অতুল প্রসাদের গান শিল্পী অর্চনা ভৌমিক শুনবেন 8:45, 9:00 লোকগীতি পরিবেশন করবেন সুরভি চক্রবর্তী, 9:10 রাসধারা উপস্থাপনায় জ্যোতি প্রসাদ, 10:15 অঞ্জুমান, 10:30 সেমিনার ইন্ডিয়া এর উদ্বোধনী অনুষ্ঠানের ধারা বিবরণী দিল্লি কেন্দ্র থেকে শোনানো হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি। বেলা 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ডাউন কান্ট্রি রোড উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, 12:00 সুরভি, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠানের পরবর্তী অংশ, বেলা 1:10 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় তাপ্তি চট্টোপাধ্যায়, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন তবলা শিল্পী রৌদ্রস্য রক্ষিত। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 দ্বিজেন্দ্রগীতি শুনবেন অর্চনা ভৌমিকের কণ্ঠে, 5:20 উর্বশী শুনবেন উড়ান উপস্থাপনায় অসীমা চট্টোপাধ্যায়, 6:10 হিন্দি অনুষ্ঠান বার্তা উপস্থাপনায় রিঙ্কু প্রসাদ, 6:30 হিন্দি অনুষ্ঠানের পরবর্তী অংশ শুনবেন গুলগুলশান উপস্থাপনায় রিঙ্কু প্রসাদ, 7:10 আধুনিক গান শিল্পী সুস্মিতা মুখোপাধ্যায়, 7:30 দর্পণ, 8:00 2026 এশিয়ান গেমসে ভারতের সমর্থনে বিশেষ অনুষ্ঠান, 8:30 স্পটলাইট এর বাংলা রূপান্তর, 9:16 স্পটলাইট, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সিং অ্যালং উপস্থাপনায় দীপা চন্দ, রাত 11:10 শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন 17 সেপ্টেম্বর 2026 বৃহস্পতিবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। এখন আবহাওয়ার খবর। আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস, আকাশ সাধারণত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 33 ডিগ্রি সেলসিয়াস ও 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে।

গত চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সবথেকে বেশি 97% এবং সবথেকে কম 52%। গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়নি। পশ্চিমবঙ্গের নদী ও সমুদ্র উপকূলে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাঁদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। শুনলেন আবহাওয়ার খবর, আকাশবাণী কলকাতা। মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে প্রচারিত গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:19 হয়ে 25 সেকেন্ড। জয় হিন্দ।